আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 23 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 14 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আগাম কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী মৈত্রী। এখন সুচিন্তনে শুনবেন রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ।
1: কবিকল্পিত অলকাপুরে নিত্য বসন্ত বিরাজ করিয়া থাকে, সেখানে মলয় পবন নিরন্তর প্রবাহিত হয়, রজনী নিরন্তর জ্যোৎস্নাময়ী, সেখানে যৌবন ভিন্ন জরা নাই, মরণের দ্বার সেখানে রুদ্ধ, সেখানে বিরহ নাই, মিলনের আনন্দ সেখানে সর্বদা বিদ্যমান। কবির কল্পনা এই দেশের সৃষ্টি করিতে সমর্থ বটে, কিন্তু কল্পনার বাহিরে সত্যের রাজ্যে ইহার অস্তিত্ব নাই। এই নিত্য বসন্তে ও নিত্য জ্যোৎস্নায় কবিকল্পনা নিত্য সুখের অস্তিত্ব দেখিতে পায়, কিন্তু সুস্থ মনুষ্যের স্বাভাবিক কল্পনা এই নিত্য জ্যোৎস্নায় ও নিত্য বসন্তে সুখ দেখিতে সর্বতোভাবে অক্ষম। অথবা এই প্রাকৃত দেশে জ্যোৎস্নার ও বসন্তের ও আরামের ও মিলনের নিতান্ত অসদ্ভাবের উপলব্ধি করিয়াই বোধ করি কবিকল্পনা এই অতিপ্রাকৃত সুখাবতীর নির্মাণে সমর্থ হইয়াছে। অন্ধকারের পার সেই জ্যোৎস্না সম্ভবপর, বিরহ দুঃখের পরেই মিলন সুখ উপভোগ্য। যে বিরহের দুঃখ ভোগ করে নাই সে মিলনের সুখ আস্বাদনে অধিকারী নহে, যে মরণের সম্মুখীন হয় নাই সে জীবনে মমত্বহীন। অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না, তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ অমঙ্গলকে সেইভাবে গ্রহণ কর। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারো, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে গিয়া অকুলে হাবুডুবু খাইবার দরকার নাই। যেদিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে সেই দিনই অমঙ্গলের যুগপৎ উদ্ভব হইয়াছে। অমঙ্গলের অপলাপ করিও না। অমঙ্গল তোমার সহচর, তোমার চেতনার সহচর, তুমি ছাড়িতে চাহিলেও সে তোমাকে ছাড়িবে না। যতদিন তোমার জাগ্রত অবস্থা মঙ্গল ও অমঙ্গল সমানভাবে তোমাকে জড়াইয়া থাকিবে। যতদিন তোমার জাগ্রত অবস্থা স্ফূর্তি পাইবে ততদিন মঙ্গলের সঙ্গে অমঙ্গল নিত্য ফুটিয়া উঠিবে। যখন মঙ্গলের তিরোধান হইবে তখন অমঙ্গলের তিরোধান হইবে। তোমার জাগরণ তখন সুষুপ্তিতে বিলীন হইবে। তুমি সুষুপ্তির প্রার্থনা করিও না, সুষুপ্তিতে তোমার লাভ নাই, সুষুপ্তিতে তোমার ব্যক্তিগত বিলোপ। যতদিন জাগিয়া আছো ততদিন তোমার ব্যক্তি, ততদিন মঙ্গল তোমার দক্ষিণ হস্ত ধরিয়া থাকিবে, অমঙ্গল তোমার বাম হস্ত ধরিয়া থাকিবে। উভয়ে তোমাকে জীবনের পথে লইয়া চলিবে। একের বুঝি আকর্ষণ, অপরের বুঝি বিকর্ষণ, উভয়ের মধ্যে তোমার গমনীয় পথ। জীবনের পথ তোমার সম্মুখে প্রশস্ত বিস্তীর্ণ রহিয়াছে। জ্ঞান চক্ষু উন্মিলন করো, তোমার গন্তব্যদেশ তোমার সম্মুখে প্রসারিত। তোমার অন্তরের অন্তর হইতে তোমার তুমি তোমাকে মন্ত্রধ্বনিতে সেই গন্তব্য পথে চলিবার জন্য উৎসাহিত করিতেছে। আত্মপ্রবঞ্চনার চেষ্টা পাইও না। মঙ্গলকে আহ্বান করো, অমঙ্গলের নিকট প্রণত হও। এককে আলিঙ্গন করো, অপরকে নমস্কার করো। গন্তব্য পথে তোমার গতি হোক। মঙ্গল ও অমঙ্গল তোমার পথপ্রদর্শক হইয়া তোমায় প্রেরণা করিতে রহুক। ধীর পদে তোমার কর্তব্য সম্পাদন করো, তোমার নিরূপিত সধর্ম আচরণ করো। কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। ফলের প্রতি, মঙ্গলের প্রতি বা অমঙ্গলের প্রতি তুমি দিকপাত করিও না। শ্রুতি স্মৃতি সদাচার তোমার পথপ্রদর্শক হোক। সকলের ওপর আত্মতৃপ্তি তোমার পথপ্রদর্শক হোক।

0: যিনি তোমার অভ্যন্তর হইতে তোমাকে পথ দেখাইতেছেন, তাহার তৃপ্তিবিধানে তোমার মতি থাকুক। তৎপ্রদর্শিত মার্গে তুমি নির্ভয়ে অগ্রসর হও। মঙ্গলের জয় হোক, অমঙ্গলেরও জয় হোক, উভয়ের জয়ই তোমার জয়। ভীত মানব বহুকাল ধরিয়া মঙ্গলের জয় গান করিয়া আসিতেছে, অমঙ্গলের জয় বার্তা কি কখনো গীত হইবে না? অমঙ্গলের জয় বার্তা গীত হইয়াছে। রামায়ণের আদিকবি সেই গীত গাহিয়াছেন, ভারতের ইতিহাস সেই গীতেরই প্রতিধ্বনি।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়। রাগ প্রথমে শুনবেন রামকেলি, পরবর্তীতে জোনপুরী।

সুবদ্ধ সঙ্গীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী ছিলেন বকুল চট্টোপাধ্যায়, রাগ ছিলেন প্রথমে রামকেলি এবং পরবর্তীতে জৌনপুরী। সুবদ্ধ সঙ্গীতের আসর আছে পর্যন্তই, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা রাজ্য নির্বাচন সংক্রান্ত রাজ্য কমিশনের জন্য 68টি নতুন পদ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের জন্য আরও 57টি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। বাংলাদেশে দীর্ঘ 35 বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। ইস্ট বেঙ্গল 135তম ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, বাণিজ্য শিল্প ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ বৈঠকে উপস্থিত থাকবেন। ISMR এর নতুন ও উদীয়মান ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। 2022 সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে এই মঞ্চের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলেই আশা করা হচ্ছে। দুই মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা এবং মেক ইন ইন্ডিয়া কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং দুদিনের আর্মেনিয়া সফর সম্পন্ন করেছেন। সফরকালে তিনি আর্মেনিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী কারেন ব্রুটিয়ান এবং আর্মেনিয়ার প্রথম উপ প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব ডিফেন্স স্টাফ এডওয়ার্ড আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকা অনুমোদন হয়েছে। তিনি আরও বলেন যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলা রেলের 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প এর আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর চতুর্থ রেললাইন, গুম্বিদিপুদ্দি গুরুর তৃতীয় ও চতুর্থ রেললাইন এবং কটক পারাদ্বীপ তৃতীয় ও চতুর্থ রেললাইন। শ্রী বৈষ্ণব জানান, মন্ত্রিসভা বিহারের NH-22 মুজাফরপুর সীতামারি সোনবার্ষ অংশকে 4 লেনের মানে উন্নীত করারও অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পেলে 4 প্রজেক্টস হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পেলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর 1 হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, 3rd এন্ড 4th লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফ্ফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবার।

0: व्यावसायिक था।
1: ये फोर लेन हाईवे बनाने का टोटल 13,041 करोड़ रुपीज के प्रोजेक्ट आज कैबिनेट ने अप्रूव किए।
2: সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন যে ব্যয়সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নে মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026 চতুর্থ পর্বে ভাষণ দেওয়ার সময় গতকাল তিনি একথা বলেন।
3: We need fixed policy for the different type of tunnels, bridges and road projects, which is a permanent policy for technical and financial qualification is very, very important. Other important thing is we are very much interested in the government about financial audit. But now after 12 years of my experience in this ministry, I am coming to conclusion that the performance audit is more important than financial audit. Aaj koi aap contractorship karte do paise kamane hi chahiye, par quality of construction achhi rahe.
2: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য কমিশনের জন্য 68টি নতুন পদ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের জন্য আরও 57টি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌরোহিত্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বারুইপুর পুলিশ জেলার সূর্যপুরের নতুন গ্রামীণ পুলিশ আউটপোস্টের জন্য 19টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। প্রাকৃতিক বিপর্যয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতদের পরিবারের 9 জন নিকটাত্মীয় কে হোমগার্ড ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন লাভ করেছে। বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্প তালুকে 37টি শিল্প ইউনিটকে লিজের ভিত্তিতে জমি দেওয়ার প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এই প্রস্তাব কার্যকর হলে 68,600 বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের 8টি শিল্প তালুকের অন্তর্গত 24টি শিল্প ইউনিটকে জমি বন্টন নীতির অনুযায়ী জমি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত যোগ্য ক্রীড়াবিদদের প্রতি মাসে 10,000 টাকা সম্মানিক দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার আওতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যে চালু হবে শ্যামাপ্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প। ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি, ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করে তুলতে এই উদ্যোগ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ এরাজ্যে আসছেন। উত্তরবঙ্গে

0: শুক্রবার 21শে আগস্ট শিলিগুড়ি কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীরও উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। যুব সঙ্গম সপ্তম পর্যায়ের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রকের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, সারা দেশের যুবক যুবতীদের এই অভিনব যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আরও সুযোগ করে দিতে এই মেয়াদ বৃদ্ধি করা হল। এর আগে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 18ই আগস্ট। দিল্লিতে ভোটার তালিকায় চলতে নিবিড় সংশোধন প্রক্রিয়া, এসআইআর এর মেয়াদি মাসের 24 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা এই মাসের 31 তারিখ প্রকাশিত হবে। এ সংক্রান্ত কোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 31শে অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4ঠা নভেম্বর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। এই আজকের দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপিত হবে। এ উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে কংগ্রেসের প্রত্যক্ষ পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর রাজীব গান্ধী দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। সেদেশের নির্বাচন কমিশন গত 16ই আগস্ট 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। আজ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ চলবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাড়িতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। হরিয়ানার মুষ্টিযোদ্ধা নরেন্দ্র বেরওয়াল অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। কৃষক পরিবারের সন্তান নরেন্দ্র 2009 সালে তার বক্সিং জীবন শুরু করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার খবরে তার পরিবার ও গ্রামবাসী অত্যন্ত আনন্দিত বলে তিনি জানিয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ে রাউন্ড টেবিল বৈঠক ISMR এর 4র্থ পর্ব আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। খবর শেষ হল এরপর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন কথা।
2: বন্ধুরা যখন আলসেমিতে ব্যস্ত, তিনি তখন টেনিসনের কবিতা অনুবাদ করতেন। ছেলে যাতে বকে না যায়, শিক্ষক বাবা কালীপদ গঙ্গোপাধ্যায় তাই রোজ টেনিসনের 2টি করে কবিতা অনুবাদ করতে বলেছিলেন। একঘেয়েমি গ্রাস করলে নিজেই কবিতা লিখতে শুরু করেন। এভাবেই কবিতায় প্রাথমিক হাত মৎস্য সুনীল গঙ্গোপাধ্যায়ের। জন্ম 1934 সাল 7ই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলায়। 1950 সাল মাত্র 16 বছর বয়সে দেশ পত্রিকায় প্রকাশিত হয় প্রথম কবিতা একটি চিঠি। 1953 সাল কবিতা ছাপা হল বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায়। তারপর আবু সৈয়দ আয়ুবের সম্পাদনায় 25 বছরের প্রেমের কবিতা সংকলনে নির্বাচিত হল তাঁর কবিতা। ছাপা হল প্রথম ছোট গল্প বাঘ। আত্মপ্রকাশ করল কৃত্তিবাস। সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার এবং আনন্দ বাগজি। 1953 থেকে 2012-র মধ্যে সুনীলের বইয়ের সংখ্যা 250রও বেশি। সম্পাদিত গ্রন্থ 50 ছাড়িয়েছে। কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, ভ্রমণ সাহিত্য, নাটক,

চিত্রনাট্য, শিশু সাহিত্য এতগুলি শাখায় সাবলীল বিচরণের রাবীন্দ্রিক উত্তরাধিকারটি সুনীলেরই ছিলেন স্বভাব বাউণ্ডুলে।

0: কৌতূহলী আর স্পষ্টবাদী, জাহাজের খালাসি হওয়ার স্বপ্ন দেখতেন। পরবর্তীকালে তার হাত ধরে বাংলা সাহিত্য নীললোহিতকে পেয়েছে, হদিশ পেয়েছে দিক শূন্যপুরের। ১৯৫৩ সাল দিলীপ কুমার গুপ্তের সিগনেট প্রেসের হাত ধরে প্রকাশিত হল কৃত্তিবাস। প্রথম সম্পাদকীয়তে সুনীল লিখলেন, বিভিন্ন তরুণদের বিক্ষিপ্ত কাব্য প্রচেষ্টাকে সংহত করলে বাংলা কবিতায় প্রাণছন্দের উত্তাপ নতুন আবেগে এবং বলিষ্ঠতায় লাগতে পারে এবং সকলের মধ্যে প্রত্যেকের কণ্ঠস্বরকেই আলাদা করে চেনা যেতে পারে। তাঁর স্বপ্ন সত্যি করে এক মলাটে লিখলেন সমর সেন, জ্যোতিরিন্দ্র মৈত্র, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু, তারাপদ রায়, শরৎ কুমার মুখোপাধ্যায় এবং সন্দীপন চট্টোপাধ্যায়। এই তরুণ ব্রিগেড বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিলেন। সুনীলের প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন প্রকাশ পায় ১৯৫৮। ১৯৬৩ সালে আইওয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দেন সুনীল। ১৯৭০ সাল থেকে আনন্দবাজার পত্রিকার কলামিস্ট হিসেবে যোগ দিয়েছেন। পরে দেশ আনন্দবাজার মিলিয়ে একাধিক বিভাগের দায়িত্ব সামলেছেন, হয়েছেন সাহিত্য একাডেমির সভাপতিও, পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি সম্মান। প্রথম উপন্যাস আত্মপ্রকাশ বেরোয় ১৯৬৬তে। তারপর অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, অর্জুন, জীবন যেরকম, যুবক যুবতীরা, সন্তু কাকাবাবু সিরিজ শুরু হয়েছে ১৯৭১। ভয়ঙ্কর সুন্দর আশির দশকে জন্ম নিয়েছে বড় উপন্যাস সেই সময়। তারপর পূর্ব পশ্চিম, প্রথম আলো, সহজ ভাষা, গল্প বলার ঘরোয়া ঢং আর অসম্ভব জনপ্রিয়তা, সুনীলকে এভাবেই চিনে নেওয়া যায়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, গৌতম ঘোষের মতো নামী পরিচালকরা সুনীলের কাহিনী অবলম্বনে ছবি করেছেন। সুনীলের মতো মজলিশী মানুষ কখনো নিজেকে বেশি গুরুত্ব দিতে চাননি, জীবনকে উল্টে পাল্টে উপভোগ করেছেন। ২০১২ সালে দিক শূন্যপুরে ফিরে যাবার আগেই হয়তো তাই কালদর্শী সুনীল লিখেছেন, এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই, এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত। একটা মানুষ জন্ম পাওয়া গেল, নেহাত অজটিল কাটল না।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা।

0: আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন সঙ্গীতা মজুমদার। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন পুকুরের জলের উপর সবুজ বা লাল স্তর হলে কি করণীয়, এ বিষয়ে বলছেন সুমন কুমার সাহু, মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম, এক নম্বর ব্লক।
2: কিন্তু আমি যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে জলের যে উপরে যেটা লাল স্তর তৈরি হয়ে যায়, এই লাল স্তর কিন্তু শুধুমাত্র যে শ্যাওলা নয়, আমাকে বুঝে নিতে হবে এটা কি কারণে হয়েছে। সাধারণত দুটি কারণে জলের উপরে লাল স্তর তৈরি হয়। একটা হচ্ছে জলে যদি আয়রনের পরিমাণ বেশি হয়ে যায়, অতিরিক্ত আয়রনের জনিত কারণে লাল স্তর হয়। আর একটা হচ্ছে লাল শ্যাওলা, যেটাকে ইউগ্লেনা, তার জন্য কিন্তু স্তর তৈরি হয়। তাই এই দুই কারণে যেহেতু হয়, তো আমাকে সেই অনুযায়ী আমি যদি তার ট্রিটমেন্ট নিই তবে আমি প্রতিকার করতে পারবো। প্রথমে বলবো যে এটার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই, আমরা যদি একটু সচেতন করি ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু আমাকে চিনে নিতে হবে যে কোনটা জলে অতিরিক্ত আয়রনের জনিত কারণে হয়েছে। আয়রনের কারণে যেটা হয় সেটা আপনার লালচে হয়ে থাকে এটির রং, কিন্তু এই রং পরিবর্তন হয় না পুকুরে। আপনি সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় যখনই যাবেন জলটা লাল রং একই রকমের হয়ে থাকবে। এবং আপনি যদি এর মধ্যে পুকুরের মধ্যে হাত দোবান, দেখবেন সেই লালটা হাতের মধ্যে লেগে আছে। তো এটা দেখে বুঝতে পারবেন যে এখানে আপনার এই আয়রনের জনিত কারণে লাল রংটা হয়েছে। আর যদি লাল শ্যাওলা ইউগ্রেনা জনিত হয়, তাপমাত্রার তারতম্যের কারণে, জলে অপুষ্টির কারণে পুকুরে এই লাল শ্যাওলাটা হয়ে থাকে। পুকুরে পর্যাপ্ত সালোক সংশ্লেষ না হলে আপনার মূলত এই এই লাল স্বরটা দেখা যায় আর কি। তো এটাকে আমরা কি করে চিনতে পারবো? না, এই ধরনের স্বর দিনের বেলায় সূর্যলোকের উপস্থিতিতে লালচে বাদামি বর্ণ ধারণ করে থাকে, কিন্তু যখন আস্তে আস্তে সন্ধ্যে নামতে থাকে তখন এটা কিন্তু ওই ওই বাদামি রংটা সবুজ বাদামি রং হতে থাকে, সবুজ বা হালকা বাদামি রং হতে থাকে, মানে একটা কালারের পরিবর্তন হচ্ছে। আয়রনের ক্ষেত্রে সবসময় কিন্তু আপনি লাল রং পাচ্ছেন, এখানে কিন্তু পরিবর্তন ঘটছে। এবং এখানে কিন্তু আপনি যখন ওই জলের মধ্যে হাত ধোবাচ্ছেন, ওর লেগে থাকছে না, ও কিন্তু ওগুলো সরে যাচ্ছে, আবার হাত তুলে নেবেন, আবার এক জায়গায় চলে আসছে। এই যে পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণ থেকে চিনে নিতে হবে যে কোনটা আয়রনের জন্য হলো আর কোনটা আমার লাল শ্যাওলার জন্য হলো। এবারে আসি যে আমি এটাকে কি করে প্রতিকার করব। যে প্রতিকার করার প্রথমত হচ্ছে যেটা আয়রনের জন্য হয়েছে সেটা আমাকে বোঝাই যাচ্ছে যে এখানে আমার জলের যে সোর্স সেখানে আয়রনের আধিক্য রয়েছে। তো আমাকে করতে হবে কি না, জলটা যখন প্রবেশ করছি তখন ওই একটা নালাতে আমাকে কিছু, যদি একদম আমাদের সোজা সহজ বাংলা কথায় ঘরোয়া পদ্ধতি, হ্যাঁ, ধানের খড় বিছিয়ে যদি আমরা জলটাকে প্রবাহিত করে ফেলতে পারি, হ্যাঁ, এই যে ঘাস বা ধানের খড়, ওই জল যেখানে যাচ্ছে ওই জায়গাতে, এরা কি করে, এরা ওই আয়রনটাকে শোষণ করে নিতে পারবে। তখন আমরা এখানে কিন্তু যে জলটা পাবো ওটা কিন্তু পরিশ্রুত টাইপের আমরা জল পেতে পারবো। তারপরে পুকুরের জল আমাকে সরবরাহ করতে হবে এবং সেখানে আমি প্রয়োজনে দিলাম ওই আমার জলের যাতে থিতিয়ে যায় তার জন্য আমি ফিটকিরি, 100 গ্রাম ফিটকিরি, 200 গ্রাম চুন, এগুলো প্রয়োগ করতে হবে। আর যেখানে আপনার শ্যাওলা, লাল শ্যাওলার জন্য যেখানে হয়েছে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে যদি অধিক পরিমাণ লাল শ্যাওলা আধিক্য ঘটে যায় সেখানে আমাকে ওই খড়ের দড়ি পেঁচিয়ে তুলে ফেলুন, একেবারে ম্যানুয়ালি তুলে ফেলুন। কোন রকমের বীজ জাতীয় কিছু প্রয়োগ করা বা কোন রকমের মেডিসিন দেওয়া এই জায়গাতে যাওয়ার একেবারেই দরকার নেই, ম্যানুয়ালি ওটাকে তুলে ফেলুন যতটা পারা যায়। এবং তুলে ফেলার পরে ওই পুকুরে ওখানে আপনি ওই চুন প্রয়োগ করতে হবে, 250 গ্রাম প্রতি ডেসিমিলারে চুন প্রয়োগ করা। এবং তারপরে সেখানে আমাকে একটু সার দিতে হবে, ইউরিয়া সার 150 গ্রাম ইউরিয়া সার আর সিঙ্গেল সুপার ফসফেট 70-75 গ্রাম দিয়ে আমি যদি এটাকে রেখে দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে করে আমরা দেখব যে এই যে লাল স্বরের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর সবুজ স্বরের যেটা, সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন, এটা অধিক পরিমাণ আপনার ওই সবুজ শ্যাওলা তৈরি হয়ে গিয়েছে, হ্যাঁ, আমাকে ওই সার প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, খাদ্য প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, এবং এক্ষেত্রে আমাকে একটু চুনের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, এই সবুজ স্বর আর লাল স্বর নিয়ন্ত্রণ করতে পারবো। আর সবুজ স্বরের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু সিলভার কাম মাছ ছেড়ে রাখুন, ও তো ন্যাচারালি ভাবে ওই সবুজ স্বর খেয়ে খেয়ে ওটাকে পরিষ্কার করে রাখে। তো এইরকম যদি আমরা উপায় নিতে

0: বাড়ি, তো এটা কোন চিন্তার বিষয় হবে না। এই চিন্তা মুক্ত করে আমরা অধিক মাছ উৎপাদন করতে পারবো আমাদের বাড়ির পুকুরে।
1: এতক্ষণ শুনলেন পুকুরের জলের উপর সবুজ ও লাল স্তর হলে কি করণীয়, এ বিষয়ে বললেন সুমন কুমার সাহু, মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম, এক নম্বর ব্লক।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতার কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দিই। আজকে 20/8/2026 বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান মাদুরাই তামিলনাড়ু, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, অঞ্জনা কীর্তনিয়ার সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, সম্পাদনা পিউ দাস। 8:45 যুবমনে গানে গানে পর্ব 235, সম্পাদনা সুরজিৎ কর্মকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আলাইয়া বিলাওয়াল রাগে সেতার পরিবেশন করবেন দীপঙ্কর দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন নারুগোপাল পাত্র। শুনছেন মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি, আজকের 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, চৈত্রালী চক্রবর্তী এবং পরবর্তীতে আধুনিক গানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় হৈমন্তী রায়। 11:15 রজনীকান্তের গান, শিল্পী অনিন্দিতা রায়। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববনির অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সৃজনীপাল। 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1:00 শুনবেন নাটক অপদার্থ, রচনা হিমাংশু গোস্বামী, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনায় শুভ্র প্রকাশ দে। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনে আকাশবাণী মৈত্রীর সূচনা হবে 3:30 ভারতীয় সময়, 3:35। কি আছে? আছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, অর্ধেক আকাশ, উপস্থাপনায় দেবোপমা মিশ্র। 4:35 ছায়াছবির গান, 5:50 ক্যাম্পাস আড্ডা, মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব। 5:50 ক্রীড়াঙ্গন, ফুটবল এবং বাঙালির রাত জাগা, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, জলবায়ু পরিবর্তনের তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। 6:50 আপনার স্বাস্থ্য কথিকা মশা পুরাণ, এ বিষয়ে বলবেন ডক্টর বিভূতি সাহা, পর্ব 3। 7:00 যুববাণী থেকে গানের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 7:45 একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আকাশবাণী মৈত্রীর নিবেদন কিংবদন্তি কেলুচরণ। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন দীপঙ্কর দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত অনির্বাণ দাশগুপ্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। সময়টা এখন লোকসঙ্গীতের, আর লোকসঙ্গীতে পরপর দুটো লোকসঙ্গীত শুনে নেব। প্রথম লোকসঙ্গীতটি অভিজিৎ বসুর কণ্ঠে এবং পরবর্তী লোকসঙ্গীতে সমবেত কণ্ঠ।

পরপর দুটো লোকগীতি। প্রথম লোকগীতির সঙ্গীতে ছিলেন অভিজিৎ বসু এবং পরবর্তী লোকগীতিটি সমবেত কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়।

আসুন বেরিয়ে যান ভারতীতে, আজকে কোথায় যাব, কোথায় যাই কোথায় যাই, চলুন দক্ষিণ ভারতে চলে যাই। হ্যাঁ, মাদুরাই গেলে কেমন হয়? মাদুরাই ভ্রমণ নিয়ে আজকে একটুখানি কথা বলবো, আর আমরা মানুষ চক্ষে পৌঁছে যাব সোজা মাদুরাই। মাদুরাই তামিলনাড়ুর একটি প্রাচীন শহর, এটি বোগাই নদীর ধারে অবস্থিত। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র। শহরটির ইতিহাস প্রায় 2000-এরও বেশি পুরনো। কি কি আছে, কেন যাব আমরা এই মাদুরাইয়ে, তাহলে শুনে নি সেই গল্প। আছে মীনাক্ষী আম্মার মন্দির, আছে তিরুমালাই নয়াক্কর মহল, আছে বোগাই নদী, আছে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, আলগার কোলাই, মাদুরাই বাজার, মাদুরাইয়ের বিখ্যাত বিখ্যাত খাবার। তাহলে চলুন চলে যাই সেই প্রথমেই মাদুরাইয়ে আম্মান মন্দিরে। মাদুরাইয়ের সবচেয়ে আকর্ষণীয় মন্দিরটি হল মীনাক্ষী আম্মার মন্দির। ভগবান মীনাক্ষী এবং ভগবান সুন্দরেশ্বরকে উৎসর্গ করা এই বিশাল মন্দির। এর বিশাল গোপুলমগুলিতে হাজার হাজার রঙিন ভাস্কর্য রয়েছে। মন্দিরে হাজার হাজার স্তম্ভের মণ্ডপ এবং বিশাল প্রাঙ্গণ সূক্ষ্ম পাথরের কারুকার্য দর্শনার্থীকে মুগ্ধ না করে পারবে না। স্থাপত্যের পাশাপাশি মন্দিরটি তামিল সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। এরপরে যদি মীনাক্ষী আম্মার মন্দির থেকে আমরা বেরিয়ে অন্য কোথাও যেতে চাই, তাহলে যাব তিরুমালাই নয়াক্কর মহল। মাদুরাইয়ের এটি আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। 1700 শতকে নায়ক রাজবংশের শাসক তিরুমালাই নায়ক এই প্রাসাদের নির্মাণ করেন। বিশাল বিশাল স্তম্ভ, খিলান, অলঙ্কার এবং রাজকীয় স্থাপত্যে প্রাসাদটি বিশেষভাবে আকর্ষণীয়। চলে যাই যদি বগাই নদীর তীরে, তাহলে এর সঙ্গে মাদুরাইয়ের স্থান সেই জন্ম থেকে বলা চলে। শহরের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছুতেই এই নদীর উল্লেখ পাওয়া যায়। নদীর তীরে আমরা যদি বসি, তাহলে শহরের প্রকৃতিকে যেমন দেখতে পাব, তেমনই দেখতে পাব তামিলনাড়ুর অসাধারণ সাংস্কৃতিক লোকসংস্কৃতির বৈশিষ্ট্যকেও। গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে আমরা যেতে পারি। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধীর জীবন সম্পর্কে আমরা জানতে পারি এই জাদুঘরটি থেকে আরও বেশি করে। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন নিদর্শন ঐতিহাসিক উপকরণ দিয়ে এটি দারুণভাবে সাজানো। আলগার কোলাই যদি আমরা যাই, তাহলে এটি কিন্তু প্রাচীন একটি বিষ্ণু মন্দির। পাহাড় সমুদ্রের মাঝে অবস্থিত, সবুজ প্রকৃতির মধ্যে অবস্থিত, পাহাড় এবং সবুজ প্রকৃতির মধ্যে অবস্থিত, সমুদ্র এখানে নেই যদিও, এটি এমন একটি রহস্যপূর্ণ আবহাওয়ার তৈরি করে যেখানে ধর্মীয় লোকসংস্কৃতি এবং পরিবেশ একটা গমগমে অনুভূতি আপনাকে দেবে। আচ্ছা, মীনাক্ষী আম্মার টেম্পলে যখন আমরা যাব, তখন কিন্তু আমরা অবশ্যই মাদুরাই বাজারে কিছু না কিছু কিনে ফিরবই, কারণ ওই যে মাদুরাই বাজারে গেলে শহরের প্রকৃত জীবনযাত্রার সঙ্গে আপনি পরিচিত হতে পারবেন। মাদুরাইয়ে বিখ্যাত মীনাক্ষী আম্মার টেম্পলের সামনে যদি যান, তাহলে জুঁই ফুলের মালা, রেশমের পোশাক, মশলা, স্থানীয়

স্থানীয় হস্তশিল্প এবং যেটা ভীষণভাবে মেয়েদের পছন্দের এক ধরনের লালচে সিঁদুর হয়, সেই সিঁদুরটি আমাদের টকটকে যে সিঁদুরের রং, বা আমরা আরও উত্তর ভারতে যে মেটে সিঁদুর সেখান থেকে খানিকটা আলাদা, একদম গাঢ় মেরুন কালারের সিঁদুর এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গুঁড়ো টিপ এখানে কিন্তু পাওয়া যায়। বিভিন্ন রঙের গুঁড়ো টিপ মেয়েদের জন্য পাওয়া যায়, জুঁই ফুলের মালা সেই গুঁড়ো টিপ, আর হাতে রঙিন কাচের চুড়ি পরলে আপনিও কিন্তু একদম তামিলিয়ান হয়ে উঠবেন। আর মাদুরায় যদি খাবারের সম্পর্কে বলি, তাহলে ইডলি ধোসা সাম্বার পোঙ্গল পরোটা চেট্টিনাড় ধরনের খাবার, ফিল্টার কফি চেখে আপনাকে দেখতেই হবে। কিভাবে যাবেন? বিমানবন্দরে মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে ট্রেন রয়েছে, মাদুরাই জাংশন দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটি, আর সড়কপথে চেন্নাই, কোয়েম্বাটুর, তিরুচিরাপল্লি, রামেশ্বরম সহ বিভিন্ন শহর থেকে এখানে কিন্তু বাস যায়। কখন গেলে ভালো? অক্টোবর থেকে মার্চ মাস। তাহলে এই সময়ে মাদুরাই যাওয়ার প্ল্যান করলে কেমন হয়, কেমন লাগবে আপনার যেতে, বা আপনি ঘুরে এসে আপনার অনুভূতি জানান আমাদের চিঠি লিখে, এবং তখন সেই চিঠি পড়তে পড়তে মনে হবে আহা, আমরাও যেন মানুষ চক্ষে আরও একবার মাদুরাই ভ্রমণ করলাম। আসুন বেরিয়ে যান ভারতে, আজকে ছিল মাদুরাই ভ্রমণ। তবে যাবার আগে অঞ্জন দত্তের এই গানটি দিয়ে আসুন বেরিয়ে যান ভারতে শেষ করবো।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প ও 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কোইজুমুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশে দীর্ঘ 35 বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট আজ নর্থ ইস্ট ইউনাইটেড FC মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 13,041 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের 8টি জেলা রেলের 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে ভদ্রক হরিদাসপুর চতুর্থ রেললাইন, গুমিদিপুড্ডু গুডুর তৃতীয় এবং চতুর্থ রেললাইন এবং কটক পারাদ্বীপ তৃতীয় চতুর্থ রেললাইন। এর ফলে রেলের নেটওয়ার্ককে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2031 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারী সানবার্সা শাখা 4 লেন করার বিষয়টিও অনুমোদন করেছে। প্রায় 85 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা ধার্য করা হয়েছে।
1: 5 বহুত বড়ে ফেসলে লিয়ে পেলে 4 প্রজেক্টস হ্যাঁ যো কি রেলওয়ে কে হ্যাঁ আর 5ওয়া প্রজেক্ট হাইওয়ে কা হ্যায়। পেলে 4 প্রজেক্ট মে যো হাওড়া সে চেন্নাই কি রুট হ্যায়, মেন লাইন হ্যায়, ইস মেন লাইন কে কোয়াড্রুপলিং কে ডিসিশনস হ্যায়। আর এক হ্যায় কটক সে প্যারাদ্বীপ রেলওয়ে লাইন কা কোয়াড্রুপলিং কা, 3rd এন্ড 4th লাইন। আর 5ওয়া প্রজেক্ট হ্যায় মুজফফরপুর সে সীতামঢ়ি হতে হুয়ে সোনবরসা এক তক, ইয়ে 4 লেন হাইওয়ে বনানে কা টোটাল 13,041 কোটি রুপিস কে প্রজেক্টস আজ ক্যাবিনেট নে অ্যাপ্রুভ কিয়ে।
0: ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR চতুর্থ পর্ব সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। ভারতের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য শিল্প ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ উপস্থিত রয়েছেন। ISMR নতুন ও উদীয়মান ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। 2022 সালের সেপ্টেম্বরে নতুন দিল্লিতে এই মঞ্চের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর 2024 সালের আগস্টে সিঙ্গাপুরে দ্বিতীয় এবং 2025 সালের আগস্টে নতুন দিল্লিতে তৃতীয় বৈঠকের আয়োজন হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সেনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে, কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা সুনিশ্চিত হবে বলেই আশা করা হচ্ছে। দুই মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা এবং মেক ইন ইন্ডিয়া কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার দুদিনের আর্মেনিয়া সফর সম্পন্ন করেছেন। সফরকালে তিনি আর্মেনিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যারেন ব্রুটিয়ান এবং আর্মেনিয়ার প্রথম উপ প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফ এডওয়ার্ড আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। দিল্লিতে ভোটার তালিকায় চলতে নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR এর মেয়াদি মাসের 24 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সংশোধিত সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকায় মাসের 31 তারিখ প্রকাশিত হবে। এই সংক্রান্ত কোনো অভাব, অভিযোগ বা

কর্তৃপক্ষ জানানো যাবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 31 অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 নভেম্বর। যুব সঙ্গম সপ্তম পর্যায়ের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা এ মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রকের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, সারা দেশের যুবক যুবতীদের এই অভিনব যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আরও সুযোগ করে দিতে এই মেয়াদ বৃদ্ধি করা হল। এর আগে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 18ই আগস্ট। উল্লেখ্য, 18 থেকে 30 বছর বয়সী দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এমএসএস এর স্বেচ্ছাসেবী এবং তরুণ পেশাদারেরা সরকারি যুব সঙ্গম পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এজন্য আইআইটি, আইআইএম, এনআইটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ 20টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নোডাল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পে যারা নির্বাচিত হবেন তাদের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 5 থেকে 7 দিনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক সফরের ব্যবস্থা করা হবে। স্থানীয় ঐতিহ্য, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক উদ্যোগ, উদ্ভাবনী পরিমণ্ডল, শিল্প, গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান এবং সেখানকার জনজীবন সম্পর্কে এই কর্মসূচির মাধ্যমে তাদের অবহিত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ি কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকতে পারেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে এডিজি মনোজ ভার্মা গতকাল কাওয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তারা। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আজ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল আলী আহমেদ। সেদেশের নির্বাচন কমিশন গত 16ই আগস্ট 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে। আজ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ চলবে। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মোহাম্মদ শাহাবুদ্দিন 5 বছরের মেয়াদ পূর্ণ করার আগে গত মাসে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 83তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপিত হবে। এ উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে কংগ্রেসের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। ইস্ট বেঙ্গল 135তম ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রথম সেমিফাইনালে ইস্ট বেঙ্গল টাইব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করেছে। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ফাইনাল রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে পুরুষদের হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল পুল ডি শেষ ম্যাচে হরমনপ্রীত সিং এর নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিযোগিতার পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন তৃতীয় বাছাই চীনের ওয়াং জির। পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি লড়বেন 11 বাছাই ইন্দোনেশিয়ার আলুই ফারহানের বিরুদ্ধে। এদিকে পুরুষদের ডাবলসে 5ম বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির শেষ ষোলোর লড়াইয়ে জুরাইদি আরিফ ও রয়

0: ব্যাংকিং ইয়াপের মুখোমুখি হবেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 13,041 কোটি টাকা মূল্যের মোট 4টি রেল প্রকল্প ও 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের রাউন্ড টেবিল বৈঠক ISMR এর চতুর্থ পর্ব আজ সিঙ্গাপুর অনুষ্ঠিত হবে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের একটা, সঙ্গে রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় কি রয়েছে একটু ঝটপট বলে দিই, এক ঝলকে শুনে নি সেই কথা। ভাতের ফ্যান বা মার ফার্মেন্ট করে বানানো হচ্ছে হেলথ ড্রিঙ্কস, এবং জিনজিরা হু হু করে এই বিজনেস প্রসারিত করছে এবং ভীষণ প্রচুর পরিমাণে প্রফিটের মুখ দেখছে। আর এই যদি ফ্যান আমরা রেখে দিতে পারি আমাদের ডায়েটে, সেটাও কিন্তু দারুণ হয়। আর কি নিয়ে কথা বলবো, কথা বলবো বক্স ব্রিদিং নিয়ে যা নার্ভে রোগ সারায়, কথা বলবো অক্ষয় ঊর্জা দিবস নিয়ে কারণ আজকে অক্ষয় ঊর্জা দিবস। আর এই যে ভাবতে বসেছি আমরা এত প্লাস্টিক ইউজ করছি, আমরাই প্রকৃতি ধ্বংস করছি, প্রকৃতিকে বাঁচাবো কী করে, তাই তো? প্রকৃতি নিজেকেই নিজে হিল করে নিচ্ছে, কীভাবে সে সম্পর্কেও জানবো। তবে সমস্ত কিছুর জন্য একটি ঘন্টা আমার সঙ্গে তো থাকতে হবে, আর শুনতে হবে ভালো ভালো গান। যেমন প্রথম গানটি এনেছি ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে। কার জন্য? কার জন্য? আবার আপনার জন্য।

ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে গান শুনতে শুনতে চলে এসেছি আপনাদের প্রথম খবরে, যেটা বলছিলাম ওই ভাতের ফ্যান বা মার। আমরা এক সময়ে পড়েছি এই যে ভাতের ফ্যান বা মার মন্বন্তরের সময় কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। অনেকে কাছে ভাতটুকুও জুটছে না, তারা কিন্তু ফ্যান বা মারকে অনেক সময় জীবন ধারণ করেছেন, অনেক দিন বেঁচেছিলেন। একদমই তাই, এই যে ভাতের ফ্যান বা মার যত দিন যাচ্ছে আমাদের কাছে তত বেশি এই সম্পর্কে ইনফরমেশান উঠে আসছে, এর ইউসেজ উঠে আসছে। তার কারণ একটাই, আমাদের কাছে এখন ইন্টারনেটের প্রচুর অ্যাক্সেস রয়েছে। তাই বিভিন্ন দেশে ভাতের ফ্যান বা মার কীভাবে ব্যবহার করছে সেগুলো জানছি আমরা। যেমন দক্ষিণ কোরিয়ার দেশগুলোতে, দক্ষিণ কোরিয়ার মতো দেশ ভাতের ফ্যান থেকে স্কিন কেয়ার তৈরি করে, হেয়ার স্প্রে তৈরি করে। হেয়ার স্প্রে এবং স্কিন কেয়ার কিন্তু দক্ষিণ কোরিয়া তৈরি করে। তেমনই দক্ষিণ এশীয় বেশ কিছু দেশে এই ভাতের ফ্যান থেকে হেলথ ড্রিঙ্কস তৈরি করার প্রচলন আছে। আমরাও অনেক সময় দেখবেন যে ফ্যান ভাত খেয়ে থাকি, ফ্যান ভাত আলু ভাতে একটু ঘি দিয়ে বা বাটার দিয়ে খেয়েই থাকি। তবে এটা যদি হেলথ বেনিফিটের দিক থেকে আমরা দেখতে চাই, তাহলে অনেক দেশ এই রকম ব্যবহার করে হেলথ ড্রিঙ্ক হিসেবে, এবং ইন্দোনেশিয়ার মতো দেশে এই ড্রিঙ্কস কিন্তু বিক্রিও হচ্ছে। কিভাবে করছেন, ফার্মেন্ট করে করছেন, এবং ঠান্ডা ভাতের ফ্যান এক গ্লাস নিতে হবে, একটা ছোট্ট রেসিপি বলছি আর কি, কেমনভাবে তারা বিশ্বায়নের যুগে পণ্যায়ন করছেন ভাতের ফ্যানকে সেটা একটু বলে দিচ্ছি। ঠান্ডা ভাতের ফ্যান এক গ্লাস একটু ছেঁকে নেবেন, ঠিক আছে। তারপরে লেবুর রস 1-2 চামচ এক গ্লাসের জন্য, বিট লবণ 1 চামচ বা আপনার স্বাদ অনুযায়ী, ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ নেবেন, আর চাইলে পুদিনা পাতা দিতে পারেন। এই দিয়ে সুন্দর করে মিক্স করে আপনি কিন্তু খেয়ে দেখতে পারেন ভাতের ফ্যান দিয়ে হেলথ ড্রিঙ্কস। আরও একটা জিনিস, দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়ায় কিন্তু ফার্মেন্ট করার প্রচলন ভীষণভাবে বেশি আমরা দেখেছি। সেখানে কিন্তু ভাতের ফ্যানকে বা ভাতের মারকে ঠিক এরমভাবেই, রেসিপিটা একটু অন্যরকম। ধরুন একটি গ্লাসে 1 চিমটে আপনি বিট লবণ দিলেন, লেবুর রসটা থাকলো, তার সঙ্গে জিরে গুঁড়ো না দিয়ে কিন্তু আদা দিতে হবে। আদা দিয়ে, আদার রস দিয়ে আপনি বেশ ফার্মেন্ট করে রাখলেন রোদ্দুরে, এবং তার ফলে কি হলো, 2-1 দিন ফার্মেন্টেশনের পর সেই ড্রিঙ্কস আপনি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এবং 3 মাস ধরে খেতে পারেন। অবশ্যই মাঝে মাঝে আপনাকে ফার্মেন্ট করে নিতে হবে, একটু রোদে দিয়ে নিতে হবে, এরকম করে আপনি কিন্তু একটু বরফ দিয়ে হালকা করে খেতে পারেন। দারুণ উপকার, কারণ ত্বকের জন্য, চুলের জন্য, লিভারের জন্য এই ভাতের ফ্যান বা মার অত্যন্ত উপকারী। আসলে পুরনো যে সমস্ত খাবার দেখবেন বা যে সমস্ত লাইফস্টাইল ছিল, সেগুলো অনেক সময় এই মডার্নাইজেশনের যুগে সেটিকে খারাপ বলা হয়েছে। যেমন ঘি খাওয়া খারাপ বলা হয়। আপনি যদি হোমমেড ফুড খান, আপনি যদি বাড়িতে তৈরি সলিড ঘি খান, এবং সেটা যদি পরিমিত খান, যেমন ভাতের ফ্যানটাই অল্প পরিমাণে খান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে দেশীয় যে উপাচার, দেশীয় যে খাবার দাবার, দেশীয় সংস্কৃতি, সেগুলো কখনোই আপনার শরীরের ক্ষতি করতে পারে না। শুনতে থাকুন সকালের 8টায়, আসছি একটি গানের পর আবারও।

শুভঙ্কর এবং শুভমিতার কণ্ঠে, দ্বৈত কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেটি নিয়ে আজকে কথা বলবো। আজকে কথা বলবো কারণ আজকের একটি দিন বিশেষভাবে আমরা লক্ষ্য করছি। ভারতের দিকে যদি আমরা তাকাই, আজকে অক্ষয় ঊর্জা দিবস। প্রতি বছর 20 অগস্ট এই দিনটি পালন করা হয় মানুষের মধ্যে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। এই নবীকরণযোগ্য শক্তি আমরা পড়েছি ভূগোলে, আমরা জানি, যেটি সূর্য, বাতাস, জল এবং বায়োমাস থেকে আমরা পেতে পারি, তাই অক্ষয় শক্তি পেতে পারি, যা আমরা মোটামুটি ব্যবহার করতে পারি অক্লান্তভাবে এবং অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই শক্তিকে কিন্তু আমাদের পেতে হবে। এই শক্তির ব্যবহার পরিবেশ দূষণ কমাতে এবং পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ রাখতে আমাদের সাহায্য করবে। তাই

0: আসুন আমরা সবাই বিদ্যুতের অপচয় বন্ধ করি আর যতটা সম্ভব পরিষ্কার পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার পারি, অক্ষয় শক্তির ব্যবহার করি, সবুজ এবং ভবিষ্যৎ আরও সুন্দর করি। আমাদের অক্ষয় শক্তি ব্যবহারের জন্য এই অক্ষয় শক্তি দিবসে, আমরা অক্ষয় ঊর্জা দিবসে আমরা আরও একটি জিনিস নিয়ে ভাবতে পারি, সেটা হচ্ছে সোলার প্যানেল। এই সোলার প্যানেল বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, বিভিন্ন স্কুলের ছাদে লাগানো যেতে পারে। ছোট ছোট স্কুল থেকে বড় বড় স্কুল, অনেক জায়গাতেই দেখবেন সোলার প্যানেল কিন্তু নেই, এগুলি লাগানো যেতে পারে। তাতে আমরা অনেকটা তাপ বিদ্যুৎ সঞ্চয় করতে পারবো এবং বিদ্যুতের অপচয় রোধ করতে পারবো। কিংবা আমাদের বাড়িতেও এই সোলার প্যানেল আমরা লাগাতে পারি। অক্ষয় ঊর্জা দিবসকে মাথায় রেখে আমরা যদি সত্যি একটু সোলার প্যানেলের দিকে মুভ করি, তাহলে একটু দেখব যে এই সোলার প্যানেল ইনস্টল করতে তেমন বেশি খরচও নয়, সরকার সাবসিডি দেন এবং পরিষ্কার করতে খুব একটা আপনার কষ্ট হবে না, কারণ বর্ষাকালে বৃষ্টির জলে ধুয়ে যাবে এবং অন্য সময় খুব যদি একটু ডাস্ট পড়ে তাহলে আপনি হালকা জল দিয়ে ধুয়ে দিলেই এই সোলার প্যানেল কিন্তু ঝকঝকে টকটকে হয়ে উঠবে। তাই আজকের দিনটি আমাদের দেশ জুড়ে অক্ষয় ঊর্জা দিবস প্রতি বছর পালিত হবে, পালিত হয়ে আসছে, এবং চলুন প্রতিজ্ঞা করি বিদ্যুতে সাশ্রয় করব, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবীর অঙ্গীকার নেব। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা যদি সেটি নিতে পারি তাহলে পৃথিবী অনেক সুন্দর থাকবে। এটুকু যত্ন পৃথিবী যেমন আমাদের দেয়, আমাদেরও দেয়া দরকার। অক্ষয় ঊর্জা দিবস অক্ষয় হোক এবং চলুন আমরা ফিরে যাই প্রকৃতির কাছে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
5: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
6: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
7: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: সকালের আড্ডায় এই মুহূর্তে শুনব গান, ব্যাক টু ব্যাক দুটি গান শুনব। প্রথম গানের শিল্পী অর্কদীপ মিশ্র এবং পরের গানে দ্বৈত কণ্ঠ পাব। কাদের কাদের কণ্ঠে শুনব সেই গান? শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়। তাহলে শুনিনি পরপর দুটি গান।

0: পরপর দুটি গান শুনে নিলাম অর্কদীপ মিশ্রের কণ্ঠে। প্রথম গানটি শুনেছিলাম এবং এবারের গানে ছিলেন শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এমন একটা সময় এসে হাজির হয়েছি যে সময়টা দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণে শুনবেন বহুমুখী প্রতিভার অধিকারী উৎপল দত্তের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: তিনি সর্বকালের শ্রেষ্ঠ চরিত্রাভিনেতাদের অন্যতম। মঞ্চ, পর্দা, ছোট পর্দা, যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের চরিত্রে তার অনায়াস বিচরণ। বাংলার মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন যারা, যাদের প্রতিভার আলোয় বাংলার স্টেজ আলোকিত হয়েছে, তাদের মধ্যে তিনি অগ্রগণ্য। অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা, কল্লোল, টিনের তলোয়ার, মহাবিদ্রোহের মতো নাটকে তার নির্দেশনা আজও বহু আলোচিত ও শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে।
1: ওই আমি হচ্ছি ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার।
0: নাটকে সারা জীবনের অবদানের জন্য 1990 সালে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরাজির শিক্ষক ছিলেন দীর্ঘদিন। ইংরাজি সাহিত্যে তার পাণ্ডিত্য, শেক্সপিয়ারের প্রতি অনুরাগ, ইংরাজি উচ্চারণ ভঙ্গি প্রকাশ পেয়েছে নাটকে, ছবিতে, তা প্রশংসিত বিদগ্ধ মহলে।
2: It is the cause, my soul. Let me not name it to you, you chased stars. It is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die. Else she'll betray more men, put out the light, and then put out the light.
0: উৎপল দত্তকে আমাদের অনেকেই আবার বেশি চিনি চলচ্চিত্রের মাধ্যমে। সত্যজিৎ রায়ের সঙ্গে তার গাঁটছড়া

0: সেখানে বেশ নজর কাড়া। হীরকের রাজা দশকের পর দশক পেরিয়ে আজও ছোট বড় সবার মনেই অমলিন।
1: শিক্ষামন্ত্রী
2: মহারাজ,
1: আজ থেকে বন্ধ পাঠশালা।
2: পাঠশালা?
1: তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ।
2: জিয়াজ্ঞা খোদা বন্ধ।
1: কি নাম জানো পন্ডিতে?
2: উদয়ন মহারাজ।
1: আরে বলবে সে পড়ায় সেঠে। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ঠিক কিনা?
2: ঠিক
3: ঠিক
2: ঠিক।
1: আর এই পুরাতন পুঁথিটুতি যা কিছু আছে পন্ডিত পন্ডিতের কাছে সব করে ফেলাবস।
2: অতি অবশ্য মহারাজ।
1: আর এই পুরাণ কাব্য বেদ স্মৃতি সংহিতা ইতিহাস
3: আজ তো আছে ছাই পাঁচ,
1: সব দগ্ধ করে ফেল।
3: তাতে কি আর এসে গেল?
1: এসো গবেষক গবচন্দ্র জ্ঞান তীর্থ জ্ঞান রত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়াম।
0: ফেলুদা সিরিজের জয় বাবা ফেলুনাথের মগনলাল কি বা ভোলা যায় কি করে?
4: রফুজ করার পর হি চেঞ্জ হিজ মাইন্ড, মাইন্ড চেঞ্জ করে সে সিন্ধু খুলেছিল। আর নেক্সট ডে মছলি বাবার দর্শনে আমাকে গণেশ দিল, আমি এনভেলোপে 300 রুপি নোটস দিলাম, কাম ভি হলো দর্শন ভি হলো। বাস আপনি বুদ্ধিমান লোক মিস্টার মিত্তর, অর্ডিনারি বুদ্ধি নহিঁ এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি। আপনি আসলি বাত জেনে গেলে সে উমানাথেরও মুশকিল আমারও মুশকিল, তা আপনি ও টাকা নিয়ে এ কাম ছড়িয়ে দিন, এ আমার রিকোয়েস্ট।
0: গভীর জীবনবোধ ও দর্শনের প্রকাশ আগন্তুকে।
5: এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই, আমি আলতামিরা গুহাবাসীদের মতন পায়সা নাকতে পারি না, কিন্তু উপায় কি বলুন? ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ, সেই জন্যই তো আমার ফিল নোটসের দরকার। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো?
0: খল চরিত্রে তিনি খুবই সফল, এ কথা যেমন ঠিক, তেমনি স্নেহশীল অভিভাবকের চরিত্রেও তাকে ভোলা যায় না। আবার তার কমিক টাইমিং তাকে শ্রেষ্ঠ কৌতুকাভিনেতাদের সঙ্গেও একসারিতে বসিয়েছে। 1970 সালে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি, 3 বার পেয়েছেন ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ কমেডিয়ানের পুরস্কার।
6: পিতাজী কী শিক্ষা মিথ্যা থি?
7: বিলকুল নহিঁ, বিলকুল নহিঁ। তোমারে পিতাজী নে জো শিখায়া ঠিক শিখায়া। বেরো বেরো। ও ক্যা ক্যা শিখায়া উনহোনে?
6: ও কহা করতে থে কি কভি আপনে আদর্শ। জান লিজিয়ে স্যার, আপ শায়দ উনহে পাগল সমঝেঙ্গে।
7: নহিঁ, কহো।
6: ও কহা করতে থে কি মনুষ্য কো আপনে আদর্শ ওর মূঁছো কা উচিত আদর করনা চাহিয়ে। মুস্তাশ ইজ দ মিরর অফ হিউম্যান সোল এন্ড মাইন্ড, মুছ তো মন কা দর্পণ হ্যায়,
7: লাখ রুপে কি বাত হ্যায়।
0: এছাড়াও বহু সম্মান, দর্শকদের ভালোবাসা তাকে ঘিরেছিল।
1: আচ্ছা, আপনি মাইকেল মসুধুষণ দত্তের কাব্য পড়েছেন?
8: কি নাম বললে?
1: মাইকেল মসুধুষণ দত্ত।
8: ও মা বাবা, বেরে নাম তো সিনেমাটা কি?
1: কে? মহাকবি। আজ 2 বৎসর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। শুনুন, বাধিল তুমুল রণ দেব রক্ষ নরে, অম্বুরাশি সমকম্বু ঘষিল চৌদিকে, অযৌত টঙ্কারি ধনু ধনু থর, বলির দিল শ্রবণ পথ, গগনে ছাইয়া উড়িল কলম্বকুল। কেমন কেমন লাগলো?
9: আজকের দৃষ্টিকোণে শুনলেন বহুমুখী প্রতিভার অধিকারী উৎপল দত্তের প্রয়াণ বার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: শুনছিলাম অনুপম রায়ের কণ্ঠে এই গানটি, আর আছি সকালের আড্ডা। আচ্ছা, সকালের আড্ডা মানে অনেক কিছু, অনেক কিছু গল্প, অনেক কিছু জানা, অনেক কিছু অজানা। এই যে জানা আর অজানার কথা বললাম, তাহলে এই মুহূর্তে শুনে নেব বিজ্ঞানের কথিকা ভিত্তিক অনুষ্ঠান জানা অজানা।
1: জানা অজানা শুনছেন ধারাবাহিক সাপ ও সাবধানতা, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন মরুদ্দেব,
2: সাপ উদ্ধার ও সর্পমিত্রদের কাজ নিয়ে অনেকেরই ধারণা নেই। সাপ কেন উদ্ধার করা হয়, মেরে ফেললে ক্ষতি কি? এই প্রকৃতিতে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী রয়েছে ও তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা ভূমিকা রয়েছে এবং প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার রয়েছে। এই বিষয়টা উপলব্ধি করতে না পারলে কেন উদ্ধার করা প্রয়োজন বোঝা যাবে না। প্রাণী উদ্ধারের সাথে সাথে সংরক্ষণের বিষয়টিও জড়িত, অর্থাৎ উদ্ধার হওয়া প্রাণীটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া যাতে সে বেঁচে থাকতে পারে, জীব বৈচিত্র্য বজায় থাকে। কোনো প্রাণী উদ্ধার তখনই প্রয়োজন যখন সে কোনো বিপজ্জনক অবস্থায় আছে, এমনকি তার প্রাণ সংশয় হতে পারে কিংবা তার দ্বারা মানুষেরও ক্ষতি হতে পারে। এমন অভিজ্ঞতা অনেকেরই আছে যে হঠাৎ দেখা গেল একটা হনুমান বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। আজকাল প্রায়ই দেখা যায় বহু পরিবার প্লাস্টিকের জার রাস্তাঘাটে ফেলে দেয়, পথের কুকুর সেই প্লাস্টিকের জারে কিছু খাবারের আশায় মুখ ঢুকিয়ে আর খুলতে পারে না। আমরা একটু সচেতন হলেই এই ঘটনাগুলো ঘটে না। কোনো প্রাণী গর্তে পড়ে যেতে পারে। আজকাল দেখা যায় যেসব পুকুরে মাছ চাষ হয় তার উপরে সরু নেট টানিয়ে রাখা হয় যাতে পাখিরা মাছ খেতে না পারে, এর ফলে বহু পাখি জালে আটকে আহত হয়। চাষের জমিতে রিং নেট ব্যবহারের ফলে সেখানে মাছ বাদেও বিভিন্ন সাপ গোসাপ আটকে থাকে, উদ্ধার না করলে মারা যাবে। এই যে উপরের উদাহরণগুলো দেওয়া হল, এগুলোর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পরিস্থিতি, প্রত্যেকটি পরিস্থিতির জন্য রয়েছে ভিন্ন ভিন্ন পদ্ধতি, প্রয়োজন নানা রকম যন্ত্রপাতি, প্রশিক্ষণ। সহজ কথায় বলা যায়, বিপদগ্রস্ত প্রাণীকে

0: সম্মতভাবে বাঁচানোই হল রেস্কিউ বা উদ্ধার কাজ। অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানায় প্রশিক্ষণ ও অনুশীলনের প্রয়োজন, নতুবা উদ্ধারকারী নিজেই বিপদগ্রস্ত হতে পারে। বন দপ্তর বা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজ্ঞান সংগঠনের কর্মীরা কাজ করছে। এতক্ষণ বিভিন্ন পশু পাখির বিপজ্জনক অবস্থা সম্পর্কে একটা ধারণা পেলাম, এবার আমরা সাপ রেস্কিউ করার বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, সাপ এমন একটা প্রাণী যা নিয়ে নানা ধরনের অতিকথা আষাড়ে গপ্প রোমহর্ষক ঘটনার শেষ নেই। এমনকি চলচ্চিত্রেও সাপ নিয়ে নানা আজগুবি কাহিনী দেখানো হয়। বলা যায় সাপ নিয়ে যত কথা লোকমুখে চালু আছে তার 100% ভুল। প্রথমেই জেনে রাখা দরকার, সাপ একটি অত্যন্ত নিরীহ ভীতু প্রাণী, বিপদে পড়লে আত্মরক্ষার জন্য কামড়ে দিতে পারে। আমাদের দেশে হাতে গোনা গুটি কয়েক সাপ আছে যারা উগ্র বিষধর, এবং ওই সাপগুলো কামড়ালে দ্রুত বিজ্ঞানসম্মত চিকিৎসা না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য সমস্ত সাপের জগৎটাকেই আমরা শত্রু মনে করি। গ্রীষ্ম বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বাড়ে, অনেক দুর্ঘটনাও ঘটে। সাপ দেখলেই সাধারণ মানুষ রে রে করে মারতে ওঠে এবং এভাবে বহু সাপ মেরেও ফেলা হয়। এখানেই আসে সাপ রেস্কিউয়ের প্রশ্ন। সাপ কেন রেস্কিউ করব? প্রথমত, সাপ আমাদের শত্রু নয়, নীরবে বাস্তুতন্ত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুর ব্যাং কীট পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দ্বিতীয়ত, সাপের বিষ প্রকৃতিতে এক অমূল্য সম্পদ। সাপের বিষ থেকে বহু জীবনদায়ী ওষুধ আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাপে কাটা চিকিৎসায় সাপের বিষ থেকে অ্যান্টিভেনিন সিরাম তৈরি হয়। সুতরাং বুঝতে অসুবিধা হয় না যে আমাদের জীবনের স্বার্থেই সাপকে বাঁচিয়ে রাখা জরুরি। গ্রীষ্ম বর্ষাকালে প্রতিদিনই গ্রামবাসীদের বাড়িতে সাপ ঢুকে পড়ে। এর প্রধান কারণ হিসেবে বলা যায় বনভূমি ধ্বংস, অত্যধিক কীটনাশকের ব্যবহারের ফলে স্বাভাবিক বাসস্থানের ব্যাঘাত ঘটেছে, ফলে বাড়িঘরে খাদ্যের সন্ধানে আশ্রয় নিচ্ছে। তখনই সাপ রেস্কিউয়ের প্রয়োজন হয়। সাপের ক্ষেত্রে যেহেতু জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত, তাই এর বিজ্ঞানসম্মত পদ্ধতি জানা দরকার। যারা রেস্কিউ করে তাদের আমরা সর্পমিত্র, সর্পবন্ধু, সর্পপ্রেমী যে নামেই ডাকি না কেন, তারা তিনভাবে উপকার করে। প্রথমত, যে বাড়িতে সাপ ঢুকেছে সেই বাড়ির মানুষগুলোকে বিপদমুক্ত করে। দ্বিতীয়ত, সাপটিকে বাঁচায়। তৃতীয়ত, সাপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিয়ে সংরক্ষণে সাহায্য করে। পরিশেষে গ্রামবাসীদের কাছে আবেদন করব, বাড়িতে সাপ ঢুকলে আতঙ্কিত হবেন না, সাপটিকে মারবেন না, সংযত থাকুন এবং সর্পবন্ধুদের খবর দিন, ওরা আপনাকে সাহায্য করবে।
1: জানা অজানায় সাপ ও সাবধানতা, এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন মরু দেব।
2: আসলে বিজ্ঞান আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, তেমনি আজকে সাপ সম্পর্কে জানলাম। এবং সাপ থেকে, মানে ম্যাক্সিমাম সাপ থেকেই যে ভয়ের বা উদ্বেগের কোনো কারণ নেই, সেটা সম্পর্কেও কিন্তু আমাদের একটু জ্ঞান হলো। তাহলে বিজ্ঞান যখন আমাদের হাত ধরে, তখন আমাদের জীবনটা অনেকই সোজা হয়ে যায়। আমরা অজানা থেকে পাড়ি দিই জানার জগতে। তাই তো প্রতিদিন এই সময় জানা অজানা সকালের আড্ডায় মাস্ট, সকালের আড্ডায় থাকবেই থাকবে। আর থাকবে ভালো ভালো গান, লাইফস্টাইলের কথা, গল্প, আর থাকবেন আপনি।
3: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
4: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
5: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
6: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
7: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
8: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান শুনতে শুনতে আমি সখী সখা সবাইকে খুঁজব, কারণ এই সময়ে আজকের ওয়েদারের একটু হালচাল বলতে হবে। কি আছে ওয়েদারে সারাদিন? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলেছেন? সারাদিন ওই যে যেমন চলছে বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে কখনো মৃদু, তবে আজকে রোদ ওঠার সম্ভাবনা একটু কম, বরং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর আজকে যদি ম্যাক্সিমাম টেম্পারেচার দেখি তাহলে 32.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, মানে ভালোই গরম বেশ। আর মিনিমাম টেম্পারেচার 28.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটামুটি গরম আছে, ভ্যাপসা গরম। আর এই ভ্যাপসা গরমের মধ্যে একটাই কাজ করতে হবে, সকালের একটা শুনতে হবে, আর শুনতে হবে অনেক অনেক গান। এবারের গানে কে? এবারের গান অনেকের কণ্ঠে, অরিজিৎ সিং, রূপম ইসলাম, অনুপম রায়ের কণ্ঠে এবারের গান।

অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং অনুপম রায়ের সমবেত কণ্ঠে শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে সকালের আড্ডার একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। তবে যাবার আগে ওই যে একটা হেলথ টেকনিক শিখিয়ে যাব, হেলদি টেকনিক, যেটা আপনি কিন্তু মোটামুটি করতে পারেন। খুব যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করুন, আর আপনার যদি যোগা ইনস্ট্রাক্টর বা ব্রিদিং ইনস্ট্রাক্টর থাকে অবশ্যই একবার জেনে নিন। তাছাড়া কিন্তু মোটামুটি সবাই করতে পারবেন, এমন কিছু কপালভাতি বা প্রাণায়ামের মতো জিনিস নয়। একটা ছোট্ট বক্স ব্রিদিং, যেটা আমরা সবাই করতে পারবো এবং কখন কখন করব, সকালবেলা, ভোরবেলা উঠে, বিকালবেলায় এবং ঘুমোতে যাওয়ার আগে, এই তিনটে সময়ে আমরা করতে পারি। এবার এটির কি ফলাফল হয়, এটি নার্ভাস সিস্টেম রিলেটেড অনেক রোগ সারিয়ে দেয় এবং নার্ভাস সিস্টেমকে হিল করতে সাহায্য করে, আমাদের শরীরে অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে। আমরা করোনাকালীন সময়ে তো বুঝেই গেছি আমাদের শরীরে অক্সিজেন লেভেলের ঠিকঠাক থাকা কতটা প্রয়োজনীয়। তাহলে চলুন এই বক্স মেডিটেশনটা সম্পর্কে আর বক্স ব্রিদিংটা সম্পর্কে একটু জেনে নিই। মেডিটেশন ক্রাঙ্কাম ব্রিদিং এক্সারসাইজ, এটি খুব ডিপ ব্রিথ করবেন, মানে নেবেন, হ্যাঁ একটুখানি হোল্ড করবেন, যতটা হোল্ড আপনি করতে পারেন কাউন্ট করবেন, 1 2 3 করে, 5 অবধি আপনি কাউন্ট করতে পারেন। যদি হোল্ড করতে না পারেন তাহলে 3 অবধি কাউন্ট করবেন, আবার কিন্তু এক্সেল করে দেবেন আপনার নিঃশ্বাসটাকে। আমরা যেটা ছাড়ি সেটাকে বলা হয় নিঃশ্বাস এবং যেটাকে নিই সেটাকে বলা হয় প্রশ্বাস। এভাবেই থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন সকালের আড্ডা।

0: শুনছিলেন সকালের আড্ডা, উপস্থাপনায় ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: না রে জানোয়ার, তোর থাবায় আমার দেহে রক্ত ঝরবে, তবুও আমাকে কিছু করতে পারবি না। দিনের পর দিন তুই আমাকে অত্যাচার করেছিস, আর তোর অত্যাচার আর সহ্য করব না। আজ থেকে আমি ঘুরে দাঁড়ালাম।
1: যে সংলাপটা অঞ্জনা বললেন, এক অর্থে সেটা অঞ্জনার জীবনেরই সংলাপ বলা যেতে পারে। এই অভিনয় আসার আগের যে পথটা, সেটা নিয়েই আমাদের আজকের গল্প। অঞ্জনা, আপনি নিজে একটু বলুন, কিভাবে আপনার চলা শুরু?
0: যখন আমার মেয়ের এক মাস বয়স, তখন থেকে আমার করুণ জীবন শুরু। মানে মেয়েটাকে নিয়ে আমি কিভাবে সংসার চালাবো, কি করব। তখন আমি আমার বাবাকে বলি যে বাবা, আমি কিভাবে চলবো, এখন কি কাজ করব। ওখানে তো তেমন কাজ নেই, লোকের বাড়িও কাজ না, গ্রামের বাড়ি, তখন কি করি। বলে আমাদের বাড়ির পাশে নদী আছে। তা বাবাকে বললাম, তাহলে বাবা আমাকে একটা মাছ ধরা একটা জাল কিনে দিন। বাবা আমাকে একটা জাল এনে দেয়, সেই জাল দিয়ে আমি মাছ ধরে মাছ বাবার কাছে দেই। বাবা বিক্রি করে এনে আমাকে যে টাকা দিতেন, চাল এনে দিতেন, সেটা দিয়েই আমার সংসার চলতো।
1: বাবা মার কাছে কেন?
0: শ্বশুর বাড়ির থেকে তখন তো অত্যাচারিত হয়ে আমি মা বাবার কাছে ফিরে গেছি, কারণ আমার স্বামী আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে অনেকবার। খুব অভাবী পরিবারে আর কি আমার জন্ম। বাবা তখন মাছ ধরতেন, আমরা হচ্ছে পরমাণিক। বাবা ওই যজমানের কাজ টুকটাক হওয়া মোড়া শ্রাদ্ধ এগুলো করতেন, কিন্তু বাবা ওই চুলধারি কাটতে পারতেন না, এই কাজটা বাবার জানা ছিল না।
1: তখন থাকতেন কোথায়?
0: তখন বাংলাদেশ ডুমুরিয়া থানা, 9 নম্বর সাউস ইউনিয়ন, খুলনা জেলা।
1: আচ্ছা,
0: সেখান থেকে আস্তে আস্তে বড় হই, তখন স্কুলে পড়াশুনো।
1: ক ভাই বোন আপনারা?
0: আমরা 5 ভাই বোন, আমার 4টে দাদা আর আমি 1 বোন।
1: আচ্ছা,
0: মা আমাকে সহযোগিতা করতেন স্কুলে যাওয়ার জন্য। গান বাজনাটাও খুব ভালোবাসতাম। আমার স্কুলে স্যারেরা বললেন কি যে আমাদের একটা নাটক হবে, শুধু মেয়েরা মেয়েরা। তখন আমি আর কি বললাম, স্যার আমি করব। বইটার নাম ছিল অঙ্কমামা, সেই অঙ্কমামা ক্যারেক্টারটাই আমাকে দিছিলেন। এই গান বাজনাটা আমার বাড়ির দিক থেকে খুব একটা মেনে নিতেন না। বড়দা বললেন, মেয়ে কেন নাটক করতে গেছে, বাড়িতে ঢোকা যাবে না। আমি কয়েকদিন ভয়ে ভয়ে পালিয়ে বেরিয়েছি।
1: কোন ক্লাস তখন?
0: তখন ক্লাস 7-এ, 2টো পুরস্কারও পেয়েছিলাম ওই নাটক করে। তারপরে 8-9-এ উঠলে তখন আমার এই বিয়ের সম্বন্ধটা যায়। পাত্রপক্ষের বাড়ি খুলনাতে ছিল, ওরা সেই মাইগ্রেশনের সময় এদেশে চলে এসেছিল। আমার বাবাও মাইগ্রেশন করে এদেশে এসেছিলেন, ছত্রিশগড় জায়গা পেয়েছিলেন, সেখানে পাথুরে জমি, ধান হয় না। তারপরে মায়ের মাথা খারাপ হয়ে যায়, মাকে নিয়ে আবার বাবা বাংলাদেশ ফিরে যায়। আমাদেরকে নিয়ে কি করবে বাবা তখন? তখন আর কি এই পাত্র আমাদের বাড়িতে যায়, যাওয়ার পরে আমার মা বাবার সঙ্গে কথা বলে। তখন আমার 15 বছর বয়স, দেখাশোনা করেই বিয়েটা হয়। কিন্তু তার ভিতরে একটা কথা লুকিয়ে থাকে, তার যে বউ ছিল, ছেলে মেয়ে ছিল, আমাদেরকে বলিনি সেই কথাটা। যখন বিয়ে হয়ে যায়, 3 দিন পরে যখন ওনার বোনের বাড়ি নিয়ে গেছে, তখনই জানতে পারি যে ওনার বউ ছেলে মেয়ে আছে। তখন আমি মা বাবাকে বললাম যে বিয়ে যখন একবার হয়েই গেছে হিন্দু মতে, তখন আমাকে এখানে তো আর থাকা হবে না। তখন আমার মা বাবা খুব কান্না, দাদারা খুব দুঃখ করছে যে আজকে একটা মেয়ে, যতই আমরা গরিব থাকি। তখন আমার স্বামীকে প্রশ্ন করলো যে তুমি কেন মেয়েটাকে এইভাবে নিয়েছ। তখন আমার স্বামী বললো, আমি যদি সত্য কথা বলতাম, আপনারা আপনাদের মেয়েকে আমাকে দিতেন না। তো বললো, তাই এত বড় ক্ষতি তুমি করলে। তখন মা বাবাকে আমি বললাম যে আমি চলে যাই, কত লোক তো সতীনের সংসার করে, সেইভাবেই আমি এদেশে চলে এসেছিলাম। আসার পরে আমার স্বামী দিনের উপর দিন আমাকে অত্যাচার করেছে, এমন কি মুখ বেঁধে আমাকে মেরেছে। চুল বেনি করা ছিল, বেনিটা হাতে জড়িয়ে আমাকে হাঁটুর উপরে ফেলে শ্বাসরোধ করে মেরে দেওয়ার চেষ্টা করেছিল।
1: আপনি বললেন যে বিয়ের পরে আপনার উপর এত অত্যাচার হয়েছে, আপনার স্বামী নিজেই গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এরপর

0: শ্বশুর বাড়িতে আসার পরে আপনার উপর এত অত্যাচার হয়, সেটা কেন হলো?
1: উনি চাইছিলেন আমাকে বিয়ে করে নিয়ে এসে কাজের মেয়ে হিসাবে ব্যবহার করার জন্য, যেহেতু ওনাদের বাড়িতে গ্রিল ভেন্টিলেটারের কারখানা ছিল, লোক দিয়ে কাজ করাতে হতো, তার থেকে চেয়েছিল যে আমাকে বিয়ে করে যে আমি ওই কারখানার কাজগুলো করব। বউয়ের অধিকার সে দিতে চায়নি, আমার যে বাচ্চা হোক সেটাও সে চায়নি। এমন একদিন করেছে বাচ্চাটা পেটে আসার পরে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য চিন্তা করেছে এবং আমি যাইনি। ওটা নিয়ে খুব কথা কাটাকাটি হতে হতে ভ্যানের টিউবটা বাস্ট হয়ে গেল, তারপরে আমি ঘরে চলে গেছিলাম এবং আমাকে বনগায় একটা বাড়িতে এনে রেখে যায়। তারপরে সেখানে উনি আর আসতেন না এবং আমার মেয়ে যখন 7 মাস পেটে, তখন আমাকে কলকাতার থেকে বর্ধমানের বাড়িতে নিয়ে যাচ্ছে, বলেছে বাড়ি যেয়ে রান্না করতে হবে। আমার সতীন বাড়িতে আছে কিন্তু ওকে বলছে না আমাকে, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল। তারপরও সে আমাকে ওই সময় যে রাত 12টার সময় আমাকে বলছে রান্না করতে, তা আমি বলেছি যে দেখো আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন রান্না করতে পারবো না। তার রান্নাঘরে একটা জল চৌকির উপরে বসে আছি, আমার স্বামী আমাকে গামছা দিয়ে মুখ বেঁধে আমাকে কাঁধের দুই পাশে প্রচণ্ড ভাবে আঘাত করেছে। আঘাত করে আমাকে ওই রান্নাঘরের ভিতরে শিকল দিয়ে, তখন বিষ্ণুপুরে, রসুলপুর বিষ্ণুপুর গ্রামে, তখন ওরা বেরিয়ে গেছে। আমি তার পরের দিন সকালে যে আমি সবাইকে ডাকলাম, আমি বললাম কি দেখেন আমি হয়তো কোনদিন মরেই যাব এরকম করতে করতে। তখন গ্রামের লোক ওখানে সালিশ বসে বলল কি যে ওকে একটা ঘর দাও, আলাদাই থাকুক। তখন আমি আর কি আলাদা ওই বাড়িতেই থাকি। থাকার পরে এবার মেয়েটাকে নিয়ে কি করব ওখানে,
0: কিন্তু আপনার চলে কি করে?
1: তখন আমার কোনো রোজগার নেই, তখন আমি চিন্তা করলাম এবার আমাকে রোজগার করতে হবে। তখন আমি ব্লাউজ হেম করি, সেলাই মেশিনের কাজ এবং বালাপোষ সেলাই করি, আর ছোট ছোট বাচ্চাদের পড়াই বাড়িতে বসে। এইভাবে দিনের পর দিন ওখানে থেকে এসেছি। আমার স্বামী কখনো আমার দিকে ফিরে তাকায়নি, আমার বাচ্চাটা কি খাচ্ছে কি না খাচ্ছে তাও কখনো দেখেনি। তারপরে এমন একদিন সময় এলো আমার স্বামী আমাকে হাতুড়ি নিয়ে গেছে মারার জন্য, পাশে ভাসুরের ঘর ছিল, ভাসুরের ঘরে গেছি এবং ঝুটঝামেলা যখনই হতো আমার শ্বশুরবাড়ির গোটা ফ্যামিলি আমাকে সাপোর্ট করতো এবং প্রত্যেকেই ভালোবাসত, শুধু স্বামী সতীন বাদে। এখনও সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, ওরা আসে। যেদিন আমাকে মেরে দিচ্ছিল ওই দিনই আমি মানে আমার গলা পুরো ফুলে গেছে, এই যে বাচ্চা পেটে থাকতে এমন ভাবে মেরেছে আমার মুখ পুরো ফুলে গেছে। তখন আমি হসপিটালে গেছি, মেমারি হসপিটালে, তখন ডাক্তার বলছে যে তুমি যদি কেস না করো তাহলে তোমাকে আমরা ট্রিটমেন্ট করব না। তখন ডাক্তার আমাকে একটা চিঠি লিখে থানায় পাঠিয়ে দেয়, থানার থেকে নিয়ে আমাকে তখন আর কি ডাক্তার দেখায়। দেখানোর পরে আমি বাড়িতে আবার চলে আসি একাকাই, আর আমার ভাসুররা আমার সঙ্গে যেতে পারছে না, ভাই ভাই দ্বন্দ্ব, তখন একা একা। আবার এসে লোকজন ডেকে আমি বললাম এ ব্যাপার এখন আমি কি করব বলেন। তখন গ্রামের লোকে দায়িত্ব নিল, বলছে যে তুমি এখানে থাকো বৌমা, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি এই বাড়িতেই থাকো। তখন আর কি ওই বাড়িতে আমি থাকি।
0: বাবা মার কাছে ফিরে যাওয়ার কথা মনে হয়নি?
1: আমি মনে করিনি, একটাই কারণে যে আমি যদি আমার বাবা মায়ের কাছে সামনে ঘুরি আমার বাবা মায়ের কষ্টটা আরো বেড়ে যাবে। আমার বাবা মা যদি খুব চালাক চতুর হতেন তাহলে এইভাবে আমাকে বিয়েটা দিতেন না, হয়তো তার আদিনাড়ি দেখে কি ব্যাপার এগুলো দেখে তারপরে আমাকে দিতেন। তখন আমি আর ফিরে যাইনি, আমি তখন ওখান থেকে কলকাতায় চলে আসি, কলকাতা মধ্যম গ্রামে, মধ্যম গ্রামে আমার এক দিদির বাড়িতে। তখন আর কি আমাকে এত মার মেরেছে, আমার এই হাতটা 1 মাস ব্যান্ডেজ ছিল। ব্যান্ডেজ থাকার পরে আমি এখানে এসেছি, আমার এখানে একটা দিদি আছে, সেই দিদি আমাকে স্নান করানো খাওয়ানো সবকিছু ওই দিদিই করেছে। আমি 7 মাস মেয়েটাকে নিয়ে তার বাড়িতে থাকি। থাকার পরে আমি ভাবছি সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে সব কিছু করিয়েছে, সেও পরের বাড়ি কাজ করে, থালা বাসন মাজে আর কি, দিদির একটা ছেলে, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তখন আমি ভাবছি এইভাবে একজনের ঘাড়ের উপরে তো বসে থাকা যায় না, তখন ভাবছি কি করি। তা একজনে বললো কি তুমি দিদি একটা কাজ করো, ডিমের ব্যবসা করো, এটা হলো স্বাধীন ব্যবসা। তখন বসিরহাট থেকে আমি দেশি ডিম এনে আমি ওই মধ্যম গ্রাম বসুনগর বাজারে আমি বিক্রি করতাম। সেখান থেকে আস্তে আস্তে আমি ডিমটা ছেড়ে ভাল ব্যবসায় মেয়ে মধ্যম গ্রামে স্কুলে পড়াচ্ছি আর কি, প্রাইভেট পড়ানো, বই কিনতে পারি না কি অনেক কিছু, খাতা কলম আমি যোগান দিতে পারি না, কিন্তু মধ্যম গ্রামে আমার আশেপাশে যারা ছিলেন তারা আমাকে অনেক হেল্প করেছেন।
0: মেয়েকে তো পড়াতে শুরু করলেন কিন্তু আপনার তো পড়াটা শেষ হলো না, সেই ক্লাস 9 এর পর তো ছেড়ে দিতে হলো
1: না। তারপরে আমি আবার ফিরে গেছিলাম বাংলাদেশে, যাওয়ার পরে মেয়ে এদিকে ছোট রয়েছে, তার ভিতরে আমি

0: আমি আবার প্রাইভেট স্কুলে আবার ভর্তি হয়েছি। ভর্তি হয়ে আমি তখন মাধ্যমিক সেকেন্ড ডিভিশন পাশ করেছি।
1: আচ্ছা,
0: পাশ করে উচ্চ মাধ্যমিক আবার ভর্তি হয়েছি। ভর্তি হয়ে আমি উচ্চ মাধ্যমিকটা আমি আর পড়তে পারিনি এই সব চাপে। তারপরে ওই নাটক থিয়েটার এইগুলো রংধনু গ্রুপ থিয়েটারে আমি সারাদিন কাজ করে সন্ধ্যা 7টার সময় ঠিক আমি ওই
1: কি করে থিয়েটারে গেলেন এই এত কাজ এত রকম চাপের মধ্যে?
0: এত রকম চাপের মধ্যেও আমি ওই সময়টা বের করে নিতাম, যেহেতু আমি গান বাজনাটা ভালোবাসি।
1: থিয়েটারের গ্রুপের সঙ্গে যোগাযোগ হলো কি করে?
0: থিয়েটার গ্রুপের সঙ্গে যোগাযোগ হয়েছে, আমি এখানে এসে, আগে বাংলাদেশে রংধনু গ্রুপ থিয়েটার ছিল, আমি যখন ওই যে বললাম একটা কাজ করতাম, ওই কাজ করতে করতে
1: কোথায় কাজ করতেন?
0: মহিলা বিষয়ক অধিদপ্তরে, এটা তখন 8 পাশে একটা চাকরি হতো।
1: কোথায়? বাংলাদেশে?
0: বাংলাদেশে।
1: তখন আপনি ফিরে গিয়েছিলেন বাবার কাছে?
0: হ্যাঁ, গিয়ে বেশি দিন থাকিনি, আবার 2-1 বছর পরে আবার এখানে ফিরে চলে এসেছি।
1: তখন সেই সময় ওখানে গ্রুপে?
0: হ্যাঁ, তখন রংধনু গ্রুপ থিয়েটারে আমি আর কি নাটক করতাম, করতে করতে আর কি এখানে চলে এসেছি। তখন আমি নাটকের আর কোনো গ্রুপ পাচ্ছি না যে কোথায় ঢুকবো কি করব। তখন আমি একদিন রবীন্দ্র সদনে ওখানে চলে যাই একাডেমিতে। একাডেমিতে যে আমি ভাবছি কি যে দেখি কোনো গ্রুপে ঢোকা যায় কি না, তা ওখানে যে একটা কাকা দাঁড়িয়ে আছে, আমি বলছি কি যে কাকা বাবু আমার তো এরকম নাটক করার খুব শখ, আমি একটা কোনো গ্রুপে ঢুকতে চাই। তখন আর কি কলকাতার নাট্যজনের বাবাইদা ওখানে দাঁড়ানো ছিল, ওনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। উনি বললেন যে তুমি যতীন দাস পার্কে অমুক দিন এসো।
1: কলকাতার নাটক দেখেছেন তার আগে?
0: হ্যাঁ দেখেছি একাডেমিতে। এবার ওখান থেকে আস্তে আস্তে আমি ভাবছি দেখি টিভি চ্যানেলে কাজ করে সবাই, ওটা করা যায় কিভাবে। জুনিয়র আর্টিস্ট হয়ে আমি ওখানে কাজ করতে গেছিলাম একজনের মাধ্যমে। আমরা 7টা মেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম, তখন সেখান থেকে 7টা মেয়েকে আমাদের ডেকেছে, ডেকে ডায়লগগুলো আমাদেরকে পড়িয়েছে। পড়ানোর ভিতরে আমি ওই ওখানে টিকে গেছি। যাওয়ার পরে ওখানে আমি মায়ের ক্যারেক্টারটা পেলাম। তারপরে কাজ করতে করতে এখন অনেকগুলো ডিরেক্টরের কাজ করি আমি।
1: আচ্ছা, নাটক যাত্রা এটাই কি এখন আপনার রোজগার?
0: এটাই আমার রোজগার, এবং সময় পেলে আমি ফলের ব্যবসা, সবজির ব্যবসা, আমি বসে থাকি না। যখনই আমি বাড়ি থাকি তখনই আমি এই কাজগুলো করি। কারণ কি আমি কাজ কি আমি ছোটবেলার থেকে ছোট করে ভাবতে শিখিনি। আমি মনে করি কাজ কাজ, কাজই সবসময় বড়। অনেকে প্রশ্ন করে তোমাকে দেখেছি টিভি চ্যানেলে অভিনয় করছো, সেই মানুষ তুমি এই ফুটপাথে ব্যবসা করছো, আমি কিছু মনে করি না। আমি বলি কি এটাও তো কাজ, কারণ আমার অর্থ সামর্থ্য তেমন নেই। আমি যদি সেরকম পরিবারের মেয়ে, সেরকম পরিবারের বউ হতাম, তাহলে আমাকে তো ফুটপাথে ব্যবসা করতে হতো না। কিন্তু আমার পিছনে হেল্প করার মতো তো কেউ নেই। আমি বলি দেখো আমি তো চুরি করছি না, আমি তো এটা কাজ করছি, আমার সমস্যা কোথায়?
1: তা আপনি মাছ বিক্রি করেছেন, সেলাইয়ের কাজও করেছেন,
0: আয়ার কাজ করেছি, রঙের কাজও করেছি, এই যে বিল্ডিং এ যে রংগুলো করে।
1: আচ্ছা, ভাড়াই উঠে?
0: হ্যাঁ ভাড়াই উঠে। আমার এক জামাইয়ের সঙ্গে, মানে আমার ভাগ্নি জামাই, আমি একদিন যেয়ে বলছি কি যে বাবা আমার তো এখন চলছে না, কোনো কাজই নেই। বলছে মামি আমাদের রঙের কাজ করতে পারবে তুমি? আমি বলছি বাবা তুমি যদি আমাকে দেখিয়ে দাও ঠিক আমি পারবো। তখন জামাই আর কি আমাকে নিয়ে যেয়ে বললো মামি এইভাবে এইভাবে করতে হবে। আমি ঠিক একবার দেখে নিয়েছি, আমি সেটাই করেছি। কোনো কাজ আমি পিছতে শিখিনি, আমি সামনে এগোতে জানি।
1: হায়ার সেকেন্ডারিটা দেওয়া হলো না, কিন্তু ওই পর্যন্ত পড়াশোনা করলেন?
0: হ্যাঁ ওই পর্যন্তই পড়াশোনা, তারপরে আর পড়াশোনা করার সুযোগ পাইনি আমি। এখন এই অভিনয়টাও জামাই মেয়ে, মানে খুব বেশি যে টাকা পাওয়া যায় না, যার জন্য সবাই আপত্তি করে। ওরা চায় অভিনয়টা যেন আমি না করি, আমি কোনো একটা দোকান করে সেখানে আমি দোকানদারি করি। তা আমি বলেছি দেখ আমার জীবনের আমি সবকিছু আমি ত্যাগ করতে পারবো, যতদিন আমি অভিনয় করতে পারবো ততদিন আমি অভিনয় করে যাব।
1: এর মধ্যে কোনটা সব থেকে ভালো লাগে, যাত্রায় না নাটকে না এই যে আপনি টেলিভিশনে অভিনয় করেন তাতে?
0: যেটাই হোক না কেন আমার সবকটাই ভালো লাগে, অভিনয় মাত্রই আমার ভালো লাগে।
1: যাত্রা বা নাটকে যেরকম সরাসরি ধরুন দর্শকের মধ্যে নাটক করছেন বা দর্শক দেখছে, সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া পাচ্ছেন, তাদের কেমন লাগছে সেটা সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে, বিশেষ করে যাত্রায় সেটা কেমন লাগে? মানে সেটা তো একেবারেই নাটক না হয়, আপনি হয়তো শহরে মফস্বলে নাটক করছেন, কিন্তু যাত্রা তো একেবারে মানুষের মধ্যে।
0: হ্যাঁ খোলা মঞ্চে, খোলা মঞ্চে নাটকও করেছি আমি। যখন এসে সবাই বলছে না বইটা খুব সুন্দর হয়েছে, ক্যারেক্টারটা মানিয়েছে, এটাই আমার একটা শান্তি।
1: তো এই নাটক করতে করতে এদিকে আপনার নিজের জীবনেও তো একটা এক ধরনের একটা নাটকের মধ্যে দিয়েই বলা যায়। তো সেই যে আপনি বললেন যে আদালতে কেস পর্যন্ত হয়েছিল, আপনার নিজের সংসার জীবনের কথা বলছি, সেই কেসের কি

0: পরিণতি হলো?
1: কেস করার পরে ঘোরপোষের যে টাকা দেওয়ার কথা সেগুলো উনি দিতেন না, তার বিনিময়ে যে কয় মাসের জেল সেই কয় মাস জেলই খাটতেন, কিন্তু উনি টাকা দিতেন না। তারপরে 10 বছর কেস চালানোর পরে উনি লোকজন ধরে আমার খুব সাদাসাদি করলো যে এইভাবে না ঝুলিয়ে থেকে কেসটা তুলে নি, তা আমি কিছু টাকা দেব। তখন আমাকেও ছুটে যেতে হতো মধ্যমগ্রাম থেকে বর্ধমানে। তখন আমি এক পর্যায়ে চিন্তা করলাম এই কেসের পিছনে এইভাবে না ছুটে আমি আমার জীবনে কিছু করার চিন্তা করি, যে ভালো কিছু করতে পারি কিনা। তখন আমি আর কি মিটমাট করে নিয়েছি, 30,000 টাকা দিছিল সে, আমার মেয়েকে কোনো কিছু দেয়নি, কোনো টাকা পয়সা কোনো কিছু। তার অর্থ সম্পদ আছে, অনেক আছে, দুটো বাড়ি ছিল ওনার এবং ঘর ভাড়া দেওয়া আছে, উনি ইচ্ছা করেই আমাদেরকে দিলেন না। ওখানে মিউচুয়াল হলো যে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর বাবা মেয়ের যে সম্পর্ক ওটাই থাকবে।
2: তা আপনার যখন কেস চললো সেই সময় আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কেউ আপনাকে সাহায্য করেছেন?
1: আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে সাহায্য করেছে, আমার ভাসু, জা, ননদ, এমনকি কোর্টে দাঁড়িয়ে আমার পক্ষে যে তারা কথা বলেছে, শুধু আমার পক্ষে না, মানে অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেছে।
2: তারা বাড়িতে কিছু করতে পারেনি, মানে আপনার
1: বাড়িতে অনেকবার বলেছে, অনেকবার বলেছে, কিন্তু তারা তাকে শুধরাতে পারেনি। এবং কোর্টে দাঁড়িয়ে তারা সত্য কথাটাই বলেছে, হ্যাঁ এই বৌমাকে এইভাবে অত্যাচার করতো আমার ভাই করেছে, বোনেও বলেছে যে বউকে এইভাবে অত্যাচার ও করেছে, এই যে সত্য কথাটা তারা সেখানে বলেছে।
2: কিন্তু
1: মানে তাদের যে নিজের ভাই সেটা তারা ভাবিনি, তারা অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেছে।
2: কিন্তু ভাইয়ের অন্যায়টা বাড়িতে কিছু সংশোধন হয়
1: না? না, সে কারো কথা শুনে না, সে তার মতো, সে নিজের মতো, এবং কোনো ভাইদের সঙ্গেও তার ভালো সম্পর্ক নেই।
2: আপনি তো একটা খুব ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছেন। তা এইরকমই অনেক মেয়েরা যারা কোনোভাবে সংসারে খুব কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে তারা হয়তো সেখানে ভেঙে পড়ছে, তারা হয়তো হাল ছেড়ে দিচ্ছে, তাদের জন্য আপনার একটা তো কিছু বলার থাকবে।
1: তাদের জন্য আমার বলার আছে, আমি মরে যাইনি, জীবনটাকে বেছে নিয়েছি, নিজের জীবনকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি। কোনো কিছু দুর্ঘটনায় ভেঙে পড়া উচিত নয়, নিজেকে স্বাবলম্বী করে তোলা এবং স্বাবলম্বী হয়ে নিজে দাঁড়ানো, এই জোরটুকু মনের ভিতরে রাখতে হবে।

0: তাহলে আজকের ঘুরে দাঁড়ানোর গল্প আমরা শেষ করছি অঞ্জনা কীর্তনিয়ার কথাটি দিয়েই, যে ঘুরে দাঁড়াতে হবে, নিজের মতো করে নিজের একটা জীবন বেছে নিতে হবে, নিজে নিজেই নিজেকে দাঁড় করাতে হবে। ধন্যবাদ অঞ্জনা।
1: শুনছিলেন ঘুরে দাঁড়ানোর গল্প, এখন শুনবেন যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী স্বরলিপি ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন যুব মনে গানে গানে অনুষ্ঠানটি। আজ শুনলেন 235 পর্ব। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন আলাহিয়া বিলাবল রাগে সেতার। সেতার পরিবেশন করবেন শিল্পী দীপঙ্কর দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করবেন নাড়ুগোপাল পাত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের আসর এই পর্যন্তই। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ সেতার পরিবেশন করলেন দীপঙ্কর দত্ত। আলাহিয়া বিলাবল রাগে শুনলেন সেতার বাদন, তাঁকে তবলায় সহযোগিতা করলেন নারুগোপাল পাত্র। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে মনের মতো গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়।

ঘড়ির কাঁটা কি কথা বলে? না তো, কথা বলে না, তবু আমার মতোই আপনিও কিন্তু শুনতে পান কি বলছে ঘড়ি। যেমন এখন ঘড়ির কাঁটা জানান দিয়েছে, ওই যে মনের মতো গান শোনার সময় হলো। জানেন, আজকে গানেও কিন্তু এই ম্যাজিকটি থাকছে। ম্যাজিক মানে কি?

বলছি বলছি ধরুন গানটি শুরু হওয়ার আগেই, মানে সবে গানের একটু সুর শোনা গেল আর অমনি আপনি চিনে ফেললেন সেই গানটিকে, কি অবাক হলেন? ভাবছেন গান না শুনে, গানের কথা না শুনে, গানের আসল সুরটি না শুনে কিভাবে গান চেনা যাবে, অমন আবার চেনা যায় নাকি? যায় যায়, সেই সব গান নিয়েই তো আজকের মনের মতো গান। আচ্ছা, সেই সব গান আমরা কিভাবে চিনব? অবশ্যই গানের কথা এবং গানের যে আসল সুর সেটি দিয়ে নয়, মানে অন্য কিছু দিয়ে গানটি আমরা চিনে নিতে পারব। সেটি কি বলুন তো? ওই যে গানের শুরুতে থাকে না প্রিলিউড, সেই প্রিলিউড আমাদের চিনিয়ে দেবে গানটিকে। এমন অনেক অনেক গান কিন্তু আমাদের বাংলা গানের ভাণ্ডারে রয়েছে, অন্যান্য ভাষাতেও সেই সব গান তো অবশ্যই রয়েছে যা প্রিলিউড চিনিয়ে দেয়, কিন্তু এখানে তো আমরা মনের মতো গানে বাংলা গান শুনব, তাই না? তাহলে সেই সব গান নিয়ে শুরু হোক আজকের মনের মতো গান। দেখুন না, সুর শুনে চিনতে পারেন কি না।

কিশোর কুমারের কণ্ঠে এই গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর গানের সুর রাহুল দেববর্মনের। কিশোর কুমারের কণ্ঠ শোনা।

আগেই, আসল গানটি শুরুর আগেই নিশ্চয়ই চিনতে পেরে গিয়েছিলেন কোন গান, তাই না? আমি কিন্তু জানতাম পারবেনই, কারণ এই গানের প্রিলিউডটি রাহুল দেব বর্মণ এমনভাবে প্রয়োগ করেছেন যে এই গানের সঙ্গে ওই সুরটিও আপনার আমার সকলের মনে গেঁথে গেছে। তাহলে পরের গানে চলে যাই। দেখুন তো, এখন যে গানটি শোনাব সেই গানের শুরুর যে সুর, যে প্রিলিউড, সেটি শুনে আপনার মনে কোন গান উঁকি দেয় বলবো না, আগে শুনুন।

একান্ত আপন ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে, গানের কথা স্বপন চক্রবর্তীর আর গানের সুর আর ডি বর্মনের। আচ্ছা, ওই যে প্রিলিউড যেটি শুনলেন শুরুতেই, শুরুতেই যে প্রিলিউড বাজল সেটিকে বাদ দিয়ে এই গান কি পূর্ণতা পেত? সত্যি করে বলুন তো। গানের শুরুতেই নিশ্চয়ই খেয়াল করেছেন ওই বাদ্যযন্ত্র যেটিকে আমরা অনেকে মাউথ অর্গান বলি, হারমোনিকা, তার কি অনবদ্য ব্যবহার এই গানটিকে কিন্তু অন্য মাত্রা দিয়েছে, তাই না? আচ্ছা, এই যে গানের সুর তো রাহুল দেব বর্মন করেছেন, ওই যে হারমোনিকা, হারমোনিকার যে সুরটি বেজে উঠল গানের শুরুতে এবং মাঝে মাঝে গানের ইন্টারলিউডেও আমরা সেই হারমোনিকার টাচ পাই, তো সেইটি কে বাজিয়েছিলেন এই গানে, কোন শিল্পী জানেন? তিনি স্বয়ং রাহুল দেব বর্মন। আজকের মনের মতো গান কিন্তু সত্যিই আমাদের সকলের মনের খুব কাছের গানগুলোকে নিয়ে, তাই না? এমন সব গান যে গান শুরু হলেই গানের কথা নয়, গানের যে অরিজিনাল সুর সেটি নয়, বরং শুরুতে যে প্রিলিউড বাজছে সেই কিন্তু বলে দিচ্ছে কোন গান, কোন গান আমরা আজকে শুনতে চলেছি। তার অন্যথা হবে না পরের গানেও সেই একই ম্যাজিক বন্ধুদের জন্য। দেখুন না, আজকে এমন সব গান শোনাবো যে আপনি শুরুতেই চিনে ফেলবেন সেই সব গান।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান। আর আজকের মনের মতো গান সেখানে আপনি চিনে নিচ্ছেন শুরুর আগেই কোন গানটি শুনতে চলেছেন। কি শুনে চিনতে পারছেন? কেন প্রিলিউড? কিশোর কুমার ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠের যে গানটি এখন শুনলেন, লালকুঠি ছায়াছবির গান, সেই গানের কথা লিখেছেন মুকুল দত্ত আর গানের সুর দিয়েছেন স্বপন জগমোহন। এই যে লালকুঠির যে গানটি শুনলেন, সেই গানের সূচনার সুরটি, শুরুর সুরটি, আহা, শুনলেই মনের মধ্যে গানের কথাগুলো ভেসে ওঠে আর আমরা গুনগুন করতে থাকি। এই জাদুটাই প্রিলিউড করতে পারে। তাহলে তেমনই জাদু কি রয়েছে পরের গানে? শুনেই দেখুন না চেনা যায় কি না।

লতা মঙ্গেশকরের কণ্ঠের এই গান সলিল চৌধুরীর কথায়, সলিল চৌধুরীর সুরে। আর গানের শুরুতে যে প্রিলিউডটি শুনলেন, অবশ্যই সেটি সলিল চৌধুরীরই সৃষ্টি। সত্যি এই সব ইউনিক প্রিলিউড শুনলে, এইসব প্রিলিউডের এমন উপ

বলা সম্ভব নয়, মুখে বোঝানো সম্ভব নয়, শুনতে হবে। শুনতে হবে আজকের মনের মতো গান, এবং তখনই প্রিলিউডের মহিমা সেটি বোঝা যাবে, তাই না? দেখুন তো, এখন যে গানটি শোনাব সেই গানের প্রিলিউড কতখানি জনপ্রিয়।

অমর সঙ্গী ছায়াছবির এই গানটি কিশোর কুমারের কণ্ঠে, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের আর সুর বাপ্পী লাহিড়ির। আমার মতোই আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন, মেনে নেবেন যে এই গানে প্রিলিউডটি এতটাই স্বতন্ত্র, এতটাই শ্রুতিমধুর যে সেটি গানের পরিচয়, তার সিগনেচার টিউন, তাই না? এই গানের সুর আমরা কোনো দিনই ভুলতে পারব না। অমর সঙ্গী ছায়াছবির এই গানটি সত্যি অমর, আর তার এই যে প্রিলিউড, না সেটিও ভোলার উপায় নেই। রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান, এবং আজকের বিষয়টি বেশ ইন্টারেস্টিং, তাই না? বেশ ম্যাজিক রয়েছে, কারণ একটি গানের শুরুর যে সুরটি সেটি শুনেই, যেটি গানের যে গানটি যদি আপনি খালি গলায় গান, তখন কিন্তু ওই সুরটি আপনি গান না, গানের কথার সঙ্গে, তাই না? সেই গানের কলি, গানের সুর, তার বাইরে যে স্বতন্ত্র একটি সুর দিয়ে, যেটিকে আমরা প্রিলিউড বলি, সেটি দিয়ে যখন গানটি শুরু হচ্ছে, তখন ওই প্রিলিউড এতটাই জনপ্রিয়, এতটাই শ্রুতিমধুর এবং ইউনিক যে আমরা ওই প্রিলিউডটিও মনে রেখেছি এবং সেটি শুনেই গান চিনে নিচ্ছি, তাই না? তাহলে তেমন ম্যাজিক কি পরের গানেও রয়েছে? দেখা যাক।

তিন ভুবনের পারে ছায়াছবির এই গান সুধীন দাশগুপ্তর কথায় ও সুরে। সত্যি এই গানের প্রিলিউড যেন এই গানেরই জন্য, এই সূচনাটি না থাকলে গানটি অসম্পূর্ণ। তাই এই সুর আমাদের মনে থেকে গেছে, শুনতে পেলেই আমরা গেয়ে উঠি হয়তো তোমারই জন্য। এমন একটি রোম্যান্টিক গানের মুডটি তৈরি হয়ে যাচ্ছে ওই সুরের রেশ থেকেই, তাই না? তাহলে তেমনই কিছু সুর কোন গানে রয়েছে যা আমাদের চিনিয়ে দেবে সেই গানটিকে? শুনুন।

সলিল চৌধুরীর কথায় ও সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠের এই গান কেন কিছু কথা বলো না। কোথাও গিয়ে যেন সেই প্রিলিউড যে কোনো কথা বলে না, শুরুতে বেজে ওঠে, আর কিছু কিছু গানের ক্ষেত্রে সেই প্রিলিউড এমনভাবে বেজে ওঠে যে আমাদের মনের মনি কোঠায় কিভাবে জানি না জমা হয়ে যায়। তারপর যখনই সেই প্রিলিউড আবার আমাদের কানে, আমরা ঠিক বুঝতে পেরে যাই, ওই তো এবারেই শুরু হবে আমাদের মনের মতো গানটি। তাহলে পরের গানেও আপনার মনের মতো গানটি খুঁজে পান কি না, প্রিলিউড আপনাকে চিনিয়ে দেয় কি না, দেখুন তো।

মোহনার দিকে ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে। গানের কথা ও সুর দুটোই স্বপন চক্রবর্তীর, আর এই গানের প্রিলিউড সত্যি তো যেন কথার আগেই গল্প শুরু হয়ে গেল। আমি জানি সুর শুনেই চিনতে পারছেন, এবং তখন নিশ্চয়ই মনে হচ্ছে যে রেডিওর এপারে আপনি আর ওপারে কিভাবে জানাবেন যে চিনতে পাচ্ছেন। কোনো ভাবনা নেই, সেটি জানানোর তো উপায় রয়েছে, চিঠি পাঠান, মেল করুন, বা আমাদের ফেসবুকেও কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন। আজ যে গান শুনছেন তার মধ্যে প্রিলিউড শুনেই কোন কোন গান চেনা হয়ে গেল চিনতে পারলেন, সেটি কিন্তু জানার অপেক্ষায় আমরা। তাহলে জানিয়ে দিন আমাদের কিভাবে জানাবেন সেটি, যাওয়ার আগে বলবো, নিশ্চয়ই বলবো, তবে সময় তো খুব কম আর অনেক অনেক গান শোনানোর ইচ্ছে। পরের গান বন্ধুদের জন্য, দেখুন তো কি বলা হচ্ছে প্রিলিউডে।

শুনলেন আশা ভোঁসলে ও মোহাম্মদ আজিজ দ্বৈত কণ্ঠে শোনালেন এই গান ছোট বউ ছায়াছবি থেকে। গানের কথা ও সুর স্বপন চক্রবর্তীর। এই গানের প্রিলিউড সত্যি এমন, আমাদের ছোটবেলার স্মৃতি কিন্তু মনে পড়ে যায় না। এমন অনেক অনেক গান রয়েছে কিন্তু যেখানে প্রিলিউড আমাদের পৌঁছে দেয় পুরনো স্মৃতিতে। স্মৃতি তো বটেই, নইলে গান চিনছে কী করে? মনে পড়ছে, এবং তাই তো সেই গান আমরা গুনগুন করছি। গান শুরু হওয়ার আগেই বুঝতে পারছি কোন সেই গান। আপনি কিন্তু নিশ্চয়ই চিনতে পারছেন সেসব গান, আমাদের জানান, চিঠি পাঠান। চিঠি পাঠানোর ঠিকানা মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আমাদের ইমেল করুন, আমাদের ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu23, maitribandhu23@gmail.com। ফেসবুক পেজের ঠিকানা খুব সহজ, আকাশবাণী মৈত্রী, তবে বাণী এখানে ভি নয়, রয়েছে বি। তাহলে আর কি, জানিয়ে দিন আমাদের, আমরা তো অপেক্ষায় থাকি, সব সময় শুনতে চাই আপনাদের কাছ থেকে অনুষ্ঠান কেমন লাগছে, মৈত্রী কেমন লাগছে, মনের মতো গান কেমন লাগছে। ঘড়ির কাঁটা বলছে খুব বেশি সময় নেই, চটপট দেখা যাক আর কি গান শোনানো যায় বন্ধুদের, যেখানে প্রিলিউড চিনিয়ে দেবে গানকে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গান। তখনকার দিনে তো পুজো রিলিজ হতো না, পুজোয় গান রিলিজ হতো, সেই গান বাপ্পি লাহিড়ির সুরে এই গান, সুবীর হাজরার কথায়। সত্যি এই গান শুনলেই তো চেনা হয়ে যায়, তখন তোমার 21 বছর বোধ হয়। গানের প্রিলিউডটি বড় মধুর, বড় সুন্দর, কিন্তু না, ঘড়ির কাঁটা আর একদম সময় দেবে না আজকের মনের মতো গান, যেখানে প্রিলিউড চিনিয়ে দিচ্ছে গানকে। শেষ গানটি রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। যেতে যেতে বন্ধুদের

মনের মতো গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন চিত্রালী চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু অনুষ্ঠানটি, শুনছেন চিত্রালী চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনলেন চিত্রালী চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানটি শেষ হল। আজ রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন চিত্রালী চক্রবর্তীর কণ্ঠে নজরুলগীতি ও তারপর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন মহানায়কের গল্প। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

একটা ছোট্ট মশা, আকারে এতটাই ছোট যে হাতের এক চাপে তার অস্তিত্ব মুছে দেওয়া যেতে পারে। কিন্তু কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে থাকে এমনই সব ছোট ছোট জিনিসের মধ্যেই। ভাবছেন তো, আজকের মহানায়কের গল্প শোনাতে এসে মশা নিয়ে

এত কথা বলছি কেন? কারণ তো একটা রয়েছে। কারণ আজ এমন একজনের গল্প শোনাবো, এমন একজনের কথা বলবো যিনি জগৎ বিখ্যাত হয়েছিলেন, যে কারণে তার উপলক্ষটিতে এই মশা নামক ক্ষুদ্র পতঙ্গটি রয়েছে বটে। আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি সময় আগে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন মাইক্রোস্কোপের নিচে। তার কথাই আজকে বলবো। তিনি স্যার রোনাল্ড রস। আর আজকের মহানায়কের গল্প কেন এই চিকিৎসককে নিয়ে, কেন এই বিজ্ঞানীকে নিয়ে, তার কারণ আজ হচ্ছে 20 আগস্ট, আজ ওয়ার্ল্ড মসকুইটো ডে। কেন কেন এই দিনটিকেই ওয়ার্ল্ড মসকুইটো ডে হিসেবে বেছে নেওয়া হয়েছে? কারণ এই দিনেই স্যার রোনাল্ড রস এমন কিছু আবিষ্কার করে ফেলেন যেটির সঙ্গে ওই মশা নামক প্রাণীটির, ক্ষুদ্র প্রাণীটির একটি সম্পর্ক রয়েছে এবং একটি বিশেষ অসুখের যোগাযোগ রয়েছে। সেই গল্পই আজকের মহানায়কের গল্পে। ওই যে বলছিলাম, প্রায় 100 বছরেরও বেশি আগে একজন বিজ্ঞানী, একজন মানুষ, তিনি ঘন্টার পর ঘন্টা মাইক্রোস্কোপের দিকে তাকিয়ে থাকতেন। কি খুঁজতেন, কি থাকতো সেই মাইক্রোস্কোপের লেন্সে? থাকতো একটা মশার শরীর, একটা মশার দেহ। আর ওই মানুষটির মাথার মধ্যে একটাই প্রশ্ন বার বার ঘুরত, ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিভাবে ছড়ায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বদলে দিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। তিনি স্যার রোনাল্ড রস। মশা থেকে যে মারণ রোগে প্রতি বছর বেশ কিছু মানুষ মারা যেতেন এবং সেই বিপজ্জনক পরিস্থিতির হাত থেকে মুক্তির পথটি পাওয়া যাচ্ছিল না, কিন্তু মুক্তির পথ দেখিয়েছিলেন যিনি, তাকে নিয়েই আজকে মহানায়কের গল্প। স্যার রোনাল্ড রস, তিনি কিন্তু জন্মেছিলেন আমাদের এই ভারতেই, এই দেশেই। সালটা ছিল 1857। হ্যাঁ, 1857 সালের 13ই মে। হিল স্টেশন, পাহাড়ের সেই সুন্দর শহর আলমোড়া, সেখানে তার জন্ম হয়। তার বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একজন কর্মকর্তা। সময়টা দেখলেই বোঝা যাবে, তখন ভারত পরাধীন, ব্রিটিশ রুল চলছে তখন ভারতে, ইন্ডিয়ায়, সেই সময় তার জন্ম। তারপর সময়টা 19 শতকের শেষ ভাগ, তখন ব্রিটিশ শাসন তো চলছেই এবং ছোটবেলায় ভারতকে তিনি এত কাছ থেকে দেখেছিলেন বলেই হয়তো এই বিশেষ অসুখটি সারানোর জন্য তিনি এত লড়াই করেছিলেন। ভারতবর্ষে তার পড়াশোনা শুরু, কিন্তু পরে তিনি পড়াশোনার জন্য চলে যান ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে পাড়ি দেন এবং সেখানে গিয়ে তিনি চিকিৎসাবিদ্যায় তিনি পারদর্শী হন, সেটি নিয়ে পড়াশোনা করেন এবং তারপর আবার তিনি কিন্তু ফিরে আসেন এই ভারতে। এবং ফিরে এসে তিনি যে কাজে যুক্ত হলেন সেটি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস। সেখানে তিনি একজন চিকিৎসক হিসেবে নিযুক্ত হন এবং এই ভারতেই তিনি খুব কাছ থেকে দেখতে শুরু করেছিলেন একটি ভয়ঙ্কর রোগকে, শুরুতেই যেটির কথা বলছিলাম, ম্যালেরিয়া। জ্বর, কাঁপুনি, অসুস্থতা এবং যার পরিণতি কখনো কখনো মৃত্যু। কিন্তু এই যে রোগটি কিভাবে ছড়ায়,
এই প্রশ্নের উত্তর তখনও পুরোপুরি জানা ছিল না। আজ আমরা জানি ম্যালেরিয়া ছড়ায় মশার মাধ্যমে, কিন্তু তখন বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে বেশ বিতর্ক ছিল। কেউ মনে করতেন জলাভূমি থেকে হয়তো এই রোগের উৎপত্তি হয়, এবং ম্যালেরিয়া এই শব্দটির সঙ্গে যে জড়িয়ে ম্যাল ও এরিয়া অর্থাৎ খারাপ বাতাস, এই ধারণাটিও অনেকের মনে ছিল যে হয়তো এটি বাতাসের মাধ্যমেই, হাওয়ার মাধ্যমেই ছড়ায়। কিন্তু রোনাল্ড রস তার মনে একটি সন্দেহ জন্মায়। তার মনে হয় যে বাতাস নয়, বরং এই যে ছোট্ট প্রাণী, এই মশা, এর মধ্যেই কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তখন তিনি মশা নিয়ে গবেষণা শুরু করেন। তারপর মাইক্রোস্কোপের তলায়, মাইক্রোস্কোপের নিচে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা পর্যবেক্ষণ এবং একটার পর একটা পরীক্ষা। এবং এ কথা তো অস্বীকার করার নয় যে শুরুতেই তো মানুষ সফল হয় না, তাকেও একটার পর একটা ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল, ব্যর্থতার মুখোমুখি তিনি হয়েছিলেন। বিজ্ঞানের ইতিহাসে আমরা সাধারণত আবিষ্কারের মুহূর্তটিকেই মনে রাখি, কিন্তু আবিষ্কারের আগে যে কতগুলো দরজা বন্ধ হতে থাকে, এক একটা ফেলিয়র, এক একটা হতাশা, তার হিসেব কিন্তু আমরা রাখি না। রোনাল্ড রসের ক্ষেত্রেও সেটিই হয়েছিল, তিনি কোনো ব্যতিক্রম নন। এবং একসময় তার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্যার প্যাট্রিক ম্যানসন, তিনিও এগিয়ে আসেন। তারপর অনেক ব্যর্থতার পর অবশেষে সেই দিনটি এলো, এই যে আজকের দিন 20 আগস্ট, সালটা 1897। কি হয়েছিল সেই দিন? একটি মশা তার হাতে, স্যার রোনাল্ড রসের হাতে, মাইক্রোস্কোপের নিচে সেটিকে পরীক্ষা করছেন তিনি। কতবার যে এমন পরীক্ষা এর আগে করেছেন তার হিসেব নেই, তবুও সেদিনকার রাতটা অন্যরকম ছিল। তিনি হঠাৎই মশার শরীরের ভেতরের একটি অংশ পরীক্ষা করতে গিয়ে তার চোখে পড়ে যায় একটা ছোট্ট অদ্ভুত গঠন, যেটি মশার পাকস্থলীর কাছে রয়েছে। আর তার মধ্যে এমন একটি পিগমেন্ট যা ম্যালেরিয়ার পরজীবীর সঙ্গে সম্পর্কিত বলে তার মনে হলো। ব্যাস রস বুঝতে পারলেন এটি কেবল একটি মশা নয়, এর শরীরের মধ্যেই ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় কাটায়, বাস করে। মশা এবং ম্যালেরিয়ার সম্পর্কের রহস্যের একটা বড় অংশ যেন তার সামনে খুলে গেল। আজকের আধুনিক যুগে ভাবতে কিন্তু অবাক লাগে, সেই সময় আধুনিক ল্যাবরেটরি নেই, আজকের মতো উন্নত মাইক্রোস্কোপ নেই, কম্পিউটার নেই, কোনো ডিজিটাল ইমেজ নেই, আছে শুধু একজন গবেষকের চোখ, একটি মাইক্রোস্কোপ আর সত্য খুঁজে পাওয়ার অদম্য ইচ্ছা। 20 আগস্ট, এই গবেষণায় পরে ইতিহাসে অমর হয়ে গেল। বছরের পর বছর গবেষণার পরে এলো সেই স্বীকৃতি, তার এই যে আবিষ্কার যেটি তিনি করেছিলেন আজকের দিনে, তারপর সেই কাজের জন্য তার স্বীকৃতিটি তিনি পেলেন 1902 সালে। রোনাল্ড রস পেলেন নোবেল পুরস্কার, কিসে? ফিজিওলজি অর মেডিসিন, তাতে ম্যালেরিয়া নিয়ে তার যেই গবেষণা সেটির জন্য। এবং তিনি হয়ে উঠলেন প্রথম ব্রিটিশ নোবেল লরিয়েট ইন মেডিসিন, প্রথম একজন ব্রিটিশ যিনি মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন। সময়টা ওই যে বললাম 1902।
কিন্তু

তাঁর এই কৃতিত্ব শুধু পুরস্কারের মধ্যে তো আটকে নেই, কারণ তাঁর গবেষণা ম্যালেরিয়াকে বোঝার এবং তার প্রতিরোধের পথে একটি বড় পরিবর্তন এনে দিয়েছিল। এই যে রোনাল্ড রসের গল্প বলছি, এই মানুষটির কিন্তু আরেকটি দিক ছিল, জানেন। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন লেখক। তিনি সাহিত্য ও কবিতা এই দুটিতেই তিনি কলম ধরেছেন এবং এ বিষয়ে তার ছিল গভীর আগ্রহ। অর্থাৎ ভাবুন, যে মানুষটি মাইক্রোস্কোপের নিচে ম্যালেরিয়ার পরজীবী খুঁজতেন, সেই মানুষটি আবার কবিতাও লিখতেন। বিজ্ঞান আর শিল্প দুটি জগৎ যেন তার মধ্যে পাশাপাশি বিরাজ করত, পাশাপাশি সহাবস্থান। হয়তো এই কারণেই তার গবেষণার মধ্যে ছিল এত গভীর পর্যবেক্ষণ। বড় আবিষ্কারের শুরু অনেক সময় খুব ছোট একটা প্রশ্ন থেকেই হয়তো শুরু হয়, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কখনো কখনো তৈরি হয় ইতিহাস। আজকের মহানায়কের গল্পে স্যার রোনাল্ড রস, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, শ্রদ্ধার শেষ নেই। কারণ তিনি যদি এই আবিষ্কারটি না করতেন, তাহলে বহু মানুষ আরও কতদিন হয়তো ম্যালেরিয়ার ঠিকঠাক সুযোগ পেত না, রোগটি সারানোর কোনো রকম মেডিসিন ঠিকমতো পাওয়া যেত না। এই যে একটি মশা, একটি মাইক্রোস্কোপ এবং একটি মানুষের জীবন, এবং সেই মানুষের যে ব্রত যে অন্যান্য মুমূর্ষু মানুষদের বাঁচাতে হবে, যেটি একজন চিকিৎসক হিসেবে তার কর্তব্যও ছিল, এই সবটা নিয়েই এক অসাধারণ মানুষের কথা আজকের মহানায়কের গল্পে। শুরুতেই বলেছি আজ ওয়ার্ল্ড মসকুইটো ডে, বিশ্ব মশাদের নিয়ে একটি দিন বিশ্বে পালিত হচ্ছে, আর সকল শ্রোতা বন্ধুদের এটি বলবো, সচেতন থাকুন। কারণ মশাবাহিত রোগ, সেটি কিন্তু শুধুই রোগটি হয়ে গেলে তো তার ট্রিটমেন্ট করতে হবে, ওষুধপালা নিতে হবে, কিন্তু মশার হাত থেকে কি করে নিজেদের বাঁচানো যায় সে বিষয়ে আমরা একটু সচেতন থাকি, তাই না? আর বিজ্ঞানের প্রতি আমাদের বিশ্বাসটি থাকুক। আর সময় নেই, আজকের মতো মহানায়কের গল্প থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো মহানায়কের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। মহানায়কের গল্প এই পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি হৈমন্তী রায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনিন্দিতা রায়ের কণ্ঠে রজনীকান্তের গান।

এতক্ষণ শুনলেন অনিন্দিতা রায়ের কণ্ঠে রজনীকান্তের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

0: রম্যগীতিতে আজ প্রথমেই শুনবেন সমবেত কণ্ঠে গান। গানের কথা সুকুমার রায়ের, সুর দিয়েছেন হিতেন বসু।
1: সিংহাসনে বজ্র রাজা বাজ্র কাঁসর ঘণ্টা।

0: ఎప్పులో తాపే రామనారాయణ పత్రం
1: లక్ష్మి నాం ఎప్పులి ఏ మాత్ర লসি দিয়ে বল্ধ যে লাগ বল্ধ কোথায় ঢুকবে
0: রাজা বলে ওঠাও তবে এগিয়ে এসে ছুকবে
2: পান খেয়েছি মশলাটাতে কর্পূর
3: মশলাটাতে কর্পূর
2: গন্ধে তার মুন্ডয় আমার একেবারে ভরপুর

0: হুকুম পেলে এবং পেলে বকশিস।
1: রাজা বলেন
2: হাজার টাকা ইনাম পাবে সদ্য।
1: তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য।
2: জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজল কাশর ধক্কা, উড়ে বাপরে কি তেজ বুড়ো আড়ে, উড়িয়ে পায় না সে যে অক্কা।
3: এবারে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, গানের কথা শ্যামল গুপ্তর, সুর দিয়েছেন আলী আকবর খান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারে নির্মল ভট্টাচার্যের সুরে অনিল ভট্টাচার্যের কথায় রিনি কোনারের কণ্ঠে এই গানটি।

এবারের গান মীনা কাপুরের কণ্ঠে, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার অলোকনাথ দে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী পিন্টু ভট্টাচার্য, গানের কথা চণ্ডীদাস বসুর, সুর দিয়েছেন অনিল বাগচি।

আজকের রমগীতির শেষ গান মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানের কথা জীবনময় গুহর, সুর দিয়েছেন অরুণ কুমার দত্ত।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। সঙ্গে থাকবেন সৃজনী পাল।

কেমন আছো বন্ধু? ঘড়ির কাঁটায় টিকটিক করে কিন্তু 12টা বেজে গিয়েছে, আর তাই তোমার সঙ্গে আড্ডা দিতে তোমার যুববাণীর বন্ধু সৃজনী চলে এসেছি স্টুডিওতে। আজ কিন্তু অল্প অল্প গল্প কথা তে তো শোনাবই তোমাদের এমন কিছু গল্প যেগুলো তোমরা কিছুটা জানো আর কিছুটা হয়তো জানো না। তবে সেই আড্ডার ফাঁকে ফাঁকে কিন্তু রোজকার মতোই থাকবে গানও। আচ্ছা বলো তো, টাকা ছাড়া আজকের জীবনটা কি আমরা ভাবতে পারি? কেনাকাটা থেকে শুরু করে যাতায়াত, পড়াশোনা, চাকরি সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে টাকা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছ যে এই যে টাকা, এই টাকাটার শুরু কোথা থেকে? আজ আমরা যে টাকা পয়সা ব্যবহার করি তার কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। এক সময় কিন্তু টাকা বলে সত্যিই কিছু ছিল না, তখন চলত বিনিময় প্রথা। মানে তোমার কাছে যদি ধান থাকে আর আমার কাছে যদি কাপড় থাকে, তাহলে দুজনের প্রয়োজন অনুযায়ী ধান দিয়ে কাপড় নেওয়া দেওয়া করা যেত। এবার প্রাচীন সভ্যতাগুলো তো কিন্তু

তবু বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় শিলমোহরের ব্যবহারও আমরা দেখেছি। আর এরপর ধীরে ধীরে আসে মুদ্রা। প্রাচীন গ্রিসের লিডিয়ানদের হাত ধরে প্রায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মুদ্রার প্রচলন শুরু হয়। আর মোটামুটি ওই সময়ের কাছাকাছি ভারতবর্ষেও মুদ্রার ব্যবহার শুরু হয়ে যায়। আজ তাই তোমাদের সঙ্গে সেই পুরনো দিনের মুদ্রার গল্পই করব। দেখব কিভাবে সেই যুগের ছোট্ট ধাতব টুকরো থেকে ধীরে ধীরে তৈরি হল আজকের টাকা। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মুদ্রাগুলোর কথা যদি বলি, তাহলে আমাদের যেতে হবে সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতকে, অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণের আগের সময়টায়। সেই সময় ভারতের বিভিন্ন জনপদ এবং মহাজনপদে মুদ্রার ব্যবহার কিন্তু ভালো রকমই ছিল। এই মুদ্রার বেশিরভাগই তৈরি হতো রূপো দিয়ে, তবে তামার ব্যবহারও ছিল। বড় রূপো কিংবা তামার পাত থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে তার উপর ভারী কোনো ধাতব জিনিস দিয়ে বিভিন্ন চিহ্ন বসানো হতো, আর সেই কারণেই এই মুদ্রাগুলোর নাম দেওয়া হয় পাঞ্চ মার্কড কয়েন, অর্থাৎ ছাপ দেওয়া মুদ্রা। যেমন ধরো সৌরাষ্ট্রের মুদ্রায় কুঁজো ষাঁড়ের ছবি দেখা যেত, আবার মগধের মুদ্রায় থাকত বিভিন্ন প্রাকৃতিক চিহ্ন। কিন্তু মজার ব্যাপার কি জানো, এই মুদ্রাগুলোর আকৃতি সবসময় কিন্তু একরকম ছিল না। বেশিরভাগই ছিল অনিয়মিত আকারের, কিন্তু ওজনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান কিন্তু ছিল। সেই সময়কার বিভিন্ন গ্রন্থ থেকেও এই মুদ্রাগুলোর নাম আমরা জেনেছি, যেমন পন, কাহাপন, নিষ্ক, সুবর্ণ, এই ধরনের বেশ কিছু নাম। মুদ্রাগুলো সাধারণত আয়তাকার হলেও গোল বা চৌকো আকৃতির মুদ্রাও কিন্তু পাওয়া গেছে। মোটামুটি চার ধরনের পাঞ্চ মার্কড যে মুদ্রা সেগুলোর কথা বলা হয়। যেমন ধরো তক্ষশিলা, গান্ধারা, এটা একটা টাইপ, আবার কোশালা, অবন্তী এবং মগধের যে টাইপ সেই মুদ্রাগুলো। তবে একটা বিষয় লক্ষ্য করার মতন যে এই মুদ্রায় নানান রকমের চিহ্ন থাকলেও এমন কিন্তু কিছু লেখা থাকতো না যেখান থেকে সেই সময়ের রাজা বা রাজ্যের নাম খুব সহজেই আমরা জানতে পারি। তারপর তো আসে মৌর্য যুগ, আর তখন আমরা কিন্তু তুলনামূলকভাবে রাজকীয় মানের যে মুদ্রা সেগুলো দেখতে পাই। এই মুদ্রাগুলোতে আবার সূর্য, গাছ, পশু পাখি এবং বিভিন্ন জ্যামিতিক আকৃতি থাকত। চাণক্যের অর্থশাস্ত্রেও এই মুদ্রার উল্লেখ রয়েছে। চাণক্য এই মুদ্রাগুলোকে বলেছেন রূপা। আর সেই সময় রূপো সোনা, তামা, সীসা বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু তৈরি হতো মুদ্রা, আর প্রত্যেকটা মুদ্রার আলাদা আলাদা নাম ছিল। এই পাঞ্চ মার্ক যে মুদ্রা সেগুলোর প্রচলন কিন্তু এক দু বছর হয়নি, মানে বেশ কয়েক শতাব্দী ধরে এই মুদ্রাগুলো চলেছিল। তবে ইতিহাস তো থেমে থাকে না, মুদ্রার চেহারাও পাল্টে পাল্টে গেছে সময় অনুযায়ী। সেই গল্পটা তোমাদেরকে বলবো একটু পরে, তবে তার আগে বরং একটা গান শুনে চট করে ফিরে আসছি আবার। রইল অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা।

গানের পর আবার ফিরে এলাম আড্ডায়। কথা হচ্ছিল মুদ্রার অতীত নিয়ে। এবার যে ইতিহাসটায় আমরা ঢুকছি সেখানে কিন্তু গ্রিক প্রভাব রয়েছে বেশ কিছুটা। আলেকজান্ডারের ভারত অভিযানের পর ভারতীয় উপমহাদেশে ইন্দো গ্রিক শাসনের প্রভাবে কিন্তু বেশ একটা মানে একটা প্রভাব প্রতিপত্তি তৈরি হয়েছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় এবং প্রথম শতকের দিকে আমরা নতুন ধরনের মুদ্রা দেখতে পেলাম। এই মুদ্রাগুলোর বেশিরভাগই ছিল গোলাকার আর রূপোর তৈরি, তবে সেখানেও আয়তকার কিছু মুদ্রাও পাওয়া গিয়েছে। আর আগের মুদ্রাগুলোর সঙ্গে এখানেই একটা কিন্তু বড় পার্থক্য। এই মুদ্রায় দেখা গেল যে শাসকের নাম, প্রতিকৃতি এবং বিভিন্ন দেবদেবীর ছবিও কিন্তু রয়েছে। পাশাপাশি গ্রিক পুরাণের বিভিন্ন বিষয় মুদ্রার ওপর উঠে আসতে লাগলো ছবি হিসেবে। প্রথম দিকে মুদ্রাগুলো সরাসরি গ্রিস থেকেই আসতো বলে মনে করা হয়, কিন্তু পরে যে মুদ্রাগুলো তৈরি হয় তাতে গ্রিক আর ভারতীয় সংস্কৃতির একটা সুন্দর মিশ্রণ দেখা যায়। যেমন ধরো রাজা আগাথোক্লাসের যে একটা মুদ্রা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণকে চক্র হাতে দাঁড়িয়ে দেখা মানে দাঁড়ানো আর কি একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে, অথচ তার পোশাকে রয়েছে একটা গ্রিক প্রভাব। অর্থাৎ একটা ছোট্ট মুদ্রার মধ্যেই যেন দুই সংস্কৃতির মিলন। আর মুদ্রার উপর এই যে খোদাই করা প্রতিকৃতিগুলো, এগুলো কিন্তু ছিল বেশ নিখুঁত, মানে হেলেনিস্টিক শিল্পের যে প্রভাব সেটা কিন্তু সেখানে একদম স্পষ্ট। এরপর আসে কুষাণ যুগ। খ্রিস্টীয় প্রথম শতক থেকে চতুর্থ শতকের মধ্যে কিন্তু কুষাণদের হাত ধরে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন হয়, পাশাপাশি তামার মুদ্রাও ছিল। কুষাণ মুদ্রার একদিকে থাকত শাসকের প্রতিকৃতি, তার নাম আর উপাধি, আর অন্যদিকে থাকত বিভিন্ন দেবদেবীর ছবি। সবচেয়ে মজার ব্যাপার হলো কুষাণ সাম্রাজ্য ছিল বহু সংস্কৃতির মিলনস্থল, আর সেই বৈচিত্র্য কিন্তু মুদ্রাতেও দেখা গেছে। একই সাম্রাজ্যের মুদ্রায় যেমন বুদ্ধের

0: ছবি দেখা গেছে,
1: আবার তেমনই দেখা গেছে গ্রিক দেবতারও ছবি। এরপর আসে ভারতের ইতিহাসের অন্যতম সমৃদ্ধ সময়, সেটা হলো গুপ্ত যুগ। তৃতীয় থেকে ষষ্ঠ শতকের এই সময়টায় কিন্তু অনেকেই বলে থাকেন যে ভারতের স্বর্ণযুগ, আর এই সময়েই স্বর্ণ মুদ্রার প্রচলন পৌঁছে গিয়েছিল শিখরে। গুপ্তদের স্বর্ণমুদ্রা ছিল অত্যন্ত সুন্দর, এবং শুধু সুন্দর নয়, ছিল সূক্ষ্ম কারুকাজে তৈরি। এই মুদ্রাগুলো সাধারণভাবে দিনার নামে পরিচিত ছিল। একদিকে থাকত শাসকের ছবি, আর অন্যদিকে থাকত দেবদেবীর প্রতিকৃতি, বিশেষ করে দেবী লক্ষ্মীর ছবি। আর একটা মজার ব্যাপার কি জানো, এই মুদ্রায় গুপ্ত রাজাদের সবসময় কিন্তু যুদ্ধের সাজে দেখা যেত না। রাজা সমুদ্রগুপ্তই যেমন সাত ধরনের আলাদা আলাদা মুদ্রা তিনি চালু করেছিলেন, তার মধ্যে ছিল তীরন্দাজ মুদ্রা, কুঠার মুদ্রা, অশ্বমেধ মুদ্রা, রাজা রানী মুদ্রা, বাঘ হত্যাকারী মুদ্রা, এবং যেটা ভীষণ পপুলার ছিল সেটা হলো বীণা বাদক মুদ্রা। ভাবো তো, আজ আমরা নোটে জাতীয় প্রতীক বা বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি দেখি, আর তখনকার মুদ্রায় রাজা কখন কি করছেন, মানে তার বিভিন্ন হবি, সেগুলোর ছবিও কিন্তু উঠে আসত। এইভাবে মুদ্রার ছবি এবং লেখা ব্যবহারের ঐতিহ্য উত্তর ভারতে যে তুর্কি সালতানাত প্রতিষ্ঠার আগে পর্যন্ত কিন্তু চলতে থাকে। তারপর মুদ্রার চেহারায় কি পরিবর্তন এলো, সেটা বলবো। তবে তার আগে এই যে এত টাকা পয়সার গল্প করছি, সেই টাকাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে সেটা একটু মনে করিয়ে দিই। না, আমি মনে করাবো না, মনে করাবেন প্রাঞ্জল বিশ্বাস, তারই একটা গান রইল তোমার জন্য।

তা বটে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কলিযুগে বাঁচতে গেলে টাকা তো লাগবেই, আর সেই টাকা, সেই এত প্রয়োজনীয় টাকা বিভিন্ন সময় রকম ফের পাল্টে পাল্টে আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছে। বলছিলাম গুপ্তযুগে কিভাবে কিরকম কিরকম টাকা ছিল বা মুদ্রা ছিল। তারপর মানে গুপ্তযুগের পর 550 থেকে 1202 খ্রিস্টাব্দের মধ্যে গুর্জর, প্রতিহার, চালুক্যদের মতো বিভিন্ন রাজবংশের মুদ্রায় কিন্তু ইন্দো সাসানীয় প্রভাব দেখা যায়। এরপর ভারতীয় মুদ্রার ইতিহাসে আসে নতুন পরিবর্তন, আবার মুদ্রা নতুন রূপ পাল্টে চলে আসে। দশম শতকে গজনীর সুলতান মামুদের সময় কিছু মুদ্রায় তার নাম দু ধরনের লিপিতে লেখা হয়েছিল, একদিকে আরবি, অন্যদিকে দেবনাগরী লিপিতে সংস্কৃত। এরপর মোহাম্মদ ঘড়ি আসেন এবং স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দুটোরই প্রচলন করেন। তার কিছু মুদ্রায় একদিকে লক্ষ্মীর প্রতিকৃতি এবং অন্যদিকে দেবনাগরী লিপিতে লেখা তার নাম দেখা যায়। ধীরে ধীরে তুর্কি সুলতানদের সময় মুদ্রায় ইসলামীয় ক্যালিগ্রাফির ব্যবহার শুরু হতে থাকে এবং সেটা বাড়তেও থাকে ক্রমশ। মুদ্রায় লেখা হতে থাকে শাসকের নাম, উপাধি, তারিখ ইত্যাদি ইত্যাদি জিনিস। এই মুদ্রাগুলো কিন্তু সাধারণত তৈরি হতো সোনা, রূপো আর তামা দিয়ে, আর রূপোর মুদ্রাকে বলা হতো টঙ্কা। এই নামটা ভারী চেনা চেনা লাগছে বলো। তারপর আসেন শেরশাহ সুরি, এই নামটাও ভীষণ চেনা তোমাদের কাছে। তার সময় যে রূপার মুদ্রা প্রচলন করা হয়েছিল তার নাম ছিল কিন্তু রুপিয়া, আর এই রুপিয়া থেকেই পরবর্তীকালে এসেছে আমাদের রুপি কথাটা। স্বর্ণমুদ্রাকে বলা হতো মোহর আর তামার মুদ্রাকে বলা হতো দাম। এবার একটু বাংলার দিকে তাকানো যাক। বাংলার মুদ্রার ইতিহাস কিন্তু বেশ অদ্ভুত। একটা সময় বাংলায় রূপোর মুদ্রা খুবই অপ্রতুল ছিল, বিশেষ করে গুপ্তযুগে বাংলায় রূপোর মুদ্রার ব্যবহার কিন্তু প্রায় হারিয়েই যায়। গুপ্তযুগের শেষ দিকে বাংলায় শুরু হয় অরাজকতা, যাকে বলা হয় মাতসান্যায়। তার প্রভাব পড়ল সরাসরি গিয়ে অর্থনীতি এবং বাণিজ্যের উপর। এরপর পাল যুগ আসে, আবার সুশাসন ফিরে আসে এবং তার সঙ্গে বাংলায় ফিরে আসে তামা এবং রূপার মুদ্রা। তবে একটা বিষয় লক্ষ্য করার মতন যে পাল আমলের পর বাংলায় আর স্বর্ণ মুদ্রার কিন্তু তেমন সন্ধান পাওয়া যায়নি। এরপর আসে সেন যুগ, আর তখন ধাতব মুদ্রার জায়গা অনেকটাই দখল করে নিল একেবারে অন্য একটা জিনিস। কি বলতো? আমি জানি তোমরা অনেকেই জানো, সেটা হলো কড়ি। কড়ি অবশ্য তার আগেও ছিল, কিন্তু সেন যুগের সেই সময়টা থেকে ব্রিটিশ আমলের গোড়া পর্যন্ত কিন্তু বাংলার বাণিজ্যে কড়ির ব্যবহারটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাজারে ছোট বড় নানান ধরনের লেনদেনেই কড়ি ব্যবহার করা হতো। চর্যাপদেও কড়ির ব্যবহারের উল্লেখ পাওয়া যায়, এমনকি ঐতিহাসিক মিনহাজউদ্দিনের লেখাতেও কিন্তু বাংলায় রূপোর মুদ্রার অভাবের কথা জানা যায়। শুধু সাধারণ মানুষের লেনদেন নয়, রাজার দান খয়রাতেও কড়ি ব্যবহার করা হতো। শোনা যায় লক্ষণ সেনের সর্বনিম্ন দানের পরিমাণই ছিল 1,00,000 কড়ি। ভাবতে পারো, আজ যেখানে আমরা মানে যে কোনো হিসেব নিকেশ করতে গিয়েই গুলিয়ে ফেলি, সেখানে বংলার বাজারে তখন হিসেব করা হতো 1,00,000 কড়ি। উড়িয়ে বাবা, সে আলাদাই ব্যাপার। এমনকি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি 1750 সালেও কলকাতায় কিন্তু কর আদায়ের ক্ষেত্রে কড়ির ব্যবহার ছিল। অর্থাৎ বাংলার অর্থনীতিতে এমন সময় কড়িই কিন্তু ছিল আসল হিরো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই কড়ির জৌলুসও কমে গেছে। আর মুদ্রার ইতিহাস আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে, একটা দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে তার মুদ্রার ইতিহাসটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। বাংলার বাণিজ্যিক ক্ষমতা যেমন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, তেমনই বদলেছে এখানকার মুদ্রা। আর এবার আমরা চলে আসব ব্রিটিশ আমলের দিকে। তবে তার আগে রূপম ইসলামের কণ্ঠে একটা গান হয়ে গেলে মন্দ নয়। ছটপট গান শুনে আবার ফিরে আসছি তোমাদের কাছে।

গানের পর ফিরে এলাম আবার আড্ডায়। আর বলছিলাম যে ব্রিটিশ আমলে মুদ্রার গল্পটা ঠিক কেমন ছিল। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরুর দিকের মুদ্রাগুলো অনেকটাই মুঘল মুদ্রার ধাঁচে তৈরি হতো। তবে 1717 সালে মুম্বাই টাঁকশালে প্রথমবার কোম্পানির নিজস্ব ধাঁচে মুদ্রা তৈরি করা হয়। সেই স্বর্ণ মুদ্রার নাম ছিল ক্যারোলিনা, আর রৌপ্য মুদ্রার নাম এঞ্জেলিনা। তামার মুদ্রা কাপেরুন, আর টিনের মুদ্রার নাম ছিল টিনি। এরপর 1835 সালে মুদ্রা আইন জারি হয় এবং ভারতে অভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়। নতুন মুদ্রায় রাজা চতুর্থ উইলিয়ামের প্রতিকৃতি থাকত, অন্যদিকে ইংরেজি ও ফার্সি ভাষায় মুদ্রার মান লেখা থাকত। 1840 সাল থেকে মুদ্রায় দেখা যেতে থাকে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি। পরে 1906 সালের ভারতীয় মুদ্রা আইনের মাধ্যমে টাঁকশাল এবং মুদ্রার নির্দিষ্ট মান নিয়ে নিয়ম তৈরি করা হল। সময়ের সঙ্গে সঙ্গে ধাতুর দামও বদলাতে থাকল। তামার দাম বেড়ে যাওয়ায় মুদ্রায় নিকেল ব্যবহার করা শুরু হল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1939 সালের পর রূপার দাম বেড়ে গেলে রূপোর মুদ্রা সংরক্ষণ করা শুরু হতে থাকে, ফলে ধীরে ধীরে রূপোর মুদ্রার ব্যবহারটাও কমতে থাকে। 1947 সালের দিকে নিকেলের মুদ্রা ব্যবহার আরও বাড়ল। এবার আসি কাগজের নোটের কথায়। ভারতে অষ্টাদশ শতকে ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলোর হাত ধরে কিন্তু কাগজের নোটের ব্যবহার শুরু হল। বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে কাগজে মুদ্রার ব্যবহারও বাড়তে থাকল। ব্রিটিশ আমলে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, জেনারেল ব্যাঙ্ক অফ বেঙ্গল অ্যান্ড বিহার এবং বেঙ্গল ব্যাংকের মতন প্রতিষ্ঠানগুলো কাগজে নোট জারি করেছিল। তবে নানা কারণে এই ব্যাঙ্কগুলো পরে বন্ধ হয়ে যায়। 1806 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাঙ্ক অফ ক্যালকাটা, পরে 1809 সালে এর নাম হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল। এই ব্যাংকের মাধ্যমেও নোট জারি করা হতো। এরপর আসে 1861 সাল, তখন সেই কাগজের মুদ্রা আইন জারি হওয়ার পর বেসরকারি ব্যাংকগুলো নিজেদের নোট জারি করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে। কাগজে মুদ্রা জারির অধিকার চলে আসে সরকারের হাতে। এই সময় নোটগুলোতে কিন্তু একাধিক ভাষা ব্যবহার করা হতো এবং রানী ভিক্টোরিয়ার ছবিও থাকত। তারপর 1935 সালে প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে আমাদের এখনকার আরবিআই। আর 1938 সালে আরবিআই প্রথমবার রাজা ষষ্ঠ জর্জের প্রতিকৃতি সংবলিত নোট জারি করে। তাহলেই বুঝতে পারছ যে একটা মুদ্রা আসলে শুধু টাকা নয়। একটা ছোট্ট মুদ্রার গায়ে কিন্তু লুকিয়ে থাকে একটা সময়ের ইতিহাস। সেই সময়ের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, শিল্প সব কিছুরই কিছু না কিছু ছাপ সেখানে পাওয়াই যায়।

আর তাই এই মুদ্রা নিয়ে পড়াশোনা বা গবেষণার একটা আলাদা শাখাও রয়েছে, যার নাম নিউমিজম্যাটিক্স, বাংলায় যাকে বলা হয় মুদ্রা বিজ্ঞান। আজ এই দীর্ঘ সময়, মানে এই যে দীর্ঘ ইতিহাসের একটা দীর্ঘ সময়ের ইতিহাস, সেটা তোমাদের সঙ্গে কিছুটা ভাগ করে নিলাম। আজ এখানেই শেষ করতে হবে, ঘড়ির কাঁটা বলছে, টিকটিক করে সময় হয়ে গিয়েছে। এতক্ষণ তোমার সঙ্গে আড্ডায় ছিলাম আমি সৃজনী, আবার আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। আমাদের জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আজ আসি, টাটা।

যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা এ পর্যন্তই। সঙ্গে ছিলেন সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথমেই রইল শ্রাবণী সেনের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাস।

পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক অপদার্থ।
1: আজকের নাটক অপদার্থ, কাহিনী হিমানিশ গোস্বামী, বেতারনাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা শুভ্র প্রকাশ দে। নাটক অপদার্থ।

0: চেনো না? তোমাদের অফিসেই তো কাজ করেন।
1: হ্যাঁ, বিরিঞ্চি বাবুকে চিনি বইকি। তা তুমি তার কথা জানলে কি করে?
0: তুমি না বললে কি জানার উপায় নেই? কাগজের মুখ বন্ধ করবে কি করে? এই দেখো, দেখো না, সাপ্তাহিক কাগজে সব বেরিয়েছে, ওর ছবি পর্যন্ত দিয়ে দিয়েছে।
1: হ্যাঁ,
0: 3 বছরে টুকটাক করে 5 লাখ টাকা সরিয়েছেন, অথচ দেখলে মনে হয় না বছরে 10-20 হাজারের বেশি সরাতে পারেন। কি কাণ্ড! হ্যাঁ, তুমি না একদিন বলতে, বিরিঞ্চি বাবুর বড্ড কষ্টে দিন কাটছে, ভালো জামা কাপড় কেনার পয়সা পর্যন্ত নেই, অথচ দেখো দেখো এখন অবস্থা কেমন ফিরিয়ে ফেলেছেন।
1: তোমাকে কতবার বলেছি যে অফিসের কথা বাড়িতে আলোচনা করা আমি একদম পছন্দ করি না।
0: পছন্দ করি যা, তা করবে কেন? তাহলে তো নিজের অপদার্থতা ধরা পড়ে যাবে।
1: তোমাকে থামানো যাবে না আমি জানি, কিন্তু তবুও বলি যে এখন ওসব কথা থাক, একটা জরুরি কাজ নিয়ে বসেছি, আজকে শেষ না করলে অফিসে ভারী মুশকিল হবে কাল আমার।
0: কাজ কাজ আর কাজ, 30টা বছর ধরে গাধার মতো তো কাজই করে গেলে, এ পর্যন্ত একটা ভালো কিছু করতে পারলে? না হলো একটা বাড়ি, না হলো গাড়ি, রিটায়ারের তো আর 3 বছর বাকি, কিছুই গুছাতে পারলে না। আর ওদিকে রায় হাজরা অফিসে ঢোকার 1.5 বছরের মধ্যেই কি চমৎকার একটা কেলেঙ্কারি বাঁধিয়ে 2.5 লাখ টাকা সরিয়ে ফেললো।
1: কিন্তু তার ফলে অফিস তো তাকে বদলি করে দিলে একেবারে সেই বাঙ্গালোর, কলকাতা থেকে বাঙ্গালোর, ভাবতে পারো?
0: বদলিটাই দেখলে, প্রমোশনটা দেখলে না? ওকে তো প্রমোশন দিয়ে বদলি করলো, আর সেখানে গিয়ে আর এক কেলেঙ্কারি বাঁধিয়ে 6 লাখ টাকা কামিয়ে নিলেন। তারপরে ওর পোস্টিং হলো বর্ডারে, ব্যাস। আর পায় কে? এখন নাকি বছরে 10-20 লাখ টাকা করে পকেটে আসছে। হ্যাঁ গো, শুনছো গা?
1: হ্যাঁ,
0: তুমি একটা কেলেঙ্কারি করো না গো, তোমাকেও তাহলে বদলি করে দেবে। 30 বছর ধরে কেবল হাওড়া আর দমদম, ভালো সেজে বসে আছো, কি হবে ভালো সেজে?
1: কেন, একবার মালদায় বদলি করেছিল না?
0: সে তো ওখানকার রায় চৌধুরীর হঠাৎ অসুখ করায় তোমাকে মাত্র 2 মাসের জন্য সেখানে পাঠিয়েছিল। জানো,

0: সেবারে আমার খাতির না খুব বেড়ে গিয়েছিল। আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন। তারা ভেবেছিলেন তুমি বোধহয় কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছ, সেই জন্যে বদলি করে দিয়েছে। পরে আসল কথা শুনে বাবা মার খুব মন খারাপ হয়ে গিয়েছিল।
1: কিন্তু তুমি না বলেছিলে যে তোমার বোন মন্দিরা খুব খুশি হয়েছিল?
0: হ্যাঁ, মন্দিরা তোমার বদলির খবর পেয়ে প্রথমটা খুব খুশি হয়েছিল। সে তো চলেই এসেছিল এ বাড়িতে, ভেবেছিল এতদিনে তার জামাইবাবু ঠিক পথ বেছে নিতে পেরেছে। কিন্তু তারপরে সে যা হতাশ না, উফ, সে কথা ভাবলে আমার এখনো কষ্ট হয়। মন্দিরা আমাকে কি বলেছিল জানো?
1: কি
0: বলেছিল? জামাইবাবুটা বোধহয় অস্বাভাবিক, মনের মানে মনের কোনো রোগ টোগ আছে বোধহয় জামাইবাবুর। মানে যে অফিসের সকলেই কিছু না কিছু গুছিয়ে নিচ্ছে, সেখানে উনি এভাবে হাত গুটিয়ে বসে থাকেন, এটা সত্যি অদ্ভুত।
1: দেখো, অনেকেই অনেক কথা বলবে, ও সব কথায় কান দিতে নেই। তুমিও এ নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছো, কিন্তু প্লিজ আর না, এখন আমাকে একটু কাজ করতে দাও।
0: এসব কথা আমিও তোমাকে বলতে চাই না। কোন সতীরামনি তার স্বামীর কাজের নিন্দে করে না, সমালোচনাও করে না। ছেলে মেয়েরা তখন ছোট ছিল বলে বদলির ব্যাপারে তেমন জোর দিইনি। এখন তো তারা বড় হয়ে উঠেছে, এখন বদলি হলে তেমন কোনো অসুবিধে হবে না।
1: অত বদলি বদলি করছো কেন? ইচ্ছে করলেই কি বদলি হওয়া যায়?
0: আমাকে এত বোকা ভেবো না। তেমন একটা কেলেঙ্কারি বাঁধাতে পারলেই প্রমোশন, আর প্রমোশন হলেই ভালো জায়গায় বদলি। শুনেছি সেখানে হিসেব নাকি একটু এদিক ওদিক হবেই।
1: তুমি দেখছি অনেক কিছুই জেনে বসে আছো।
0: আমি কেন, অনেকেই জানে, তুমি শুধু নাকি তেল দিয়ে ঘুমো। যাক শোনো, এতদিন যে আমাদের কিছু হয়নি তার জন্য আমি আক্ষেপ করছি না, তবে বীরেঞ্চি বাবুর ব্যাপারটা শোনার পর থেকেই আমার মনে হচ্ছে আর তো রিটায়ারের মাত্র 3 বছর বাকি আছে। কি গো, শুনছো?
1: শুনছি শুনছি।
0: মাত্র 3 বছর, এখনো সময় আছে। এর মধ্যে একটা বেশ বড় ধরনের কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি কি করতে পারো না তুমি?
1: আচ্ছা অচঞ্চলা, তুমি কি পাগল হলে? তুমি আমাকে এভাবে প্ররোচিত করছো?
0: দেখো, আমি হলাম বাস্তববাদী, তোমার মতো নীতিবাগিস নই। মাথুরের কথা মনে আছে তোমার?
1: কোন মাথুর?
0: তোমাদের অফিসের মাথুর সাহেব গো।
1: হ্যাঁ, কি হলো তার?
0: কি হলো, কি হয়নি বলো? মাসে মাসে গাড়ি বাবদ 600 লিটার পেট্রোল ম্যানেজ করতেন, আর মায়ের আর বাবার অসুখের নাম করে মিথ্যে বিল দিয়ে রোজগার করতেন অন্তত 3000 টাকা। তাছাড়া স্ক্র্যাপ মেটাল বিক্রি করার নামে আসল ভালো মালপত্তর জলের দামে চেনা ক্রেতাকে পাইয়ে দিয়ে মাসে অন্তত 20000 টাকা কামাই করতেন। মাথুর সাহেবের তো উঁচু মহলে কত জানাশোনা। এক আদেশে তাকে পাঠানো হলো দুবাইতে। ভেবে দেখো একবার, 2 বছরে মাথুর 10 কোটি টাকার মালিক হয়ে গেলেন। তারপর দুবাইতে আবার আরেক কেলেঙ্কারি করায় তাকে পাঠানো হয় আমেরিকায়। সেখানে আরেক কেলেঙ্কারি করে একেবারে লালে লাল।
1: সে তো অনেকদিন আগের কথা বলছো তুমি।
0: আগে হোক পরে হোক, ঘটনা তো সত্যি। আর দেখো, কম বয়সে এইসব শুরু করেছিলেন বলেই তো আজ তার এতখানি উন্নতি।
1: উনি তো এখন চাকরি ছেড়ে দিয়েছেন।
0: চাকরির ওর দরকারটাই বা কি? 2 ছেলে এখন ইংল্যান্ডের 6-6টা কারখানার মালিক। আর তুমি কি করলে তুমি সারা জীবন ধরে? কেবল অপমান, অপমান আর অপমান।
1: এসব কথা কেন বলছো? কি অপমান করা হয়েছে তোমাকে?
0: আত্মীয়দের কাছে আমার মুখ দেখাবার জো নেই। তারা ভাবে কি জানো? তারা ভাবে তুমি মোটেই কাজের লোক নও, অপদার্থ। আমারই হয়েছে যত জ্বালা, সব কথাগুলো আমাকে হজম করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি একটা ছোটখাটো কেলেঙ্কারিও তো অন্তত করতে পারতে?
1: যেমন
0: যেমন, হ্যাঁ যেমন স্বজন পোষণ। কত করে সেবারে বলেছিলাম তোমাদের অফিসে ড্রাইভার নেওয়া হবে, আমার ভাই দিবালোককে ঢুকিয়ে দাও। দিবালোক যদি ওই চাকরিটা পে

0: তো তবে তাকে আজ আর কলেজের অধ্যাপক হতে হতো না, তখনই তোমাদের ড্রাইভাররা উপরি রোজগার করতো 2000 টাকা, বাড়িও করেছে কেউ কেউ, দিবালোকের জন্য তুমি চেষ্টাই করলে না।
1: কি করে করব, ও তো গাড়ি চালাতেই জানে না, লাইসেন্স নেই, চেষ্টাটা আমি করব কি করে?
0: লাইসেন্স কত লাইসেন্স তোমার চাই? এদেশে টাকা ফেললে কুমিরের দুধ মেলে, তার লাইসেন্স দরকার তো মাত্র 1000 টাকা, পাসপোর্ট সাইজের ফটো আর 3 দিনের সময়। সে কথা তোমাকে বলেছিলাম, তা তুমি বললে হবে না, অথচ বিশ্বরামকে তো দেখছো ড্রাইভার, কিন্তু কলকাতা শহরে 3তলা 1খানা বাড়ি বানিয়ে ফেলেছে আর তার নিজেরই 3টে ট্যাক্সি ভাড়া খাচ্ছে এখন।
1: দিবালোকি বা কি এমন খারাপ আছে?
0: খারাপ নয়, সর্বসাকুল্যে 1500 হয়তো পায়, বেচারাকে দেখলে সত্যি দুঃখ হয়। গাড়ি সে চালাতে পারত না ঠিকই, কিন্তু একবার চাকরি পেলে শিখতে কি পারত না? গরিশাম কি করলো? ও তো চালাতো সাইকেল রিক্সা, ও কি করে তাহলে ড্রাইভারের চাকরিটা ম্যানেজ করে নিল? তোমাদের অফিসেই তো হলো এটা, আর ওর এই চাকরিটা করিয়ে দিতে তোমাদের এই হাসিবিন্দু বাবু 5000 টাকা পকেটে পুরে নিয়েছিলেন সেদিন। পারতে না, পারতে না তুমি দিবালোককে ড্রাইভারের চাকরিটা করিয়ে দিতে?
1: না পারতাম না, কোনো মতেই সম্ভব ছিল।
0: হ্যাঁ তা সম্ভব হবে কেন? ওসব করতে গেলে যে হিম্মতের দরকার হয়, সেই হিম্মত তোমার আছে নাকি?
1: নেই যে, তা তো আমি নিজেই স্বীকার করছি।
0: আর সেই কারণেই বিয়ের পর থেকে শুনে আসছি তুমি একটি অপদার্থ। ভাবতাম প্রথম বয়সে অনেকে অপদার্থ থাকে, পরে আস্তে আস্তে পদার্থ হয়ে ওঠে। ও মা, এ দেখি একইভাবে দিন কাটছে আমাদের।
1: কেন, তোমাকে কি কোনো খারাপ ভাবে রেখেছি আমি?
0: দেখো আমি নিজের জন্য কখনো কিচ্ছু ভাবিনি, মাথার উপর ছাত, ডাল ভাত, সুক্তুনি, অম্বল আর 2-1 টুকরো মাছ ছাড়া মানুষের আর কী বা চাইবার থাকতে পারে? কিন্তু ছেলে মেয়েরা যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হলো তখন থেকেই বুঝতে পারলাম যে আরো কিছু দরকার। ছেলে এসে একদিন বলল, মা আমরা কি গরিব? আমি বললাম, কেন রে, অমন কথা বলছিস কেন? তখন সে বলল, আমাদের গাড়ি নেই কেন, হেঁটে হেঁটে রোজ স্কুলে যাই, জানলায় কোনো গ্রিল নেই, বাথরুম কত ছোট, জন্মদিনে বন্ধুদের ডাকতে পারি না। তারপর মেয়ে যখন স্কুলে ভর্তি হলো তখন তারও সেই একই কথা, কেন তোর মা শাড়ি পরে নমন করে, কেন তোর মা গায়ে গয়না দেয় না, কেন তোদের রঙিন টিভি নেই, কেন ভিসিআর নেই, কেন কেন আর কেন? তোমাকে এসব কথা আমি কতদিন বলেছি, কিন্তু তুমি তুমি জগদ্দল পাথরের মতো শুধু বসেই থেকেছ, সামান্য একটু কেলেঙ্কারি পর্যন্ত করতে পারলে না। এখনো সময় আছে বুঝলে, এখনো প্রায় 3টে বছর তুমি কেলেঙ্কারি করতে পারো, তারপর রিটায়ার করলে মাসে 800 টাকা পাবে ব্যাস, তখন প্রাণপণে চাইলেও কেলেঙ্কারি আর করতে পারবে না তুমি।
1: বুঝলে অচঞ্চলা? তুমি সেদিন যা যা বললে তা নিয়ে আমি খুব ভাবলাম, ভেবে দেখলাম যে তুমি ঠিকই বলেছো। হ্যাঁ বাস্তবিকই আমার দারুণ ভুল হয়ে গেছে, নীতি নীতি করে বসে থেকে জীবনটা আমার একেবারে ভণ্ডুল হয়ে যেতে বসেছে। আজ আমার নিজের হাত নিজেরই কামড়াতে ইচ্ছে করছে, কিন্তু না, আর হাত কামড়ালে চলবে না।
0: তুমি বলছো, তুমি বলছো?
1: হ্যাঁ অচঞ্চলা, হ্যাঁ, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর আমি হাত পা ঘুটিয়ে বসে থাকবো না। তোমার স্বামী এই গোবিন্দ প্রকাশ ভরদ্বাজ জেগে উঠবেই, তোমাকে আমি কথা দিলাম।
0: সত্যি সত্যি বলছো তুমি? জয় মা, জয় মা।
1: হ্যাঁ হ্যাঁ সত্যি।
0: উফ কি যে আনন্দ হচ্ছে আমার, এবারে যদি একটু সুখের মুখ দেখতে পারি, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।
1: আমার উপর আস্থা রাখো, এখন থেকে আমি যেভাবে পারি যতটা পারি কেলেঙ্কারি বাঁধা বই। তুমি চঞ্চলা হয়েও না অচঞ্চলা।

0: নিশ্চিন্ত থাকো, আমি একটা কিছু করবই, দেখে নিও তুমি। আমাকে ডেকেছেন স্যার?
1: আরে হ্যাঁ হ্যাঁ, বসুন গোবিন্দবাবু। আপনার স্টেশনারি বিলের টাকাটা পেয়েছেন তো?
0: হ্যাঁ পেয়েছি।
1: শুনুন, এক সপ্তাহের জন্য আপনাকে দিল্লি পাঠাবো ঠিক করেছি।
0: ও,
1: আর সুন্দরবনের সেই তদন্তের ব্যাপারটা অনেকদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে। আমার খুব ইচ্ছে আপনি ওই তদন্তের কাজটা করুন, বেশি নয় মানে দিন দশেক আপনাকে ওই সুন্দরবনে গিয়ে থাকতে হবে। অবশ্য অফিস তার জন্য আপনাকে সব রকম সুযোগ সুবিধাই দেবে।
0: ঠিক আছে স্যার। বিলের টাকা, স্টেশনারিতে খরচ হয়েছিল 21 টাকা 75 পয়সা, সামনে একটা এক বসিয়ে অতি সহজেই হয়ে গেল 121। কেউ ধরতেও পারল না, নিট লাভ 100 টাকা। বা চমৎকার অচঞ্চলা, কি পছন্দ করো তুমি, দুর্নীতি না কেলেঙ্কারি? আমি যা করলাম এটা তো দুর্নীতির শুরু, কেলেঙ্কারি তো অনেক বড় ব্যাপার, দেখি চেষ্টা করে পারি কি না। অচঞ্চলা এসো না, আর একটু কাছে এসো।
2: এই তো বলো।
0: আজ কি বলো তো?
2: কি আজ
0: ভেবে দেখো।
2: আজকে তো 15 তারিখ, 15ই এপ্রিল, তাতে কি হলো কিছু তো বুঝতে পারছি না।
0: বিয়ের তারিখটা পর্যন্ত ভুলে গেলে?
2: ও হো হো হো, ঠিকই তো, ঠিকই বলেছো তুমি, আজ তো আমাদের বিয়ের তারিখ।
0: শুধু তারিখ নয়, আজ আমাদের বিয়ের 25 বছর পূর্ণ হলো।
2: ও মা, তাই নাকি? সত্যি 25 বছর? 25টা বছর কেমন দেখতে দেখতে পার হয়ে গেল।
0: তোমার জন্য একটা জিনিস এনেছি আজ, এই নাও।
2: নেকলেস?
0: হ্যাঁ।
2: বাহ, সুন্দর, ডিজাইনটা তো চমৎকার।
0: পছন্দ হয়েছে?
2: দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ গো, কত দাম নিল?
0: 15,000।
2: হ্যাঁ তা তো হবেই।
0: আজ এই সব যা কিছু সব কিন্তু তোমার জন্য। ভাগ্যিস তুমি আমার চোখটা খুলে দিয়েছিলে। প্রথমে তো 21কে 121 করে শুরু, তারপর 7 দিনের দিল্লি ট্যুরে 2,800 জায়গায় 4,800 বিল করে সে টাকাটাও পেয়ে গেলুম। কলকাতায় টেলিফোনে বা চিঠিতে যেসব কাজ হয়ে যায় সেই সব কাজের জন্য ট্যাক্সির বিল করে টাকা নিচ্ছি। আর সাহস করে সুন্দরবনের কাজটা হাতে নিয়ে একবারে 9,000 টাকা ম্যানেজ হয়ে গেল। আর গত মাসে মার্কেটিং এর ওই লেনদেনটায় একটু বেশি টাকা পেয়ে গেলাম, একেবারে আচমকা 23,000।
2: তাহলেই দেখো, মাত্র 5 মাস, তাতে তুমি এই সব করলে তো। রঙিন টিভি, ভিসিআর, আর দরজা জানলায় গ্রিল, আমাকে এই নেকলে।
0: ভাবছি যে দুর্গাপুর থেকে মেয়ে জামাইকে ডেকে এনে বাড়িতে বেশ একটা মানে ভালো রকম একটা ভোজ দেব। হ্যাঁ, আর ওই সময় বেশ একটা বড় সাইজের ফ্রিজ কিনে ওদের উপহার দেব।
2: ভালোই হবে ব্যাপারটা, আত্মীয় স্বজনেরা একটু জানুক, বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা হোক, তারা বুঝুক যে দুর্নীতি করে টাকা কামাই করতে তুমিও পারো।
3: বুঝলেন অপরূপা দেবী, গোবিন্দবাবু কিন্তু অবস্থাটা ফিরিয়ে ফেলেছেন বেশ।
4: সেটা দেখতেই পাচ্ছি, তবে ব্যাপার অন্য।
3: অন্য মানে?
4: সবটাই লোক দেখানো।
3: না না, লোক দেখানো হবে কেন?
4: অজন্তা ভাই, আপনি এখনো বেশ সাদাসিধেই আছেন, আসল জিনিস ধরতে দেরি হয়। যা কিছু এনে করছে সবটাই ওর নিজের টাকায় করা।
3: না না, নিজের টাকায় কি এত সব করা যায়?
4: তাছাড়া কি, আমরা কি ঘাসের মুখ দিয়ে চলি? সারা জীবন ধরে একটু একটু করে জমিয়ে শেষ দিকে

0: সব বড়লোকি চাল, সবই সাদা টাকা। আরে বাবা, কারচুপি জালিয়াতি এসব করতে গেলে হিম্মত থাকা চাই।
1: তা অবশ্য ঠিক।
0: লোককে এমন ভাবে ধোকা দিচ্ছেন যাতে লোকেরা মনে করে গোবিন্দ প্রকাশবাবু অবশ্যই দুর্নীতির ধ্বজা ধরে আছেন। সব মিথ্যে, একেবারে মিথ্যে, এও এক ধরনের পাপ। বুঝলেন, আমার স্বামী যে করেছিলেন তা করার মতন হিম্মত কারুর নেই, হবেও না আর।
1: উনি তো এখন বেশ বড় পোস্টে উঠেছেন শুনেছি।
0: হ্যাঁ, বড় পোস্টে। তা আমার স্বামীটি ভাই চালু গাড়িকে অকেজো বলে চালিয়ে দেবার রাজা।
1: শুনেছি গাড়ি নিয়ে কি সব যেন কেলেঙ্কারি হয়েছিল অফিসে। আচ্ছা, কি যেন হয়েছিল অপরিপাতি?
0: সে এক কাণ্ড, 11খানা চালু গাড়িকে অচল বলে সার্টিফিকেট দিয়ে দিলেন। তারপর সেগুলোকে প্রত্যেকটা 1300 টাকা করে বিক্রি করে দিলেন। কিনলো কে বলুন তো?
1: কে কিনলো?
0: সেটা শুনে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গিয়েছিল সেদিন। কিনেছিলেন উনি নিজেই বেনামিতে।
1: ওমা, তাই নাকি?
0: তাই তো বলছি।
1: তারপর?
0: তারপর ওই গাড়িগুলোকে একটু রং টং করে প্রত্যেকটি 47,000 টাকা করে ওই অফিসকেই বিক্রি করে দিলেন কয়েক মাসের মধ্যেই। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি
1: সত্যি। আচ্ছা, তখন আপনারা কোথায়?
0: তখন আমরা আহমেদাবাদে।
1: ও, কেউ ধরতে পারেনি? মানে আপনার স্বামীর ওপরে যে বড় অফিসার রয়েছেন তিনি?
0: শুধু ওপর কেন, ওপর নিচ অনেকেরই মুখ বন্ধ করতে হয়েছে, তাতেও যা কামাই হয়েছে তা অনেক। তারপরে তো ওনার বদলি আর প্রমোশন হলো, সেখান থেকে পাঠালো পুনেতে, এখন তো কলকাতাতেই চলে এসেছি। তাই বলছিলাম বাবা, কেলেঙ্কারির জন্য যে নার্ভ লাগে সে কি সকলের থাকে নাকি?
2: হ্যাঁ গা।
3: কে?
2: তোমাদের এই কলকাতা অফিসে যিনি সবচেয়ে উঁচুতে রয়েছেন তার কি কোনো কাণ্ডজ্ঞান নেই?
3: কেন, এ কথা বলছো কেন?
2: তুমি যে এত দুর্নীতি করলে তার জন্য তোমাকে একটা চার্জশিটও দিল না? কেমন অফিস গো তোমাদের? বালিগঞ্জে শ্বেত পাথরের মেঝেওয়ালা ওই বাড়িটা 27,00,000 টাকা দিয়ে তুমি যে কিনলে তাও কি কেউ বুঝতে পারলো না? একটু সন্দেহ করলো না কেউ?
3: আমার যা করবার তা আমি করেছি, এর চেয়ে বেশি করা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। উফ, তুমি বলবার পর থেকে এই প্রায় 2 বছর ধরে কি না করেছি আমি। হ্যাঁ, ভাবলেও কিরকম লাগে, মাথা ঘুরতে শুরু করে। এর পরেও যদি কেউ আমাকে কেলেঙ্কারিতে না জড়ায়, কেউ যদি আমার বিরুদ্ধে কোন রকম অভিযোগ না নিয়ে আসে, তাহলে সেটা কি আমার দোষ?
2: তা কাজ করো না, তুমি একটু নিজেই যাও না বড়কর্তার কাছে।
3: কি বলবো গিয়ে?
2: বলবে যে এই অফিসে তোমার চেয়ে যারা কম সরিয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তাদের সেসব ছোটখাটো কেলেঙ্কারির জন্য তাদের প্রমোশন হয়েছে, বদলি হয়েছে। তা তোমাকেই বা তাহলে কেন করা হবে না? তার কারণ দর্শানো হোক, এরকম মামলা তো হয়, তুমি একটু চেষ্টা করলেই হয়ে যাবে।
3: কর্তৃপক্ষ যদি তাতে রাজি না হয়, তাছাড়া আমার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য আমি বলবো, এটা কি ঠিক হবে?
2: আলবাত হবে, প্রমোশন বদলির জন্য এটুকু তোমাকে করতেই হবে, সবাই করে।
3: সেদিনকাল থাকলে দেশের কি এই হাল হয়? তবু যখন বলছো একবার চেষ্টা করে দেখব। স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাই।
4: বলো।
3: গত 2 বছর ধরে আমি যে সমস্ত কাজকর্ম করেছি তার কিছু কিছু আপনি জানেন
4: নিশ্চয়ই।
3: আমি আশা করেছিলাম যে অফিস আমার নামে কেলেঙ্কারির অভিযোগগুলো তুলবে, আমার একটা বিচার হবে এবং আমাকে প্রমোশন দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এসব কিছুই হলো না। অথচ স্যার, আমার চেয়ে যথেষ্ট কম ক্যালিবারের লোকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, প্রমোশন পাচ্ছে, বাইরে যাচ্ছে।
4: আপনি কি এমন কেলেঙ্কারি করেছেন? যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে?
3: হ্যাঁ, সেটা জানাতেই তো ব্যাগ ভর্তি করে এই কাগজপত্রগুলো এনেছি স্যার। এই যে দেখুন, কত দু বছর ধরে হেন অপকর্ম নেই যা আমি করিনি। এই দেখুন, সই জাল করেছি, মিথ্যে খরচ দেখিয়েছি, নানা ভাবে কারচুপি করেছি। সব মিলিয়ে এই অফিস থেকে 47 লাখ টাকা সরিয়েছি, মানে গায়েব করেছি। তবু স্যার আমার গায়ে এতটুকু আঁচড় লাগছে না, এটাই আমার দুঃখের কারণ স্যার।
4: বেশ তো, আপনি নয় করেছেন এসব, আর আমি এসব শুনে কি করব, নাচব?
3: না না, আমার এগেনস্টে একটা একটা একটা মানে অ্যাকশন নিন স্যার।
4: অ্যাকশন নিন স্যার, অ্যাকশন নিন বললেই তো আর অ্যাকশন নেওয়া যায় না। তাছাড়া অ্যাকশন নিয়ে হবে তাই বা কি, আমার
3: কাগজে কাগজে এসব ফলাও করে বেরিয়ে যাবে। কাগজে না বেরুলে সমাজে আমার মুখ দেখানো যে দায় হয়ে উঠছে স্যার।
4: দেখুন গোবিন্দবাবু, আমি ঘুঘুরাম চাডুজ্জে অনেক পড় খাওয়ার লোক, জীবনের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে আমার। একেবারে নিচু তলা থেকে জীবন শুরু করে ধীরে ধীরে ওপরে উঠে এসেছি। উন্নতির এই সোপানগুলো কিভাবে অতিক্রম করতে হয় তা নিশ্চয়ই আপনার ভালোভাবে জানা আছে। আর এটাও জানেন যে আমার ক্ষমতা কতটা সীমাবদ্ধ। আপনার এসব ব্যাপারে আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ, আপনার কেসটা বিবেচনার জন্য আমি কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারি শুধু।
3: তাই পাঠান স্যার, তবে একটু ভালো করে রেকমেন্ড করে দেবেন আর কি।
4: রেকমেন্ড আমি করে দেবো ঠিকই, কিন্তু মনে হয় তাতে কোনো কাজ হবে না।
3: হ্যাঁ
4: না, কারণ কর্তৃপক্ষের হাতে এখন অনেক কাজ, এই সব ছোটখাটো ব্যাপারে সময় নষ্ট করতে তাঁরা বিশেষ আগ্রহী নন। ঠিক আছে, তবু আমি আপনার রিকোয়েস্ট রাখবো, আমি পাঠাবো। আচ্ছা, এই হেড অফিসে বড় কারোর সঙ্গে আপনার দরমর আছে?
3: হেড অফিসে তেমন তো কোনো।
4: আচ্ছা, আপনি ওই আলুওয়ালিয়াকে চেনেন?
3: না স্যার।
4: চেনেন না? আচ্ছা, মিথা ঘোষাল?
3: ঘোষাল না।
4: মিথা ঘোষাল কেউ চেনেন
3: না স্যার?
4: হেড অফিসে তেমন কোনো চেনাশোনা না থাকলে তো বড় মুশকিল ব্যাপার, ফাইলটাই নড়বে না।
3: কিন্তু আমি যে বড় আশা করে এসেছিলাম স্যার।
4: আপনি তো সবই জানেন গোবিন্দ প্রকাশ বাবু, আজকে আর সেই দিন আছে, যাই করতে যান তাতেই চেনাশোনা না থাকলে হবে না। আপনার কেসটা আমি বুঝি, এতদিন কাজ করছেন অথচ কোন রকম রেকগনিশন পাননি।
3: বলুন।
4: হ্যাঁ, লোকে ভাবে আপনি অবদার্থ কোনো কাজের নন, একটা কেলেঙ্কারির কেসেও জড়াতে পারেননি, সমাজে যাতে প্রতিষ্ঠা হয়।
3: ইয়েস,
4: এই তো। আমি শুধু বলতে পারি আমি আপনার ব্যাপারে সিম্প্যাথেটিক, আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না, তবে এও জানি তাতে কোনো লাভই হবে না, কারণ এর আগে আমি ছটি কেস পাঠিয়েছি, কোনোটারই হিল হয়নি মশাই। আপনারটাও হবে না ধরে নিন।
3: হ্যাঁ, কি বলেন?
4: হবে না।
3: হবে না?
4: না,
3: এত করে অনুরোধ করলাম আপনি তাও বলছেন যে হবে না।
4: না, আরে আরে, ওরে চললেন কোথায় গোবিন্দবাবু? আরে ও গোবিন্দবাবু শুনুন, যা যে একেবারেই চলে গেলেন।
1: সে কি, তোমার অফিসের বড় কর্তাও তোমার বিরুদ্ধে অভিযোগ আনতে রাজি হলেন না?
3: না, মানে ব্যাপারটা ঠিক তা নয়, মানে উনি ওপরওয়ালার কাছে রেকমেন্ড করবেন বলেছেন।
2: রেকমেন্ড? রেকমেন্ড করার কি আছে? অন্যায় করলে তার শাস্তি পেতে হবে তো জানা কথা। পদে পদে অন্যায় করছো তোমরা, দুর্নীতি কেলেঙ্কারি করে অবস্থা ফেরাচ্ছ, আর তার কোনো বিচার হবে না, শাস্তি হবে না? সাদিকি লোকে তোমাকে অপদার্থ বলে? যেমন তুমি তেমনি তোমার ওই বড় কর্তা, সব সমান। সেই জন্যই তো দেশের এই হাল। দেশটা যে গোল্লায় যেতে বসেছে এই তোমাদেরই জন্যে, বুঝলে? হায় হায় হায় হায় হায় হায়।

অপদার্থ নাটকটি এখানেই শেষ হল। কাহিনী হিমানীশ গোস্বামী, বেতার নাট্যরূপ সমর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ, অরুণ মুখোপাধ্যায়, অপরূপা, ঝর্ণা দে, ঘুঘুরাম, গোবিন্দলাল গঙ্গোপাধ্যায়, অজন্তা, নমিতা বন্দ্যোপাধ্যায় এবং অচঞ্চলার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন শুভ্র প্রকাশ দে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চেন্নাইয়ের কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের স্বাস্থ্য সহযোগিতার অঙ্গ হিসেবে কাবুলের একটি সরকারি হাসপাতালে ভারত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। 135তম ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট শিলংয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বৈঠকে সভাপতিত্ব করছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব, নিরাপত্তা ব্যবস্থা মজবুত এবং সহযোগিতার নতুন নতুন দিকগুলি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। নৌপথে নিরাপত্তার উপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
1: हमारी मेरिटाइम लाइफ लाइन्स बढ़ती हुई वल्नरेबिलिटीज का सामना कर रही हैं। फ्रीडम ऑफ नेविगेशन, ओवरफ्लाई और अनहिंडर्ड लॉफुल कॉमर्स को सुनिश्चित करना सिर्फ इकोनॉमिक नेसेसिटी नहीं है, बल्कि यह एक स्ट्रेटेजिक इम्परेटिव भी है। इंडियन ओशन और पब्लिक ओशन की सुरक्षा आपस में गहरे रूप से जुड़ी हुई है। इसलिए इंडिया के महासागर विजन यानी म्यूचुअल एंड होलिस्टिक एडवांसमेंट फॉर सिक्योरिटी एंड ग्रोथ फॉर ऑल इन द रीजन और जापान के फ्री एंड ओपन इंडो पैसिफिक इनिशिएटिव के बीच क्लोज अलाइनमेंट आज पहले से भी कहीं ज्यादा जरूरी है।
0: দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমুদ্র নিরাপত্তার মতো বিষয়ে সহযোগিতা বাড়ানো এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা হবে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে তিনটি নীতি সংশোধন সংক্রান্ত আলোচনা বিষয়গুলি স্থান পাবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ভবিষ্যৎ রোডম্যাপ তৈরির বিষয়ে বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি তার প্রথমবার ভারত সফরে গতকাল মুম্বাইতে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সঙ্গে দেখা করেন। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আজ সকালে তিনি গৌরবস্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কোইজুমি নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন এবং ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নের সঙ্গে পরে আলোচনায় মিলিত হন। জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে ভারতের নৌসেনার ভূমিকা, দায়িত্ব ও কার্যক্ষমতা বিষয়ে অবহিত করা হয়। তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইও পরিদর্শন করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে ছিলেন। সমাজ মাধ্যমে এক পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে, দুদেশের নেতৃবৃন্দ

সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, ডিজিটাইলাইজেশন, যোগাযোগ ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং স্থায়িত্বের মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যেও আলোচনা হয়েছে। ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ে গোলটেবিল বৈঠকে চতুর্থ দফায় যোগ দিতে এই মন্ত্রীরা বর্তমানে সিঙ্গাপুর সফর করছেন। আজই এই বৈঠক হওয়ার কথা। চেন্নাইয়ে মামাল্লাপুরমের কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে আন্তঃরাজ্য বিভিন্ন বিষয়ে সমস্যা, নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপস্থিত রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ও পুডুচেরির উপরাজ্যপালও রয়েছেন। আন্তঃরাজ্য সহযোগিতা, আর্থিক বিকাশ, শিল্পক্ষেত্রে বিনিয়োগ, অংশীদারিত্ব মজবুত, পরিকাঠামো উন্নয়ন, জলসম্পদ বন্টন, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিপর্যয় মোকাবিলা, অপরাধ দমন এবং সীমান্ত সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ওই সম্মেলনে আয়োজনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় এবং সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। সম্মেলন স্থলে যাতায়াতের প্রধান পদগুলিতে সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা, যথাযথ নাগরিক পরিষেবা ও রক্ষণাবেক্ষণ এবং জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সভাপতিত্বে ব্রিক্সকে আরও জনমুখী এবং মানবতাই প্রথম এই পথে পরিচালিত করা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ইংরেজি দৈনিকের প্রবন্ধ শেয়ার করে তিনি বলেন, বন সংরক্ষণ, দাবানল রোধে ব্যবস্থাপনা, বিপর্যয় মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনমুখী চিরাচরিত জ্ঞানের প্রসারকেই ভারত গুরুত্ব দিচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিনে তাঁকে স্মরণ করা হচ্ছে। দিনটি জাতীয় সদ্ভাবনা দিবস হিসেবে উদযাপিত হবে। এই উপলক্ষে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে কংগ্রেসের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর রাজীব গান্ধী দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রাধাকৃষ্ণন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির প্রতি তাঁর সেবা ও জনজীবনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত আফগানিস্তানের কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে সেদেশের জনগণের সঙ্গে ভারতের দীর্ঘদিনের যে স্বাস্থ্য সহযোগিতার সম্পর্ক রয়েছে তা আরও একবার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, এই সহায়তা আসলে আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বাস্থ্যসেবার প্রয়োজনে পাশে দাঁড়ানোর বিষয়ে ভারত যে প্রতিশ্রুতিবদ্ধ তারই প্রতিফলন। কাবুলের এই সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চিকিৎসার সামগ্রী সরবরাহ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বেশ কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তেহরানকে সহায়তা প্রদানকারী যে কোনো দেশের ওপর অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলির প্রতি ইরানকে বিচ্ছিন্ন হবার আহ্বান জানিয়েছেন। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বিষয়ক এক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ 68 লক্ষ টাকারও বেশি হিসাব বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে। সিআইএসএফ জানিয়েছে, যাত্রীদের আচরণ পর্যবেক্ষণ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাঁদের ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয়
এই নগদ অর্থ। উদ্ধার হওয়া নগদ

টাকা, মালপত্র এবং তাঁদের নথিপত্র সহ যাত্রীদের আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিআইএসএফ জানিয়েছে। উত্তর ওড়িশার বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বৃষ্টির পরিমাণ কমলেও ভদ্রক, কেন্দ্রপাড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ ও কেউনঝড় জেলা এখনও জলমগ্ন। সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পায়, উদ্বেগ আরও বেড়েছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকায় ভারতীয় আবহাওয়া দপ্তর ময়ূরভঞ্জ, কেউনঝড়, সুন্দরবন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। এফআইএইচ হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের পুরুষ হকি দল গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। ম্যাচে হরমনপ্রীত সিং এবং হার্দিক সিং দুটি করে গোল করেন এবং অভিষেক একটি করে গোল করেন। ম্যাচে পরাজয়ের ফলে হকি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায় ঘটেছে। 135তম ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। এদিকে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। গতকাল প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাই ব্রেকারে 5-3 গোলে এসসি দিল্লিকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ খবরের। নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সিঙ্গাপুরে সে দেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চেন্নাইয়ের কাছে কোভালামে দক্ষিণ আঞ্চলিক পরিষদের 31তম বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের স্বাস্থ্য সহযোগিতার অঙ্গ হিসেবে কাবুলের একটি সরকারি হাসপাতালে ভারত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। 135তম ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট শিলং এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

বাংলা গানের একটি শক্তিশালী অধ্যায় তৈরি হয়েছিল গত কয়েক দশকে, কি বলুন তো, বাংলা ব্যান্ডের গান। আর বাংলা ব্যান্ডের সবচেয়ে সুন্দর দিকগুলোর মধ্যে একটি হল, তারা অনেক ক্ষেত্রেই আধুনিক সুর, গিটার, ড্রামস, বেসের সঙ্গে মিশিয়ে দিয়েছে বাংলা মাটির গানকে। মানে বলছি বাউল, ভাটিয়ালি, ঝুমুর, আমাদের নানান যে লোকগান, সেই সব পুরনো সুর তারা এই বাংলা ব্যান্ডের গানের হাত ধরে নতুন প্রজন্মের কানে পৌঁছে গিয়েছে নতুন ভাবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বাংলা ব্যান্ডের গানে তেমন সব গান শোনাবো যেখানে ওই মেঠো সুর কিন্তু ব্যান্ডের গানের মধ্যে খুঁজে পাওয়া যাবে। এই প্রসঙ্গে প্রথমেই কোন ব্যান্ডের কথা মনে পড়ে বলুন তো? হ্যাঁ, ভূমি। সেই গান বন্ধু।

লোকসঙ্গীতের সহজ সরল দর্শন, প্রেম, জীবনবোধ সব কিছুই এই আধুনিক ব্যান্ডের সাউন্ডে নতুন করে

প্রাণ পেয়েছে কিন্তু অনেক গানে। আর সেই জন্যে আজ শ্রোতাবন্ধুদের জন্য এনেছি সেই সব গান যেখানে ওই মাটির গন্ধ, মাটির সুর, কিন্তু ব্যান্ডের গান। একটি লোকসুরের ভিতরে কত সহজে যে ঢুকে যেতে পারে আধুনিক ব্যান্ডের সাউন্ড। কোনো কৃত্রিমতা নেই, অথচ পরিবেশনায় রয়েছে নতুনত্ব। ভূমির কথা তো হলো, আর একটি বাংলা ব্যান্ডের কথা মনে পড়ছে, তারাও এই ধরনের পরীক্ষা কিন্তু করেছেন এবং দারুণ দারুণ গান সৃষ্টি করেছেন, সেটি হলো ক্রস উইন্ডস। তাহলে দেখা যাক ক্রস উইন্ডস থেকে মেঠো সুর আমরা কিভাবে ব্যান্ডের গানের মধ্যে দিয়ে খুঁজে পাই।

গানটা শুনতে শুনতে যে কথা মনে হচ্ছিল, লোকগানের প্রাণকে কিন্তু এখানে অক্ষুণ্ণ রেখেই রক মিউজিক মিশে যাচ্ছে গানের মধ্যে, এবং তার ফলে যেটি হলো সেটি হলো এক অন্যরকম আবহ তৈরি হলো, তাই না? সুন্দরী কমলা গানটি তেমনই একটি অন্যরকম স্বাদের গান। ওই যে বললাম আজকের ব্যান্ডের গান, সেই সব গান নিয়ে যেখানে বাংলার লোকসঙ্গীত আর ব্যান্ডের মিউজিক দুটো মিলেমিশে একাকার। একদিকে লোকসঙ্গীতের চেনা সুর, অন্যদিকে ব্যান্ডের আধুনিক বাদ্যযন্ত্র, আধুনিক ইনস্ট্রুমেন্টস, দুটো যেন পাশাপাশি হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে মিশে যাচ্ছে। তবে ঘড়ির কাঁটা বলছে হাতে তো আর বেশি সময় নেই, আজকের বাংলা ব্যান্ডের গান শেষ করব। এখন যে এবেলার যে বাংলা ব্যান্ডের গান সেটি শেষ হবে মহুল ব্যান্ড দিয়ে। দেখা যাক এই গানে বন্ধুরা সেই মেঠো সুর, লোকসঙ্গীতের সুর কিভাবে খুঁজে পান ব্যান্ডের গানের মধ্যে দিয়ে।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 20 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 11 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 হয়ে 5 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.3 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য কোন বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর অর্ধেক আকাশ, উপস্থাপনায় দেবপমা মিশ্র। বিকেল 4:35 শুনবেন ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, শুনবেন প্রথম পর্ব। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এই বিষয়ে দেবলীনা সরকারের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, মশা পুরাণ, এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার বিভূতি সাহা, শুনবেন তৃতীয় পর্ব। সন্ধ্যে 7:00 শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। সন্ধ্যে 7:45 শুনবেন একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশবাণী মৈত্রীর নিবেদন কিংবদন্তি কেলুচরণ। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রসঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন দীপঙ্কর দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত অনির্বাণ দাশগুপ্ত। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আজকের অনুরোধের আসরে আপনাদের প্রিয় অনুরোধের গান শোনাতে চলে এসেছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব। আর আজকের প্রথম গান এই শ্রাবণ বিদায়ের সময় বরং থাক এই গান। এই গানের অনুরোধ জানিয়েছেন সুদীপ্ত, সুমিত ও নন্দকুমার সরকার, সরসুনা, কলকাতা থেকে।

পরের গানের অনুরোধ জানিয়েছেন রজ্জক মণ্ডল তারানগর তেহট্ট নদিয়া থেকে। আপনার অনুরোধে থাকল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

এবারের অনুরোধের গান আশা ভোসলের কণ্ঠে। অভিমান ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে এই গান শোনার অনুরোধ জানিয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

এবারের গান মান্নাদের কণ্ঠে। এই গানের অনুরোধ জানিয়েছেন কোহিনূর বন্দ্যোপাধ্যায়, বাণীপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে।

এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর এই গান শোনার অনুরোধে জানিয়েছেন শিবির কুমার বেতাল ও মিতালী বেতাল, তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে।

আর এখন থাক আজকের অনুরোধের আসরের শেষ অনুরোধের গান কানন দেবীর কণ্ঠে। অনুরোধে জানিয়েছেন ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, লালি ও দুলাল, মাড়ো, মানকর, পূর্ব বর্ধমান থেকে।

0: আজ যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি, সেই এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থেকে তারপর আবার রওনা দিতে হলো স্টুডিওর পথে। এই যে রোজ রোজ ভেজা, তার জন্য সর্দি কাশি তো লেগেই রয়েছে। আর ভাবি, মনে মনে ভাবছি যে বর্ষাকাল আর কতদিন রে বাবা, শরৎ কি এসেও আসবে না? ভাদ্র মাস তো পড়েই গেল, কিন্তু অনেকেই এটা ভাবছি সাথে সাথে যে ভাদ্র মাসের যে পচা গরম সেটা না আসলেও হয়। সেটা কিন্তু আমারও মত, মানে বৃষ্টিটা ভালোও লাগে আবার ভালোও লাগে না যদি আমাদেরকে কাজের সময় এভাবে ভিজতে হয়। তবে আজকে বৃষ্টি বাদলা বা ঋতু বৈচিত্র্য এইসব কোনো কিছু নিয়ে কথা নয়, আজকে দিনটা একটু অন্যরকম। আজকে দিনটায় আমরা একটুখানি দেশের কথা ভাবি। কয়েকদিন আগেই পালিত হলো হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি, আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দেশের প্রত্যেকটা নাগরিক, ঠিক আমার তো এমনটাই মনে হয়। আর যারা কোনো কারণে করতে পারেননি, তাদের মনে মনে কিন্তু দেশ মাতা অবশ্যই জেগেছিলেন সব সময়। আচ্ছা, আজকে আমরা শুনে নেব প্রথমেই কলেজগুলোর কথা, একটু মহিলা কলেজগুলোর দিকে তাকিয়ে আসি, কি বলছেন তারা। হর ঘর তিরঙ্গার পতাকা উড়েছে দেশের বিভিন্ন প্রান্তে, অন্যথা হয়নি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। আচ্ছা, কিভাবে পালন করল আমাদের মহিলা কলেজগুলি? চলে গিয়েছিলাম শহরতলির দুটি বিখ্যাত মহিলা কলেজ, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন এবং সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনে। কথা বলেছিলাম দুটি কলেজেরই অধ্যক্ষার সঙ্গে, তারা কি জানালেন সেটা শুনে নেব আমরা। প্রথমেই হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে গিয়ে দেখতে পেলাম সেখানের ব্যস্ততা তুঙ্গে, প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। আমাদের সঙ্গে রয়েছেন হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: আচ্ছা ম্যাডাম, হর ঘর তিরঙ্গা তো মোটামুটি এই কর্মসূচি সব জায়গাতেই চলছে, বিশেষ করে স্কুল কলেজগুলোতে আমরা বেশ একটা সাজো সাজো রব দেখতে পাচ্ছি। আপনাদের কলেজ

0: কিভাবে এই উদযাপিত হচ্ছে?
1: হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নির্দেশিকা যা ছিল সেই অনুযায়ী আমাদের কলেজেও আমরা দিনটিকে পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি, কারণ আমরা জানি যে আমাদের সংবিধানে আর্টিকেল 51A-তে যে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে সেখানে জাতীয়তাবাদ এবং আমাদের পতাকাকে যে সম্মান জানানো তার কথা বারবার বলা হয়েছে, কিন্তু সেই সচেতনতা জনমানসে নেই। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই তো নতুন ভারত গড়ে উঠবে, সুতরাং এই কর্মসূচিটি অত্যন্ত কালোপযোগী এবং তাৎপর্যপূর্ণ। আমরা 8ই অগস্ট থেকে 17ই অগস্ট বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে এই প্রোগ্রাম পালন করছি, এই অনুষ্ঠান পালন করছি। এর মধ্যে একদিকে যেমন আমাদের পতাকা উত্তোলন প্রত্যেকবারের মতো আছে, তার সঙ্গেই কিন্তু অন্যান্য বিভিন্ন দিকে আমরা এই প্রোগ্রাম ছড়িয়ে দিয়েছি এবং প্রোগ্রামের একটা বহুত্ব বিন্যাস আছে, একটা বহুমুখী চরিত্র রয়েছে। 8 তারিখে আমরা কিন্তু গবেষণার ওপর জোর দিয়েছি এবং আমরা নেশামুক্ত ভারত বা ওই ড্রাগ ফ্রি ইন্ডিয়া গড়ে তোলার ওপর জোর দিয়েছি। 9 তারিখে আমরা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমাদের যে অ্যাডপ্টেড যে স্লাম আছে, যে বসতি আছে সেখানে এবং আমাদের কমিউনিটিতে ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেছি। আমরা ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল এবং ন্যাশনাল প্রাইডের ওপর 10 তারিখে পোস্টার কম্পিটিশন রেখেছিলাম। আমাদের যে ইনকিউবেশন সেন্টার আছে মূলত তাদের দায়িত্বেই এই অনুষ্ঠানটি হয়। আমরা 11 তারিখে লাইব্রেরির তরফ থেকে নানান রকম জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন যে গ্রন্থ সেটার এক্সিবিশনের ব্যবস্থা করেছিলাম। এছাড়া অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমাদের যুব সমাজকে ভারতের স্বাধীনতা এবং জাতি গঠনের প্রতি দায়বদ্ধ করে তোলার চেষ্টা করেছি। 12 তারিখে ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে ভারতের জাতীয় পতাকা এবং পুরো ভারতবর্ষ সম্বন্ধে একটা সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসকে এমনভাবে সুসজ্জিত করবার চেষ্টা করেছি যাতে আমাদের যারা ছাত্রী তারা এ বিষয়ে বিশেষভাবে সচেতন হয়ে ওঠে। 13 তারিখে আমাদের র্যালি ছিল পোস্টার এবং ফ্ল্যাগ নিয়ে এবং গণসঙ্গীতের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি পালন করেছি। 14 তারিখে আমরা কিন্তু ভারতের যে কালচারাল হেরিটেজ, ভারতের যে ফুড হেরিটেজ, ভারতের যে সংস্কৃতিগত ঐতিহ্য সেগুলোকে নিয়ে এসেছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। 15 তারিখ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, আমাদের খুব অল্প কিছু মহাবিদ্যালয় রেড রোডে তাদের অনুষ্ঠানে যোগদান করবার সুযোগ পেয়েছে, তার মধ্যে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনও একটি অন্যতম কলেজ এবং রেড রোডে আমাদের 50 জন টিচার এবং ছাত্রী তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। সাইমালটেনিয়াসলি NCC এবং কলেজ সম্মিলিতভাবে কলেজেও কিন্তু এই দিনটি বিশেষভাবে পালন করবে। 16 তারিখে আমাদের একটি লেকচার আছে ডক্টর পঙ্কজ রায়, আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে বলবেন, আমরা সেটা শুনে নেব সারস্বত চর্চা চক্রের সঙ্গে এই লেকচারটি। এবং আমরা ইন দি মিনটাইম আমরা পার্টিশন অফ ইন্ডিয়া যে দেশভাগের ইতিহাস সেটাও কিন্তু একটা আলোচনা চক্রের মাধ্যমে আলোচনা করেছি। এবং 17 তারিখে আমরা এই উদযাপন করব হর ঘর তিরঙ্গা। এই সমস্ত প্রোগ্রামটির কোঅর্ডিনেশনে ছিলেন আমাদের NSS-এর অ্যাডভাইজার ডক্টর সুজাতা মুখোপাধ্যায় এবং তার সঙ্গে যারা বিশেষ উদ্যোক্তা হিসেবে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আমাদের NSS-এর শ্রীমতী ঋতুপর্ণা মাইতি, সোনালী কর এবং NCC-র বিধান বৈদ্য এবং NCC-র উপদেষ্টা সন্ধ্যা সরেন। এই সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আমার সমস্ত টিচার এবং স্টাফ এবং স্টুডেন্টদের সম্মিলিত প্রচেষ্টা

0: অষ্টায় আমরা ভারতের জাতীয় সংহতি, ভারতের ঐতিহ্য, ভারতের সার্বভৌমিকতার ইতিহাস প্রচার করা এবং জনমানসে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করছি।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা পেয়েছিলাম সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের ডক্টর স্বাগতা দাস মহান্তকে।
2: নমস্কার ম্যাডাম।
3: নমস্কার।
2: আচ্ছা ম্যাডাম, হর ঘর তিরঙ্গা সমস্ত জায়গাতেই চলছে, আপনাদের কলেজে কিভাবে পালিত হচ্ছে মহিলা কলেজ হিসাবে?
3: সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন হর ঘর তিরঙ্গা, এই যে অনুষ্ঠানটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তার শরিক হয়েছে। 2022 সাল থেকে এই হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানের সূচনা। এবছর একটু বেশি অন্যরকম একটা মর্যাদা এর সঙ্গে জুড়ে গেছে, শুরু হচ্ছে 9 আগস্ট থেকে, শুরু হয়ে গেছে, চলবে 17 আগস্ট পর্যন্ত। এরকম একটা এত বড় সময় ধরে এই অনুষ্ঠান করতে হবে সেই নির্দেশ এবার আমরা পেয়েছি সরকারি মহল থেকে। খুব তাৎপর্যপূর্ণ এই শুরুর দিনটি 9 আগস্ট, যেহেতু ভারত ছাড়ো আন্দোলনের সূচনা ঘটেছিল অবিভক্ত বঙ্গের সঙ্গে, স্বাধীনতা আন্দোলনের তো খুব নিবিড় একটি যোগ আছে, অত্যন্ত গৌরবের কিছু দিক আছে, সেই জন্য আমরা বরাবরই মর্যাদার সঙ্গে পালন করি। এবার যেহেতু সরকারি নির্দেশে একটা দীর্ঘ সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা নানা রকম অনুষ্ঠান রেখেছি। মহিলা কলেজ বলে যে বিশেষ কিছু আলাদা করে সেরকম নয়, কারণ মহিলা কলেজে তো একই রকম মর্যাদাতে পালন হবে এটাই প্রত্যাশিত। আমরা যেমন র্যালি করছি, রঙ্গোলি করছি, নাটক করছি, পোস্টার কম্পিটিশন রেখেছি, কুইজ রেখেছি, সেমিনার রেখেছি, কালচারাল প্রোগ্রাম রেখেছি। এবার সেমিনার যেটা হচ্ছে সেটা একটু অভিনবত্ব আছে, সেখানে কিন্তু টিচার্সরা শুধু বলবেন আর স্টুডেন্টরা শুনবে বিষয়টা সেরকম নয়, এখানে কিন্তু মেয়েরা বলবে। যেমন আমাদের যেদিন র্যালি বের হলো পতাকা নিয়ে, সেদিন মেয়েরা কলেজের বাইরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা কিন্তু জাতীয় পতাকার যে নানা রকমের রূপভেদ, তারপরে বর্তমান রূপ, এইগুলো নিয়ে কথা বলেছে, এবং এবছরের যে থিম বন্দে মাতরম তা নিয়েও কথা বলেছে। প্রকৃতপক্ষে NSS ইউনিট, দুটো ইউনিট আছে আমাদের কলেজে, এবং NCC, এরাই অগ্রণী ভূমিকা নিয়েছে। কিন্তু বিশেষত্ব এখানেই যে পোস্টার, কুইজ, সেমিনার, কালচারাল প্রোগ্রাম, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের ছাত্রীদের সঙ্গে সঙ্গে যাতে বাইরের মানুষরাও শ্রদ্ধাশীল হয়ে ওঠে ভারত সম্পর্কে, দেশ সম্পর্কে, যাতে তাদের শ্রদ্ধা চলে আসে, এবং স্বাধীনতা আন্দোলনে যারা বিপ্লবী ছিলেন, যাদের জন্য আমরা পেয়েছি স্বাধীনতা সেই সময়কার মানুষেরা, সেই সমস্ত বিপ্লবীদের প্রতি, শহীদদের প্রতি যাতে আমরা শ্রদ্ধাশীল থাকি। বন্দে মাতরমের সমস্ত যে গৌরবের জায়গা, তাৎপর্যের জায়গা, সেগুলো সম্পর্কে যাতে আমরা সচেতন থাকি, সেগুলোকেই মূল উদ্দেশ্য হিসেবে ধরা হয়েছে। আমরা কিছু নতুনত্ব রেখেছি, যেমন রঙ্গোলি, এটা আমাদের মেয়েরা পার্টিসিপেট করেছে, আমরা ভাবতে পারিনি একটা বড় অংশ জুড়ে আমাদের মেয়েরা কি অসামান্য কাজ করেছে। এবার এখানে তো আমরা একটা বিচার করেছিলাম, কিন্তু তারপরে যেটা ভেবেছি সেটা কিন্তু একটু অন্যরকম আমার মনে হচ্ছে। এটাও আমাদের NSS যারা প্রোগ্রাম অফিসার আছেন তারাই ভেবেছেন, সেটা হলো ডিজিটাল ক্যাম্পেইনিং। আসলে একালের প্রজন্মের কাছে তো এই ডিজিটাল বিষয়টা ভীষণ বেশি আগ্রহের, আকর্ষণের, এবং ওরা খুব স্বচ্ছন্দ এখনকার স্টুডেন্টসরা। সেই হিসেবে আমরা বলেছি আমরা আমাদের কলেজের প্রোফাইলে, কলেজের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমরা মেয়েদের এই রঙ্গোলিগুলো যেগুলো তারা তৈরি করেছে, আজকেই ঘটেছে ঘটনাটা, সেগুলো আমরা পোস্ট করব, এবং মেয়েরাও তাদের ওয়ালে সেগুলো দেবে। এবার একটা তো বিচার হয়েছে, আমাদের টিচার্সরা বিচারক হিসেবে ছিলেন, তারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন, আমরা একটু আম জনতার কাছে পৌঁছে দিতে চাই। প্রত্যেকের ওয়ালে অনেক অনেক বন্ধু আছেন, তাদের বিভিন্ন রকম প্রেক্ষাপট আছেন, তাদের মধ্যে কতজন কাকে বেশি পছন্দ করছেন, এইভাবে একটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও কিন্তু আমরা এই হর ঘর তিরঙ্গার যে প্রোগ্রামটা এটা পৌঁছে দিতে চেয়েছি, আরো বেশি ছড়িয়ে দিতে চেয়েছি আমাদের কলেজের গণ্ডির বাইরেও। আর মেয়েদের মধ্যে যে সৃজনশীলতা আছে সেটা তারা যত বেশি প্রকাশ করতে পারবে তত তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে, দেশপ্রেম।

0: সঙ্গে যে উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার আছে সেটাকেও আমরা জড়িয়ে দিয়েছি। আর নাটক যেটা হচ্ছে সেটাও খুব সুন্দর একটি বিষয় নিয়ে, যে জাতীয় পতাকা, তার ইতিহাস, জাতীয় পতাকার উপকরণটা কি হবে, কি দিয়ে সেটা তৈরি হবে, সেটাকে কিভাবে রাখতে হয়, সেটাকে ব্যবহার করার কি পদ্ধতি, বা সেটার কোনো যদি আমরা দেখি অসম্মান বা অবমাননা, যাতে সঙ্গে সঙ্গে আমরা নিজেদের উদ্যোগে সেই অবমাননার হাত থেকে তাকে তুলে আনতে পারি, কি পদ্ধতি হতে পারে, এইগুলো নিয়ে নাটক। একদম স্টুডেন্টসদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তারাই নাটকটা তৈরি করছে, নিজেরা লিখছে, নিজেরা বলছে, এইভাবে কিন্তু নাটক তো ছোট রিল বানাচ্ছে মেয়েরা। সেটাও আমরা আমাদের NSS যে ইউনিট আছে তারা কিন্তু খুব পরিকল্পিতভাবে এরকম ভাবেই অনুষ্ঠানগুলো ভেবেছে।
1: এমন ভাবেই প্রতিটা ঘরে তিরঙ্গা উঠতে থাকুক, আমরা বজায় রাখতে পারি দেশের মান, জাতীয় পতাকার সম্মান এবং দেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার। সঙ্গে ছিলাম আমি দেবোপমা মিশ্র।

ধন্যবাদ ডক্টর স্বাগতা দাস মহান্ত এবং ধন্যবাদ ডক্টর সোমা ঘোষকে, ওনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে সমৃদ্ধ করলো। আমরা জানতে পারলাম ওনাদের কলেজে কিভাবে এই হর ঘর তিরঙ্গা পালিত হচ্ছিল। আমরা শুনব আরও কিছু কথা, মানে আজকের উপহারটা না অল্প স্বল্প নেই, বেশ অনেকটা রয়েছে। তাই সমস্ত কিছুতে আরেকবার যাওয়ার আগে ও আরেকটা উপহার পাওয়ার আগে একটা ছোট্ট গান মান্না দে সবিতা চৌধুরী এবং অন্যান্যদের কণ্ঠে শুনে নেব। শুনে আবারও ফিরে আসছি।

0: আমরা হর ঘর তিরঙ্গা নিয়ে কথা শুনলাম এবং একটা দেশপ্রেমী একটা দেশাত্মবোধক গান আমাদের মনকে ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কিছু কবিতার কথা, কিছু কবিদের কথা, যারা দেশকে মা হিসেবে নিজের মনে রাখতেন, পূজো করতেন। তেমনই এক কবি কামিনী রায়। আমি জানি যে আজকে কামিনী রায়ের জন্মদিন নয় এবং আজকে কামিনী রায় আজ এবং কালকের মধ্যেও এই জন্মদিন নেই। সেপ্টেম্বর তার মৃত্যু দিবস এবং অক্টোবরে হচ্ছে তার জন্মদিবস, কিন্তু ভীষণভাবে এই যে সময়টায় আগে আসলেই ভীষণভাবেই কামিনী রায়ের কথা মনে হয়। তো আজকে সঙ্গে পেয়েছিলাম আমাদের এক বিশিষ্ট অতিথিকে এবং তিনি আমাদেরকে কামিনী রায় সম্পর্কে যা জানালেন শুনে নেব।
1: আগস্ট মাস হলে মনে পড়ে কামিনী রায়ের কথা। আমরা সঙ্গে পেয়েছি ডক্টর অশোক কুমার মিশ্রকে। আচ্ছা, আপনি যদি একটু কামিনী রায়ের কবিতা বা কবি জীবন সম্পর্কে আমাদের সহজ ভাষায় দু চার কথায় বুঝিয়ে দেন।
2: আমরা যখন কোনো কিছু আলোচনা করতে যাই তখনই আগে ভেঙে নিই এই পুরুষ কবি মহিলা কবি ইত্যাদি ব্যাপার নিয়ে। যখন প্রথম কাব্য ওর বেরোয় আলো ছায়া, তখন ওকে ওর খুব প্রিয়জন তিনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ওকে মহিলা কবি রূপে সম্বোধন করেছিলেন। ব্যাপারটা ওর ঠিক ভালো লাগেনি। উনি বলতেন, কবি আবার কি হবে, মহিলা নয় পুরুষ নয়, তিনি প্রকৃতি কবি। যাই হোক, জীবনের কথা যখন জানতে চাওয়া হয়েছে তখন দু একটা কথা বলা দরকার আছে। ওর বাবাও ছিলেন বিখ্যাত সাহিত্যিক, তিনি ছিলেন চণ্ডীচরণ সেন। তারপর ওর বিয়ে হয় যখন কেদারনাথ রায়ের সঙ্গে, তখন অটোমেটিক্যালি তিনি আর সেন থাকেননি, হয়ে গিয়েছেন তিনি কামিনী রায়। কামিনী রায় ছোটবেলার থেকেই অসাধারণ দেশভক্ত ছিলেন। যখন তিনি স্কুলে পড়েন এবং কলেজে পড়ছেন তখনই কিন্তু তিনি নানান ধরনের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। তার জন্মসালটা যদি আমরা বিচার করতে যাই তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথের চেয়ে 3 বছর পরে তিনি জন্মেছেন। আর তার স্কুল জীবন এবং অন্যান্য কিছু কেটেছে যখন সেই সময়টা হচ্ছে একদম দেশের পক্ষে একটা ভয়ঙ্কর আন্দোলনের সময়, আন্দোলনের কাল। গিলবার্ট বিল যখন দেশে ভীষণ রকমভাবে ওই বিদেশি শাসনকে অন্যরকমভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন আমরা সবাই জানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে গিলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। সেই সময় নারীদের নিয়ে তিনিও আন্দোলনে অংশ নেন। ফলে দেশমাতৃকার সেবায় যখন তিনি ছাত্রী সেই সময় থেকেই নিজেকে নিয়োগ করেন।

তিনি একখানে বিখ্যাত কবিতা লিখেছিলেন, আমরা তার অনেকটাই পড়েছি, যেই দিন ও চরণে ডালি দিনুয়ে জীবন। এই যে কবিতাটা অসাধারণ কবিতা, সেই সেখানেই বোঝা গিয়েছে হেমচন্দ্রের ভক্ত শুধু ভক্ত নন, মনে প্রাণে তিনি হেমচন্দ্রের মতো দেশভক্ত হয়ে উঠেছিলেন। তিনি তারপর ওখান থেকে যখন তিনি হচ্ছেন প্রথম বেথুন কলেজের একজন ছাত্রী, তিনি ওখান থেকে অনার্স নিয়ে পাশ করেছিলেন, প্রথম ছাত্রী ছিলেন তিনি, ওখান থেকে অনার্স পাশ হয়ে অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন প্রথম। হওয়ার পর তিনি শিক্ষকতা শুরু করেন এবং কিছুদিন পরেই তিনি আলো ও ছায়া নামে একটি অসাধারণ কাব্যগ্রন্থ প্রকাশ করেন। সেই কাব্যগ্রন্থ তাকে কিন্তু পরিচিতি এনে দিয়েছে আমাদের সাহিত্যিক সমাজের মধ্যে। কামিনী রায় অত্যন্ত সহজ সরল ভাষায় সমস্ত কবিতাগুলো লিখেছেন, কোন রকম তার মধ্যে বাঁকা মারপ্যাঁচের কোনো জায়গা তিনি রাখেননি, এবং তার একটি অসাধারণ কবিতা আমাদের মনে মনকে বারবার নাড়া দেয়। কারণ আমরা যখনই কোনো কাজ করতে যাই, তখন দেখা যায় মনে হয় অন্য কেউ আমাকে বাধা দিচ্ছে, এবং সেই যে বাধা দিচ্ছে বা অন্যের কাছে হয়তো আমি ছোট হয়ে যাব, এইরকম ভাবনার থেকে আমরা যখন কোনো কিছু ভাবতে থাকি, তখনই মনে পড়ে যায় তার সেই বিখ্যাত কবিতা, পাছে লোকে কিছু কিছু বলে, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই যে পাছে লোকে কিছু বলে, এই ভয়ে পিছিয়ে থাকাটাকে তিনি একদম অপছন্দ করতেন। কোনো কালেই তিনি এইসবের যে এই পাছে লোকে কিছু বলে আমি কাজটা করব না, এই সেই সময় কিন্তু একজন মহিলা হয়ে তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন, তার মুখে কিন্তু এই শব্দটা শুধু উচ্চারণের জন্য উচ্চারণ নয়, এটা যথার্থই মানায়। ইংরেজি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন তিনি, সংস্কৃত সাহিত্যও পড়েছেন তিনি ভালোভাবেই, যদিও এখনকার দিনে আমাদের কাছে একটা বিষয় লাগে, একই সঙ্গে তিনি অঙ্ক শাস্ত্রে সুপণ্ডিত এবং সঙ্গে সঙ্গে সংস্কৃত সাহিত্যে, ফলে এই যে দুইয়ের ব্যাপার, দুইয়ের কি করে মিলিয়েছিলেন তিনি, সেটাই আমাদের পক্ষে ভীষণ আশ্চর্যের ব্যাপার। তার যে লেখা, সেই লেখার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন যে বিষয়গুলোকে, তাতে দেখা যাচ্ছে যে সমকাল, দেশের প্রতি তার ভালোবাসা, জাতির প্রতি তার ভালোবাসা, এবং পরাধীনতার ক্লেশ এবং লজ্জাবোধ তার বিভিন্ন লেখার মধ্যে একটা প্রকাশ পেয়েছে, যা তাকে কিন্তু অন্য রকমের মাত্রা দিয়েছে। তার লেখা বিখ্যাত কতগুলো কাব্য হল নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত, অম্বা, ঠাকুরমার চিঠি, দীপ ও দ্বীপ, জীবন পথে ইত্যাদি যে সমস্ত তিনি কাব্য এবং গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু আজও আমাদের মধ্যে অমর হয়ে রয়েছেন। তাকে নিয়ে বিশেষ আলোচনা আমাদের হয়নি, তার কারণ হলো এই, ওই সময় আরো অনেকে উঠেছেন, আমরা জানি গিরীন্দ্রমোহিনী দাসীর নাম না জানি, আমরা কুসুম কুমারী দাসী, জীবনানন্দের তিনি মা, তার কথা জানি, আমরা জানি ওই সময় যিনি আবির্ভূত হয়েছিলেন মানকুমারী বসু, যিনি ছিলেন আমাদের যে কবি মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী, আমরা জানি ওই সময়ই আবির্ভূত হয়েছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত যারা, তারা আবির্ভূত হয়েছিলেন, গিরীন্দ্রমোহিনী দাসীর নাম তো আমি আগেই করেছি। ফলে এরা সবাই বাংলা সাহিত্যে একটা অন্য রকমের রূপ নিয়ে এসেছিলেন। আজ বিশেষ করে এই স্বাধীনতার দিনে মনে পড়ে যাচ্ছে তাদের সবার কথাই, এরা সবাই ছিলেন দেশভক্ত, দেশের প্রতি ভক্তি তাদের বিভিন্ন লেখার মধ্যে বারবার ফুটে উঠেছে। আমরা কামিনী রায়কে সেইভাবে মূল্য দিতে পারিনি বা দেওয়াও হয়ে ওঠেনি আমাদের, কারণ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছিলেন রবীন্দ্রনাথ, তারপরে তার গুরু হেমচন্দ্র, নবীনচন্দ্র সেন, এরা সব, ফলে তাঁদের ভিড়েতে এরা 19 শতকের এই সমস্ত মহিলা কবি যারা তারা কিন্তু সেই গুরুত্ব পাননি। আজকে এই বিশেষ দিনে তাকে স্মরণ করি আমরা মনে করি আমাদের মন ভাবা উচিত তার কবিতার সেই অমোঘ লাইন, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছিয়ে লোকে কিছু বলে। ভালো থাকুন সবার, তার এই কথাকে মেনে চললে আমরা জীবন পথে সঠিকভাবে

0: অবশ্যই অগ্রসর হতে পারবো। নমস্কার।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ সঙ্গে ছিলেন ডক্টর অশোক কুমার মিশ্র। আমরা জানলাম কামিনী রায়ের সম্পর্কে। আজকের মতো সময় এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দেবোপমা মিশ্র। খুব ভালো থাকবেন।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন দেবপমা মিশ্র, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম ছায়াছবি রসগোল্লা। এই সিনেমা থেকে শুনবেন পরপর দুটি গান।

0: শুনলেন রসগোল্লা ছায়াছবি থেকে পরপর দুটি গান। ছায়াছবির গানে এবারের যেই সিনেমা থেকে আপনারা শুনবেন আবার পরপর দুটো ব্যাক টু ব্যাক গান, সেই সিনেমা ইন্দুবালা ভাতের হোটেল। প্রথম গানটি ঈক্ষিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর ইমন চক্রবর্তী।
1: আমি তোমাদের গ্রামের আর একটা গল্প বলো না।

0: শুনছিলেন ছায়া ছবির গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস।

0: আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব। জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো হচ্ছে দামি বোধ হয় আর কিছুই হয় না, অথচ সেগুলোর সময়সীমা যেন কেউ আগেই বেঁধে দিয়েছে। কিন্তু আমাদের বন্ধুত্বের বাঁধন এমনই যে কলেজ জীবন শেষ হয়ে গেলেও আমরা তার স্মৃতিমন্থন কম বেশি সব বাই করে থাকি। আজ যখন রাস্তার দুপাশে সবুজে ঘেরা গ্রামের পথ ধরে আবারও একবার একটা নতুন কলেজের উদ্দেশ্যে আসছিলাম, তখন এটাই মনে হচ্ছিল যে কলেজ যদি ডানা মেলার জায়গা হয়েই থাকে, তবে জীবনের দ্বিতীয় বাড়িতে কাটানোর সময় কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তবু ক্যাম্পাসে কাটানো সেই অল্প সময়টাকে ছুঁয়ে দেখার চেষ্টা, যে বেঞ্চগুলোতে লেগে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের যৌবনের দাগ, করিডরের ফিসফাস থেকে সেমিস্টারের টেনশন, প্রথম প্রেম, ধোঁয়া ওঠা চায়ের কাপে আবারও একবার নতুন এক ক্যাম্পাস আড্ডা নিয়ে হাজির আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী। আর এবারে আমাদের গন্তব্য নদিয়া জেলার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ। নতুন বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা গল্প তো হবেই, তবে তার আগে শুনে নেব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শ্রী বিনায়ক চন্দ্র স্যারের মুখ থেকে কিছু কথা।
1: প্রথমেই আকাশবাণী মৈত্রীকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জেলার একটি প্রান্তিক কলেজকে নির্বাচন করার জন্য এই ক্যাম্পাস আড্ডায়। এটা আমাদের যা প্রাপ্তি তার থেকে বেশি প্রাপ্তি আমাদের ছাত্রছাত্রীদের, যারা শহরের তথাকথিত লাইমলাইটের বাইরে থাকে কিন্তু এরা অত্যন্ত আন্তরিক। আমাদের কলেজ নতুন কলেজ, 2015 সাল থেকে এর পথ চলা শুরু হয়েছে, কিন্তু এই 15 সাল থেকে পথ চলা শুরু হলেও এর মধ্যেই আমাদের কলেজ কিন্তু YPC-তে, দ্যাট ইজ ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে, তারা কিন্তু ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের বাইরে গিয়ে তারা ডিভিশন এবং আমাদের রাজ্যেও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এবং একবার রাজ্যে দ্বিতীয় স্থান অধিকারও করেছে। ডিভিশন এবং ডিস্ট্রিক্টে তো আমাদের পুরস্কার প্রত্যেকবারই প্রায় আসে। এছাড়া আমাদের NSS ইউনিট, এটাও কিন্তু আমাদের ইউনিভার্সিটি যে কনভোকেশন অর্থাৎ ইউনিভার্সিটি অফ কল্যাণীর কনভোকেশনে বেস্ট NSS ইউনিট হিসেবে সিলেক্টেড হয়েছে। অর্থাৎ ছেলেমেয়েরা ডেডিকেটেড, তাদের মধ্যে ডেডিকেশনটা আছে বলেই তারা কিন্তু NSS সেভাবে ঝাঁপিয়ে পড়ে সমাজসেবার উদ্দেশ্যে ব্রতী হয়। শুধু তাই না, আমি যদি স্কলাস্টিক অ্যাসপেক্ট দেখি তাহলে বলতে পারি যে আমাদের এখানে 8টি ডিপার্টমেন্ট রয়েছে, 3টি সায়েন্সের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, এবং আর্টসে রয়েছে 5টি সাবজেক্ট, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন। এই ডিপার্টমেন্টগুলি থেকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা কিন্তু ইউনিভার্সিটিতে টপার হয়, অর্থাৎ 1 থেকে 10 মধ্যে প্রত্যেক বছরই র্যাঙ্ক থাকে, যার জন্য ভালো ছেলেমেয়ে আমাদের এখানে আসে, তারা সত্যি খুব ভালো। এলাকাটা অত্যন্ত সাংস্কৃতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ একটি প্রাচীন জনপদ হচ্ছে এই মুড়াগাছা। পার্শ্ববর্তী মুড়াগাছা হাই স্কুল রয়েছে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের 10 টাকার অবদান ছিল। এখানে শহীদ বসন্ত বিশ্বাসের বাড়ি, মদনমোহন তর্কলঙ্কারের বাড়ি আর কিছুটা দূরে আমাদের কলেজ থেকে। কাজেই এইরকম একটা পরিবেশ থেকে উঠে আসা ছেলেমেয়েরা অত্যন্ত আন্তরিক। প্রাকৃতিক পরিবেশের কথা বললে তো অনন্য, কারণ এই কলেজে এসেই প্রথম যখন দেখেছিলাম কলেজ ক্যাম্পাসে এত আম গাছ এবং পরবর্তীতে সেই আম গাছের নিচে বেদি করা হয় যাতে ছাত্রছাত্রীরা সেখানে বসে ক্লাস করতে পারে, আমরা শীতকালে ওদের ইচ্ছা অনুসারে মাঠেও ক্লাস করাই, ক্লাসরুমের মধ্যে আবদ্ধ না থেকে কবিগুরুকে যথাযোগ্য সম্মান দিয়ে আমরা শান্তিনিকেতনকে কিছুটা অনুকরণ করেই সেইভাবে মাঠে ক্লাস করাই। খেলার জন্য ছেলেমেয়েদের ভলিবলের কোর্ট আছে, ব্যাডমিন্টন আছে, সেগুলোও তারা করে, পার্শ্ববর্তী মাঠ আছে। এছাড়া এখানে আমাদের আমলকি বাগান রয়েছে, অর্থাৎ সব মিলেমিশে না অত্যন্ত পরিপূর্ণ। আমরা শহরের কোলাহল থেকে দূরবর্তী জায়গায় হলেও আমরা আন্তরিকভাবে সবাই মিলে থাকি, সুন্দরভাবে পঠন পাঠন হয় আমাদের, যার জন্য ছেলেমেয়েরা ওরা এতটাই আন্তরিক যে আমাদের থেকে বিভিন্ন রকম সার্ভিস ওরা নেওয়ার চেষ্টা করে। বিভিন্ন কোম্পানি আসে, ট্রেনিং হয়, গ্রুমিং হয়, ওরা সার্ভিসও পায় বিভিন্ন জায়গায়। আমাদের এখান থেকে ছেলেমেয়েরা তারা ফায়ার সার্ভিসে চান্স পেয়েছে, তারা ডিফেন্সে চান্স পাচ্ছে, তারা CISF-এ চান্স পাচ্ছে, তারা SSC দিয়ে স্কুল সার্ভিস কমিশনে চান্স পেয়েছে, প্রাইমারিতে আছে। কলেজ আরও শ্রীবৃদ্ধি ঘটুক। আর আবারও বলি আকাশবাণী মৈত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ এই কলেজকে বেছে নেওয়ার জন্য, থ্যাংক ইউ।
0: প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছু নতুন নতুন বন্ধুদের সঙ্গে। কেমন কেটেছিল তাদের কলেজের প্রথম দিনটা, শুনব সেই অভিজ্ঞতার কথা।
2: নমস্কার, আমি অনুপ্রিয়া বিশ্বাস, মুড়াগাছা গভর্নমেন্ট কলেজে রসায়ন বিভাগের 2nd সেমিস্টারের ছাত্রী। আমি প্রথম যেদিন এই কলেজে আসি, এসেই দেখতে পাই কলেজের সামনে বিরাট বড় একটা গেট। এবার গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম তখন আমার মনে মনে খুব ভয় লাগছিল। তারপর দেখলাম কলেজের বিরাট বড় ক্যাম্পাস, সামনে ফুলের বাগান, সেখানে অনেক রঙের ফুলও ফুটেছিল। তারপাশেই দেখলাম ক্যান্টিনে যাওয়ার একটি রাস্তা, সেখান দিয়ে ক্যান্টিনের দিকে একটু গেলাম। তারপর দেখলাম তার পেছন দিকটাতে খুব বড় একটা আমবাগান রয়েছে। এরপরই আমার সাথে

0: দেখা হয় আমার কলেজ স্কুল জীবনের এক বান্ধবীর। বান্ধবীকে দেখে আমি মনে মনে খুব খুশি হলাম। তারপর আমরা দুজন মিলে কলেজের সেমিনার হলে গেলাম। সেখানে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। এর সাথে সাথেই আমার মনের ভয়টা একটু একটু করে কাটতে শুরু করলো।
1: আমি অঙ্কুর কুমার দত্ত, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাগাশিবাড়ার পঞ্চম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্র। আমরা প্রথম যেদিন কলেজে ভর্তি হয়েছিলাম এবং সেটা ছিল 3রা আগস্ট 2024 সালে প্রথম কলেজে এসেছিলাম, এবং সেই দিনটা স্কুল জীবন পার করে প্রথম যখন কলেজের গণ্ডির মধ্যে প্রবেশ করলাম, তখন প্রথমে মানে স্কুলে একটা নির্দিষ্ট সময়সীমা, একটা নির্দিষ্ট সকলের যে একটা ইউনিফর্ম সেই রকম থাকতো, কিন্তু কলেজে যখন প্রথম এসেছিলাম তখন কলেজে প্রথম প্রথম কলেজটাকে দেখে কেমন একটা মানে কলেজের বড় বড় ঘর, অডিটোরিয়াম, কলেজের শিক্ষক অধ্যাপক অধ্যাপিকাদের, আবার কলেজে আমরা যখন সহপাঠীরা আসি সব সহপাঠীদের তো সবার সঙ্গে চেনা জানা থাকে না, প্রথম প্রথম কে কোন স্কুল থেকে এসেছে, কার কোথায় বাড়ি, কোন জেলা থেকে এসেছে, প্রথম দিন এরকম একটা সকলের সঙ্গে একটা ভয়ে ভয়ে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রথম দিনটা যখন আস্তে আস্তে কেটে গিয়েছিল তখন আস্তে আস্তে সকলের সঙ্গে যখন পরিচয় হয়ে উঠেছিল তখন আস্তে আস্তে সবার সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ যে একটা বন্ধন, সেই স্যার মানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যে সম্পর্ক সেটা আস্তে আস্তে গড়ে উঠেছিল এবং সেটা এখনও চলমান রয়েছে।
2: কলেজ জীবনের কম বেশি সবারই একটা বড় অধ্যায় জুড়ে থাকে ক্যান্টিন। এই ক্যান্টিন নিয়ে কি বলছে প্রজন্মের ছেলেমেয়েরা শুনব।
3: নমস্কার, আমি রানা রাজবংশী, মোড়াগাছা গভর্নমেন্ট কলেজের সপ্তম সেমিস্টারের ছাত্র। এডুকেশন বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি, কিন্তু আমার কাছে ক্যান্টিনটা একটু অন্যরকম। অর্থাৎ প্রথম যেদিন কলেজে ছিলাম স্বাভাবিকভাবে একটু বড় হয়েছি, বয়ঃসন্ধিকাল পেরিয়েছে, মানুষ কাউকে ভালো লেগেছে, তার পিছু পিছু প্রথম দিনই সাহস হয়ে ওঠেনি ঠিকই, কিন্তু ক্রমে হঠাৎ একদিন দেখলাম সে ক্যান্টিনে রয়েছে। ইচ্ছে হলো মন একবার যাই, গেলাম। সে যে খাবারটা নিল, আমার সেদিন টিফিন নাজের কাছে ছিল ঠিকই, তবুও ইচ্ছে হলো না ওটা আবার নিই। একসাথে কি যখন সে সেটা কিনছে আমিও সেটা কিনলাম। একবার তাকালো কিন্তু কোনোরকম কোনো প্রতিক্রিয়া নয়, কারণ স্বাভাবিক যে কেউ একই খাবার কিনতেই পারে। সে টেবিলে বসলো, খাবার খেলো, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, হাজার হোক ভালো লাগাতো। তারপর স্বাভাবিক সে চলে গেল, কিন্তু আমি আবারও অপেক্ষা করলাম যদি আবারও ফিরে আসে। নেক্সট সে প্রতিদিন কলেজে আসতো না ঠিকই, কিন্তু আমি প্রতিদিন আসতাম, একবার যদি তাকে দেখা যেত। আমি বাড়ি থেকে, মা আমাকে বাড়ি থেকে টিফিন দিয়ে দিত ঠিকই, তবুও ক্যান্টিনে যেতাম শুধুমাত্র ওই একটা কারণ যে তাকে একবার দেখব।
4: আমার নাম তানিশা রায়, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের ছাত্রী। ক্যান্টিনের অন্যতম বিষয় বলতে গেলে চা, যেটা বন্ধু বান্ধবের মধ্যে যোগাযোগটা আরও দৃঢ় করে। আর আড্ডা মারার উপযুক্ত স্থান হচ্ছে ক্যান্টিন। আর ক্যান্টিন শুধুমাত্র বলবো না যে খাবারের জন্য বিখ্যাত, নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি, বিতর্ক, বিভিন্ন বিষয়, বন্ধু বান্ধবদের মধ্যে গসিপ, পরীক্ষার বিষয়, শুধুমাত্র কলেজের পরীক্ষা নয়, বাইরের কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন ধরনের এক্সাম, প্লাস ভালো মন্দ বিষয়বস্তু সব জড়িয়ে রয়েছে ক্যান্টিন। ক্যান্টিনের খাবার বলতে গেলে প্রথমত বলতে হবে ক্যান্টিনের যিনি মাসি, তিনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অত্যন্ত স্নেহের সাথে আমাদের সঙ্গে মেলামেশা করেন। আর প্রথম দিন যেটা মনে হয় যে ক্যান্টিনে গিয়ে কার সাথে কিভাবে কথা বলবো, একটা জড়তা কাজ করে, কিন্তু প্রথম দিন যে ক্যান্টিনে আমরা গিয়ে আড্ডা মারা শুরু করেছিলাম সেটা একদমই মনে হয় না। হ্যাঁ, ক্যান্টিন বরাবরই আমাদের আবেগের জায়গা, আর কলেজ বলতেই সবার আগে যে কথাটা মনে পড়ে ক্যান্টিনের আড্ডা।
2: কলেজের পঠন পাঠনের পাশাপাশি আমরা কম বেশি সবাই লাইব্রেরি গিয়ে থাকি, কিন্তু এই একবিংশ শতাব্দীতে লাইব্রেরির বইয়ের গন্ধ কতটা টানে এই প্রজন্মের ছাত্রদের শুনব।
5: নমস্কার, আমি সুপর্ণা ঘোষ, মোড়াগাছা সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রী, সপ্তম সেমিস্টারের ছাত্রী। আমি আমার কলেজের লাইব্রেরি নিয়ে কিছু বলতে চাই। কলেজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাইব্রেরি। আমাদের কলেজের লাইব্রেরিটি ভীষণ ভালো। লাইব্রেরিতে রিডিং রুমের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পড়ার বই থেকে শুরু করে বিভিন্ন রকমের বই পাওয়া যায়, মাইথোলজি বিষয়ে বিভিন্ন বই পাওয়া যায়। আর বিশেষ করে যেটা বলতে হয়, লাইব্রেরিতে যিনি রয়েছেন মানে যিনি স্যার রয়েছেন, ওনার ব্যবহার ভীষণ ভালো। উনি আমাদের মানে খুবই সাহায্য করেন বিভিন্ন বই খুঁজে দিতে। আমরা লাইব্রেরিতে গিয়ে যখন কোনো বই খুঁজে পাই না, তিনি আমাদের খুব সাহায্য করেন বই খোঁজার জন্য। আর ওনার ব্যবহার ভীষণ ভালো। আর আমাদের পড়ার বইয়ের সাথে সাথে বিভিন্ন গল্পের বই, বিভিন্ন লেখকের বই, বিভিন্ন সাহিত্যিকের বই রয়েছে। এক কথায় বলতে গেলে আমাদের কলেজের লাইব্রেরিটি ভীষণ ভালো।
2: বেশ, আচ্ছা ধরো যদি জানতে চাই স্কুল জীবন না কলেজ জীবন কোনটা তোমার কাছে বেশি কাছের, তাহলে ঠিক কি বলবে?
3: নমস্কার, আমি রানা রাজবংশী, মোড়াগাছা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, সপ্তম সেমিস্টার, আমি এডুকেশন বিভাগের ছাত্র।

0: একটা বিভিন্ন জায়গা থেকে আসবে, অর্থাৎ এক জায়গার আমরা নই। কিন্তু স্কুল জীবনে কি হয়, এক পাড়াতে যে সমস্ত বন্ধুদের সাথে আমরা খেলাধুলা করি, সেই সমস্ত বন্ধুরাই আমরা একসাথে পড়াশোনা করি। তো পড়ার মধ্যে যে খেলার যে ব্যাপারটা আমরা খুঁজে পাই, সেটা কলেজের মধ্যে আমাদের তৈরি হয় না। আমি অবশ্যই স্কুল জীবনকে তো সমর্থন করি, সাথে কলেজ জীবনকেও, কিন্তু ওভারঅল দুটো বিচার করলে আমার কাছে স্কুল জীবনটা এগিয়ে রয়েছে।
1: বন্ধুদের কথা তো শুনলাম, আড্ডা তো জমেই উঠেছে, তাহলে এবার একটু কুইজ খেলা যাক। কুইজে তোমাদের প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুদ্ধের পর সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন বলে মনে করা হয়?
2: আমি সিঞ্জন বিশ্বাস, ইতিহাস বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। এটার উত্তর হবে কলিঙ্গ যুদ্ধ।
1: একদম সঠিক উত্তর, কলিঙ্গ যুদ্ধ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়?
2: আমি সিঞ্জন বিশ্বাস, ইতিহাস বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। এই রাজ্যটার নাম হবে অরুণাচল প্রদেশ।
1: সঠিক উত্তর, অরুণাচল প্রদেশ। এর পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি কি কি ছিল?
3: আমি শুভঙ্কর সিংহ রায়, এই মোরাচি গভর্নমেন্ট কলেজের এক্স স্টুডেন্ট। আর এটি উত্তর হবে, অপু ট্রিলজিতে তিনটে পার্ট, প্রথমটা হচ্ছে পথের পাঁচালী, দ্বিতীয়টা অপরাজিত, অ্যান্ড তৃতীয়টা হচ্ছে অপুর সংসার।
1: পরের প্রশ্ন, কত সালে প্রথমবার আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিবর্তে কে মহালয়ার ভোরের অনুষ্ঠানে স্তোত্র পাঠ করেন এবং সেই অনুষ্ঠানটির নামটা কি ছিল?
4: আমার নাম তানিশা রায়, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের ছাত্রী। উত্তরটি হবে উত্তম কুমার।
1: হ্যাঁ, উত্তম কুমার তো বটেই, কিন্তু এই অনুষ্ঠানটি 1976 সালে সম্প্রচারিত হয়েছিল এবং অনুষ্ঠানটির নাম ছিল দেবীং দুর্গতি হারিনীম। এরপরের প্রশ্ন, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে রাসলীলা বিশেষভাবে যুক্ত?
5: আমি প্রত্যয়দত্ত, ফিজিক্স ডিপার্টমেন্টের ফিফথ সেমের স্টুডেন্ট। এটি মণিপুরী।
1: সঠিক উত্তর, মণিপুরী। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
2: আমি সিঞ্জন বিশ্বাস, ইতিহাস বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। আর এটার উত্তর হবে মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য।
1: পরের প্রশ্ন, কোন ভারতীয় দাবারু 1988 সালে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন?
5: প্রত্যয়দত্ত, ফিজিক্স ডিপার্টমেন্টের ফিফথ সেমের স্টুডেন্ট। উনি হলেন গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ।
1: সঠিক উত্তর, বিশ্বনাথন আনন্দ। এবং তোমাদের কুইজ এই পর্যন্তই। তবে দেখতে দেখতে সময় কিন্তু প্রথম পর্বে প্রায় শেষ, আরও অনেক আড্ডা গল্প তো হবেই, কিন্তু যেতে যেতে রেখে যাব সমবেত কণ্ঠে বন্ধুদের থেকে খুব মিষ্টি একটা গান, যেখানে অংশগ্রহণ করেছে চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, প্রত্যয় দত্ত, অস্মিতা দাস, নন্দিনী কর্মকার, ঐশী সরকার, অঙ্কনা সরকার এবং গিটারের সহযোগিতায় শুভঙ্কর সিংহ রায়।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে 27 আগস্ট বিকেল 4:50।
1: শুনলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব।

শ্রোতা বন্ধুরা, শ্রাবণ মাস তো চলে গেছে। আবহাওয়া দপ্তরও বলছে যে মৌসুমি বায়ুও নাকি টাটা বলেছে, তাই বর্ষা বিদায় নিচ্ছে বাংলা থেকে। কিন্তু যতই শ্রাবণ বর্ষা এরা চলে যাক, বৃষ্টিও যে চলে যাবে এমনটা কি হতে পারে? তাই আজকে মৈত্রী স্টুডিওর এপারে আজ সন্ধ্যার আড্ডা নিয়ে আমি আছি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। আড্ডা হবে নানান কিছু নিয়ে, বিশেষ দিন নিয়ে আড্ডা, বাঙালির অহংকার গৌরব নিয়ে আলোচনা, ফেলে আসা কিছু ইতিহাসকে বর্তমানে ফিরে দেখা, এই সব কিছুর আড্ডা আর সাথে অনেক গান। শুনতে সাথে থাকুন। আর এখন আড্ডা শুরু হোক সোমলতা আচার্য সুরের হাত ধরেই

বিজ্ঞান প্রযুক্তি এইসবের উন্নতির খবর তো আমাদের সাথে আছেই, কিন্তু তার সাথে সাথে আরও একটা খবর খুব বেশি পরিমাণে আমাদের কানে আসে, সেটা হলো পরিবেশ নিয়ে সতর্কবার্তা। উন্নত প্রযুক্তি জীবনে এত বেশি আমরা জড়িয়ে ফেলেছি যে পরিবেশের বেশ কিছু ক্ষতি তো হচ্ছে। আর সব থেকে বেশি যেটা শোনা যায় তা হলো আমাদের সঞ্চিত শক্তি আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে, তাই চাহিদা বাড়ছে নতুন করে শক্তি তৈরি করার। মানে যেই শক্তির উৎস এই পৃথিবী থেকে অত সহজে হ্রাস পাবে না, বা বলা ভালো কখনোই হ্রাস পাবে না। আর এমন বিশেষ কাজের পরিচালনার জন্য বিশেষ দিনের উদযাপনও প্রয়োজন হয়, তাই হয়তো আজকের দিন। প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 20শে অগস্ট ভারতের অক্ষয় ঊর্জা দিবস বা জাতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি দিবস পালিত হয়। ২০০৪ সালে ভারতের নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই দিনটি চালু করে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সেই দিনের স্মরণেই আজকের এই দিন নির্বাচন আর প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়ানোর জন্য উদযাপিত হয় আজকের দিন। দ্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নব এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় বিদ্যুৎ গ্রিডের জন্য বিভিন্ন স্বতন্ত্র প্রয়োগের জন্য অর্থাৎ সহজভাবে নতুন শক্তির উৎস খোঁজার জন্য এই দিনের উদযাপনকে বেছে নিয়েছে। আর খুব সহজ ভাষায় বলি, সহজ কথায় উদাহরণ দিয়ে বলি যাতে বুঝতে সুবিধা হয় ঠিক কোন শক্তির কথা আমরা বলছি। এই যেমন ধরুন বায়োগ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এই সবগুলোই হলো অক্ষয় ঊর্জার বেশ কয়েকটা উদাহরণ। অক্ষয় ঊর্জা দিবসের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা যে তাদের প্রচলিত শক্তির পাশাপাশি এই অক্ষয় ঊর্জা শক্তি অর্থাৎ নবায়নযোগ্য শক্তি নিয়েও আমাদের ভাবতে হবে। হ্যাঁ, শব্দগুলো একটু কঠিন বা নতুন লাগলেও এই পদ্ধতি কিন্তু বহুদিন আগে থেকেই চলে আসছে। একটু ভেবে দেখুন, এই সোলার সিস্টেমে বাড়ির লাইট ফ্যান চালানো, বিভিন্ন রাজ্যে যে বিশাল জলপ্রপাতগুলো রয়েছে তার জল এবং গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা, বিভিন্ন খোলা ময়দানে যেখানে হাওয়ার গতিবেগ বেশ বেশি সেখানে যাওয়ার সময়, সেখান থেকে যাওয়ার সময় আমরা দেখতে পাই না ট্রেনে জানলা দিয়ে বড় বড় বায়ুকল, সেই বায়ুকলের মাধ্যমে বায়ুশক্তি তৈরি, এরকমভাবে শক্তির বিকল্প উৎস কিন্তু তৈরি করা হচ্ছে বহুদিন আগে থেকেই। সরকারের কাজ চলছে অনেকদিন আগে থেকে, এবার ধীরে ধীরে আসছে আমাদের পালা। এই যেমন ধরুন সোলার প্যানেল বসিয়ে জেনারেটর বা ইনভার্টারের পরিবর্তে যদি আমরা সোলার থেকে পাওয়া বিদ্যুতের উপর নির্ভর করি, তাতে বেশ কিছুটা তাপশক্তি সঞ্চয় কিন্তু হতেই পারে। আর এরকম আরও অনেক উপায় আছে। আর এই অক্ষয় ঊর্জা দিবসের উদযাপনে মিটিং মিছিলের অংশ না হয়ে বরং আমরা কি করে নিজেদের রোজকার জীবনে এই বিকল্প শক্তি উৎপাদনের উৎসগুলোকে কাজে লাগাতে পারি, সেই ভাবনা চিন্তাতেই বরং হয়ে উঠুক এই বছরের নিজেদের উদযাপন। আমাদের চারপাশের যে প্রকৃতি আছে, যারা আমাদের ঘিরে রেখেছে, তারাই বাঁচিয়ে নেবে আমাদের এই বিপদের দিন থেকে।

আজ গোটা দেশ জুড়ে এমন এক ফুটবলারের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে যিনি গোটা ভারতীয় ফুটবল ইতিহাসকে নতুনভাবে লিখতে সাহায্য করেছিলেন। ফুটবল ময়দানে ইংরেজদের চোখে চোখ রেখে স্বাধীনতা সংগ্রামের লড়াই লড়েছিলেন আজ ভারতীয় কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিন। ফুটবল প্রেমীরা, ফুটবল সমর্থকরা যাকে ভালোবেসে নাম দিয়েছিলেন চীনের প্রাচীর। ১৮৯৬ সালে তৎকালীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন গোষ্ঠ পাল। তারপর ১৯০৭ সালে মাত্র ১১ বছর বয়সে কুমোরটুলি ক্লাবের হাত ধরে শুরু হয়েছিল তার ফুটবল কেরিয়ার। তারপর ১৯১২ সালে যোগ দিলেন

মোহনবাগান ক্লাবে। তাতে পরের বছর 1913 মোহনবাগানের হয়ে প্রথম বলে পা দিলেন তিনি। যদিও প্রথম ম্যাচে তার পারফরমেন্স খুব একটা নজর কেড়েছিল তা নয়, কিন্তু দ্বিতীয় ম্যাচেই টিম ব্ল্যাকওয়াচের বিরুদ্ধে তিনি সব সমালোচনা বন্ধ করে দিয়েছিলেন, কারণ এটাই ছিল সেই টিম যারা পরপর 1912 আর 13 পরপর দু বছর কলকাতা ফুটবল লীগের খেতাব জয় করেছিল। ওই বছর মোহনবাগান খুব বেশি ট্রফি জিততে না পারলেও গোষ্ঠবলের পারফরমেন্স নিয়ে বেশ কথা হয়েছিল চারদিকে, আর সেই সময় তিনি উপাধি পেলেন চীনের প্রাচীর। একজন শক্তিশালী নাম করা ডিফেন্ডার, পাশাপাশি খালি পায়ে খেলার সাহসিকতার জন্য সকলের প্রশংসা করিয়েছিলেন। 1921 থেকে টানা 5 বছর তিনিই ছিলেন মোহনবাগানের অধিনায়ক, আর তারপর 1924 সালে তিনি ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব পান। আর তিনিই ছিলেন ভারতের ফুটবল দলের সেই অধিনায়ক যার নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথমবার বিদেশ সফরে গেছিল শ্রীলঙ্কায়। খেলতেন রাইট ব্যাক পজিশনে আর খালি পায়ে বুট পরা ইউরোপিয়ান খেলোয়াড়দের প্রতিরোধ করতেন। শুধু ফুটবল না, দক্ষ ছিলেন হকি, ক্রিকেট, টেনিসেও। ১৯৩৫ সালে অবসর গ্রহণ করেছিলেন তিনি ফুটবল থেকে। তারপর তার ঝুলিতে এলো পদ্মশ্রী, আর তিনিই ছিলেন সেই প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। মরণোত্তর মোহনবাগান ক্লাব তাকে দিল মোহনবাগান রত্ন উপাধি। ক্লাবের ভিতরে তৈরি হয়েছে একটা সংগ্রহশালা গোষ্ঠপালের নামেই। গোষ্ঠপাল তিনি যেমন চেষ্টা করেছিলেন নিজের জীবনের সবটুকু দিয়ে এই বাংলার নাম, এই ভারতের নাম উজ্জ্বল করতে, তেমনই এই বাংলা, এই দেশও চেষ্টা করে তাকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করাতে। তাই আজও যারা একেবারে নতুন প্রজন্ম তারাও জানে গোষ্ঠপাল কে। কলকাতার ময়দানে স্থাপিত খালি পায়ে দাঁড়িয়ে থাকা সেই ফুটবল খেলোয়াড়ের ভাস্কর্যকে তাই সবাই চেনে। সেই ভাস্কর্য জুড়ে রাখে অতীতকে বর্তমানের সঙ্গে, সেই গৌরবোজ্জ্বল অতীতকে, আর ওখানে থাকা সেই ভাস্কর্যকে, এই সব কিছু মিলিয়ে আমাদের সেই নস্টালজিয়াকে চাঙ্গা করে তুলতে সেই গান, যেই গান কানে আসলেই আমাদেরও ফুটবলের প্রতি প্রেমটা আরো অনেকখানি বেশি চাঙ্গা হয়ে যায়।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচন্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
7: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
5: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
8: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

আচ্ছা, আপনাদের সবার নিশ্চয়ই সেই বিশাল আকার সমুদ্রে দানবের কথা মনে আছে। না, আমি কোনো জীবজন্তু বা প্রাণীর কথা বলছি না, বলতে পারেন বস্তুগত দানব। সেই সময়ের সর্ববৃহৎ চলমান যন্ত্র বা যানবাহন টাইটানিক সমুদ্রের জলে প্রথম নেমেছিল 1912 সালের 10ই এপ্রিল, আর সমুদ্রের অতলে তলিয়ে গেল ঠিক 5 দিনের মাথায়, অর্থাৎ 15ই এপ্রিল 1912। আমরা সবাই এ কথা জানি, সিনেমাটা তো আরো অনেক বেশি আমাদের জানিয়েও দিয়েছে। কিন্তু যদি বলি টাইটানিক আসলে

শৈলে ধাক্কা খাওয়ার জন্য ডোবেইনি, ডুবেছিল অন্য কারণে। অতগুলো মানুষের প্রাণহানি হয়েছিল অন্য কারণে। অবাক লাগলো জাহাজের ভেতরের সেই সত্যি কথা, সেই গোপন ঘটনা জানতে পারলে আপনারাও স্বীকার করবেন যে হিমশৈলের ধাক্কায় টাইটানিক ডোবেনি। সেই ঘটনা কি বলছি, 1912 সালে প্রথম সমুদ্রে পাড়ি দিল টাইটানিক। সেই সময়ের সব থেকে বেশি বিলাসবহুল, খরচ সাপেক্ষ এবং উন্নত প্রযুক্তিতে নির্ভর এই জাহাজকে বিজ্ঞানীরা নাম দিয়েছিল আনসিঙ্কেবল, মানে যা কোনোদিনও ডোবে না। কিন্তু পরিণতিত্ব ছিল অন্য কিছুই। সেলিব্রিটি বৈজ্ঞানিক, বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের সাথে ছিলেন টাইটানিকের ভাইস প্রেসিডেন্ট নিজেও, এবং বাদবাকি সকল কর্মচারী, যাত্রী, ক্রু মেম্বার সবাইকে নিয়ে প্রায় 2200 জন যাত্রীকে সঙ্গে করে 1912 সালের 10 এপ্রিল টাইটানিক নামল আটলান্টিক মহাসাগরের জলে। প্ল্যানিং ছিল লন্ডন থেকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া, আর এই জাহাজের ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জন স্মিথ। সমুদ্রযাত্রা শুরু হওয়ার প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল। তৃতীয় দিনে জাহাজে প্রথমবার এমার্জেন্সি সিগন্যাল আসলো যে সামনে একটা আইসবার্গ, অর্থাৎ হিমশৈল আসছে, জাহাজের গতি যেন কমিয়ে নেওয়া হয়। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড সেটি শুনলেন, কিন্তু কথাটা পুরোপুরি মান্যতা দিলেন না। জাহাজের গতি না কমিয়ে শুধুমাত্র একটু দিশা পরিবর্তন করে তিনি জাহাজকে সেই হিমশৈল থেকে দূরে সরিয়ে নিলেন। তাতে সেবারের মতো হিমশৈলে ধাক্কা খাওয়ার হাত থেকে টাইটানিক বেঁচে গেল। কিন্তু তার ঠিক একদিন পর, অর্থাৎ সমুদ্রযাত্রার 5 নম্বর দিনে আরও একটা এমার্জেন্সি সিগন্যাল আসে যে সামনে আরও একটা বড় হিমশৈল আসছে, জাহাজের গতি যেন কমিয়ে নেওয়া হয়। ক্যাপ্টেনের কাছে আবার পৌঁছলো নির্দেশ, কিন্তু তিনি গুরুত্ব দিলেন না, জাহাজের গতি একটুও কমালেন না। গতি না কমানোর ফলে সারা দিনে প্রায় 6 বার এমার্জেন্সি সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু তবুও ক্যাপ্টেনের আদেশে জাহাজ একই গতিতে এগিয়ে চলছিল। কারণ ক্যাপ্টেনের ভরসা ছিল যে ওই জাহাজের শক্তির কাছে হিমশৈলকে মাথানত করতে হবে। জাহাজ কোনো হিমশৈলের কাছে মাথানত করে সে তার গতি কমাবে না। কিন্তু মাথা যে কাকে নত করতে হলো তা জানা গেল ওই দিনই রাত 11:30 নাগাদ। টাইটানিক তার গতি একই রাখার ফলে সজোরে গিয়ে আঘাত করেছে সেই বিশালাকার হিমশৈলের গায়ে, আর সঙ্গে সঙ্গে একাধিক যন্ত্র নষ্ট হতে শুরু করে দেয়। জাহাজের মধ্যে তীব্র স্রোতের মতো জল ঢুকতে শুরু করে। যাত্রীরা ভয়ে লাইফ বোট নিয়ে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। আর অবশেষে প্রায় 2.5 ঘন্টা পর সেই বিশালাকার সামুদ্রিক দানব টাইটানিক 1500 যাত্রীকে নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে যায়। আর সেই 1500 মানুষের মধ্যেই একজন ছিলেন সেই জাহাজ টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। খাতায় কলমে তাকেই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার অফিসিয়াল কালপিট বা দোষী বলে সাব্যস্ত করা হয়। এডওয়ার্ডের জীবনের এই ঘটনা খুব পরিষ্কারভাবে আমাদের শেখায় যে সাফল্যের যে উচ্চতার শিখরেই আমরা উঠে যাই না কেন, ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো উচ্চতা থেকে নামিয়ে আমাদের একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারে। সাফল্যের শিখরে ওঠা হয়তো তুলনামূলক সহজ, কিন্তু সেই শিখরে টিকে থাকাটাই সবচেয়ে কঠিন কাজ। আমাদের জীবনেও আমরা অনেক সময় এরকম টাইটানিক হয়ে যাই, এমন কিছু ভুল কাজের মধ্যে পড়ে যাই যে চারপাশের মানুষজন বা আমাদের নিজেদের জীবন অনেকবার করে ওই এমার্জেন্সি সিগন্যাল পাঠায়, কিন্তু আমরা বুঝতে পারি না যে কি যে ভুল করছি। কেউ কেউ হয়তো সিগন্যাল ঠিক সময় ধরে ফেলতে পারি, আর তখন মনে হয় যাক বাবা, বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম। আর যারা আমরা ধরতে পারি না, নিজেদের আত্মবিশ্বাসে এত পরিপূর্ণ হয়ে যায় যে আশপাশের সমস্ত রেড অ্যালার্টকে তুচ্ছ করে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর তখনই চলে আসে ডুবে যাওয়ার সময়। তাই রাস্তায় গাড়ির হর্ন শোনার মতো জীবনের রেড অ্যালার্টগুলোকেও কিন্তু কান খাড়া রেখে শুনতে হবে, নাহলে হিমশৈলে ধাক্কা খাওয়ার হাত থেকে

ভারতবর্ষের মতোই যে আরও তৃতীয় বিশ্বের দেশগুলো রয়েছে, যে সমস্ত দেশে রোজকার যাতায়াতের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রেন, আর এই রেলগাড়িতে পাড়ি দিয়ে কত কম সময়ে কত দূর দূরান্তে চলে যাওয়া যায়, আর ভাড়া সেও তো একেবারে নিমিত্ত মাত্র। ওই ভাড়ার প্রেক্ষিতে অন্য যে কোনো যানবাহনে আপনাকে অর্ধেক রাস্তাও নিয়ে যাবে না তারা, যতখানি রাস্তা রেলগাড়ি নিয়ে যায়। ভারতে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে, যেখানে প্রতিদিন 13,000-এরও বেশি ট্রেন চলাচল করে আর 25 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে। আজ কোনো বিশ্ব রেল দিবস বা রেল জাতীয় কোনো বিশেষ দিন নয়, আজ বরং আপনাদের জানাই ভারতবর্ষের শেষ রেল স্টেশনের কথা, আমাদের অনেকেরই তাও জানা। আর এই স্টেশনটি কিন্তু ভারতবর্ষের জন্য যে শুধু উল্লেখযোগ্য তা নয়, বরং বলা ভালো আমাদের এই দুই বাংলার জন্যই খুব উল্লেখযোগ্য, কারণ এই স্টেশনটি একসময় এই দুই বাংলাকে একসাথে জুড়ে রেখেছিল, ঠিক আমাদের আকাশবাণী মৈত্রীর মতো করে। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সিংহাবাদ ভারতের শেষ রেলওয়ে স্টেশন হিসেবে গণ্য করা হতো তাকে। এই স্টেশনটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে ভারতীয় সীমান্ত শেষ হয় আর বাংলাদেশের সীমান্ত শুরু। সিংহাবাদ রেলওয়ে স্টেশনটি এখন এই সময় পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর এলাকায় পড়ে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা হয়েছিল এই রেলওয়ে স্টেশন, আর এর ইতিহাস ঘটনাবলীও কিন্তু বেশ আকর্ষণীয়। কলকাতা আর ঢাকার মধ্যে পরিবহন সংযোগ স্থাপনের মধ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইতিহাস বলে যে স্বাধীনতার আগে গান্ধীজি, সুভাষ বোসের মতো বিশিষ্ট সব ব্যক্তিত্বরা ঢাকায় যাতায়াতের জন্য এই স্টেশনটি ব্যবহার করতেন। কিন্তু ইতিহাসে যেই স্টেশনে এত রমরমা ছিল, এত বিশেষ বিশেষ মানুষদের পা পড়ত প্রায়শই, সেই স্টেশন এখন সম্পূর্ণ নীরব। বহু বছর কেটে গেছে, সেখানে আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না, কোনো যাত্রী নামে না ওঠে না। এখন শুধুমাত্র পণ্যবাহী কিছু ট্রেনের জন্য ব্যবহার করা হয় এই স্টেশন, যার মধ্যে কিছু বাংলাদেশে চলে। ভারতের শেষ রেল স্টেশনটি এখনও সেভাবেই পড়ে রয়েছে যেভাবে ব্রিটিশরা রেখে গিয়েছিল। 1971 সালে যখন বাংলাদেশ তৈরি হল, সিংহাবাদের কার্যকারিতা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছিল তখন। 1978-এ সিংহাবাদ থেকে মালবাহী ট্রেন চলাচলের অনুমতি দেওয়ার জন্য একটি চুক্তিও স্বাক্ষর করা হলো। তারপর 2011 সালে সেই চুক্তির আরেকটি সংশোধনীতে নেপালে আসা বেশ কিছু ট্রেনকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছিল পণ্য ব্যবহারের জন্য, একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে এই স্টেশনকে যাতে ব্যবহার করা যেতে পারে, যাতে সিংহাবাদ স্টেশনের গুরুত্ব আরও খানিকটা বৃদ্ধি পায় আর বাণিজ্যের ক্ষেত্রেও বেশ খানিকটা প্রভাব পড়ে। আজ সিংহাবাদ তার অতীতের থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে। ভিন্ন অবস্থান মানে একসময় ছিল গমগম করত সেই স্টেশন, এখন প্ল্যাটফর্মগুলো খালি, টিকিট কাউন্টারগুলো বন্ধ, কেবলমাত্র কয়েকজন কর্মী স্টেশনটি রক্ষণাবেক্ষণ করছেন, যা একসময় রোজকার

যাতায়াতের শব্দে মুখরিত থাকত। যাক, কি আর করা যাবে, সবসময় সবার গুরুত্ব যে একই রকম থাকে তা তো নয়, সবাইকে একই কাজে একই রকমভাবে লাগে তাও নয়। সমাজের উন্নতির প্রয়োজনে অনেক কিছুই আমাদের ছেড়ে আসতে হয়, নতুন কিছুকে আরও উন্নত কিছুকে গ্রহণ করার জন্য কিছু পুরনোকে সরিয়ে ফেলতে হয় তো অবশ্যই, কিন্তু সরিয়ে রাখা মানে যে ভুলে যাওয়া তা তো নয়। তাই জন্যেই আজকের এই দুর্বার গতিতে এগিয়ে চলা রেলগাড়ির দুনিয়ায় এক মুহূর্ত বিরতি নিয়ে আমরা ঘুরে এলাম সেই ফেলে আসা স্টেশনে, ফেলে আসা ভারতবর্ষের শেষ স্টেশনে। আর ভারতবর্ষের শেষ স্টেশনের কথা বলতে বলতে আমরাও যে কখন আজ সন্ধ্যার আড্ডার একেবারে শেষ সময়ে এসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি, তাই সেই স্টেশনের কথা বলতে বলতেই রেলগাড়ির মতো বিদায় নিচ্ছি আজকের আজ সন্ধ্যার আড্ডা স্টেশন থেকে। আমি মৈত্রী বন্ধু বৃষ্টি, ভালো থাকবেন, কথা হবে, আড্ডা হবে আবার অন্য কোনো একদিন।

0: শুনছিলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর ক্রীড়াঙ্গনের একটি বিশেষ অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন একটি বিশেষ তথ্যমূলক অনুষ্ঠান, ফুটবল ও বাঙালির রাত জাগা।

0: সকাল 9:25 ডাউন কল্যাণী সীমান্ত লোকাল স্টেশনে ট্রেন ঢুকতেই তড়িঘড়ি ট্রেনে উঠলেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। তাদের অনেকের মুখেই ক্লান্তির ছাপ, রাত জাগার স্পষ্ট চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি কাটিয়ে তারা মেতে উঠলেন গল্প গুজবে, কিন্তু তা অচিরেই রূপ নিল তর্ক বিতর্কে। না না, বিষয়টা জানলার ধারে বসা নিয়ে নয়, ব্যক্তিগত কোনো বিবাদও নয়, বিতর্কের বিষয় বিশ্বকাপ ফুটবল। কেউ ব্রাজিলের সমর্থক, কেউ বা আর্জেন্টিনার।
1: আমি বলছি আর্জেন্টিনার কথা, এরা খুব মানে অরাজকতা করে।
2: কি বলছেন, আর্জেন্টিনার সাপোর্টার আপনি?
1: আগে ফিনিশিংটা ঠিক করতে হবে ব্রাজিলের, তবে ওরা এর পরের রাউন্ডে, তারপরের রাউন্ডে পৌঁছবে, নাহলে পৌঁছতে পারবে।
0: তর্ক বিতর্ক, চুলচেরা বিশ্লেষণ চলল আরো বেশ কিছুক্ষণ। তারই মধ্যে আলাপ হয়ে গেল এদের কয়েকজনের সঙ্গে।
3: আমার নাম সুদীপ্ত ঘোষ, আমি একটি কর্পোরেটে চাকরি করি। 86 ওয়ার্ল্ড কাপ থেকেই রাত জাগা আমার অভ্যেস, মেক্সিকোর ওয়ার্ল্ড কাপ থেকেই দেখে আসছি রাত জাগা। তারপরে শেইনের সাথে ওয়ার্ল্ড কাপ নিজেও একবার দেখে এসেছি লাস্ট ইয়ার কাতারে গিয়ে। এইবারও আর্জেন্টিনার ভক্ত আমি বরাবরের সেই 86 সাল থেকে। লেট মার্ক পরে তো বস যারে, আমি ফুটবল প্রেমী তো মোটামুটি সেই জন্য একটুখানি কনসিডার করছে, কিন্তু চলতে থাকবে রাত জাগা হোক যাই হোক, বিশ্বকাপের আর্জেন্টিনার খেলা রাত জাগায় মিস করে।
4: আমি পরিতোষ শিকদার, রোজ কল্যাণী লোকালে যাতায়াত করছি, বিএসএনএলে কাজ করি, কাজের অনেক চাপ, তার মধ্যেও রাত জেগে খেলা দেখাটার একটা নেশা রয়েছে। ফুটবল ভালোবাসি, ফুটবল খেলাটাই রাত জেগে দেখতে ভালো লাগে।
5: আমি শুভাশিস সাহা, একটি বেসরকারি সংস্থায় কাজ করি, প্রতি 4 বছর অন্তর অন্তরই ফুটবল খেলাটা আমি দেখি এবং এর জন্য আমাকে বকা খেতে হয় স্যারের কাছে, কারণ দেরি হয়ে যায় রাত জেগে খেলা দেখি, খেলা দেখে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবং বউয়ের কাছেও বকা খেতে হয়। যাই হোক, দুটো বকা খেয়েও আমি খেলাটা দেখবই, কারণ এটা আমার একটা নেশা।
6: খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
0: হ্যাঁ, দেখতেই হবে, বাঙালির সবচেয়ে বড় নেশা তো ফুটবলই। বাঙালির বিশ্বকাপ নিয়ে আগ্রহ বহু পুরনো, কিন্তু তা উন্মাদনার রূপ নেয় 1986 সালে। সেবারই প্রথম দূরদর্শন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করে, সেই প্রথম বাঙালি ফুটবল দেখার জন্য রাত জাগেন।
7: Jorge Valdano makes it 2 for Argentina. West Germany never got close to him and they are a long way behind on the scoreboard now. Maradona against Brigel. Brigel did that so well.
0: মেক্সিকোয় আয়োজিত এই বিশ্বকাপটি ছিল মারাদোনাময়, বললেন ক্রীড়া ধারা ভাষ্যকার প্রদীপ রায়।
8: ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল বিশ্বকাপের যে রস, মারাদোনাময় একটা বিশ্বকাপ, সুতরাং সেটা যা সাকসেসফুল হয়েছিল এবং যখনই খেলা হোক না কেন, যত অফিসের কাজ থাকুক না কেন, প্রতিটি মানুষ মারাদোনা খেলবে এখন যেমন মেসির ক্ষেত্রে হয় একেবারে গ্লুড হয়ে থাকত।
0: আর মারাদোনাই তখন বাঙালিদের করে তুললেন আর্জেন্টিনার সমর্থক, বললেন ধারাভাষ্যকার ডাক্তার পল্লব বসু মল্লিক।
9: ইট ওয়াজ এন্টায়ারলি মানে অ্যাবসলিউটলি মারাদোনাস ওয়ার্ল্ড কাপ, এবং বাঙালির সেই মানে আর্জেন্টাইন ঝুঁকে পড়া বা আর্জেন্টিনার প্রতি প্রেম, সেটা তো মারাদোনা তৈরি করেছেন।
0: প্রখ্যাত টেলিভিশন প্রযোজক অভিজিৎ দাশগুপ্ত তখন ছিলেন দূরদর্শনে।
10: সেই সময় দূরদর্শন পাবলিক ডিমান্ড যেটা হয় সেটাকে মাথায় রেখে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন বা বিভিন্ন ফিফা তাদের সঙ্গে নেগোসিয়েট করত, তখন পাবলিককে মাথায় রেখে দূরদর্শন সব কাজ করত জনস্বার্থে। সেই জন্য পাবলিক ডিমান্ড যখন দেখছে যে ফুটবলে খুব বেশি, তখন অবভিয়াসলি ফুটবলটা দেখানোর চেষ্টা করেছে। সেই সময় দিল্লি থেকে, তখন ন্যাশনাল টেলিকাস্ট একটা বলতে হতো, দিল্লিতে সিগনাল করে ওখান থেকে আবার রিট্রান্সমিট করা হতো থ্রু মাইক্রোওয়েভ বিভিন্ন কেন্দ্রে, তো সেইভাবে দেখানো হয়। তো অবভিয়াসলি এর একটা সুফল আছে, ইজ দ্যাট লট অফ গুডউইল জেনারেশন হয়েছিল তখন দূরদর্শনে।
11: কমপ্লিটলি সলো ফিকো

0: echó esa pelota arriba.
1: Ahora lo mató como un inglés, era Diego Armando Maradona. Maradona.
2: 1986 সাল থেকে সরাসরি সব ম্যাচ দেখা গেলেও 1982 সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের কিছু ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। ফাইনাল ম্যাচটি এখানে যথেষ্ট প্রচারের আলো এসেছিল। সেই দিনটির কথা আজও মনে আছে প্রদীপ রায়ের।
3: বিরাশির ম্যাচটা জলজল করছে, কারণ পাওলো রোসি, কার্ডেলি এবং আল্টোবেলি এরা গোল করেছিল, আর পল ব্রাইটনার গোল করেছিল জার্মানির সঙ্গে। আমি কি হয়েছিল, 11/7/82 অর্থাৎ 11 জুলাই ফাইনালটা হয়েছিল, তার আগেই কয়েক ঘন্টার ব্যবধানে 10 জুলাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ইডেন গার্ডেন্সে দূরদর্শন লাইভ কভার করেছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, যেটা কার্তিক শেঠের গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল।
4: ফুটবল ফাইনাল বিটুইন দ্য জায়ান্টস ইস্ট বেঙ্গল ইন লাইট এন্ড মোহনবাগান ইন ডার্ক শেডস।
3: এবং তারপরে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালটাও দেখি, এই ইটালি ভার্সেস জার্মানি, এবং কাগজে বেরিয়েছিল দু প্রান্তে দুটো ডার্বি। সুতরাং সেটা আমার 82 সালটা ভীষণ মনে আছে, কারণ ওটা আবার এশিয়ান গেমস ইয়ারও ছিল।
2: সেই 80-এর দশক থেকে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য নিয়মিত রাত জাগছেন বাঙালিরা। দু একবার বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিযোগিতার আয়োজক হয়েছে ইউরোপ কিংবা দুই আমেরিকার কোনো দেশ। সুতরাং রাত জাগা ছাড়া উপায় যে নেই, কিন্তু বিশ্বকাপ বলে কথা, এ খেলা মিস করা যায় না, বললেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মানস ভট্টাচার্য।
5: এই খেলা কেউ মিস করে, এখনো তো রাত জেগে খেলা দেখছি, এখন তো আরো বেশি ঘুম নষ্ট হচ্ছে, তখন তো একটা সার্টেন টাইমের পরে ঘুমিয়ে পড়তে পারতাম, এখন তো তাও হচ্ছে না, কারণ একটা শেষ হওয়ার 2 ঘন্টা পরে আরেকটা খেলা সকালের দিকে। আরে এই ফুটবল 4 বছর অন্তর আসবে, আমরা তার জন্য তো বসে থাকি, এটা বাদ দেওয়া যায় না।
2: না, এটা সত্যি বাদ দেওয়া যায় না। বিশ্বকাপ হবে আর বাঙালি তা দেখবে না, তবে বাঙালিরা তো শুধু খেলা দেখেই ক্ষান্ত নন, তারা হয়ে যান বিভিন্ন দলের কট্টর সমর্থক। এই বিষয়ে অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা। ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তীর মতে এত সমর্থক বোধ হয় ওই দুই দেশেও নেই।
6: আমার মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে কলকাতায়, তা বোধ হয় বুয়েনস আইরেস এবং ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নেই আমার মনে হয়। এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা জানি যে ব্রাজিলের ভিলা একটা তৈরি হয় এবং আর্জেন্টিনার ভিলেজ তৈরি হয় নাকতলা অঞ্চলে, এবং সেই উন্মাদনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা লাভাস্রোত বয়ে যায় ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা থাকলে। তবে ব্রাজিল ইদানিংকালে খুব ভালো খেলছে না, যে কারণে আর্জেন্টিনা থেকে অনেকেই শিফট করে গেছেন ব্রাজিলের সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি লাতিন আমেরিকার ফুটবলের প্রতি একটা দুর্বলতা বাঙালিদের রয়ে গেছে।
2: বিশ্বকাপের আগে যাদবপুরের গাঙ্গুলি বাগানে গিয়ে এর প্রমাণ মিলল হাতে নাতে।
7: আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব, আমি ফাউন্ডার সেক্রেটারি উত্তম শাহ বলছি। আমাদের এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগাবো, বাঙালির ফুটবল জনপ্রিয়তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই সেই কারণে সারা পৃথিবীতে আমরা যেটা দেখে থাকি ফ্যান জোন আর কি, যেটাকে বলা হয়, আমরা সেরকম একটা ফ্যান জোন করেছি এখানে। 20x30 ফুটের একটা এলইডি লাগাচ্ছি, সেটা আউটডোরই দিনের বেলাও দেখা যাবে। সাথে আমরা একটা মিউজিয়াম করছি, সেই মিউজিয়ামে মেসির ন্যাশনাল পার্সোনাল যেসব ট্রফিগুলো আছে তার রেপ্লিকা থাকবে, গোল্ডেন বুট বা ওর 47টা যে ইন্টারন্যাশনাল ট্রফি সবগুলি আমরা এখানে রেপ্লিকা হিসেবে রাখবো। তার সাথে আমাদের যে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো কিছু ছবি ওখানে আমরা এসে ডিসপ্লে করছি। সবচেয়ে বড় যেটা হচ্ছে রাস্তায়, আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমরা 2500 ফুটবল দিয়ে, মানে ফুটবলের যে ফ্লেভারটা আর কি, সেটা তুলে ধরার জন্য বিশ্বকাপময় যাদবপুর, বিশ্বকাপময় আর্জেন্টিনা ফুটবল ক্লাবের নেতৃত্বে গাঙ্গুলি বাগান, এইরকম একটা পরিবেশ করার জন্য প্রায় 2500 ফুটবল আমরা এই রাস্তায় করব। তার সাথে বিভিন্ন প্লেয়ারদের কাট আউট, অবভিয়াসলি আর্জেন্টিনার প্লেয়ারদের বেশি থাকবে, মেসিটা বেশি থাকবে, প্রায় 70টা রূপে কাট আউট আমরা রাস্তায় লাগাচ্ছি।
2: আমরা বিশ্বকাপ খেলছি না, কিন্তু রাত জেগে খেলা দেখছি, বিভিন্ন দলকে সমর্থন করছি, এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটি কিভাবে করবেন, প্রশ্নটি করেছিলাম মনোসমাজকর্মী মোহিত রণদীপকে।
8: যেটা আমার মনে হয় যেটা, এটা তার আইডেন্টিটিও তৈরি করে, যে তার ব্যক্তিগত আইডেন্টিটি কোনো একটা বৃহত্তর পরিচিতির সঙ্গে তাকে যুক্ত করছে। তাকে জুড়ে দিতে পারছি। হ্যাঁ, বৃহত্তর পরিচিতি মানে ধরুন আর্জেন্টিনার সমর্থক।

0: অনুভূতির জায়গাগুলোকে ছুঁতে শুরু করে, এবং কোনো প্রিয় দল যখন জিতে যায় তখন প্রবল ভালো লাগার একটা অনুভূতি যেমন তৈরি হয়, আবার হেরে গেলে পরেও একটা কষ্টের অনুভূতি, একটা ব্যক্তিগত বেদনার অনুভূতি, সেগুলো ঘটে থাকে।
1: ধারাভাষ্যকার ও চিকিৎসক ডাক্তার পল্লব বসু মল্লিক বললেন রিফ্লেক্টেড গ্লোরির কথা। তার মূল কারণ আমাদের দেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা যে খুবই কম।
2: আমরা সম্ভবত রিফ্লেক্টেড গ্লোরিতে খুব পছন্দ করি, বাঙালি সেটাই মানে লিটারালি করেন। তার কারণ হচ্ছে আবারও আমরা হয়তো কোথাও একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, ক্রিকেটে যেমন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন নিজেদের ভাবতে পারি, ফুটবলে আমরা কখনো বিশ্বকাপ খেলবো এটা মুখে বলছে কিন্তু হৃদয় থেকে সত্যি সত্যি কি ভিতর থেকে আমরা বিশ্বাস করি যে উই ক্যান ডু ইট, একমাত্র আয়োজক দেশ না হলে। যখন আমি আমার কাউকে দেখতে পাচ্ছি না বা আমার দেশকে ওখানে দেখতে পাচ্ছি না, কোনো ভারতীয় তেরঙ্গা ওখানে নেই, ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে না, অন্য সবার হচ্ছে, তখন আমরা কি করছি? আমরা ওই যেটা আবারও বলি প্রতিফলিত গৌরব, রিফ্লেক্টেড গ্লোরি, সেটা নিয়ে গর্ব করতে হচ্ছে। এবং সেখানে কোথাও বাঙালির সবসময় একটা বরাবর ব্রাজিল প্রেমটা কিন্তু অনেক আগে থেকে ছিল, এটা সম্ভবত সম্রাট পেলের কারণেই, এবং ব্রাজিলের যে শিল্প, ব্রাজিলের যে খেলার যে ধরন, আমি শুধু পেলে ডিডি বাবা বলছি না, তার পরবর্তী পর্যায়ে যদি চলে আসেন সেই জায়গাটাও দেখতে হবে, একের পর এক শিল্পী উঠে এসেছেন একের পর এক।
1: হ্যাঁ, এই ফুটবল শিল্পই বাঙালিকে ব্রাজিলের সমর্থক করে তুলেছিল। মূলত 1958 সাল থেকেই ব্রাজিলের ফুটবল নিয়ে আগ্রহী হয়ে পড়েন বাঙালিরা। টেলিভিশন সম্প্রচারের আগে সংবাদপত্র ও বেতারের মাধ্যমে বিশ্বকাপের প্রথম স্পর্শ পান বাঙালিরা, বললেন পরিসংখ্যানবিদ ও ফুটবল ঐতিহাসিক গৌতম রায়।
3: ১৭ বছর বয়স সে তার সুনাম ইয়ে করে নিল যে মানে অসাধারণ ফুটবল খেলে। এরপরে তো 60-এর দশকে হলো রেডিও কমেন্ট্রি, 1970-তে মনে আছে মেক্সিকোতে রাতে খেলা হয়েছিল, সেই পুরো টুর্নামেন্টে ব্রাজিল অসাধারণ ফুটবল খেলেছিল তখন, সেই কার্লোস আলবার্টো, তারপর গেরসন, ক্লডোয়াল্ডো, তারপরে রিভেলিনো, পেলে, টস্টাও, এরা খেলছে এবং প্রায় প্রত্যেকটা টিমকে বিধ্বস্ত করে হারিয়ে ফাইনালে গিয়ে ইটালিকে 4-1 হারিয়েছিল মনে হয়, ব্রাজিল গোল করেছিল, তারপর ইটালি গোল শোধ দিয়েছিল, তারপর ব্রাজিল আরো 3টে গোল দেয়, সেটা আমরা মাঝরাতে কমেন্ট্রি শুনেছিলাম। তো তখন থেকেই ব্রাজিলের প্রতি একটা বাঙালিদের, পুরো বাঙালি ফুটবলকে ভালোবাসত কলকাতার, তাদের কাছে একটা ব্রাজিল প্রীতি শুরু হলো এবং তারা ব্রাজিলেরই সাপোর্টার হলো।
4: লেভান ফ্ল্যাঙ্কাম атака и диагональная передача направлении фонтена. И вот ударе я не говорю.
1: সেই সঙ্গে ঔপনিবেশিক রেশ তো ছিলই, তাই ছিল ইউরোপীয়দের হারানোর এক অদম্য আগ্রহ। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এক অদৃশ্য লড়াইয়ে যেন আইকন হয়ে উঠেছিলেন পেলে, বললেন ফুটবল ঐতিহাসিক শুভ্রাংশু রায়।
5: এই সময় আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে ব্রাজিলের পেলের তার যে গায়ের রং, কালো মানুষের যে রং, সেই রংটা কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছিল, এবং সেই সময় চলছিল ভিয়েতনাম যুদ্ধ, সব মিলিয়ে শোষকের বিরুদ্ধে যে লড়াই, সেখানে যেন পেলে একটা অদ্ভুত ভাবে একজন অরাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনৈতিক মননের সঙ্গে মিশে গেছিলেন, ফলে পেলে এবং তার ব্রাজিল সম্পর্কে 70-এর দশক থেকেই বাঙালি ফুটবল প্রেমীদের মধ্যে একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হয়ে গেছে।
6: খেলে অথচ পেলের নাম জানে না এমন মানুষ আছে কি? আমার বিশ্বাস নেই। ফুটবল মানেই পেলে, পেলে মানেই ফুটবল, ফুটবল ইতিহাসে এত বড় প্রতিভা হয়নি কখনো, পেলে ফুটবলের কিংবদন্তি, ফুটবলের জাদুকর।
1: তবে বাংলার মানুষ ব্রাজিল ও বিদেশি ফুটবলের স্বাদ পেয়েছিলেন ফুটবল প্রশিক্ষক অমল দত্তর সৌজন্যে।
5: অমল দত্ত এই সময় পাড়ায় পাড়ায় স্লাইড শো করে ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের কিছু ক্লিপিংস দেখিয়েছিলেন এবং সেখানে সবাইকে ছাপিয়ে পেলে এবং ব্রাজিলের কথা উঠে এসেছিল।
1: অমল দত্তর সেই প্রয়াসের কথা

0: আজও মনে আছে মানুষ ভট্টাচার্যের,
1: আমরা পেলে শুধু না চার্টন ওদের খেলাও দেখিয়েছে, আমাদের অনেক খেলা দেখেছি, উনি নিজে প্রজেক্টর লাগিয়ে আমাদের সেই খেলা দেখাতেন। একটা বিদেশি ফুটবল সম্বন্ধে একটা ধারণা আমলদা আমাদের করে এনে দিয়েছিল, অবশ্যই সেটা আমরা মনে রাখবো।
0: সে সময় টেলিভিশনের পর্দায় সরাসরি খেলা না দেখা গেলেও জায়ান্টস অব ব্রাজিল নামক চলচ্চিত্র আলোড়ন সৃষ্টি করেছিল বাঙালির মনে। ১৯৭৭ সালে কলকাতায় খেলতে এলেন স্বয়ং ফুটবল সম্রাট পেলে।

0: সে ছিল এক স্মরণীয় মুহূর্ত, বললেন শুভ্রাংশু রায়।
1: 1977-এর 24শে সেপ্টেম্বর রূপকথার নায়ক স্বয়ং ফুটবল সম্রাট পেলে, তিনি এসে হাজির হলেন কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে কসমস ক্লাবের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য। সেই রূপকথার নায়ক যাকে ছোঁয়া যায় না, যিনি প্রায় কিংবদন্তি, তিনি স্বয়ং ইডেন গার্ডেনে মাঠে নামলেন। দুচোখ ভরে বাঙালি সেই পেলের খেলা দেখলো। পেলে এমন একটা রূপকথা হয়ে গেছিলেন যে পেলের পা থেকে আমাদের ভারতীয় খেলোয়াড়রা মোহনবাগানের জার্সিধারী গৌতম সরকার বল কেড়ে নিচ্ছেন, বা পেলের শট শিবাজি বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিচ্ছেন। এটা দেখে অনেকেরই মনে হয়েছিল যে আরে এ তো হতেই পারে না, ইনি একজন পেলে।
0: তবে বর্তমানে বাঙালিদের কাছে আর ব্রাত্য নয় ইউরোপ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। তার একটা কারণ অবশ্যই CR7, হ্যাঁ রোনাল্ডো।
2: আমার নাম অগ্নিপ দে, আমি ক্লাস 8-এর ছাত্র। আমার সব খেলাই দেখতে ভালো লাগে, কিন্তু রাত জাগি একজনের জন্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
0: বিশ্বকাপ ফুটবল মানে তো শুধু খেলা নয়, এ এক সামগ্রিক প্যাকেজ। খেলার বাইরেও অনেক কিছু রয়েছে যা বাঙালিকে আকৃষ্ট করে, তার মধ্যে অন্যতম বিশ্বকাপের জনপ্রিয় থিম সং।
3: হাই, আমি শ্রেয়া শ্বেতা, আমি বিটেকের স্টুডেন্ট। ওয়ার্ল্ড কাপ খুব এনজয় করছি। আই এম আ ডাই হার্ড ফ্রান্স সাপোর্টার। এমবাপে, ওলিসে, ডেম্বেলে, এই ট্রায়োটা ইজ ভেরি এফেক্টিভ, তো খুব ভালো লাগছে। তবে খেলা ছাড়াও যে ওয়ার্ল্ড কাপ রিলেটেড মিউজিক হয়, মানে থিম সংস, এগুলো খুব ভালো লাগে শুনতে। স্টার্টিং ফ্রম রিকি মার্টিন টু শাকিরা, অল অফ দ্যাম আর সো আইকনিক। কিন্তু আমার ফেভারিট হচ্ছে 2010-এর ওয়ার্ল্ড কাপের যে থিম সং আছে, ওয়াকা ওয়াকা বাই শাকিরা, ওটা খুব ভালো লাগে, মাঝে মাঝেই গাই এখানে ওখানে যখন ইচ্ছে হয়। সামিনা মিনা হে এ ওয়াকা ওয়াকা এ এ সামিনা মিনা জাঙ্গলে গা তো সুসু জাতে।

0: বিশ্বকাপের ধারা বিবরণীর ক্ষেত্রে এক দিগন্ত উন্মোচিত হয় 2002 সালের বিশ্বকাপের ফাইনালে। সেবার প্রথম বাঙালি তার নিজের ভাষায় ধারা বিবরণী শোনার সুযোগ পান। সেদিন ধারাভাষ্যকার ছিলেন প্রদীপ রায়।
1: ব্রাজিল এবং জার্মানির মধ্যে খেলা হয়েছিল, রোনাল্ডো দুটো গোলে ব্রাজিল জিতেছিল, এবং সেই ম্যাচটা কি হয়েছিল জানো, দূরদর্শন সেটা রাইট পেয়েছিল কিন্তু একদম টাইমে টাইমে দেখাতে পারেনি। আমার যতদূর মনে আছে 2 মিনিট কি 4 মিনিট এরকম একটা গ্যাপে দেখানো হয়েছিল। অর্থাৎ রোনাল্ডো যে গোল করলো, যারা অরিজিনাল টেলিভিশনে দেখছে, যাদের রাইট ছিল, তারা দেখছে 3 মিনিট পরে বা 2 মিনিট পরে আমার কমেন্ট্রির গোলটা শুনছে।

0: এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যেহেতু বাংলায় হয়েছিল, দূরদর্শনের ওই প্রয়াসটা কিন্তু একেবারে যুগান্তকারী ছিল। এবং পরে আমি শুনেছিলাম, যা ফিডব্যাক পেয়েছিল দূরদর্শন, যে বাংলাতেই সবাই ওই কমেন্ট্রিটা শুনেছে এবং ফাইনালটা শুনেছে, অর্থাৎ 2-3 মিনিট বাদে বাদে এসছে, কিন্তু যেহেতু বাংলায় কমেন্ট্রি, সেটা একটা অনন্য অভিজ্ঞতা।
1: রাত জেগে খেলা দেখা তো বেশ কঠিন, কিন্তু রাত জেগে ধারাভাষ্য দেওয়া? বাংলা ধারাভাষ্যকাররা তো ভারত থেকেই ধারা বিবরণী দেন। হ্যাঁ, কাজটা কষ্টকর, বললেন ডাক্তার পল্লব বসু মল্লিক।
2: ম্যাচ দেখা যেমন কষ্টকর, সারা রাত জেগে কমেন্ট্রি করাটা কষ্টকর। 2014 মনে পড়ছে একটা দিন ছিল, 4টে ম্যাচ একসঙ্গে করতে হয়েছিল, পরপর ব্যাক টু ব্যাক। আমরা রাত্রি 9টায় কমেন্ট্রি শুরু করেছিলাম, পরের দিন সকাল 9টায় শেষ হয়েছিল, একটু মাঝখানটায় গ্যাপ ছিল। অবশ্য আমার সঙ্গে সহবাসকরাও ছিলেন, 2-3 জন আরো। তো এটা তো অবশ্যই কষ্টকর, কেননা রাত্রি জেগে কমেন্ট্রি করলে যেটা হয়, যে কোনো ক্ষেত্রে রাত্রি জেগে যে কোনো কাজ করলে, যারা আইটি সেক্টরে রাত্রি জেগে কাজ করেন, একটা নির্দিষ্ট সময়ের পর কনসেন্ট্রেশন লেভেলটা, মনোসংযোগটা ড্রপ করে। আমি এটা ডাক্তার হিসেবে বলছি কথাটা, তার কারণ শরীর তো একটা সবসময় হরমোন নির্ভর। তো এইখানে এই যে বিভিন্ন সময়ে মানুষের শরীরে হরমোনের বিভিন্ন পর্যায়ের ক্ষরণ হয়, এবং যেটার জন্য কোনো সময় আমি ভীষণ একাগ্রতা দেখাতে পারবো, দারুণ মনোসংযোগ থাকবে, কখন আবার একটু ল্যাপস অফ কনসেন্ট্রেশন হবে। কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের খেলা বা যে কোনো ফর দ্যাট ম্যাটার একটা কলকাতা ফুটবল লীগের খেলাও, একটা মুহূর্ত যদি কনসেন্ট্রেশনটা চলে যায় ধারাভাষ্যকারের, তাহলে সেই ক্ষেত্রে আমি মানুষকে সেটা তুলে ধরছি। এবং আবারও দূরদর্শনে বা টেলিভিশনে বা যে কোনো যখন যেটা দৃশ্য শ্রাব্য মাধ্যম, সেখানটায় কোনো ভুল করার সুযোগ থাকে না।
1: দর্শক ধারাভাষ্যকারদের সঙ্গে রাত জাগা দীর্ঘায়িত হয় সংবাদপত্রের কর্মীদেরও। শেষ মুহূর্ত পর্যন্ত খবরের অপেক্ষায় থাকতে হয়, যে জানালেন ক্রীড়া সাংবাদিক উর্চিমান ভাদুরী।
3: টাইম লাইনটা একটা বড় ব্যাপার হয়ে থাকে, যে যেখানে যদি লেট নাইট শেষ হয়, তাহলে অনেক সময় কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় আমাদের একটু নিয়মে তারতম্য করা হয়, এবং একটু পরে খেলা শেষ হওয়ার পরে যাতে সেই স্কোরটা ধরানো যায়, তার জন্য প্রেসকে নির্দেশ দেওয়া থাকে তোমরা একটু পরে কাগজের পাতা নেবে, মানে প্রিন্টে যাবে একটু দেরিতে। এবং সেই সঙ্গে অনেক আমাদের এখানকার রিপোর্টাররাও কিন্তু কভার করতে বাইরে যাচ্ছে, সুতরাং তাদের চোখ দিয়েও আমরা সেটা দেখতে পাই। কারণ বিদেশের যারা জার্নালিস্ট গেছে, মানে এজেন্সি যেসব রিপোর্ট আসে, সে তো আসছেই সেই মতো, কিন্তু আমাদের চোখ দিয়ে দেখা, মানে সেই দেশটাও তো আমরা জানি না যেখানে হচ্ছে, সুতরাং সেটাও যে একটা ব্যাপার। তাদের রিপোর্টে সেইগুলো অনেক সময় উঠে আসে, এবং সেটা কিন্তু অনেকে খুব মন দিয়ে পড়ে এবং সেটাকে ফলো করে।
1: হ্যাঁ, বেশ কয়েক দশক ধরেই বাংলা থেকে বিশ্বকাপ কভার করার জন্য যাচ্ছেন এখানকার সাংবাদিকরা। তবে শুধু সংবাদ সংগ্রহ নয়, এখানকার ফুটবল প্রেমীদের খবর তাদের কাছে জানতে চান ওখানকার মানুষ। হ্যাঁ, এমনই এক অভিজ্ঞতার কথা বললেন জয়ন্ত চক্রবর্তী।
4: 1998 সালে আমার মনে আছে, আমি ফ্রান্স বিশ্বকাপ কভার করতে গেছিলাম, সেখানে একদিন দেখি ভারতীয় সাংবাদিকদের সবাই মিডিয়া সেন্টারে খুঁজছে। আমরা ভাবলাম যে আমাদের তো খোঁজার কোনো কারণ নেই, কারণ আমরা তো বিশ্বকাপ খেলি না, কিন্তু খুঁজছে কেন খুঁজছে, কারণটা আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম সেদিন একটা বিদেশ সংবাদপত্রের প্রথম পাতায় খবর হয়েছিল যে কলকাতায় ব্রাজিল দলের খেলা দেখতে না পেয়ে লোডশেডিং এর জন্য সমস্ত সম্প্রচার বন্ধ ছিল। সেই সময় সিএসসি এর একটি সাবস্টিটিউশন ভাঙচুর করা হয়েছিল এবং সেই খবরটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছিল। তো আমাদের কাছে জানতে চেয়েছিল সেই সাংবাদিকরা যে ভারত তো বিশ্বকাপ খেলে না, তাহলে বিশ্বকাপের এত ক্রেজ কেন?
1: ভারত বিশ্বকাপ না খেললেও বিশ্ব তারকাদের সঙ্গে এদেশের ফুটবলারদের তুলনা হয়েছে বারবার। ভারতের সর্বকালের অন্যতম সেরা বল প্লেয়ার কৃষাণু দেকে বলা হতো ভারতের মারাদোনা, তেমনি শিশির ঘোষ ছিলেন ভারতের লিনেকার। কেমন লাগতো এমন তুলনা জানালেন শিশির ঘোষ নিজেই।
5: ভয়ও লাগতো আবার ভালোও লাগতো, তাই দুটো মিলিয়ে একটা মানে কিরাম একটা জায়গায় থাকতাম বর্ণনা করতে পারবো না আপনাকে। দর্শকও প্রচুর মাঠে আসতো, তারাও খেলাধুলো দেখে মাঠে আসতো, এইসব আমরাও খেলা দেখে খেলতে যেতাম এবং ভাবতাম এরকম গুল করলে ভালো লাগবে বা দর্শকরা আনন্দ পাবে, সবচেয়ে বড় কথা সেইটা। এবং টিমকে জিততে হবে সেই জায়গায় একটা বিরাট প্রেশার থাকতো, খেলা দেখে ওর মুরগিখানে খেলতে হতো আমাদের, মানে খুবই কষ্ট হতো।
1: রাত জেগে বিশ্বকাপ দেখার পর এদেশের খেলোয়াড়দের কাছ থেকেও দর্শকদের চাহিদা বেড়ে যেত, বললেন ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়।
6: যারা ওয়ার্ল্ড কাপ দেখতো সেই সময়, তারা চাইতো যে আমাদের ক্লাবের প্লেয়াররা বা আমাদের দেশের প্লেয়াররা ওই রকম পারফরমেন্স

0: যাতে করে, তারা এক্সাইটেড হতো এবং বাইরে থেকে তারা কমেন্টসও করতো যে এরম খেলতে হবে, ওরম খেলতে হবে, ওর মতো খেলতে হবে, গোলটা কিন্তু এর মতো করতে হবে, মানে দেখেই সঙ্গে সঙ্গে মাঠে আসা। এবং তখন লিগ চলতো, এই সময়টা তো লিগের খেলা চলতো জুন জুলাইতে, তখন এসে ওরা এই ওয়ার্ল্ড কাপের ইয়েগুলোই মানে একটু আমাদের ইন্সপায়ার করার চেষ্টা করতো, নানা রকম কমেন্টস করতো যারা ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে তাদের সম্বন্ধে।
1: তবে 1986 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতীয় দল খেলেছিল 1984 সালের নেহরু কাপে এবং যথেষ্ট ভালো খেলেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন অলোক মুখোপাধ্যায়।
2: অ্যাকচুয়ালি আমরা খুব টেনশনে ছিলাম এবং আমাদের কোচ ছিলেন চিলিস মিরোবান, ও বলেছিল ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই টিমে 7-8টা প্লেয়ার তো 86 ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার মধ্যে যে গোল করেছিল, মানে 86 ওয়ার্ল্ড কাপ বুড়িচাকা ছিল, পম্পিডো ছিল, কোচ বিলার্ডও ছিল, অনেক প্লেয়ার ছিল, কিন্তু সেই ম্যাচটা কিন্তু যদি ক্লিপিং দেখেন এখনো দেখায় তাতে কিন্তু আমাদের জেতার জায়গায় ছিল, কারণ সেই টিমের মধ্যে একটা ভারসাম্য ছিল, আরও ভালো ভারসাম্য ছিল 1982 যেটা নেহরু কাপ হয়েছিল সেই টিম, যেটা ভাস্করদা ক্যাপ্টেন ছিল, কারণ আমাদের ওই সময় ফুটবলের স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল এবং কোয়ালিটি অফ প্লেয়ার অনেক ভালো ছিল।
1: খেলোয়াড়দের মান ভালো থাকলেও ভারতের বিশ্বকাপ খেলা কিন্তু আজও অধরাই রয়ে গেল। রাত জেগে ভারতের খেলা দেখার সুযোগ কি পাবেন ফুটবল প্রিয় বাঙালি? কি বলছেন বিশেষজ্ঞরা? শুনে নি দেবাশিস মুখোপাধ্যায় ও মানস ভট্টাচার্যরা কি বললেন।
0: যতদিন ফুটবল খেলতে আরম্ভ করেছি তবে থেকে মানে বুঝতে শিখেছি ওয়ার্ল্ড কাপ কি, তবে থেকে স্বপ্ন দেখি যে আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে আগামী 50 বছর হয়তো মানে আমি অন্তত আশা করতে পারছি না।
3: পরিকাঠামো ঠিক রাখতে পারলে যদি 34-এ হয়, এখন 26, 34-এ একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে আমরা একটা ভালো দল গড়তে পারবো কিনা যেটা সম্বন্ধে আমি যথেষ্ট সন্দিহান। যেদিন হবে ভালো হবে, যদি এখন থেকে তার উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় 34-এ না হলে 38-এ হলেও হতে পারে।
1: আশা ছাড়তে রাজি নয় বাঙালি, গাঙ্গুলি বাগানের উদ্যোগে তো রয়েছে সেই আশারই প্রতিফলন।
4: আজ আমরা পারিনি কালকে পারব, সেই লক্ষ্যে আমাদের এই উন্মাদনা, সেই প্রচেষ্টা, নিউ জেনারেশন আমাদের এই উন্মাদনা এই প্রচেষ্টা দেখে যেন উৎসাহিত হয়।
1: নিশ্চয়ই একদিন বিশ্ব ফুটবলের চূড়ান্ত পর্যায়ে খেলতে দেখা যাবে ভারতকে, আর ততদিন আমরা মুক্ত হয়ে দেখব বিভিন্ন দেশের ফুটবল ম্যাজিক। বাঙালির কাছে সব খেলার সেরা তো ফুটবলই।

0: এতক্ষণ শুনলেন বিশেষ তথ্যমূলক অনুষ্ঠান ফুটবল ও বাঙালির রাজজাগা, সম্পাদনায় অভিরূপ পাল ও সঞ্জয় হাজরা, রচনা ভাষ্যপাঠ ও প্রযোজনা নীলাদ্রি সেন।
1: শুনলেন ক্রীড়াঙ্গনের একটি বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কলকাতার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন। এই যে গরম বৃষ্টি হচ্ছে, এতে যেমন আমাদের শরীরও মাঝে মাঝে বিগড়চ্ছে, সেরকম ভাবে শস্য গাছ এদের শরীরও কিন্তু বিগড়ে। এই যে বজ্রপাত, হঠাৎ করে কিছুদিন আগেই আমরা শুনছিলাম কলকাতার বুকে প্রায় 400 কাছাকাছি বাজ পড়েছে। তো এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো যেভাবে আমাদের সাধারণ জনজীবনকে ব্যাহত করে, অসুবিধায় ফেলে, সেরকম ভাবে কৃষিক্ষেত্রেও কিন্তু এই দুর্যোগগুলো ভীষণ প্রভাব ফেলে। তাই আজ আমাদের কথা বলার বিষয় জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, অর্থাৎ কিভাবে আপনারা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলা করে নিজের চাষটা চালিয়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবলীনা সরকার। প্রথমেই আপনাকে আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
3: অনেক ধন্যবাদ। আকাশবাণী কলকাতার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুদের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত। প্রথমেই সকল কৃষক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার।
2: নমস্কার দিদি, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বোঝায়?
3: আমি খুব কঠিন ভাষায় বলবো না, বরং একটা ছোট্ট উদাহরণ দিই। ছোটবেলা আমরা জানতাম আষাঢ় মাস এলেই বর্ষা আসবে, স্কুলের বইতেও তাই লেখা থাকতো। গ্রামের মানুষেরাও

0: হিসাবে কৃষিকাজের পরিকল্পনা করত। ধানের বীজতলা কবে হবে, চারা কবে রোপণ হবে, সবকিছুই যেন একটা নির্দিষ্ট ছন্দ ছিল। আজও বর্ষা আসে, কিন্তু বর্ষা সেই ছন্দটা আর সেরকমটা নেই জানেন তো। কখনো দেরিতে আসে, কখনো টানা কদিন বৃষ্টি হয় না, আবার হঠাৎ এমন বৃষ্টি হয় যে একদিনেই মাঠ ভরে গেল, শীতও অল্প অল্প করে ছোট হয়ে আসছে। এগুলো মিলেই সবগুলোকে একত্রিত ভাবে আমরা কিন্তু বলি জলবায়ুর পরিবর্তন। আমাদের কিছু কিছু সাইন্টিফিক্যাল বডি যেমন IPCC অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারা জানিয়েছে আমাদের মোটামুটি 1.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। শুনতে খুব কম মনে হচ্ছে তাই না, যে 1 ডিগ্রি টেম্পারেচার আর কতটা
1: বা কি যায় আসে,
0: কি যায় আসে। কিন্তু এই যে পরিবর্তন, সেটা কিন্তু কৃষিতে একটা বৃহত্তর প্রভাব ফেলে। আমাদের যে আবহাওয়া দপ্তর রয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারাও কিন্তু জানিয়েছে ভারী বৃষ্টি, তাপপ্রবাহ এবং অনিয়মিত আবহাওয়ার ঘটনা আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।
1: বেশ, এই বিষয়ে যেটা মনে হচ্ছে আমার, আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কৃষকেরা তো বহু প্রজন্ম ধরে চাষবাস করছে, চাষবাস শুরু হয়েছিল একেবারে বৈদিক যুগ থেকে যদি আমি ভাবি। তখন তো আর এই প্রযুক্তি ছিল না, এইভাবে আপডেট বলা, এই যে আমরা রেডিওর মাধ্যমেও শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছি এত সহজে, এই ধরনের কোনো ব্যবস্থাও ছিল না। আমাদের কৃষকেরা বহু প্রজন্ম ধরেই চাষ করছেন। আকাশ বাতাস দেখে পাখির উড়ে যাওয়া, কখনো পিঁপড়ের বেরিয়ে পড়া, মানে পিঁপড়ে কোন সময় মাটির তলায় থাকছে নাকি সে বেরিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ছে, এগুলো দেখেও মানুষ আবহাওয়ার আন্দাজ করতে পারত। সেই অভিজ্ঞতা বোধহয় আজ আর যথেষ্ট নয়, আপনি কি মনে করেন?
0: খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটাই আসলে আজকের আলোচনার মূল বিষয় হতে পারে। আমি একটা কথা সবসময় বলে থাকি, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আজও একজন অভিজ্ঞ কৃষক অনেক সময় এমন অনেক কিছু বুঝতে পারেন যা বই পড়ে কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না। আজ প্রকৃতির আচরণই বদলে গেছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন শীত পড়ছে, কতটা শীত পড়ছে, এটা আর আজকাল বোঝাই যায়। আমাদের কৃষক বন্ধুরা প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে চারা রোপণ করে থাকেন, কারণ তার অভিজ্ঞতা তাকে তাই বলে। কিন্তু এবছর যদি বর্ষা আরো 10-12 দিন দেরিতে আসে, তাহলে কৃষক বন্ধুরা কি ভুল করছেন? না, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন, কিন্তু প্রকৃতি এবার অন্যরকম আচরণ করল। এখানেই আমাদের তথ্যের প্রয়োজন। যদি কৃষক বন্ধুরা জানতে পারতেন যে আগামী 10 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অথবা বৃষ্টি হলেও খুব কম বৃষ্টি হবে, তবে তারা হয় সেই বীজ বপনটা কিছুদিন পরে করতেন, অথবা যদি করে থাকেন তাহলে তাতে সেচের ব্যবস্থা করতেন। তার মানে আমাদের অভিজ্ঞতা তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে যদি কিছুটা তথ্য যোগ হয়, তাহলে অভিজ্ঞতার সাথে কিন্তু আমাদের বিজ্ঞানের বন্ধুত্ব হয়ে যাবে,
1: এবং মেলবন্ধনটা সঠিক হলে সেটা আলটিমেটলি কৃষকদের ভালো চাষ করতে সুবিধা দেবে, এবং সেটা বোধ হয় আমাদের জন্যও ভালো হবে।
0: একদমই তাই।
1: আমরা সাধারণত তথ্য বলতে খবর বুঝি, অথবা মোবাইলে যা দেখি সেটাকেই তথ্য বলি। আমাদের কৃষি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আমাদের রেডিওর মাধ্যমে প্রকাশিত হয়, টিভির মাধ্যমে প্রকাশিত হয় এবং মোবাইলেও দেখা যায়। তো কৃষির ক্ষেত্রে তথ্য বলতে ঠিক কি বোঝায়?
0: ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। ধরুন আমি আপনাকে আজকে বললাম, আজকে কিন্তু আপনি ছাতা নিয়ে বেরোবেন, আপনি কি আমার কথা শুনবেন? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন বলছেন, আমি বললাম এমনি আমার মনে হলো, আপনি কিন্তু শুনবেন না। কিন্তু আমি যদি বলি আজকে আপনি ছাতা নিয়ে বেরোবেন কারণ আবহাওয়া দপ্তর বলেছে বিকেল বেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আপনি কিন্তু তখন ঠিক ছাতাটা নিয়ে বেরোবেন। এই যে আমি একটা তথ্য আপনাকে দিলাম, সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত বদলে দিল। ঠিক সেরমই কৃষিতেও হয়। তথ্য মানে কিন্তু শুধু সংখ্যা নয়, তথ্য মানে এমন একটা খবর যা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আজ বৃষ্টি হবে কিনা, মাটির আর্দ্রতা কতটা, কোন জমিতে জল জমে আছে, কোথায় পোকা আক্রমণ শুরু হয়েছে, কতটা হয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে না কমবে, এ সবকিছুই তথ্য। এবং অনেক সময় আমাদের প্রবীণ কৃষকরা কিন্তু জানান দেয়, আরে শোন না রে, এই জমিটাতে একটু কম জল দিস, কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে একটা তথ্য।
1: বেশ, তথ্য ব্যবহার করে কৃষকের দিন কিভাবে আলাদা হতে পারে? অর্থাৎ তারা তো অভিজ্ঞতার ভিত্তিতে চাষাবাদ করছেন, সেভাবেই চলছিল এত বছর, কিন্তু এই যে তথ্য বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, সেটা ব্যবহার করে কৃষক কিভাবে তার পরিস্থিতি অবস্থা ভালোর দিকে নিয়ে যেতে পারে?
0: খুব সুন্দর প্রশ্ন। ধরুন কৃষকরা যখন মাঠে যায়, তখন কিন্তু তারা মাঠে যাওয়ার আগে, চাষ শুরু করার আগে সব সময় ঘুম থেকে উঠেই হয়তোবা আকাশের দিকে তাকায়। এই যে আকাশের দিকে তারা তাকায়, তার সাথে সাথে যদি একটু পূর্বাভাসটাও দেখে নেয় মোবাইলে, খুব কিন্তু সময় লাগবে না জানেন তো। হয়তো সেখানে লেখা আছে আজ দুপুরের পর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে তার হয়তো যদি সেচ দেওয়ার পরিকল্পনা থাকে

0: তাহলে তা সেটা বাদ দিতে পারবে। সেটা সিদ্ধান্ত হয়ে গেল যে তিনি মাঠে গেলেন, কিন্তু সেচের প্রয়োজন আছে বলে তিনি মনে করলেন না। তা থেকে তিনি জল বাঁচাতে পারলেন, বিদ্যুতের বিল অনেকটা বেঁচে গেল। খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন মাঠে কি রয়েছে। সেটা থেকে হয়তো কিছু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসা বুলেটিন দিয়ে তিনি বুঝতে পারলেন যে আচ্ছা, এবার সারের অভাবে এই ধরনের গাছ ফ্যাকাশে হয়ে যায়নি। হয়তো তিনি মাঠে গিয়ে দেখলেন কিছু একটা পার্ট কোনো একটা জায়গায় ফ্যাকাশে হয়ে গেছে তার ধান। তিনি হয়তো ভাবলেন যে আচ্ছা, এবছর ইউরিয়াটা একটু কম দেওয়া হয়েছে, আমি তো প্রত্যেক বছর সমপরিমাণ ইউরিয়া দিই, কিন্তু এবছর কিছুটা ইউরিয়া আমি কম দিয়েছি, তার জন্য হয়তো এই ফ্যাকাশে রয়েছে। কিন্তু আসলে হয়তো তা নয়। তিনি যদি বুলেটিনটা দেখতেন মন দিয়ে, অথবা দেখেছেন, তিনি হয়তো পরবর্তীতে ঘরে গিয়ে ফিরে দেখবেন যে এবার দেওয়া আছে যে কোনো একটা পোকার আক্রমণ শুরু হয়েছে, তার জন্য সেই ফ্যাকাশে ভাব রয়েছে। এগুলো সবই তথ্য যা কৃষকদের প্রতিনিয়ত সাহায্য করে।
1: ঠিক আচ্ছা, আমাদের কৃষকেরা তথ্য ব্যবহার করার জন্য যে প্রযুক্তিকে আপন করে নিতে হয়, সেই বিষয়টাই কি একটু পিছিয়ে বলে আপনার মনে হয়? মানে কৃষকেরা কি প্রযুক্তিকে এখনো ভয় পান? আপনার অভিজ্ঞতা কি বলছে?
0: আমার মনে হয় নতুন জিনিস এলে তা নিয়ে একটু দ্বিধা থেকেই যাবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা নিজেরাও তো তাই করি, তাই না? আমরা যখন নতুন মোবাইল কিনে নিয়ে আসি, তখন কি কয়েকটা ভুল বোতাম টিপে ফেলি না? তারপর তো ধীরে ধীরে সবটা শিখে যায়। প্রযুক্তির ক্ষেত্রেও কিছুটা তাই। আমার অভিজ্ঞতায় কৃষকরা প্রযুক্তিকে ভয় পান না, তারা শুধু জানতে চান প্রতিনিয়ত আমাদের কাছে এতে আমার কি লাভ। এই প্রশ্নটাও কিন্তু তাদের তরফ থেকে যুক্তিসঙ্গত। ধরুন, একজন কৃষক যদি ওয়েদার ফোরকাস্ট দেখে একটা অপ্রয়োজনীয় সেচ বন্ধ করতে পারেন, তাহলে তার জল বাঁচলো, বিদ্যুৎ বাঁচলো, ডিজেল বাঁচলো এবং টাকাও বাঁচলো। তখন তার মনে হয়, আরে এটা তো আমার কাজে লাগছে, এ তো আমার লাভের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, কারণ খরচা অনেকটা কমে যাচ্ছে। প্রযুক্তির গ্রহণযোগ্যতা কিন্তু এভাবেই শুরু হয়।
1: ঠিক। আর এই যে আবহাওয়ার পূর্বাভাস বা এই যে আপনি কেভিকের কথা উল্লেখ করছেন, এগুলো তো আসলে কিছু পূর্বাভাসমূলক তথ্য যেগুলো কৃষককে আপডেট করছে এবং তাকে আগামী মানে পরিকল্পনার জন্য প্রস্তুত করছে। তো এগুলো কতটা বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হয়?
0: এই প্রশ্নটা না করলে মনে হয় আজকের আলোচনা আমাদের সম্পূর্ণই হতো না। দেখুন, আমাদের এটা মাথায় রাখতে হবে, ওয়েদার ফোরকাস্ট কিন্তু পুরোপুরিভাবে ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সম্ভাবনার হিসাব। ধরুন আমরা যদি বলি আজ বৃষ্টির সম্ভাবনা 80%, তার মানে কিন্তু এ নয় যে প্রত্যেকটি গ্রামেই 80% বৃষ্টি হবে। বরং এর মানে আমাদের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা বৃষ্টির পক্ষে রয়েছে। আর এটা আমাদের সহায়ক তথ্য হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা গুগল ম্যাপ দেখে রাস্তায় চলি। অনেক সময় এরম হয়, আমাদের গুগল ম্যাপ আমাদেরকে ভুল রাস্তা দেখাচ্ছে, তখন কি আপনি থেমে যান? গাড়ি তো আপনাকে চালাতেই হয়, আপনি অন্য রাস্তা খুঁজে বের করেন। সেরমই আমাদের যদি ওয়েদার ফোরকাস্ট সেই গ্রামে 80% বৃষ্টি নাও হয়, তাহলেও কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে এবার আপনি কি করবেন। ওয়েদার ফোরকাস্ট আপনাকে সাহায্য করবে পরিকল্পনা করতে।
1: বেশ, চাষবাসের ক্ষেত্রে বা কৃষকের বিভিন্ন চাষের টুলস বা যে টেকনোলজিগুলো খুব আজকাল ইউজ হয়, তার মধ্যে রিমোট সেন্সিং GIS এর এটা শোনা যায় খুব। তো এর কাজ আসলে কি যদি একটু বুঝিয়ে বলেন?
0: রিমোট সেন্সিং GIS বা স্যাটেলাইট দিয়ে আমরা সাধারণত আকাশ আর পৃথিবীর গল্প পড়ার চেষ্টা করি।
1: বাহ, এটা তো একদম মানে সেই কবিতার মতো হয়ে গেল,
0: শুনতে কাব্যিক লাগছে, কিন্তু আসলে এটা কিন্তু পুরোপুরিভাবে বিজ্ঞান।
1: বেশ,
0: ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাদের কি শুধু মুখের দিকে তাকিয়ে থাকেন? তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের টেস্ট দেন। যেমন ধরুন রক্তচাপ পরীক্ষা করতে দিচ্ছেন, রক্তের বিভিন্ন পরীক্ষা দেন, ECG করতে দেন। এরপরে কি হয়, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমরা যারা জানি না, সেই ECG রিপোর্ট আমাদের কাছে আঁকাবাঁকা একটা তথ্য মনে হয়, কিন্তু ডাক্তার কিন্তু তা থেকেই বুঝে নেয় যে কি অসুবিধা আপনার হয়েছে। সেরকমই স্যাটেলাইট আমাদের কিছু তথ্য দেয়, একটা ছবি তুলে দেয়। সেই ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারি ক্রপের কি অসুবিধা রয়েছে, কোথায় জল জমে আছে, মাটির লবণাক্ততা কোথায় বেশি, এই ধরনের সমস্ত তথ্য আমাদের স্যাটেলাইট দেয়। কথায় বোঝাতে গেলে বলতে হবে, আমরা খালি চোখে যা দেখতে পাই না, স্যাটেলাইট কিন্তু আমাদের তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
1: ঠিক, অর্থাৎ মানে কৃষকরা যেটা বুঝতে গেলে হয়তো বিজ্ঞানের সঙ্গে একটু সরাসরি যোগ থাকা দরকার, সেইটা হচ্ছে রিমোট সেন্সিং GIS।
0: একদমই তাই। স্যাটেলাইট আমাদের আকাশ থেকে ছবি তুলে দেয়, আমরা বিজ্ঞানীরা সেই ছবি পড়ার চেষ্টা করি। সেই ছবি পড়ে বিভিন্ন ধরনের কৃষি আধিকারিকদের, কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে আমরা সেগুলোকে কিন্তু পাঠিয়ে দিই। তারপর তারা বোঝার চেষ্টা করেন যে এই মুহূর্তে সেই কৃষকদের

0: কর্মীদের কি সব থেকে বেশি প্রয়োজনীয়,
1: ঠিক
0: তখন তারা সেইভাবে সেই কৃষকদের কিন্তু গাইড করে দেন।
1: গাইড করে দেন। স্যাটেলাইট তো আকাশ থেকে ছবি তোলে, একটা স্যাটেলাইটের মাধ্যমে আকাশ থেকে মোটামুটি মাটির বা চাষের জমির ছবিটা তোলা হয়। এবার সেই ছবি দেখে কিভাবে বোঝা যায় যে একটা ধান গাছ বা যে কোনো শস্য সেটা ভালো আছে নাকি সেই শস্যটার কোনো সমস্যা হয়েছে?
0: এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা আমাকে আমি যখন গবেষণা শুরু করেছিলাম সেই প্রথম দিনের কথা মনে করিয়ে দিল। আমারও মনে হয়েছিল যে সেই ছবি দেখে কি করে বোঝা সম্ভব। তারপর ধীরে ধীরে আমি শিখলাম যে স্যাটেলাইট শুধু ছবি তোলে না, ও বিভিন্ন রকম আলো দেখে। যেমন ধরুন, একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষকে দেখলে আপনি কিছুটা হলেও তো পার্থক্য বুঝতে পারবেন, সেরকমই স্যাটেলাইটও সেরকম কিন্তু একটা সুস্থ গাছ এবং অসুস্থ গাছকে দেখে তার মধ্যে পার্থক্য বুঝতে পারে। বিভিন্ন ধরনের আলো আমাদের আসে, সূর্যরশ্মি আসে, সেই আলোটা যেরকম অ্যাবজর্ভ হয় সেরকমই বিভিন্ন ভাবে কিন্তু রিফ্লেক্ট হয়। সেই যে প্রতিফলিত হয় তা সুস্থ গাছের জন্য আলাদা, অসুস্থ গাছের জন্য আলাদা, সেই তথ্যটা স্যাটেলাইট নেয়। সেটা আমি শুধু গাছের জন্য আপনাকে বললাম, সেটা মাটির জন্যও তাই হতে পারে, জলের জন্যও তাই হতে পারে। যে জলে লবণাক্ততা বেশি তার ছবি কিন্তু ধরুন অন্যরকম উঠবে। যে মাটিতে কোনো সারের পরিমাণ বেশি রয়েছে অথবা মাটির কোনো সমস্যা রয়েছে, তাপমাত্রা বেশি আছে, সেগুলোও কিন্তু স্যাটেলাইটের সাহায্যে আমরা বুঝতে পারি। এর সাহায্যে কি হয়, অনেকটা বড় এলাকার ছবি আমরা একসাথে তুলে নিতে পারি। সাধারণত কি হয়, আমাদের কৃষক বন্ধুরা যখন মাঠে যান, বিভিন্ন এই যে ধরুন ধান জমি, ধান গাছ যখন লাগানো হয়েছে, এই সময় আমরা কিন্তু ধানের জমিতে হেঁটে বেড়াতে পারি না, কারণ তাতে কাদা মাটি থাকে। ধান জমিতে হাঁটলে ফসলের ক্ষতি হয়, আমরা অনেক সময় বিভিন্ন কীটনাশক দিয়ে থাকি, যা আমাদের গায়ে লাগলে সেটা আমাদের শারীরিক ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে। কিন্তু স্যাটেলাইট থেকে অনেকটা বড় এলাকার ছবি আমরা সেই শস্যকে আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত না করে তুলে নিতে পারি। তাহলে কি হয়, বড় এলাকায় কোথায় কি ধরনের সমস্যা রয়েছে, কোথায় কোনো পেস্ট অ্যান্ড ডিজিজ যদি কোনো আক্রমণ করে, পোকা কোনো যদি গাছের রোগ হয়, সেটা একবারেই আমরা পেয়ে যাই।
1: আচ্ছা, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনারা কৃষকদের কাছে পৌঁছে দেন এবং তারপর কৃষকরা এই বিষয়টা নিয়ে, এই তথ্যগুলো জেনে তারা তাদের চাষের পরিকল্পনা করেন বা কোনো মাটির পরীক্ষা এইগুলো করতে পারেন।
0: একদমই তাই।
1: আচ্ছা, স্যাটেলাইট থেকে যে ছবি পাওয়া যায়, তখন কি সেটা শুধুই একটা সুন্দর ছবি না তাতে অনেক তথ্য লুকিয়ে থাকে? সেটা অবশ্যই আপনারাই দেখে বুঝতে পারেন।
0: না, পুরোটাই আমাদের তথ্যভিত্তিক, ওটা একটা ছবি হয়। আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইট এখন অ্যাভেলেবেল, এবং সব থেকে বড় জিনিস, সে সমস্ত ছবি কিন্তু আমরা, বেশ কিছু ছবি, সমস্ত ছবি বলা আমার ভুল হবে, বেশ কিছু ছবি কিন্তু আমরা প্রায় ফ্রি অফ কস্ট আমরা নিজেরা সেটা আমরা ডাউনলোড করি, সেটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করি, পরীক্ষা নিরীক্ষা করি, এবং সেখান থেকে যা তথ্য আসে সেটা আমরা প্রয়োজনীয় মাধ্যমে জানান দিই।
1: কৃষকদের কাছে সেই তথ্য পৌঁছে যায়?
0: কৃষকদের কাছে সেই তথ্য পৌঁছে যায়। সেটা আমরা সাধারণত যে কোনো ধরনের ডিজাস্টার, ধরুন আয়লা হলো, আমফান হলো, তার আগে আগের ছবি, তার পরবর্তী ছবি, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বন্যা কবলিত এলাকা কতটা কৃষির মধ্যে পড়ছে, তার মধ্যে কতটা জমি একেবারেই আর চাষযোগ্য নয়, সেগুলো কিন্তু আমরা সরাসরি কৃষি আধিকারিকদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
1: আচ্ছা, আজকাল AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, কৃষিতে কি AI কাজে লাগানো যেতে পারে বা লাগছে, আপনার কি মনে হয়?
0: খুবই কাজে লাগছে। তবে আমি একটা কথা শুরুতেই বলবো, AI নিয়ে এখন সবাই অনেক ধরনের কথা বলছেন যে AI নাকি মানুষের চাকরি ছিনিয়ে নেবে বা এই ধরনের অনেক কিছুই আমরা শোনা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। AI আমাদের হয়েছে একজন খুব মনোযোগী সহকারী। আমরা ধরুন কোন একটা কাজ করতে চাইছি, আমি হয়তো ধরুন সুন্দরবন এলাকার গত 30 বছরের ডেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এই 30 বছরের ডেটা, 30 বছরের জলবায়ু আমার তথ্য আছে, আমার আবহাওয়ার তথ্য আছে, মাটির তথ্য আছে, এই তথ্য যদি আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে চাই আমার কিন্তু অনেকটা সময় লাগবে, এবং অনেক সময় সেটা কিছুটা, আমি তো মানুষ, কিছুটা আমার ভুলও হতে পারে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তা নিই, তবে কিন্তু আপনি দেখবেন সেই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, অনেক বুদ্ধিমত্তার সাথে তারা আমাকে করে দিল, এবং সময়ও আমাদের অনেকটা কম লাগলো।
1: অর্থাৎ এই AI শুনলেও আমার যেটা মানে কল্পনায় ভেসে উঠলো যে একটা রোবট এসে চাষ করে ফেলছে সেরকম কিছু নয়।
0: একদমই নয়, এ আমাদের সহকারী, এ আমাদের কৃষি সহকারী।
1: বেশ, আপনি উপকূল অঞ্চলের শ্রোতা, তারা তো মানে কৃষিকাজ যেভাবে করেন সেটা তো অনেক বেশি দুর্যোগ প্রবণ হয়, বা সেই জায়গা কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে সেই জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তাদের অনেক বেশি থাকে। তো উপকূল অঞ্চলের শ্রোতাদের জন্য

0: যদি একটা বাস্তব উদাহরণ আপনি কিছু দেন।
1: উপকূল অঞ্চল বলতে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কিন্তু প্রথম মাথায় আসে সুন্দরবনের
0: কথা,
1: যেখানে আমাদের চাষবাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানকার মানুষেরা কিন্তু মূলত নিজেদের প্রতিনিয়ত খাদ্যাভ্যাসের জন্য নিজেদের চাষবাসের উপরই তারা ডিপেন্ড করে থাকেন। এই চাষবাস কিন্তু এখন যা আমাদের আবহাওয়ার অবস্থা, প্রতিনিয়ত এত পরিবর্তনের জন্য তা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্যাটেলাইট কিন্তু সেই উপকূলবর্তী অঞ্চলে সামগ্রিক একটা ছবি তুলে নেয়। সেই উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবনের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের রিজার্ভ ফরেস্ট, যেখানে আমরা যেতে পারি না, সেই জায়গার ছবিও কিন্তু আমাদের স্যাটেলাইট তুলে নিতে পারে তৎক্ষণাৎ। এবং সেই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে, যদি কখনো আয়লা আম্পানের কথা আমি কিছুক্ষণ আগে বললাম, যে কোথায় সাহায্য পৌঁছানো দরকার, কোথায় সাহায্যটা খুব তাড়াতাড়ি পৌঁছানো দরকার, সেটা কিন্তু কৃষির ক্ষেত্রেও তাই। কোন কৃষি জমিতে আর পরবর্তীতে এক দু বছর চাষযোগ্য হবেই না, সেটা তো আমরা চোখে দেখে বুঝতে পারবো না। পুরোটাই জল হয়ে আছে, পুরো জমিটাই জলের নিচে ডুবে গেছে। কিন্তু এই যে আমি বললাম, স্যাটেলাইট এমন অনেক কিছু দেখতে পারে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। সেই ছবি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জমি চাষযোগ্য রয়েছে, কোন জমি চাষযোগ্য নয়। কিছু কিছু মাটিতে যেমন পুনর্বাসন দরকার, কিছু কিছু জায়গায় লবণাক্ততা এতটাই বেশি হয়ে গেছে যে নতুন ভ্যারাইটি লবণ, কিছু ভ্যারাইটি আছে নতুন যেগুলো সল্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, সেগুলো আমরা ওখানে ডেভেলপ করতে পারি বা সেগুলো আমরা ওখানে প্রমোট করতে পারি, সেগুলো আমরা সাহায্য করতে পারি সেই চাষিদেরকে জানানোর জন্য যে আপনারা পরবর্তীতে যখন চাষ করবেন এই কিছু ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা চাষ করতে পারবেন।
0: বেশ, আচ্ছা, এই যে আমরা স্যাটেলাইট শুনছি, এআই শুনছি, রিমোট সেন্সিং, জিআইএস, এই যে টার্মগুলো জানতে পারছি, যে কৃষক হয়তো এখান থেকে প্রায় 50-60-70 কিলোমিটার দূরে বসে চাষাবাদ করছেন, তার কাছে এই তথ্য পৌঁছলেও তাকে তো এই তথ্যগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে সময় লাগে, বা সহজে বন্ধুত্ব হলেও তারা প্রয়োগটা বদলাতে অনেক সময় চায় না, কারণ একটা আশঙ্কা কাজ করে যে যদি আমি এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করে দেখা গেল আমি চাষ করতে গেলাম কিন্তু ফলটা উল্টো হলো, তার থেকে যে পদ্ধতিতে ধারাবাহিকভাবে চাষ করে চলেছি যদি সেটা করে আমার রোজগার চলে যায়, পরিবার চলে যায়, সেটা করে যদি আমার একটা স্থায়ী রোজগার চলে আসে, আমি আর কেন পরিবর্তনের জায়গাটায় যাব। তো এই যে একটা ভাবনা কাজ করে, তো এটার জায়গা থেকে আপনার কি অভিমত যে এগুলো কি শুধু মানে যারা বড় চাষি তাদের জন্যই?
1: একদমই নয়, এটা একদমই ভুল ধারণা। কারণ কিছু কিছু বড় বড় চাষিরা আমাদের যারা রয়েছে, তারা কিন্তু তাদের জমির পরিমাণ বলুন, তাদের লাভের পরিমাণ বলুন, সেখান থেকে তারা কিছুটা ক্ষতির সাথে মোকাবেলা করতে পারে। কিন্তু আমাদের যারা প্রান্তিক চাষি রয়েছে, যাদের কাছে জমির পরিমাণ খুব কম, তাদের কাছে একটু ক্ষতি হওয়াটাও কিন্তু তাদের সারা বছরের ইনকামকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে দেয়। যেমন ধরুন, এই যে চাষিরা যারা আমাদের এই যে কীটনাশক ব্যবহার করছেন বা হার্বিসাইড ব্যবহার করছেন, সেটা যদি তারা এমন সময় ব্যবহার করলেন, তার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসলো, মুষলধারে বৃষ্টি হয়ে গেল এবং পুরোটাই ধুয়ে গেল। ধুয়ে গেল কোথায়? তার পার্শ্ববর্তী কোনো জলাশয়ে, যেখান থেকে আবার তারা কিন্তু সেচের জল দেবে, যা যা পরবর্তীতে সেই চাষকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে কি হলো, সে যে কীটনাশক ব্যবহার করলো সেটাও তার লাভ হলো না, বরং তার বিদ্যুতের বিল গেল, ডিজেল গেল, এবং কিছুটা আমাদের জলও নষ্ট হলো। এইভাবে তাদের যে ক্ষতিটা হলো সেটা কিন্তু তারা অনেক বেশি পরিমাণে, তথ্য নির্ভর কৃষিতে যদি তারা ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু তারা এই ক্ষতি অনেকটাই এড়িয়ে যেতে পারেন।
0: আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আপনার কথা আমাদের শ্রোতাদের কাছে পৌঁছচ্ছে এবং আশা করছি সেটা তাদের কাজে লাগছে বা লাগবে। আচ্ছা, আপনার অভিজ্ঞতায় আজকের কৃষিতে সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় হয়েছে বলে আপনার মনে হচ্ছে?
1: আমি কিন্তু একটা খুব সুন্দর পরিবর্তন দেখতে পাচ্ছি, জানেন তো। আগে কৃষকরা সিদ্ধান্ত নিতেন একা একা, এখন কিন্তু আর তারা একা নয়, তার পাশে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর রয়েছে, আবার IMD, আমাদের এখানেও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখান থেকে আমরা প্রতিনিয়ত আমাদের এই রাজ্যের বিভিন্ন কৃষি গবেষণার জন্য বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা KVK গুলো, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষি আধিকারিকরা রয়েছে, যারা কিন্তু বিভিন্ন ধরনের সরকারি সরাসরি পরামর্শ দেন। আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং হয় কৃষকদেরকে নিয়ে, আমাদের বিভিন্ন ধরনের বুলেটিন আমরা বার করি কৃষকদের সহায়তার জন্য, যেটা কিন্তু একদমই বাংলা ভাষায় হয়, যাতে কৃষকরা খুব সহজভাবে তা পড়তে পারে এবং তা সেই বুলেটিন দেখে পরবর্তী পরিকল্পনা কি নিতে চায় সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন।
0: বেশ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, তার আগে, শেষের আগে যদি আপনি আমাদের কৃষক বন্ধুদের জন্য কিছু বার্তা দিতে চান সেটুকু একটু

0: যদি দেন।
1: আমি খুব সহজে কিছু কথা বলবো কৃষক বন্ধুদের জন্য। আমাদের কৃষক বন্ধুরা, আপনারা যেরকম রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকান, তো কি চাষ করবেন, কি ডিসিশন নেবেন সেটা বোঝার জন্য, সেটার সাথে সাথে আমি বারবার বলবো আপনারা কিছুটা আবহাওয়ার খবরও নেবেন। সেটা আপনি পেপারের সাহায্যেও হতে পারে, আপনাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো একদম পুরোপুরিভাবে আপনারা, যেরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন মেঘদূত, এইটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে আবহাওয়ার খবর দেয়, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু মাটির পরীক্ষা করা যায়, সেটাও সম্পূর্ণভাবে বিনামূল্যে। আপনি মাটি কি চাইছে সেটা আগে জানুন। আপনি প্রত্যেক বছর যতটা ইউরিয়া দিয়ে থাকেন বা যাই আপনি সার দিয়ে থাকুন না কেন, সেটা এবছর তো নাও লাগতে পারে, তাতে আপনার কি হলো, তাতে আপনার খরচাটাও অনেকটা বাঁচল। আপনি তথ্যগুলো যা পাচ্ছেন সেগুলোকে কাজে লাগান। মোবাইল ফোনে যদি একটা সঠিক তথ্য আসে, আপনার কাছে যদি মেসেজ আসে যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, আপনি বেরোবেন না, সেটা কিন্তু আপনি কাজে লাগাবেন, সেটাকে আপনি গুরুত্ব দিন, সেটা আপনার নিজের জীবনের ঝুঁকির থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে। আর আমি শেষে একটা কথা বলবো, প্রকৃতিকে কিন্তু প্রকৃতি আমাদের বদলাচ্ছে, তাকে কিন্তু আপনি প্রতিপক্ষ ভাববেন না। প্রকৃতি আমাদেরও বদলাতে হবে, প্রকৃতি বদলানোর পেছনের কারণও কিন্তু আমরা।
0: ঠিক
1: তাই, সেটা শুধু প্রকৃতিকে প্রতিপক্ষ বা শত্রু না মনে করে আমাদেরও তাদের সাথে বদলাতে হবে। যেভাবে আমাদের পূর্বপুরুষেরা সময়ের সঙ্গে নিজেদের বদলেছেন, আমরাও পারবো। আমাদের এই চাষবাস তো শুধু পেশা নয়, এটা আমাদের ভবিষ্যতের
0: একটা আধার বা ভবিষ্যতের একটা পথ।
1: এটা আমাদের ভবিষ্যতের একটা পথ। আমাদের প্রত্যেকটা কৃষি বন্ধুদের আমি বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাটির সাথে এই ভালোবাসার সম্পর্ক আপনাদের যেন চিরদিন অটুট থাকে।
0: অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলছিলাম জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি এই বিষয় নিয়ে। অর্থাৎ এই যে দিদি একটা খুব সুন্দর কথা বলে শেষ করলেন, প্রকৃতিকে কখনোই প্রতিপক্ষ ভাবতে নেই, প্রকৃতি আসলে আমাদের বন্ধু। হ্যাঁ, সে বদলে যাচ্ছে, সে তাকে তো আমরাও বদলে দিচ্ছি। সেই বদলে যাওয়া প্রকৃতি তো আর নিজে নিজে বদলে যায় না, প্রকৃতির মন বোঝাটা জরুরি। যেরকম ভাবে আমরা আমাদের মন বোঝার জন্য অনেক কিছু করি, নিজেদের ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য অনেক কিছু করি, সেরকম ভাবেই প্রকৃতির মন বুঝে বোধহয় প্রকৃতির জন্য কিছু করলে সে বদলালেও সে আমাদের বন্ধুই থাকবে। অনেক ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবলীনা সরকার। তিনি আমাদের জলবায়ু পরিবর্তনের নানা বিষয় নিয়ে বললেন এবং তথ্য নির্ভর কৃষি নিয়েও আমাদের শ্রোতাদের বললেন। আশা করব কৃষক বন্ধুদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে এবং তাদের প্রয়োজনে লাগবে। অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি ছিলাম পায়েল চ্যাটার্জি।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা mitrikotha@gmail.com, MAITRWEKAT

0: দিয়েছে maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য
1: অনুষ্ঠান। আপনার স্বাস্থ্য আজ মশা পুরাণ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বলছেন ডাক্তার বিভূতি সাহা।
2: আজকে বিশ্ব মশক দিবস, 20 আগস্ট। 1897 সালে এই দিনটাতেই রোনাল্ড রস সাহেব সেকেন্দ্রাবাদে, দক্ষিণ ভারতের সেকেন্দ্রাবাদে, দেখিয়েছিলেন যে মশা মানুষের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণ ঘটায়। পরের বছর তিনি কলকাতাতেও কিছু কাজ করেছিলেন, তখন দেখিয়েছিলেন যে পাখিদের ম্যালেরিয়াও এই অ্যানোফিলিস মশা থেকে হয়। এবং রোনাল্ড রস সাহেবের ইচ্ছাতেই এই 20 আগস্ট দিনটাকে আমরা বিশ্ব মশক দিবস হিসাবে যাপন করি, যেদিন আমরা বিভিন্ন মশাবাহিত রোগ সম্বন্ধে আলোচনা করি, আমরা সচেতন হই কিভাবে আমরা তার থেকে ভালো থাকতে পারি, রোগ হলে বুঝবো কি করে, রোগ নির্ণয় কিভাবে হবে, রোগের চিকিৎসা কিভাবে হবে এবং কোথায় যাব সেটা আমরা আলোচনা করি। মনে রাখবেন যে জাতীয় ন্যাশনাল ভেক্টরবোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় প্রত্যেকটি রাজ্যে সরকারি স্তরে এই রোগের নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থা আছে। আপনারা, তাছাড়া প্রাইভেট স্তরেও এই চিকিৎসা হয়, আপনারা সচেতন থাকবেন, অবগত থাকবেন, মশার কামড় থেকে নিজেদের বাঁচাবেন, মশা যাতে জন্মাতে না পারে চারপাশে সেই সম্বন্ধে ব্যবস্থা নেবেন, এবং যদি

0: কোন রোগের লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসা কেন্দ্রে গিয়ে বা চিকিৎসকের কাছে গিয়ে নিজের রোগ পরীক্ষা করে চিকিৎসা করার ব্যবস্থা করবেন। আমরা ছোট করে আরও দুটো মশাবাহিত রোগ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস নিয়ে প্রথমে আলোচনা করি। জাপানিজ এনকেফালাইটিস এটা কিউলেক্স ভিষ্ণুয়াই এবং সুডো ভিষ্ণুয়াই জাতের মশা কামড় থেকে হয়। এর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে আমরা বলি শুয়োর, এবং এই মশা যখন আমাদের শরীরে জীবাণু প্রবেশ করিয়ে দেয়, কিছু মানুষের, যত মানুষকে কামড়ালো তাদের মধ্যে হয়তো 500 থেকে 1000 মধ্যে একজন মানুষের মধ্যে রোগটা খুব গুরুতর মাত্রা পেতে পারে, তখন তাদের কি হয়, মাথা ব্যথা, জ্বর, বমি, খিচুনি ইত্যাদি হয়, মানুষ সংজ্ঞাহীন হয়ে যেতে পারেন। এই রোগের কোনো বিশেষ স্পেসিফিক কোনো চিকিৎসা নেই, কাজে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়। দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে এতে মৃত্যু হতে পারে এবং শতকরা 30% পর্যন্ত মানুষের কিছু রেসিডুয়াল, আমরা বলি কিছু নার্ভের কিছু অসুবিধা থেকে যেতে পারে, কাজে এটা আমাদের প্রিভেন্ট করতে হবে, মশার কামড় অ্যাভয়েড করতে হবে। আর এর জন্য ভ্যাকসিন আছে, বাচ্চাদের জন্য ভ্যাকসিন আছে, দুটো মাত্রা দেওয়া হয়, একটা মিজলসের টিকার সঙ্গে আর একটা ডিপিটির বুস্টার ডোজের সঙ্গে। 15 বছর বয়স্কদের স্কুল শিশু আছে, তারা তাদের জন্য স্কুলে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম আছে, এগুলো নিতে হবে। ছোট করে বলি ফাইলেরিয়ার কথা। ফাইলেরিয়া কিউলেক্স ফেসিয়াটাস বলে একটি মশার সংক্রমণ কামড় থেকে হয়। ফাইলেরিয়া একটা কৃমি, যারা আমাদের রক্ত নালীর লসিকা নালীর মধ্যে থাকে। ফাইলেরিয়া সংক্রমণে অ্যাকিউট ফাইলেরিয়াসিসে ব্যথা, গ্রন্থি ফুলে যাওয়া, জ্বর হতে পারে। আর ক্রনিক ফাইলেরিয়াসিসে লিম্ফিডিমা বলে একটা জিনিস হয়, আপনারা দেখেছেন রাস্তাঘাটে মানুষদের পা ফোলা আছে, কারো হাত ফুলে, কারোর অন্ডকোষের মধ্যে জল জমে। ফাইলেরিয়া আটকানোর জন্য আমাদের ন্যাশনাল ফাইলেরিয়া প্রোগ্রাম থেকে বছরে 2 বার করে প্রিভেন্টিভ কেমোপ্রোফাইল্যাক্সিস বলি আমরা, মাস্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, দুটো ওষুধ খাওয়ানো হয়, DEC ডাইথেল কার্বামিন সাইট্রেট এবং অ্যালবেন্ডাজল। এটা বিভিন্ন জায়গাতে খাওয়ানো হয় আমাদের ন্যাশনাল প্রোগ্রাম থেকে, 5 বছর ধরে ওষুধ খাওয়ানো হয়, এবং এটা করে কিন্তু দেখা গেছে যে আমরা ফাইলেরিয়ার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমাদের ভাবনা আছে, সরকারের পরিকল্পনা, 2027 সালের মধ্যে ফাইলেরিয়া নির্মূল করা সম্ভব হবে। আর যাদের বিভিন্ন ধরনের অঙ্গ বিকৃতি হয়েছে, ফুলে গেছে, লিম্ফিডিমা হয়েছে, তাদের জন্য নানা চিকিৎসার ব্যবস্থা আছে এবং সেটা সরকারি স্তরে উপলব্ধ আছে। আপনারা এগুলো সম্বন্ধে অবগত থাকবেন, নিজেদের মশার কামড় থেকে যতটা সম্ভব আটকাবেন, এবং রোগের লক্ষণ হলে নিয়মিত যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করে রোগ নির্ণয় এবং তার ব্যবস্থা করবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মশা পুরাণ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বললেন ডাক্তার বিভূতি সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। সন্ধে সাতটা ৪৫ মিনিটে শুনবেন একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশবাণী মৈত্রীর নিবেদন কিংবদন্তী কেলুচরণ। রাত ৮:১৫ শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ ছায়াছবির গান, ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন দীপঙ্কর দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত অনির্বাণ দাশগুপ্ত। রাত ১০:৪৫ শুনবেন উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

ঘড়ির কাঁটায় এখন সন্ধে সাতটা। শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান গানের সুরে, আর স্টুডিওতে রয়েছি তোমার সঙ্গে তোমার যুববাণীর বন্ধু প্রান্তিকা। প্রতিবারের মতন আজকেও চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে আর যুববাণীর শিল্পী বন্ধুদের গাওয়া গান শোনাতে। সুরের আকাশে আজ আমরা টানা মেলব ভারতবর্ষের এক অনন্য ও হৃদয়স্পর্শী সঙ্গীতের হাত ধরে, যা হলো ঠুমরি। রাগ সঙ্গীতের গভীর অনুভূতির সঙ্গে ভাব আর বিরহ মিলনের কাব্যিক ব্যঞ্জনা যেখানে মিলে মিশে একাকার হয়ে যায়, আর সেখানেই তো ঠুমরির জন্ম।

অন্তরের গভীরতম অনুভূতিগুলোকে প্রকাশ করে খুব কোমলভাবে। আর এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের যুববাণীর শিল্পী বন্ধু অস্মিত ব্যাসের কণ্ঠে। আর এবারে আমরা শুনে নেব অনুষ্ঠানের অন্তিম পর্বে যুববাণীর আরেক শিল্পী বন্ধু ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। তাহলে শুনে নেওয়া যাক তার সুরমূর্ছনায় আমরা সকলে মেতে উঠি।

হ্যাঁ, আমরা শুনে নিলাম আমাদের যুববাণীর শিল্পী বন্ধু ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। যের বিষয় বলছিলাম, ঠুমরি। ঠুমরি এমন এক ধারা, এটা শাস্ত্রীয় ব্যাকরণ কিন্তু মানে না। বিশেষ করে যখন রাগ দেশের ছোঁয়ায় মেতে ওঠে ঠুমরির মেজাজে, তখন তা হৃদয়ে এনে দেয় এক চেনা অনুভূতির বৃষ্টি ভেজার সুবাস। আর অনুষ্ঠানের অন্তিম পর্বে তো আমরা সত্যি শুনে নিলাম এমনই এক মধুর অনবদ্য উপস্থাপনা। এই যে রাগ আর দেশের সুরে ঠুমরির যে অনবদ্য পরিবেশন,

শুনলেন যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করে এই ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়ার জন্য দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাংলাদেশে জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিডাব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণুই রয়েছেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। শীর্ষ আদালত বেশ কয়েকটি বিষয়ের ওপর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আরোপ করতে বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে চালানো হিংসা এবং মহিলা আন্দোলনকারীদের হেনস্থা অশ্লীলতাহানি। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। ঝাড়খণ্ড হাইকোর্ট 11 থেকে 23 জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রামার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার

0: নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনে 6 বি ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার থেকে জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতা জেলাশাসকের থাকবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ তিনি মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। মন্ত্রী বলেন, কেন্দ্র সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।
1: পোষণ মাসে আমরা থিম বেসড প্রোগ্রাম করি, এইবারও করব। ভালোভাবে এখানে পশ্চিমবঙ্গে পোষণ মাস চালাই, এইবারে যেটা থিম আমরা ফাইনাল করব, থিম বেসড অ্যাক্টিভিটিস বেশিভাবে চলুক, গ্রামের লোকেদেরকে এটা বেশি মানে জনজাগরুকতা অভিযানের মাধ্যমে কি ভালোভাবে ওনারা সঙ্গে মিলে কাজ করুক। আর যে স্কিমগুলো চলছে, স্কিমের জানকারি বা স্কিমের যে লাভার্থীরা ওনারা সহি মতো লাভ পায়।
0: বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সে এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এএসএম নাজির উদ্দিনের নেতৃত্বে আজ রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বোগোটায় আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি আলবার্তো দে লা এসপ্রিয়েল্লা এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম কলম্বিয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। ভেঙে পড়া আবাসন পুনর্নির্মাণ, স্কুল ও হাসপাতাল সহ জরুরি নাগরিক পরিকাঠামো পুনর্গঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন করে চালু করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে 7.4 মাত্রা ওই ভূমিকম্পে আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 319, আহত 4400 বেশি মানুষ, নিখোঁজ 260 জন। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের প্রতিদ্বন্দ্বীকে 21-16, 21-12 স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্টবেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং

পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশ জাতীয়তা পার্টির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বিশেষ একটি অনুষ্ঠান, পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশবাণী মৈত্রী নিবেদন কিংবদন্তি কেলুচরণ। গ্রন্থনা, অনুবাদ ও পাঠ আম্রপালি ঘোষমিত্র। অনুবাদ অংশ পাঠে বৃষ্টিদেব। শব্দগ্রহণ ও সম্পাদনা শিরোপা রায়। পরিবেশন আকাশবাণী মৈত্রী। কিংবদন্তি কেলুচরণ।

পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের একটি নৃত্যশৈলী। গীতিময়তা, ইন্দ্রিয় পরায়ণতা ও ভক্তিভাবের ওপর গুরুত্বারোপের জন্য ওড়িশি নৃত্য বিশ্বজুড়ে সম

0: পুরীর জগন্নাথ মন্দির ও বিগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নৃত্যশৈলী। সেই নির্মাণের সঙ্গে সর্বতোভাবে জড়িয়ে রয়েছে সাগর সমজ্ঞানের অধিকারী কিংবদন্তি নৃত্যশিল্পী ও শিক্ষক পদ্মবিভূষণ গুরুশ্রী কেলুচরণ মহাপাত্রের নাম। ১৯৫০ সালের পর থেকে নাট্যমঞ্চে পরিবেশিত হওয়ার সাথে সাথে ওড়িশির ভারত তথা আন্তর্জাতিক পরিচিতির ক্রমবিকাশ ঘটতে শুরু করে। সেই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে থাকা যুগান্তকারী নামগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনটি নাম, গুরুশ্রী পঙ্কজচরণ দাস, গুরুশ্রী দেবপ্রসাদ দাস এবং গুরুশ্রী কেলুচরণ মহাপাত্র। এই তৃতীয় নামটি যে ওড়িশির অঙ্গনে সর্বাধিক জনপ্রিয় সে কথা নতুন করে আজ আর উল্লেখ করতে হয় না।
1: গুরুজিকে চাক্ষুষ দেখলাম, চোখে পড়ার মতন হচ্ছে যে ওনার দুটো চোখ।
2: উনি ছিলেন আমাদের পিতৃপ্রতিম।
3: ডিসিপ্লিন, ওকে চলে যাচ্ছে বেরিয়ে, বাইরে যেতে পারবে না।
4: He was a very humble person in spite of his genius.
0: সদ্য শতবর্ষ পার করা সেই নৃত্যগুরুর কথা ও তাঁর কাছে শিক্ষা গ্রহণের অনন্য অভিজ্ঞতা আজ আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তাঁরই প্রিয় চার সুযোগ্যা শিষ্যা, শ্রীমতী কাকলি বসু, শ্রীমতী রীনা জানা, শ্রীমতী নন্দিনী ঘোষাল এবং শ্রীমতী ইলিয়ানা স্যাটারিস্টি। আমরা প্রথমেই বহু খেতাবজয়ী নৃত্যশিল্পী ও অভিনেত্রী শ্রীমতী নন্দিনী ঘোষালের কথা শুনব।
1: প্রথম আমি গুরুজিকে চাক্ষুষ দেখলাম, চোখে পড়ার মতন হচ্ছে যে ওনার দুটো চোখ যেন আলো ঠিকরে বেরোচ্ছে, এরকম দুটো চোখ। আমার গুরুজিকে বলা হয় ফাদার অফ মডার্ন ওড়িশি, ওড়িশি নৃত্যের জনক। উনি আমাদের নাচটাকে এত সুন্দর, এমন মায়াবী জাদুভরা করেছেন সত্যি সত্যি। এই নাচ একবার শিখতে ঢুকে আর কোনো দিকে যাবার যেন উপায় নেই, আমি একদম এইটার মধ্যে ঢুকে গেলাম।
0: সালটা ১৯৬৬। গুরুশ্রী কেলুচরণ মহাপাত্র সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হলেন। দিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নাচের প্রদর্শনীতে গুরুশ্রী কেলুচরণ মহাপাত্র মৃদঙ্গ বাজিয়েছিলেন। গান গেয়েছিলেন শ্রী

0: আর শ্রীমতী সংযুক্তা বাণীগ্রাহীর পরিবেশনায় ওড়িশি নৃত্য সেদিন দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিল। আমরা শুনব কি বলছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষিকা নৃত্যশিল্পী শ্রীমতী কাকলি বসু।
1: আমি তখন ক্লাস টেনে পড়ি, বঙ্গ সংস্কৃতি সম্মেলনে শ্রীমতী সংযুক্তা পাণিগ্রাহীর নৃত্য পরিবেশনা আমাকে খুব আকৃষ্ট করে, আর তখন থেকেই এই স্টাইল শিখতে আমি খুব আগ্রহী হই।
2: ঐশীর প্রাচীন রূপ থেকে কিভাবে বর্তমান রূপে পরিবর্তিত হলো সেই জার্নির একজন প্রধান উদ্যোক্তা ছিলেন কিন্তু গুরুজি। শৈশবকালে তিনি গুটিপু থাকলেও তাকে মাহারি নৃত্য কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করত। ওড়িশি নৃত্যের টর্সো মুভমেন্ট তারই সৃষ্টি। একটি ভঙ্গি কতটা কন্ট্রোল করে পরিবেশন করলে তা নান্দনিক হবে, অথচ মন্দির গাত্রে খোদিত করা সেই সুন্দর ভঙ্গির মতো দেখতে লাগবে, তা শুধু ওনার কাছ থেকেই শেখা সম্ভব।
0: ওড়িশির দুই উৎস নৃত্যধারা মাহারি ও গোটিপুয়া। শৈশবে এই গোটিপুয়া নৃত্যশৈলী থেকে শুরু করে চিত্রশিল্পে পারদর্শিতা, যাত্রাদল, রাসলীলা এবং পরবর্তীতে অন্নপূর্ণা থিয়েটারে ওড়িশি নৃত্য পরিবেশন পর্যন্ত গুরুজির যাত্রাপথটি এক অবিরাম শিক্ষার আধার। তাই শুধুমাত্র নৃত্যভঙ্গিমাই নয়, তার বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিগত জীবনও ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছে। আমরা গুরুজির জীবন কথায় কান পাতার আগে অনুভব করব সেই মুগ্ধতাকে গুরুজির এক ইতালীয় বংশোদ্ভূত শিষ্যার কথায়। প্রখ্যাত ওড়িশি ও ছৌ নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ইলিয়ানা স্যাটারিস্টি।
3: I came to Orissa in 1979, thinking that I would be staying only for 6 months.
4: 1979 সালে আমি উড়িষ্যা এসেছিলাম আগামী 6 মাস এখানে থাকার জন্য। আমার উদ্দেশ্য ছিল কিছু মুভমেন্ট শিখে আমি দেশে ফিরে গিয়ে আমার থিয়েটারের কাজে সেগুলোর ব্যবহার করব। আমি গুরুজির নাম শুনেছিলাম কিন্তু আগে কখনো ওনার সঙ্গে আলাপ হয়নি, তাই আমি ওনার বাড়ি পৌঁছে যাই। কিন্তু ওনার সঙ্গে আলাপ হওয়ার পর ওই 6 মাসটা 6 বছর হয়ে গেল এবং ইতালি ফেরার কোনো ইচ্ছেই আর রইল না। যদিও 6 বছর পরে একবার 1 মাসের জন্য দেশে ফিরেছিলাম, কিন্তু কিছু অনুষ্ঠান সেরেই আবার এদেশে ফিরে শিক্ষালাভে মন দিলাম। আমি আজও শিখে চলেছি, কারণ এই প্রক্রিয়া কখনোই শেষ হবার নয়। আমি ভাগ্যবতী যে খুব তাড়াতাড়ি গুরুজির সাক্ষাৎ পাই। তিনি সেই সব কিছু শেখাতেন যা তিনি নিজে সৃষ্টি করেছেন, যা তিনি নিজে দেখার চেষ্টা করেছেন। তাই আমি যখন যা জানতে চেয়েছি তার উত্তর পেয়েছি। তিনি উড়িষ্যা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওনার মাধ্যমেই আমি এখানকার প্রাচীন এবং সমৃদ্ধ সংস্কৃতির প্রতিটি স্তরকে স্পর্শ করতে পেরেছি। আমার শিক্ষা শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আমি আমার চারপাশে যা কিছু পর্যবেক্ষণ করতাম সবটাই এই শিক্ষার সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ মানুষের সাংস্কৃতিক জীবনবোধ এবং নাচ একটা নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখে। হয়তো এই কারণটাই আমাকে বাধ্য করেছে এখানে থেকে যেতে এবং এই সংস্কৃতির বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ককে আরো ভালো করে জানার জন্য আরো বেশি গভীরে পৌঁছে যেতে। এক্ষেত্রে গুরুজি ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি সাংস্কৃতিক মেলবন্ধনের সেই বিশাল ছবিটা মেলে ধরতে পারতেন।
3: দিস রিচ ক্যানভাস অফ মাল্টিপ্লিসিটি অফ কানেক্টিভিটি বিটুইন ডিফারেন্ট লেয়ার্স অফ কালচারাল।
0: 1926 সালের 8ই জানুয়ারি পুরীর রঘুরাজপুরে গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের জন্ম। বাবা শ্রী চিন্তামণি মহাপাত্র ছিলেন একজন চিত্রশিল্পী ও মৃদঙ্গবাদক। মন্দিরের উৎসবে তার ঢোল বাজানো মুগ্ধ করত ছোট্ট কেলুকে। আর ছিল গ্রামের যাত্রাদল ও গোটিপুয়া দলের প্রতি তীব্র আকর্ষণ। কিন্তু চিন্তামণির তাতে সায় ছিল না। ছেলেকে শ্রী বলভদ্র সাহুর গোটিপুয়া আখড়ায় যাওয়া থেকে বিরত রাখতে তিনি তাকে বিখ্যাত রাসলীলা দলের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী মোহন সুন্দর দেবগোস্বামীর কাছে পাঠিয়ে দেন। শিশুকৃষ্ণ, রাধা, সখী ললিতা থেকে পরিণত কৃষ্ণের ভূমিকায় অভিনয়, 12 বছরে সেখানে অভিনয়, মূকাভিনয় ও গান শেখার পাশাপাশি কেলুচরণ শিখেছিলেন রূপসজ্জা, মঞ্চসজ্জা, নৃত্য পরিকল্পনা এবং পাখোয়াজ ও তবলা।

0: কিন্তু এই চলার পথে বারবার ঘটতে থাকে পরিত্যাগের ঘটনা। ভুল বোঝাবুঝির জেরে প্রথমে বাবা, তারপর মোহন সুন্দর দেবগোস্বামীর কাছ থেকে কার্যত চির বিদায় নিয়েছিলেন অভিমানী কেলু। জীবন ক্রমশ কঠিন হয়ে উঠল, করতে হয়েছিল দিনমজুরের কাজও। সেই কঠোর সংগ্রামী জীবন তাঁকে হতাশ নয়, আরও বেশি একাগ্র করে তুলেছিল। পরবর্তী জীবনে শিক্ষাদানের সময়েও যার প্রতিফলন লক্ষ্য করেছেন তাঁর ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে নিজের একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গুরুজির প্রিয় এক শিষ্যা শ্রীমতী নন্দিনী ঘোষাল।
1: আমি ওড়িশি নাচ শিখতে প্রথম ভর্তি হই পদাতিকে। গুরুজি আসেন ওখানে ওয়ার্কশপ করতে। কিছুদিন পরে পদাতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মশতবার্ষিকীর একটা অনুষ্ঠান দিল্লিতে হবে, তার জন্য ডান্স ড্রামার ট্রুপের মেয়ে সিলেক্ট করা হচ্ছে। সেইখানে আমার ডাক পড়লো, তখনও আমার এক বছর ঘোরেনি। আমি ওই ডান্স ড্রামাতে সুযোগ পেলাম, সেই আমার প্রথম গুরুজির কাছে কিছু শেখা শুরু। সেটা মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমার পাশের মেয়েটিকে গুরুজি অঙ্গ ভ্রমরী বলে আমাদের একটা জিনিস হয়, পুরো বডিটা ঘোরে, তো আমি দেখছি ওর মাথার চুলের মুঠিটা ধরে গুরুজি এরকম বন বন করে ওকে ঘোরাচ্ছেন। আমি দেখে মানে চিৎকার করে উঠেছি, গুরুজি কি করছেন, ও তো ঘাড় মোটকে যাবে। গুরুজি আমাকে বললেন চুপ, এমন বললেন যে আমি আর কাউকে বাঁচাবার কোন রকম চেষ্টা করলাম না।
0: গুরুজির জীবন সম্পর্কে আরো কথা শোনার আগে তাঁর সৃষ্ট কিছু নৃত্যনাট্যে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা আমরা শুনব নৃত্যশিল্পী শ্রীমতী রীনা জানার কাছে।
2: আমি শুরু করেছি 1984 সাল, সেটা আমি শুরু করি কটকে, মানে গুরুজি তখন কটকে থাকতেন। গুরুজি অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ নিতেন, প্লাস গুরুজির বাড়িতে সামার ওয়ার্কশপ হতো মে মাসে, সেটা কটকে। এবং কলকাতা এবং দিল্লি বম্বে আমি ঠিক করলাম যে আমি কোথাও মিস করব না গুরুজিকে। আমার গুরুজিকে বলার ছিল, গুরুজি আমি চাকরি করি তো আমাকে এরকম রোল দেবেন, আমি দুদিনের জন্য এসে রিহার্স করে পারফর্ম করতে পারি। সেরকম চণ্ডাশোক যখন হবে, একটা বড় ডান্স ড্রামা হয়েছিল, গুরুজি তখন আমার ঠিক দুদিনের বাকি আছে, আমায় ডাকলেন। গুরুজি বললেন যে তুই বুড়ির রোল করবি, একজন ওল্ড লেডি, যে যুদ্ধক্ষেত্রে যখন রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে অশোকের সঙ্গে পাশের রাজ্যের, কারুবাকিকে কে পাবে, সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, প্রচুর লোক মারা গেছে। সেই সময় আমি এক প্রদীপ নিয়ে যুদ্ধক্ষেত্রে সমস্ত ডেড বডি পড়ে আছে, আমি জাস্ট আমার ছেলেকে খুঁজছি। মিউজিক ছিল ঠিকই, কিন্তু ওটা বেশিরভাগই অ্যাক্টিং ছিল। এবং এইটা গুরুজি শুধু শেখাননি, গুরুমাও আমাকে অনেকটা হেল্প করেছে, সেটা একটা আমার খুব স্মরণীয় ঘটনা। আরেকবার যখন আমি যাজ্ঞসেনীতে করলাম ওড়িশি রিসার্চ সেন্টারে, তখন গুরুজি কটক ছেড়ে ভুবনেশ্বরে থাকেন, তো সেই সময় বলা ছিলেন যে আমাকে ওই দুদিন আগে ডাকবেন। তো কুমকুম মহান্তি, গুরুজির সিনিয়র মোস্ট স্টুডেন্ট, রিসার্চ সেন্টারের ডিরেক্টর ছিলেন, উনি আমায় ডাকলেন, তুমি এসো কৃষ্ণ করবে, কোনারক ফেস্টিভ্যালে এটা হয়েছিল। গুরুজি হয়েছিলেন শকুনি, এটা আমার জীবনে সব থেকে স্মরণীয় ঘটনা, যেখানে গুরুজি শকুনি, রতিকান্ত মহাপাত্র দুর্যোধন, ইলিয়ানা সীতার স্ত্রী যুধিষ্ঠির, কুমকুম মহান্তি দ্রৌপদী, আর বাকি রিসার্চ সেন্টারের স্টুডেন্ট ছিল, আর আমি হয়েছিলাম কৃষ্ণ।
0: শ্রীমতী নন্দিনী ঘোষালও স্মরণ করলেন গুরু কেলুচরণ মহাপাত্রের সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা।
1: গুরুজির সঙ্গে তো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি গুরুজির ডান্স ড্রামাতে সীতা করতাম, বেশিরভাগ সময় দশানন ডান্স ড্রামা হতো, কিন্তু প্রথম যখন হয়েছিল ওটা ছিল মথামণি প্রদান। ওই ডান্স ড্রামাটার শুরুটা হচ্ছে যে রাম আর সীতা বনে গেছে এবং তারপরে সীতা হরণ হবে, এবং তারপরে অশোক বনে সীতা বসে আছেন, হনুমান তার কাছে আসবে রামের বার্তা নিয়ে। তো গুরুজি ওটাতে রাবণ সেজেছিলেন প্রথমবার, পুরো রাবণের গেটআপে। আজও ভাবলে আমার অবাক লাগে, সীতাকে মাটি সমেত তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুরুজি ওই হাঁটু দিয়ে ঘষে ঘষে তখন ওই বয়সে ওইটা করছে। আমার কতটা সৌভাগ্য যে আমি ওই সীতাটা করতে পেরেছি।
0: অভিনয় গুরুজির নৃত্যশৈলীতে মুখ্য স্থানাধিকারী হওয়ার কারণ যাত্রা দলের প্রশিক্ষণ এবং অন্নপূর্ণা থিয়েটার। এই অন্নপূর্ণা থিয়েটার থেকেই একসাথে পথ চলা শুরু করেন গুরুজি এবং তার স্ত্রী, অর্থাৎ সকলের প্রিয় গুরুমা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। মোহন সুন্দর দেবগোস্বামীর রাসলীলা দল থেকে বেরিয়ে আবারও সময় কাটত গোটিপোয়া।

0: চলে। এরই মাঝে তালবাদ্য শিল্পী হিসেবে পুরস্কার পেলেন কেলুচরণ। যুক্ত হলেন উড়িষ্যা থিয়েটারে পরিচালক কালীচরণ পট্টনায়কের তত্ত্বাবধানে। কিন্তু সেখান থেকেও কিছুদিন পর বিদায় নেন তিনি। পরিচালক ও প্রধান অভিনেতা হিসেবে যোগ দেন একটি নতুন রাসলীলা দলে। দলটি বড়জোর আট মাস টিকেছিল, ফলে কেলুচরণ আবার কর্মহীন হয়ে পড়েন। ঠিক এই সময়েই কটকে অন্নপূর্ণা বি গ্রুপ গঠিত হয় এবং তিনি সহজেই সেখানে নিজের জায়গা করে নেন। গুরুজি তথা ওড়িশি নৃত্যের সেই বর্ণময় যাত্রাপথের টুকরো কথা আমাদের বলবেন গুরুজির এক অভিজ্ঞ শিষ্যা শ্রীমতী রীনা জানা।
1: 1946-এ অন্নপূর্ণা থিয়েটারে শ্রী দুর্লভচন্দ্র সিং দশাবতার নৃত্য কম্পোজ করার জন্য মাহারি এক্সপোনেন্ট শ্রী পঙ্কজচরণ দাসের সাহায্য নিয়েছিলেন। একটি নাটকে এই দশাবতার নাচটি দেখানো হয়েছিল। সেই নাটকটির নাম সদবাঝিও। সেটি 1947-এ অন্নপূর্ণা থিয়েটারে প্রেজেন্ট করা হয়েছিল এবং সেই জন্যে শ্রী কেলুচরণ মহাপাত্র থিয়েটারে জয়েন করেছিলেন ডান্সার হিসেবে এবং তিনি এই দশাবতার নাচটি নাটকে করেছিলেন। এই সময় শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী উনিও নাটকে ফিমেল ডান্সার হিসেবে জয়েন করেন এবং তখন শ্রী কেলুচরণ মহাপাত্র এবং লক্ষ্মীপ্রিয়া দেবী দুজনে মিলে হরপার্বতী নাচ করতেন। তারা খুব বিখ্যাত হয়েছিল এই নাচ করে।
0: ধীরে ধীরে ওড়িশি নৃত্যের রূপ নির্মাণ ও দিকে দিকে তার প্রসার। কেমন ছিল গুরুজির নৃত্য নির্মাণ প্রক্রিয়া জানাছেন শ্রীমতী নন্দিনী ঘোষাল।
2: আমি গুরুজিকে কম্পোজ করতে দেখেছি। গুরুজি তখন ওডিসি রিসার্চ সেন্টারে যেতেন প্রত্যেক দিন। ওখানে যিনি গান করতে আসতেন তার কাছ থেকে একটা চম্পু গানের সুরকে সারগম করে পল্লবী বানিয়ে নিয়ে আসতেন, ওইটার উপরে নাচটা কম্পোজ করতেন। তো এমন নয় যে গানটা কম্পোজ হয়ে আসতো, এই গানগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। কিছু লাইন নিয়ে উনি সেটার উপর নাচ করলেন, তারপরে

0: কলি বসু এবং তারপর শ্রীমতী রীনা জানার কথায় আমরা ফিরে যাব সেই সব প্রশিক্ষণ শিবিরে।
1: আমি পদাতিক ডান্স সার্কেলে ক্লাস করাকালীন গুরুজির ওয়ার্কশপ শুরু হয় এবং সেটা আমি খুব মাইনরলি দেখি। সে এক অনির্বাচনীয় অভিজ্ঞতা, সারাদিন শুধু নাচ শেখা, পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা পশ্চারের ডিটেলস বোঝানো। এ তো শুধু নাচ শেখা না, প্রতিটা নৃত্য ভঙ্গিমাকে অত্যন্ত যত্নে মনের ভেতর গেঁথে নেওয়া। এক মাস ব্যাপী সেই ওয়ার্কশপ, এই অভিজ্ঞতা আজও উজ্জ্বল হয়ে আছে। গুরুজি যখন কটকে ছিলেন তখন থেকেই আমি ওনার সামার ওয়ার্কশপে জয়েন করতাম। তখন তো সামনে থেকে ওনাকে চিনতে পেরেছি। সারা দিন শিক্ষা, তারই মাঝে আমাদের খাওয়া দাওয়া তদারকি করা, রাতের বিছানায় মশারি টাঙিয়ে দেওয়া, ভিজে জামাকাপড় শুকোতে দিতে ভুলে গেলে তাও তিনি কিন্তু শুকোতে দিয়ে দিতেন। এই কাজগুলো উনি এত নিজের মনে করে করতেন, সেই জন্য আমাদের মনে হতো যে উনি শুধু গুরুই ছিলেন না, উনি ছিলেন আমাদের পিতৃপ্রতিম।
2: রাতের পর রাত জেগে যখন নতুন কম্পোজিশন হচ্ছে, ভোর 6টা বেজে গেল, তার মাঝখানে ডিনার হচ্ছে, চা খাওয়া হচ্ছে, ভোর 6টার সময় আমরা ঘুমোতে যাই। সকালবেলা আর আমাদের ব্রেকফাস্ট হলো না, একদম লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যে থেকে শুরু। তো আমাদেরও অভ্যেস হয়ে গেছিল রাত্রি জেগে জেগে কাজ করা। গুরুর বাড়িতে থেকে তাদের সঙ্গে খাওয়া দাওয়া এবং ডিসিপ্লিন, যতই আমরা উড়িষ্যায় থাকি গুরুজির বাড়িতে যে ছিলাম, আমাদের হোস্টেল ছিল, ডিসিপ্লিন বলতে গুরুমার ভীষণ সবাইকে নজর করে রাখতেন, কে চলে যাচ্ছে বেরিয়ে বাইরে যেতে পারবে না। তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো, গুরুমা নিজে হাতে সবাইকে দিতেন, লাইন করে থালা নিয়ে খেয়ে দিয়ে সেটা ধুয়ে রেখে, একটা দারুণ ব্যাপার ছিল। তারপরে তো রাত্রিবেলা রাত 1টার সময় আমাদের হয়তো কোনো ক্লাস শেষ হলো, তারপরে ডিনার হলো, তারপরে গুরুজি বসলেন সিনেমা দেখতে সবাইকে নিয়ে। কেউ ওখানে ঘুমিয়ে পড়ছেন, গুরুজি চেয়ারে বসে ঢুলছেন, আবার সিনেমা দেখতেন, এটাই তার এন্টারটেনমেন্ট ছিল। আর আমাদের সঙ্গে সব সময় ঘিরে থাকতেন গুরুজি এবং গুরুমা।
0: নৃত্য শিক্ষা ও নিয়মানুবর্তিতার সাথে স্নেহশীল গুরুজি এবং গুরুমার কথা স্মরণ করে শ্রীমতী নন্দিনী ঘোষাল জানালেন,
3: গুরুজি আমাদের মানে একদম বাবার মতো স্নেহ করে দেখতেন। ভুবনেশ্বরে একবার আমরা যখন ওয়ার্কশপে গেছি তখন একটা বিরাট সাইক্লোন, তখন গুরুজি থাকে ওডিসি রিসার্চ সেন্টার থেকে একটা কোয়ার্টার দিয়েছিল গুরুজিকে, যেটা দুজন থাকার পক্ষে যথেষ্ট বড়। ওইখানে আমরা 15টি মেয়ে এক্সট্রা থাকতাম। এইবারে সাইক্লোন হয়ে কারেন্ট চলে গেল, 3-4 দিনের জন্য জলও উঠছে না, মিউনিসিপ্যালিটি থেকে গাড়িতে করে জলের একটা দিয়ে গেল। তো গুরুজির বাথরুমে একটা বিরাট ড্রাম ছিল, সেইটাকে আমরা সব মেয়েরা ঠেলে ঠেলে নিয়ে গেল, ড্রামটা নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে রাখলাম এবং মিউনিসিপ্যালিটি ওখানে জল ভরে দিয়ে চলে গেল। তো এইবার আমরা অনেক ঠেলাঠেলি করে সেই ড্রাম আর নড়াতে পারলাম না, সেই ড্রাম ওখানেই থাকতো। গুরুমা আবার ওটাতে একটা ছোট তালা চাবি লাগিয়ে দিলেন, পাশে অন্য লোকে নিয়ে চলে যায়। কিন্তু 15টা মেয়ের জন্য ওই জল যথেষ্ট নয়। প্রত্যেক দিন সকালবেলায় গুরুজি আমাদের 4টে করে মেয়েকে নিয়ে বেরোতেন। 2টো রাস্তা পরে সেই সব বাড়িতে কারেন্ট ছিল, আমার গুরুজির মতন বিখ্যাত লোক তিনি গিয়ে ওই প্রত্যেক বাড়ির কড়া নেড়ে বলতেন, আমাদের তো জল নেই, আমার এই 2টি মেয়ে আপনার বাড়িতে আজকে একটু স্নান করবে বলে দুজন দুজন মেয়ে এক একটা বাড়িতে দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন। এই জিনিস আমি আগেও দেখেছি। আমি যখন প্রথমবার ভুবনেশ্বর যাই ওয়ার্কশপ করতে, ট্রেনে একা আসছি, গুরুজি বললেন তোর জন্য গাড়ি থাকবে। এবার যখন পৌঁছলাম দেখলাম গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু গুরুজি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন রিসিভ করবেন বলে, এবং বিভিন্ন এই যে কলকাতা থেকে বোম্বে থেকে মেয়েরা আসছে, প্রত্যেককে উনি ওই গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দিয়ে আবার এসে উনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকছেন। এইরকম যত্নেই গুরুজি আমাদের রেখেছিলেন ওনার বাড়িতে।
0: এমনই বিনয়ী ছিলেন গুরু কেলুচরণ মহাপাত্র। শিক্ষক হিসেবেও কোনোদিন রক্ষণশীলতার বেড়া জালে আটকে রাখেননি নিজেকে। ছাত্রছাত্রীদের সৃজনশীলতার প্রকাশে অপরিসীম উৎসাহ ছিল তাঁর। শ্রীমতী রীনা জানা বলছেন,
2: টিভি সিরিয়ালে DD6 কতগুলো এপিসোড হয়েছিল, ললিতা, কৃষ্ণ, রাধা, এরকম কিছু উড়িয়া গানের উপরে গুরুজি সুজাতা মহাপাত্রকে কৃষ্ণ, রাধা হলো কি আমার মনে নেই, আর আমাকে করলো ললিতা। সে একবার কৃষ্ণের কাছে কথা বলছে, কৃষ্ণের ভাবটা গিয়ে রাধাকে বলছে, তবে একটা জায়গায় আমি এক্সট্রা নিজের মতো করে অভিনয় করে দিয়েছি। তো গুরুজি আস্তে করে এলেন আমার কাছে, চুপি চুপি এসে বললেন, তুই এটা করলি কেন, আমি তো বলিনি, আমি না ভয় পেয়ে গেছি, বললেন আমি খুশি হয়েছি বলে চলে গেলেন আস্তে করে। এইরকম শুধু আমার সঙ্গে নয়, অন্যদেরও বলতেন, যার যেটা ডেফিসিয়েন্সি বা যেটা ভালো হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে করে তাকে বলে চলে যেতে। প্রত্যেকটি স্টুডেন্টকে উনি ভীষণ ভাবে হেল্প করতেন এবং বেশি কমের ব্যাপার ছিল না।
0: নাচ শিখিয়েই গ্রাসাচ্ছাদন চললেও নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র নাচের আগে কখনোই অর্থকে স্থান দিতেন না। নৃত্য শিক্ষায় নিজের পুত্র রতিকান্ত মহাপাত্রের সঙ্গে অন্যান্য ছাত্রছাত্রীদের বিন্দুমাত্র পার্থক্য করে।

0: পারেননি। তার উত্তরাধিকার যতটা রতিকান্ত মহাপাত্র কিংবা পুত্রবধূ সুজাতা মহাপাত্রের, ঠিক ততটাই অন্য সকল ছাত্রছাত্রীদের। ভোর চারটে বা রাত দশটা, নতুন কম্পোজিশন মাথায় এলেই তিনি শেখানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠতেন। এহেন গুরুজির জীবন কাহিনী রচনা করেছেন ইলিয়ানা সেটারেস্টি। সেই ইতালীয় বংশোদ্ভূত ছাত্রীর কাছে আরও একবার ফিরে যাওয়া যাক।
1: It's a very proud moment for me when I sort of have been chosen for writing the biography of this.
2: আমি গুরুজির জীবনী লেখার সুযোগ পেয়ে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করেছি। তখন আরো বেশি করে তাকে চিনতে পেরেছি। দিনের পর দিন, রাতের পর রাত তাঁর সঙ্গে বসে তাঁর জীবনের বিভিন্ন ঘটনা খাতায় কলমে সংরক্ষণ করেছি। এই কাজের জন্য ওনার সাথে কথোপকথনের সূত্র ধরেই আমি আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাই যারা সমানভাবে গুরুত্বপূর্ণ ছিলেন এই নৃত্যশৈলীর পুনর্গঠন বা পুনর্বিন্যাসের জন্য। সামগ্রিকভাবে বিগত শতকের মাঝামাঝি সময়ে বলা যায় একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল। এরা সকলেই তখন বিভিন্ন প্রাচীন শৈলী নিয়ে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা, তার পুনর্গঠন করা, পুনরুজ্জীবিত করার কাজ করে গেছেন নৃত্যের বিভিন্ন ক্ষেত্রে। আমি এদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। গুরুজির সঙ্গে সাক্ষাতের পরেই আমার এই অভিজ্ঞতা হয়েছিল। আমি এখানে এসেছিলাম সবকিছু শুরু থেকে জানার জন্য। সেই চেষ্টায় আমি কথা বলা, হাঁটা চলা করা সবটাই নতুন করে শিখেছি। এখানকার ভাষা এবং সংস্কৃতির গভীর ও বিস্তৃত রূপ অনুধাবন করার চেষ্টা করেছি। এর বাইরেও আরো অনেক কিছু শিখেছি আমার গুরুজির কাছে। তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হল বিনয়, যা তাঁর স্বভাবের সবচেয়ে আকর্ষণীয় দিক। তিনি বিরাট প্রতিভার অধিকারী হয়েও ছিলেন প্রকৃত অর্থে একজন বিনয়ী মানুষ, আর ভীষণভাবে তাঁর মধ্যে ছিল কৃতজ্ঞতার প্রকাশ, যা তার কাছে আসা সবাই অনুভব করতেন। আমি সব সময় স্বীকার করি যে গুরুজিই একমাত্র মানুষ যিনি কখনো কোনো ক্ষেত্রে বলেননি যে তিনিই সেই কাজে প্রথম।
1: I always say that the only person who never told me that he had been the first one, it was Guruji.
0: দারিদ্র একসময় যার নিত্য সঙ্গী ছিল, তিনি নিজের টুকু গুছিয়ে নিতে হবে এমন মানসিকতায় কোনো দিন চলেননি। নাচের পাশাপাশি ছাত্রছাত্রীদের জীবনের বহু সংকটময় পরিস্থিতিতেও পাশে থাকতেন। শ্রীমতী কাকলি বসু এ প্রসঙ্গে জানালেন,
3: আমার জীবনে এক ক্রুশিয়াল পিরিয়ডে ওনাকে এত কাছ থেকে পেয়েছি সে বলার নয়। মনে জোর দেওয়া, নতুন করে বাঁচতে শেখা সব ওনার কাছ থেকেই শিখেছি। শুধু আমি না, অবশ্য ওনার আরো অনেক সিনিয়র স্টুডেন্টরাও ওনাকে এত কাছ থেকে পেয়েছেন। তার দেখানো পথেই আজও চলার চেষ্টা করে নাচ শেখাই। আমার উদ্দেশ্য হলেই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে তার সৃষ্ট ওড়িশি নৃত্যশৈলী পৌঁছে দেওয়ার সেই চেষ্টাই অনবরত করে যাই।
0: জীবনের শেষ দিন পর্যন্ত নতুন সৃষ্টিতে মজেছিলেন গুরু কেলুচরণ মহাপাত্র। গত 8ই জানুয়ারি শতবর্ষ অতিক্রান্ত হলেন তিনি। কিন্তু যাঁদের মধ্যে তিনি শিক্ষা প্রসারিত করে গেলেন, সেই অগণিত ছাত্রছাত্রীদের মাধ্যমেই তাঁর শিল্প টিকে থাকবে আরও বহু শত।

পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশবাণী মৈত্রীর নিবেদন কিংবদন্তী কেলুচরণ শুনলেন। গ্রন্থনা, অনুবাদ ও পাঠ আম্রপালি ঘোষ মিত্র। অনুবাদ অংশ পাঠে বৃষ্টিদেব। শব্দগ্রহণ ও সম্পাদনা শিরোপা রায়। পরিবেশনে আকাশবাণী মৈত্রী।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribandhu23@gmail.com।

www.radiomaria.com. অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। কিছু গান যেমন শুধু গান নয়, একটা সময়ের দলিল তার মধ্যে লুকোনো থাকে, তেমনি কিছু লাইন শুধু কথার কথা নয়, সেখানে আমাদের প্রত্যেক দিনের জীবনের আয়না সাজানো থাকে। আর ঠিক তেমন করেই কিছু ব্যান্ড যারা শুধুই গান গায় না, তারা আমাদের হাসায়, ভাবায় এবং একেবারে অপ্রস্তুত করে দেয় নতুন কিছুর জন্য। বাংলা ব্যান্ডের গানের জগতে তেমন একটি ব্যান্ড চন্দ্রবিন্দু। তাই আজ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে শুধুই চন্দ্রবিন্দুর নানান সুরের নানান কথার গান। আর যেহেতু ব্যান্ডের সঙ্গে আমাদের বন্ধুতা মোটামুটি বেশ অনেকগুলো বছর ধরেই, তাই গানে গানে বন্ধুতার কথা ছড়িয়ে দিতে এবার আজকের অনুষ্ঠানের প্রথম গান রইল আপনাদের জন্য, যেখানে সেই বন্ধুত্বের কথা।

যে কথাটা আমরা আমাদের বন্ধুদের মধ্যে আড্ডায় বলে থাকি, যে সমস্যা নিয়ে বাড়িতে আমরা বিরক্ত হই, যে প্রেম আমাদেরকে একটু একটু করে লজ্জা দেয়, বা যে সামাজিক ব্যবস্থা নিয়ে আমরা আড়ালে হাসাহাসি করি, ঠাট্টা করি, সেই সব কিছুকে চন্দ্রবিন্দু তার গানের ভাষা করেছে সহজ ভাষায়, রসবোধের মাধ্যমে। রঙ্গব্যঙ্গের সব উপাদান রেখে সে গান আমাদের দিনের পর দিন বিনোদন দিয়ে চলেছে। ঠিক তেমন একটি গান রইল এখন আপনাদের জন্য।

ভাবুন তো, একটা শহর, রাস্তায় ভিড়, বাসে ভিড়, মেট্রোতে ভিড়, তার মধ্যে মানুষ নানান বিরক্তি নিয়ে নানান আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, চাকরির চিন্তা, সম্পর্ক নিয়ে সমস্যা, তবু চায়ের ঠিকই আড্ডা, আর তার মাঝখানে মনের মতো গান হিসেবে চন্দ্রবিন্দুর কথা বারবারই উঠে আসে এবং সেখানে চন্দ্রবিন্দু মনের ডালি উজাড় করে দেয়।

চন্দ্রভেন্দুর গান মানে হাজারো ইমেজারির ছড়াছড়ি এবং সেখানে শব্দ নিয়ে খেলা, ছন্দ নিয়ে খেলা, নানান বাদ্যযন্ত্রের পরীক্ষা নিরীক্ষা, আর সবচেয়ে বড় কথা, আমাদের রোজকার জীবনে আমরা যা যা করি, আটপৌরে, অগোছালো, এলোমেলো, আবুলতাবুল সব কিছুকেই চন্দ্রবিন্দু তার গানের ভাষা করে নিতে পারে। এর পাশাপাশি বাংলা ভাষার মধ্যে যে এত আদর আছে তা চন্দ্রবিন্দুর গান না শুনলে বোঝা যায় না। ঠিক তেমনই একটি গান রইল আপনাদের জন্য।

এমন কিছু গান থাকে যে গানের পর আর কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় এই গান আমাদের ভাসিয়ে নিয়ে গেল সেই আকাশের তারাটার দিকে, সেদিকেই ভাসতে ভাসতে শেষ করব আজকের বাংলা ব্যান্ডের গানের শেষ গানটি, যেখানে সেই গানের কথা আছে, যেখানে আছে আবারও বাংলা ভাষাকে ভালোবেসে নানান

যে ছুটি কখনো ফুরোয় না, যে ছুটি ফুরবে বলে লেখাও হয়নি বা যে ছুটির নামও তৈরি হয়নি, তেমন ছুটি যখন প্রথম এলো, মানে যখন ছুটির নামে তিনি পরিচিত হননি একদম শুরুর দিকে, তখন তাকে নিয়ে অনেক কথা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তিনি, তাই রবীন্দ্রনাথের স্ত্রী হতে গেলে তো একটা যোগ্যতা থাকা চাই। অথচ কোনো পল্লিগায়ের অশিক্ষিতা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের বউ, কম কথা ওঠেনি। তবু শত কথার আড়ালে ছুটি সাজিয়েছিলেন তাদের ছোট্ট খেলাঘর। ব্যস্ত কবির কাছে ছুটির লেখা দুই এক ছত্র চিঠি যে এক পশলে বৃষ্টির মতো, তা ছুটিকে কে বোঝাবে। তাই তো একসময় আকুল হয়ে কবি লিখেই ফেলেছিলেন, ভাই ছুটি, বড় হোক ছোট হোক, ভালো হোক মন্দ হোক, একটা করে চিঠি আমায় লেখো না কেন রোজ। আবার যখন ডাকপিয়নের ব্যাগে এলো প্রতীক্ষাপত্র, আনন্দে গদগদ হয়ে কবি তো লিখেই ফেললেন। না জানি কারি দেখিয়াছি, দেখেছি কার মুখ, প্রভাতে আজ পেয়েছি তার চিঠি।

কবির প্রাণের মাঝে যে কতখানি সুধা আছে তা উজাড় করে দিতে চেয়েছিলেন তিনি বারবার। বড় অভিমানী হয়ে পড়তেন, তাই একসময় তিনি লিখলেন, ভাই ছুটি, তোমার সন্ধ্যাবেলাকার মনের ভাবে আমার কি কোনো অধিকার নেই? আমি কি কেবল দিনের বেলাকার? সূর্য অস্ত গেলেই তোমার মনের থেকে আমার দৃষ্টিও অস্ত যাবে। এমনই ভাবের অনুভবে রাঙা হয়ে আছে ছুটিকে লেখা কবির 36 খানা চিঠি এবং অসংখ্য না লেখা চিঠি। তাই তো জীবনের পড়ন্ত বেলায় মৈত্রী দেবীর কাছে তাঁর একক জীবনের শূন্যতা ব্যক্ত করে বলেই ফেলেছিলেন, সবচেয়ে কষ্ট হতো কি জানো, যে এমন কেউ নেই যাকে সব বলা যায়। ঠিক পরামর্শ নেবার জন্য নয়, শুধু বলা বলার জন্যই। এমন কাউকে পেতে ইচ্ছে করে যাকে সব বলা যায়, সে তো আর যাকে তাকে বলা যায় না। অনেক গীত গান করেছি অবসান, অনেক সকাল সাঁঝে অনেক অবসর কাজে, কেন না গেলে শুনি একটি গান আরো? সে গান শুধু তব, সে নহে আর কারো। তুমিও গেলে চলে, সময় হলো তারও, ফুটল তবে পূজা, ফুটল তবে পূজা, ফুটল তবে পূজার তরে।

কথায় গানে এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন, পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলা শাসককে দিতে নাগরিকত্ব সংশোধনী বিধি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক,
1: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্রদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের ওপর হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট,
0: নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক,
1: 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি,
0: 2 ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর, একে অপরের বিরুদ্ধে শিক্ষাঙ্গনের দুর্বৃত্তায়নের অভিযোগ,
1: নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি নিয়ে কলকাতায় পর্যালোচনা বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর,
0: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত,
1: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে 30 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করল কলম্বিয়া,
0: বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের তৃষা গায়ত্রী জুটি সিঙ্গলস থেকে ছিটকে গেলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমে দেশের খবর। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই নাগরিকত্ব আইনের 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি এবং ডেজিগনেটেড অফিসারদের হাতে ছিল, এবার তা জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসমের উপজাতি এলাকা বাদে বাকি অংশ এবং ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলও এর আওতায় থাকবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের সব

0: শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনি ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতাও জেলাশাসকের থাকবে।
1: সুপ্রিম কোর্ট সম্প্রতি দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের উপর সংঘটিত হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের এক উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোনার বেঞ্চ জানিয়েছে, কমিটির অন্য সদস্যরা হলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিন্দার কৌর, প্রাক্তন সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লা এবং মেঘালয়ের অবসরপ্রাপ্ত ডিজিপি এল আর বিষ্ণই। শীর্ষ আদালত জানিয়েছে কমিটিকে সংশ্লিষ্ট বিষয়গুলির ধারাবাহিক এবং নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করতে হবে এবং পর্যায়ক্রমে অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে হবে। সুপ্রিম কোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটিকে কিছু বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে। এর মধ্যে সর্বাগ্রে রয়েছে মহিলা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিকল্পিত হিংসা, হয়রানি এবং শ্লীলতাহানির অভিযোগ। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে 20 জুলাই দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিযানে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়লে বহু বিক্ষোভকারী আহত হন বেশ কিছু নিরাপত্তা কর্মীও। পুলিশের বিরুদ্ধে পেলেট গান ছোড়ার অভিযোগ ওঠে, তবে পুলিশ তা অস্বীকার করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সভাপতিত্বের মাধ্যমে ভারত জনকেন্দ্রিক স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের লেখা একটি নিবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, জীবাশ্ম বহির্ভূত জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি দেশের পরিবেশ বান্ধব কর্মপদ্ধতিকে আরও সুদৃঢ় করছে। নিবন্ধে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জানান, ভারত মিশন লাইফ নীতির উপর ভিত্তি করে স্থিতিশীল জীবনধারাকে উৎসাহিত করার উপর জোর দিয়েছে, ঐতিহ্যগত জ্ঞানের উপর ভিত্তি করে জনকেন্দ্রিক অভিযোজন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সভাপতিত্বে নতুন দিল্লিতে আজ ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা মজবুত এবং সহযোগিতার নতুন নতুন দিকগুলি বৈঠকে উঠে আসে। নৌপথে নিরাপত্তার উপর জোর দিয়েছেন উভয় প্রতিরক্ষামন্ত্রী। সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
2: दोनों देशों के संबंध साझे लोकतांत्रिक मूल्यों, परस्पर सम्मान और एक पुराने सिविलाइज्ड कनेक्ट पर आधारित हैं। अगले वर्ष हम अपने डिप्लोमेटिक रिलेशंस के 75 इयर्स मनाएंगे और इन वर्षों के दौरान हमारी यह दोस्ती सिर्फ हमारे दोनों देशों के लिए ही नहीं बल्कि पूरे इंडो पैसिफिक क्षेत्र में स्टेबिलिटी, रेजिलियंस और रूल्स बेस्ड ऑर्डर का एक कॉर्नरस्टोन बन गई है।
1: রাজনাথ সিং বলেছেন, এশিয়ার দুটি প্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত ও জাপানের উপর শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার গভীর দায়িত্ব রয়েছে। সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা বা মেরিটাইম লাইফলাইন ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে, তাই অবাধ নৌ চলাচল, আকাশসীমা ব্যবহার, বৈধ বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করার প্রচেষ্টা কেবল অর্থনৈতিক প্রয়োজনীয়তাই নয় বরং একটি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারতের মহাসাগর ভিশন এবং জাপানের মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি তার প্রথমবার ভারত সফরে গতকাল মুম্বাইতে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সঙ্গে দেখা করেন। তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ INS চেন্নাইও পরিদর্শন করেন। জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের একটি জাহাজে উদ্ভূত জরুরি চিকিৎসা পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী যে সহায়তা প্রদান করেছিল তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। উভয় মন্ত্রী নৌজাহাজ ও ইউনিটের পারস্পরিক সফর, যৌথ মহড়া, কর্মী ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের তথ্য আদান প্রদান, বন্দর ব্যবহার, রক্ষণাবেক্ষণ মেরামতের সুবিধাসহ লজিস্টিক সহায়তার মাধ্যমে সি লাইন্স অব কমিউনিকেশন বা সামুদ্রিক যোগাযোগ পথ সুরক্ষায় পারস্পরিক সমন্বয় জোরদার করার বিষয়ে সহমত পোষণ করেছেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে পাঁচ দিনের

0: বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তাঁর যোগ দেওয়ার কথা।
1: দুই ছাত্র সংগঠন এসএফআই এবং এভিবিপির সদস্যদের সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত মধ্যরাতে এভিবিপি একদল বহিরাগতকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে তাণ্ডব চালায় বলে বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীরা অভিযোগ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাতের ঘটনা নিয়ে তিনি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা ভাবছেন। এদিকে আজ পুলিশের ব্যারিকেড ভেঙে এভিবিপির মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত পৌঁছলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সব গেট বন্ধ করে দিলেও বাইরে থেকে বোতল পাথর ছুড়ে বিক্ষোভ দেখানো হয়। এমনকি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের লোহার তৈরি যে প্রতীক ছিল তারও একটি অংশ ভেঙে যায়। এবিভিপির সদস্যরা সেই প্রতীক মারিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে এসএফআই এর মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার মূল রাস্তার ওঠার আগেই পুলিশ আটকে দেয়। তবে এবিভিপির মিছিল এগিয়ে আসার পরেই এসএফআই এর তরফেও ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসের দিকে যাওয়ার চেষ্টা করা হয়। এসএফআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ এবং উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার চেষ্টা হয় বিক্ষোভকারীদের তরফে। পুলিশের সঙ্গে এসএফআই এর কর্মী সমর্থকদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বুধবার মধ্যরাতে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে যাদবপুর থানায় এসএফআই এর দায়ের করা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র অরিত্র সরকার, এসএফআই আর এবং এসসি এসটি আইনের একাধিক ধারায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
0: বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, তাই তাদের কৃতকর্মের দায় বিজেপির উপর বর্তায় না। বিজেপি এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।
2: এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাদের সিদ্ধান্ত তারা নেবে। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়।
0: অন্যদিকে এসএফআই নেত্রী দীপশিতা ধর বলেন, এবিভিপি এভাবে গুন্ডাগিরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল করতে পারবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের অপরাধ দমন আইনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
3: একজনের বিরুদ্ধে গুন্ডা দমন ধরায় একটা মামলা রুজু হলো না কেন? ওরা যদি মনে করেন গুন্ডামি করে, ওরা যদি মনে করেন বাদরামি করে যাদবপুরের মাটিতে সাধারণ ছাত্র ছাত্রীদের আটকানো যাবে, ওদের আমরা মনে করিয়ে দিতে চাই ইতিহাসে যারা যারা ইউনিভার্সিটি পড়াতে চেয়েছেন, ইতিহাস তাদের পুড়িয়ে রাখ করে দিয়েছে, তাদের অস্তিত্ব ইতিহাসের পাতায় থাকেনি, ওদেরও থাকবে না। আজকের দিনের ঘটনা।
1: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় তিনি রাজ্য মন্ত্রকের বিভিন্ন প্রকল্প কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র সরকার সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামের মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানিয়েছেন। আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে অংশ নেবেন অন্নপূর্ণা দেবী।
4: আজ মহিলা বাল বিকাশ বিভাগ কা রিভিউ বহুত হি বিস্তৃত রূপে হুয়া। হম মাননীয় মুখ্যমন্ত্রীজিকে প্রতি আভার ব্যক্ত করতে হ্যাঁ কি বহুত সারি যোজনা যো পশ্চিম বঙ্গাল পূর্ব কি সরকার যো পশ্চিম বঙ্গাল মে থি উনকে দ্বারা যো ভারত সরকার কি যোজনায় থি লাগু নহি কি যা রহি থি। পহলে হি ক্যাবিনেট উনহোনে ইয়ে নির্ণয় লিয়া কি যো জিতনি ভি যোজনায় হ্যাঁ উন সারি যোজনাওঁ কো হম পশ্চিম বঙ্গাল মে লাগু করেঙ্গে। ওর উসকে তহত সারি যোজনায় আপ জেসে আপনে চর্চা

0: पड़ाव जिसमें कि पश्चिम बंगाल में अब पूर्णतः लागू हो गई है।
1: বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দিল্লিকে বিশ্বস্তরের প্রতিযোগিতামূলক, পরিবেশগতভাবে সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 এর আনুষ্ঠানিক প্রকাশ করেছে। শহরের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে অর্থনৈতিক গতিশীলতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার সমন্বয় ঘটবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল জানান, আগামী বছরগুলিতে জাতীয় রাজধানীতে প্রায় 30-40 লক্ষ নতুন ফ্ল্যাট যুক্ত হবে। শহরের বিশাল জনসংখ্যার আবাসনের চাহিদা পূরণ করাই এর লক্ষ্য। দিল্লি মাস্টার প্ল্যান 2047কে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গণপরিবহন করিডরকে শক্তিশালী করার জন্য বিশেষভাবে একটি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা পরিবহন কেন্দ্রিক উন্নয়ন নীতিও প্রস্তুত করা হয়েছে।
2: कुछ एरियाज में 24 आवर्स सिटीज के कंसेप्ट का भी विचार किया जा रहा है कि उसको खोला जाए और उन स्थानों पर ट्रांसपोर्टेशन खास करके मेट्रो सर्विस है वो भी देने का एक इसके अंदर प्रावधान किया गया है। लो डेंसिटी एरिया इसकी प्लान भी बनाई है जिसमें रोड्स, इंटरनल रोड्स 18 मीटर और जो मास्टर ट्रंक रोड्स है 45 मीटर ROW का प्रावधान इसमें किया गया है।
3: অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পাশাপাশি বিভিন্ন মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপরাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপ্তধারা দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে দিল্লি 2047 মাস্টার প্ল্যান শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে গণপরিবহন কেন্দ্রিক উন্নয়ন, উন্নতমানের আবাসন এবং জ্ঞান, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে একটি বলিষ্ঠ রূপরেখা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, জাতীয় রাজধানীর এই মাস্টার প্ল্যানের অপেক্ষায় ছিল, বিভিন্ন সীমাবদ্ধতাগুলোর মাথায় রেখেই এই পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রামীণ এলাকা, অননুমোদিত বসতি সবকিছুরই সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যায়।
4: पूरी दिल्ली के सर्वांगीण विकास, चाहे वो ग्रामीण क्षेत्र हो, अनऑथराइज कॉलोनी हो, प्लैंड एरिया हो, सभी का ध्यान रखा गया है। दिल्ली के बढ़ते ट्रांसपोर्ट को, प्रदूषण को ध्यान में रखते हुए भी शहरी विकास की योजना की गई है। दिल्ली की चाहे सभी रेजिडेंशियल कॉलोनियों की मैं बात करूं, मार्केट एरिया की बात करूं, लो डेंसिटी एरिया की बात हो, एजुकेशनल इंफ्रा की जब हम बात करते हैं उसको इतना आसान किया गया है, बहुत सारी कंडीशंस को हटाया गया है ताकि दिल्ली में ফেসিলিটিস জো হ্যায় ও বড়ে।
1: একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং ফুড সেফটি অফিসার নিয়োগ পরীক্ষা বাতিলের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্ট আজ তার উপর স্থগিতাদেশ জারি করেছে। সরকারের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে পরীক্ষা ও নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা 3টি পৃথক মামলার শুনানির সময় বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দিয়েছেন। আদালত নির্বাচিত প্রার্থীদের পুনর্বহালের নির্দেশ দিয়ে বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া এবং স্বাভাবিক ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না। হাইকোর্ট রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। মামলার পরবর্তী শুনানি 15 সেপ্টেম্বর।
3: নেপালি ভাষায় 35তম সাংবিধানিক স্বীকৃতি দিবস আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের শতাধিক স্থানে পালিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার তরুণ তরুণী এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাকে, শোভাযাত্রা, সাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোর্খা সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই বৈচিত্র্যের বন্ধনই দেশের প্রতিটি মানুষকে আরও দৃঢ়ভাবে এক সূত্রে আবদ্ধ করে, যাকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। উল্লেখ্য, 1992 সালের 20 আগস্ট সংবিধানের 71তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংসদ সর্বসম্মতিক্রমে নেপালি, মণিপুরী এবং কোঙ্কনি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার বিল পাশ করে।
1: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ সুজলাম ভারত ডিজিটাল জনপরিকাঠামোর আওতায় তথ্য আদান প্রদান, আন্তঃকার্যক্ষমতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষে প্রবেশাধিকার সংক্রান্ত নীতি জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, এই নীতির মূল লক্ষ্য হল পানীয় জল ও নিকাশীয় শৌচ ব্যবস্থা ও দপ্তর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, সরকারি সংস্থা এবং অনুমোদিত সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন পক্ষের মধ্যে নিয়ন্ত্রিত ও পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা।
3: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উত্তরাখণ্ডের মসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনের 2024 ব্যাচের IAS প্রশিক্ষণার্থী আধিকারিকদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেছেন, দেশের উন্নয়নে সিভিল সার্ভিস বা অসামরিক পরিষেবার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তৃণমূল স্তরে সরকারি নীতি বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ সেতু।

0: বন্ধন হিসেবেও কাজ করে। তরুণ প্রশাসনিক আধিকারিকদের জনসেবায় নিবেদিত থাকার পরামর্শ দেন তিনি। সমালোচনায় বিচলিত না হয়ে সমাজের কল্যাণ এবং সাধারণ মানুষকে উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে নিজেদের কাজ এবং সিদ্ধান্তের ওপর মনোনিবেশ করতে বলেন উপরাষ্ট্রপতি।
1: এবার বিদেশের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিনের তত্ত্বাবধানে আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম 255টি ভোট পান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দেশের প্রথম বড় ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদ পেয়েছেন 88টি ভোট। মোট 343 জন সংসদ সদস্য ভোট দেন। গত 35 বছরে এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। আগের নির্বাচনগুলিতে বিরোধী দলগুলি কোনো প্রার্থী দেয়নি, ফলে নির্বাচনী লড়াইয়ে কেবল একজন প্রার্থী থাকতেন। গত সপ্তাহে বিএনপি আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করার পর তিনি এই নির্বাচনে অংশ নেন। মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির মহাসচিব এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
0: ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বিষয়ক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। পরিষদের গঠন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বর্তমান বিশ্বের বাস্তব পরিস্থিতির প্রতিফলন এবং উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব আরও বেশি থাকা প্রয়োজন। 1945 সালের পর থেকে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তাই নিরাপত্তা পরিষদকে আর সেই সময়ের ভিত্তিতে পরিচালিত হতে দেওয়া যায় না।
1: ভারত আফগানিস্তানের কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে দুদেশের মধ্যে দীর্ঘদিনের যে স্বাস্থ্য সহযোগিতার সম্পর্ক রয়েছে তা আরও একবার পুনর্ব্যক্ত করেছে। সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রক এক পোস্টে জানিয়েছে, সেদেশের স্বাস্থ্য পরিষেবার মান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের অস্থিরতা অব্যাহত। ইসলামাবাদ জানিয়েছে, অস্থিরতা কেবল রাওয়ালকোটেই সীমাবদ্ধ, কিন্তু পরিস্থিতির অবনতি তা দেশের দাবিকে মিথ্যা প্রমাণ করছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ইসলামাবাদের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, বিক্ষোভ এখন পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়েছে। মুজাফফরবাদ অভিমুখে একটি লং মার্চের কথাও ঘোষণা করা হয়েছে।
1: কলম্বিয়ায় চলতি মাসের 10 তারিখের শক্তিশালী ভূকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে 30 দিনের জন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী বোগোটায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট আবেলার্দো দেলা এসপ্রিয়েলা এই সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট বলেছেন, কলম্বিয়া তার প্রজাতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে জটিল আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। জরুরি অবস্থার মূল লক্ষ্য হবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ এবং ব্যবসা বাণিজ্য ও গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামো পুনরুদ্ধার করা। কলম্বিয়ার ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট জানিয়েছে, 7.4 মাত্রার ভূকম্পনে আজ সকাল পর্যন্ত 319 জনের মৃত্যু হয়েছে, 4469 জন আহত, 260 জন এখনও নিখোঁজ।
0: উত্তর কোরিয়ার একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রেক্ষিতে জাপান আজ জরুরি সতর্কতা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের মধ্যে এই উৎক্ষেপণ ঘটল। জাপানের প্রধানমন্ত্রী এই ঘটনার তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন।
1: এবার খেলার খবর। বিডব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের রিন ইয়োয়ানাগা এবং কি নাকানিশিকে 21-16, 21-12 স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনের জিয়া ইফান এবং ঝ্যাং সুজিয়ানের মুখোমুখি হবে। এদিকে পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি, ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে তিনি হারেন। মহিলাদের সিঙ্গলসেও রাউন্ড অফ 16 ম্যাচে ভারতীয় শাটলার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু তাঁর চীনা প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন। মিক্স ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্তো চীনা জুটির কাছে হেরে গেছেন।
0: দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা পুরুষদের সিঙ্কফিল্ড কাপ প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি স্তো 5 পয়েন্ট পেয়ে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমার তৃতীয় স্থান দখল করেন।

আপনার দৃষ্টিকোণ। আজ শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়ের কিছু কথা, সাক্ষাৎকারের অংশবিশেষ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

61 ইয়ার্স আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত। প্রথম কি করে লাইন লাইটে এলাম সেইটা বলছি, যে বিখ্যাত বেহালা বাদক পরিতোষীদের বাড়ি গান বাজনা হচ্ছে, আরো অনেক গণ্যমান্য লোক বসে আছে, আমি সকলকে চিনিও না। হঠাৎ আমার গানের শেষে তিনি আমায় ডাকলেন, শোনো। আমরা আমি তা বলে হ্যাঁ, কখন বললে শোনো, আর কাছে যেতে আমাকে বললে শোন, তোরা লোকের বাড়ি বাড়ি গান করে বেড়াস, মরতে ওখানে যাম না কেন? আমরা কোনখানে? তখন কেন রেডিও যাব না বেতালে? আমরা আমি কি করে রেডিও যাব? তখন পরিতোষ আমায় বললে, এই কথা বলিস নি, উনি যা বলছেন শোন আগে। আমি বলি যে আগে কি কি কি কথা তাহলে বলুন। বলে সামনে শুক্রবারে আমার সাথে দেখা করবি, তুই গিয়ে বলবি বড়বাবু। পরে আসর শেষ হয়ে যাওয়ার পর পরিতোষকে জিজ্ঞেস করলাম, পরিতোষদা উনি কে? বলে উনি তো সব, পুনম নিবেন মজুমদার, আমাদের সুপ্রীতি ভান্তি আছে না, তার জানা মশাই তাই নাকি? উনি তো কর্তা ওখানকার, তোকে ডেকেছে তুই যা। তো আমি সংক্ষেপে বলছি, তা ওখান থেকে একদিন দু পয়সা ট্রামে দিয়ে দুপুরবেলা আমি এলাম, সে এ বাড়ি নয়, তখন গাস্টিন প্রেস। ওখানে এসে জিজ্ঞেস করলাম যে বড়বাবু কোথায়? তা বললেন যে কি দরকার বড়বাবুকে? আমি বললাম আমাকে আসতে বলেছেন উনি। কে নাম? তা আমি নাম বললাম, নাম বলতে বলে আচ্ছা ডেকে দিচ্ছি। তা আমি দাঁড়িয়ে আছি নিচে, এমন সময় দেখি খালি গা খালি পা এক বৃদ্ধ ভদ্রলোক সাদা মাথা তিনি ঢুকছেন। তো তিনি আমার দিকে চেয়ে বলে, খোকা শোনো এখানে দাঁড়িয়ে আছে কেন? আপনাকে আমি দাঁড়িয়ে আছি, আমি গাই তো, তাই নাকি? দুবেলা কষার করে দাও, আমি যে গান গাই ভয়েতে তাকে বলতে পারিনি, আমি বলি শুধু আমি গাই। তো আমাকে ওই কি বললেন, আমি ভেতরে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে বলেছি, জানো না দাদা ঠাকুর স্বল্পল্লিত বসাইবেনি, প্রণাম করো আগে। এই হল এক প্রস্থ, আর দু প্রস্থ যেটা হলো সেটাও শুনে রাখুন। সেটা বলে জুন মাস, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত গরম, আমি দরদর করে ঘামছি। আর তারপর আমি ওখানে দাঁড়াতে সুরেশবাবু এলেন, সুরেশবাবু এসে আমাকে বলে চলো এসো বড়বাবুর ঘরে নিয়ে যাই। তখন বড়বাবু ঘরে ঢুকতে উনি বললেন যে সুরেশ শোনো, ওই কম্বল একখানাকে দাও। তো আমি বললাম যে এই গ্রীষ্মকাল আমাকে কম্বল দিচ্ছে একখানা, এই শুনেছি চোরেদের মারে ওই কম্বল ঢাকা দিয়ে, এখানকার কি নিয়ম তা তো জানি না, আর এখানে আসা বোধ হয় হবে না। যাই হোক, আমাকে উপরের ঘরে, যে ঘরে থিয়েটার হয় বড় ঘরে, সেই ঘরে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে মোটা কম্বল আমার পিঠ থেকে আরম্ভ করে হারমোনিয়াম অব্দি সমস্ত ঢাকা দিয়ে সেই বন্ধ করে দিলে, খালি মাথাটি আমার বাইরে রইল। পরবর্তীকালে বুঝলাম

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলা শাসককে দিতে নাগরিকত্ব সংশোধনী বিধি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র।
1: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের উপর হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।
0: নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।
1: 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি।
0: 2 ছাত্র সংগঠন SFI ও ABBP-র মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। একে অপরের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়নের অভিযোগ।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত।
0: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে 30 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করল কলম্বিয়া। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি বুনো হাঁস ছবি থেকে, শ্রেয়া ঘোষাল এবং পাপনির কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। রাজধানী দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। নতুন দিল্লির যন্ত্রমন্ত্র সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগ স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট জুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। শ্রী শাহ বলেন, এর ফলে লাদাখের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার সুযোগ আরও সহজ হবে। আইনি পরিষেবা পেতে তাঁদের যে সময় ব্যয় হয় তাও উল্লেখযোগ্যভাবে কমবে। লাদাখের সার্বিক উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মত বিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মালু ভাউটি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর সকলেই জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা। সরকার আজ দিল্লি মাস্টার

রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ বলে তিনি জানান। মন্ত্রী বলেন, দিল্লি মাস্টার প্ল্যান 2047 রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া পৃথক তিনটি আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15ই সেপ্টেম্বর। নতুন দিল্লির যন্তর মন্তর সহ দেশের অন্যান্য অংশে গত মাসে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন হিংসার অভিযোগে স্বতন্ত্রভাবে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি এইচপিএসি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেন জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কৌর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল আর বিষ্ণই রয়েছেন। আন্দোলনকারীদের ওপর পুলিশি তৎপরতা এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের হিংসাত্মক আচরণ দুয়েরই তদন্ত করবে এই কমিটি। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবিচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই কংগ্রেস জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ার পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনের 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার জেলাশাসকদের হাতে ন্যস্ত করা হল। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলাশাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতাও জেলাশাসকের থাকবে। সরকার এবছরের 31শে অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ 10 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছে। বৈদেশিক বাণিজ্য বিষয়ক দপ্তরের মহানির্দেশক আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট শুল্ক সীমা বা টিআরকিউ এর আওতায় 10 লক্ষ মেট্রিক টন পর্যন্ত অপরিশোধিত চিনি কোনো আমদানি শুল্ক ছাড়াই আনা যাবে। আসন্ন উৎসবের মরশুমে দেশে চিনির চাহিদা বাড়ার আগে দেশের বাজারে চিনির সরবরাহ নিয়ে উদ্বেগ এবং দাম বৃদ্ধির পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত বিশ্বে চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় রাজ্যে মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র সরকার সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাসে পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামের মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মালতী রাভা রায় এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা। আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে অংশ নেবেন অন্নপূর্ণা দেবী। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত

0: রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পেয়েছেন। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। ইউক্রেনের রাজধানী কিয়েভে ও এর আশেপাশের একাধিক রাশিয়ায় এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিয়েভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান পেনাল্টি শুট আউটে 4-3 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দেয়। আগামী রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা লাদাখে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের বিষয়ে অনুমোদন দিয়েছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। রাজধানী দিল্লিকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করতে কেন্দ্রীয় সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 21 অগস্ট 2026 শুক্রবারে আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন শুনবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত ইয়াস রাজ, রাগ আহির ভাইরো ও বিলাস খানি টোড়ি। সকাল 6:30 এই মহাজীবন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেয়াশিনী ঘোষ। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য কথিকা পাট পচানোর উন্নত প্রযুক্তি বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। সকাল 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান দার্জিলিংয়ের তাবাকুশি, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। সকাল 8:30 কলকাতার ডায়েরি, ডালিয়া রায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুদীপ চক্রবর্তী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। ভারতীয় সময় সকাল 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি শিল্পী শ্রুতি মেধা দাস এবং তারপর পুরাতনী গানে শ্রাবণী মণ্ডল। সকাল 11:00 বিকাশ পথ, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। সকাল 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন্দিতা রায়। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা গোনার। 12:30 সাঁওতালি গান, দুপুর 1:00 নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ শ্যামস উন্নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 3:00। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ইশিতা দাস অধিকারী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ ও তার বাণিজ্যকরণ, আলাপচারিতায় ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে ৬টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয় খাবার থেকে।

ক্যান্সার, বলবেন ডাক্তার পৌলমি বসু। সন্ধ্যে ৭টায় বেতার নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ শ্যামসুন্নাহার, প্রযোজনা পরিমল হেমব্রম, শুনবেন নাটকটির পুনঃপ্রচার। সন্ধ্যে ৭:৪৫ হাউসফুল, অভিনেত্রী মানসী সিনহার সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছেন রাখি দাশগুপ্ত, শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত ৮:১৫ মহিলাদের আসর সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার। রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সঙ্গীত শিক্ষার আসর খেয়াল, রাগ ভীম পরশ্রী, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া রাগে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। রাত ১০:৪৫ উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগিশ্রী রাগে সেতার পরিবেশন করবেন দীপঙ্কর দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত অনির্বাণ দাশগুপ্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগিশ্রীর আগে সেতার পরিবেশন করলেন দীপঙ্কর দত্ত, তাকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত অনির্বাণ দাশগুপ্ত।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন, পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলা শাসককে দিতে নাগরিকত্ব সংশোধনী বিধি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
1: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের উপর হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।
0: নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।
1: 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি।
0: 2 ছাত্র সংগঠন SFI ও ABBP-র মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, একে অপরের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়নের অভিযোগ।
1: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত।
0: আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই নাগরিকত্ব আইনের 6B ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুল 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসমের উপজাতি এলাকা বাদে বাকি অংশ, ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশ এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এর আওতায় থাকবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলা শাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান, নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যে শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনি ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা এবং প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারীর নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতাও জেলা শাসকের থাকবে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠকে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ব্যবস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়ে শ্রী মোদী উল্লেখ করেন, তথ্য হল জাতীয় সম্পদ এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান। তিনি আধিকারিকদের পারস্পরিক একাত্মবোধ ও দায়বদ্ধতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারা অন্তর্ভুক্ত করতে সরকারি বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং তরুণ প্রজন্মের মধ্যে আরও নিবিড় সংযোগ স্থাপনের পাশাপাশি টিম স্পিরিট করে তোলার কথা বলেন তিনি। বৈঠকে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, নতুন নতুন চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
0: সুপ্রিম কোর্ট সম্প্রতি দিল্লিতে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ ও পুলিশ কর্মীদের উপর সংঘটিত হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের এক উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোনার।

0: বেঞ্চ জানিয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবিশঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিন্দার কৌর, প্রাক্তন সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লা এবং মেঘালয়ের অবসরপ্রাপ্ত ডিজিপি এল আর বিষ্ণই। শীর্ষ আদালত জানিয়েছে কমিটিকে সংশ্লিষ্ট বিষয়গুলির ধারাবাহিক এবং নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করতে হবে, পর্যায়ক্রমে অন্তর্বর্তী রিপোর্টও পেশ করতে হবে। সুপ্রিম কোর্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিকে কিছু বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে। এর মধ্যে সর্বাগ্রে রয়েছে মহিলা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিকল্পিত হিংসা, হয়রানি এবং শ্লীলতাহানির অভিযোগ।
1: ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে ভারত জাপান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানি কোম্পানি এবং স্টার্টআপগুলির সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বের সুযোগগুলির কথা উল্লেখ করেন তিনি। জাপানি প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে জাপান সরকারের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সভাপতিত্বে নতুন দিল্লিতে আজ ভারত জাপান প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা মজবুত ও সহযোগিতার নতুন নতুন দিকগুলি বৈঠকে উঠে আসে। নৌপথে নিরাপত্তার উপর জোর দিয়েছেন উভয় প্রতিরক্ষামন্ত্রী। সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
2: दोनों देशों के संबंध साझे लोकतांत्रिक मूल्यों, परस्पर सम्मान और एक पुराने सिविलाइज्ड कनेक्ट पर आधारित हैं। अगले वर्ष हम अपने डिप्लोमेटिक रिलेशंस के 75 इयर्स मनाएंगे और इन वर्षों के दौरान हमारी यह दोस्ती सिर्फ हमारे दोनों देशों के लिए ही नहीं बल्कि पूरे इंडो पैसिफिक क्षेत्र में स्टेबिलिटी, रेजिलियंस और रूल्स बेस्ड ऑर्डर का एक कॉर्नर स्टोन बन गई है।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন লুটতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় তাঁর যোগ দেওয়ার কথা।
0: দুই ছাত্র সংগঠন এসএফআই ও এভিবিপির সদস্যদের সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গত মধ্যরাতে এভিবিপির একদল বহিরাগতকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে তাণ্ডব চালায় বলে বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীরা অভিযোগ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাতের ঘটনা নিয়ে তিনি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা ভাবছেন। এদিকে আজ পুলিশের ব্যারিকেড ভেঙে এভিবিপির একটি মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত পৌঁছলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সব গেট বন্ধ করে দিলেও বাইরে থেকে বোতল পাথর ছুড়ে বিক্ষোভ দেখানো হয়। এমনকি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের লোহার তৈরি যে প্রতীক ছিল তারও একটি অংশ ভেঙে যায়। অন্যদিকে এসএফআই এর মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার মূল রাস্তায় ওঠার আগে পুলিশ আটকে দেয়। তবে এভিবিপির মিছিল এগিয়ে আসার পরই এসএফআই এর তরফেও ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এসএফআই ও এভিবিপি সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ এবং উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের গেট ভাঙার চেষ্টা হয় বিক্ষোভকারীদের তরফে। পুলিশের সঙ্গে এসএফআই এর কর্মী সমর্থকদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বুধবার মধ্যরাতে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র অরিত্র সরকার। এফআইআর এ এসসি এসটি আইনের একাধিক ধারায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
1: বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, তাই তাদের কৃতকর্মের দায় বিজেপির উপর বর্তায় না। বিজেপি এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।
2: এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির

0: অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবে। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী, ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়।
1: অন্যদিকে এসএফআই নেত্রী দীপশিতা ধর বলেন, এবিভিপি এভাবে গুন্ডাগিরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল করতে পারবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের অপরাধ দমন আইনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
2: একজনের বিরুদ্ধে গুন্ডা দমন ধরায় একটা মামলা রুজু হলো না কেন? ওরা যদি মনে করেন গুন্ডামি করে, ওরা যদি মনে করেন বাদরামি করে যাদবপুরের মাটিতে সাধারণ ছাত্রছাত্রীদের আটকানো যাবে, ওদের আমরা মনে করিয়ে দিতে চাই, ইতিহাসে যারা যারা ইউনিভার্সিটি পড়াতে চেয়েছেন, ইতিহাস তাদের পুড়িয়ে রাখ করে দিয়েছে, তাদের অস্তিত্ব ইতিহাসের পাতায় থাকেনি, ওদেরও থাকবে না। আজকের দিনের ঘটনা
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় তিনি রাজ্যের মন্ত্রকের বিভিন্ন প্রকল্প কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেন্দ্র সরকার সবরকমভাবে রাজ্যের পাশে রয়েছে।
1: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম 255টি ভোট পান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দেশের প্রথম বড় ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলিয়া আহমেদ পেয়েছেন 88টি ভোট। মোট 343 জন সংসদ সদস্য ভোট দেন। গত 35 বছরের মধ্যেই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। আগের নির্বাচনগুলিতে বিরোধী দলগুলি কোনো প্রার্থী দেননি, ফলে নির্বাচনী লড়াইয়ে কেবল একজন প্রার্থী থাকতেন। গত সপ্তাহে বিএনপি আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করার পর তিনি এই নির্বাচনে অংশ নেন।
0: ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্স যোজনা প্যাটেল নিরাপত্তা পরিষদের কার্যপদ্ধতি বিষয়ক আলোচনায় বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। পরিষদের গঠন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বর্তমান বিশ্বের বাস্তব পরিস্থিতির প্রতিফলন এবং উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব আরও বেশি থাকা প্রয়োজন। 1945 সালের পর থেকে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তাই নিরাপত্তা পরিষদকে আর সেই সময়ের ভিত্তিতে পরিচালিত হতে দেওয়া যায় না। ভারত স্থায়ী ও অস্থায়ী উভয় ধরনের সদস্যপদ সম্প্রসারণ এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর আরও বেশি প্রতিনিধিত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে।
1: ভারত আফগানিস্তানের কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করে দুদেশের মধ্যে দীর্ঘদিনের স্বাস্থ্য সহযোগিতার সম্পর্ক আরও একবার পুনর্ব্যক্ত করেছে। সামাজিক মাধ্যমে বিদেশ মন্ত্রক এক পোস্টে জানিয়েছে, সে দেশের স্বাস্থ্য পরিষেবার মান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে।
0: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের অস্থিরতা অব্যাহত। ইসলামাবাদ জানিয়েছিল অস্থিরতা কেবল রাওয়ালকোটেই সীমাবদ্ধ, কিন্তু পরিস্থিতির অবনতি তাদের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করছে। উল্লেখ্য, ভারত বরাবরই বলে আসছে পাক অধিকৃত অঞ্চলে জনগণকে প্রশাসন দমন করে রেখেছে, তাদের মৌলিক অধিকার ও অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং পিওজেকের মতো প্রধান অঞ্চলগুলিতে বিক্ষোভ চলেছে।
1: বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি ত্রিশা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি জাপানের জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনের জিয়া ইফান এবং ঝ্যাং শুজিয়ানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলা শাসককে দিতে নাগরিকত্ব সংশোধনী বিধি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
0: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্রদের

0: ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের ওপর হিংসার অভিযোগ খতিয়ে দেখতে 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।
1: নতুন দিল্লিতে ভারত জাপান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক।
0: 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি।
1: 2 ছাত্র সংগঠন SFI এবং AVBP-র মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর, একে অপরের বিরুদ্ধে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়নের অভিযোগ।
0: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা।

কি ভাবলেন, ভুল রেডিও স্টেশন টিউন করে ফেলেছেন? একেবারে 505 মিটার মিডিয়াম ওয়েভেই আছেন। তাহলে মজা করছি, এত সাহস আমার আছে নাকি? বরং আমি আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের এই আসরের শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে প্রিলিউডে গিটার বাজানোর অংশটা শুনলেন, কে বাজিয়েছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ জানি, আর ডি বর্মন আশা ভোসলের সুপারহিট গান, সব ঠিক আছে। কিন্তু এই যে প্রশ্নটা করলাম, মনে পড়ছে না? তাহলে আমি বলে দিই, ইনি সেই জন যাকে আমরা মনে রেখেছি গজল এবং ফিল্মের গানের জন্য। বলছি ভূপিন্দর সিং এর কথা। তিনি, এই ভূপিন্দর সিং, তার কেরিয়ার শুরুই হয়েছিল বলিউডে গিটার প্লেয়ার হিসেবে। অথচ দেখুন, তার সেই পরিচয়কে ছাপিয়ে গেছে তার গাওয়া একের পর এক জনপ্রিয় গান। আজ এমনই কয়েকজন শিল্পীর জীবন এবং গানে কাটাবো আগামী এক ঘন্টা। আর রেডিও সেটের ওপারে রয়েছেন আপনি, রাত জেগে অপেক্ষায় হারানো দিনের গানে। আর এই যে যন্ত্র থেকে কণ্ঠের এই সফর, তাকে আরও জমজমাট করে তুলতে শুরুতে যার কথা বলেছি ভূপিন্দর সিং, তার গানে গানেই শুরু করি আমাদের আজকের হারানো দিনের গানের পথচলা।

0: শুধুই ভূপিন্দর সিং নন, এমন আরও অনেক সঙ্গীত শিল্পী আছেন যারা বা ছিলেন যারা তাদের জীবনের একদম শুরুতে সঙ্গীতের পাশাপাশি যন্ত্রকেও সমান গুরুত্ব দিয়ে শিখেছিলেন। যন্ত্রসঙ্গীতে তারা দিকপাল হতে পারতেন বা হয়ে উঠেন, তবে কালক্রমে কণ্ঠসঙ্গীতের বা সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের মনের ঘরে চিরস্থায়ী হয়ে রয়ে গেছেন। আজ তেমনই কয়েকজন সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, তাদের নিয়ে হারানো দিনের গানের এই সফর। এই যে এক্ষুনি ত্রয়ী সিনেমার গান শুনছিলেন ভূপিন্দর সিং এর কণ্ঠে, যেখানে জীবন জুয়ায় হেরে যাওয়ার কথা বলা হয়েছে ঠিকই, তবে তিনি হেরেছেন কি মোটে না, বরং জিতেছেন বারবার। কেন বলছি বলুন তো, তার কারণ তিনি ছিলেন বলেই তো 12-স্ট্রিংয়ের গিটারের সঙ্গে বলিউডের আলাপ হয়েছিল। শুধু কি তাই, হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, ইলেকট্রিক গিটার সহ বিভিন্ন ধরনের গিটার অবলীলায় বাজাতে পারতেন ভূপিন্দর সিং। দেখুন, রাহুল দেব বর্মনের সঙ্গে যে তার দারুণ কেমিস্ট্রি ছিল সে তো আমরা সকলেই জানি, মানে আমার চেয়ে অন্তত আপনারা আরও অনেক ভালো জানেন। কীসব গান বলুন তো, দম মারো দম, চুরা লিয়া হে, চাঁদ মেরা দিল, আনে ওয়ালা পল, না আমি জানি আরও অনেকগুলো গান আপনি বলে দিতে পারেন, তবে এই সবকটা সুপার ডুপার হিট গানের সাফল্যের অন্যতম দাবিদার কিন্তু অবশ্যই ভূপিন্দর সিং, মানে তার গিটারের জাদু। তাই মাত্র একটা গান শুনে কি করে তাকে ছেড়ে দিই বলুন তো। আসুন না, সেই দুষ্টমিষ্টি প্রেমের গানটা আজকের এই হারানো দিনের গানের সফরে রেখে যাই, যেখানে শ্রাবন্তী মজুমদারের সঙ্গে নামের খেলায় মেতেছেন। হ্যাঁ ঠিক ধরেছেন, শুনেই ফেলি।
1: হ্যালো, কে?
2: আমি।
1: আমি কে? আমি
2: তোমার আমি।

0: চুপি চুপি।
1: আজ হারানো দিনের গানের আসরে সেই সব মানুষের কথা বলছি, জীবনের শুরুতে যারা কণ্ঠের চেয়েও যন্ত্রকে বেশি আপন করে নিয়েছিলেন। সেই তালিকায় এবার যাকে না স্মরণ করলেই নয়, তার দাদু দারকিন হারমোনিয়াম আবিষ্কার করেছিলেন। কাজেই বুঝতেই পারছেন যার কথা বলছি, তার বাড়িতে যখন গানের এমন পরিবেশ, তবলা এবং হারমোনিয়ামের সঙ্গে তো তার ছোটবেলা থেকেই যোগসাযোগ তৈরি হবে। তিনি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ। তিনি তার একদম ছোটবেলায় ফারুকাবাদ ঘরানার ওস্তাদ মাসিদ খানের কাছে তবলায় তালিম নিতে শুরু করেন। তবলা বাজিয়ে তো অনেকেই হয়, তার মুনশিয়ানা কোথায় বলুন তো? তালবাদ্যের লয় বা ছন্দকে অঙ্কের কাঠামোর মধ্যে না ফেলে বরং অঙ্কেরই জটিলতা থেকে একেবারে বের করে এনে তাকে রসাশ্রয়ী করে তুলতে পারতেন। আর এই প্রসঙ্গে একটা মজার গল্প বলি আপনাকে। তিনি যেখানে থাকতেন, মানে ডিকসন লেনে, তার পাশেই চায়ের দোকান ছিল। সেখানে মানে নগেনবাবুর চায়ের দোকান। তো নগেনের যে দাম্পত্য জীবন, তার যে কথোপকথন, সেই নিয়ে তিনি মজার একখানা গথ লিখেছিলেন। কি বলুন তো গথটা? নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন, মাথা ঘুরে ঘন ঘন, কর্তাকে ঠোকে খেদা নিকো মরকট, গন্ডা গন্ডা খোকা খুকো, ধেনু তারি টেনে ঢুকো ঢুকো। আর এই গথ শুনে, মানে এটা তিনি কবিতা হিসেবে লিখে তো ছেনি, তারপর এই পুরো গথটা, মানে এই পুরো ছড়াটা তিনি তবলায় বাজিয়েছেন, আর তা শুনে গুলাম আলী হেসে কুটোকুটি। এবং শান্তিনিকেতনে অমলাশঙ্কর সেই শুনে মুগ্ধ হয়ে বলেছিলেন, তবলায় এমন বাজানো কি করে সম্ভব হল বলুন তো? এ তো মনেই হচ্ছে না আপনি তবলা বাজাচ্ছেন। তাহলেই বুঝুন কেন তাকে তার শিষ্যেরা তবলার কুলগুরু বলতেন। তার হাতেই তো তৈরি হয়েছিল কানাই দত্ত, শ্যামল বসু, শঙ্কর ঘোষ, নিখিল ঘোষের মতো তবলিয়ারা। তার সাংগীতিক জীবন সম্পর্কে কথা বলার কোনো দৃষ্টতাই আমার নেই। তার থেকে আজ যখন যন্ত্র থেকে কণ্ঠের এই সফরে রয়েছি, তখন তার একখানা গান তো আপনাদের শোনাতেই হবে।

গান জীবনে পরবর্তী শুরুর দিকে যন্ত্রসঙ্গীতে পথ চলা শুরু করে পরবর্তীতে শুরুর দিকে যন্ত্রসঙ্গীতে পথ চলা শুরু করে তারপর কণ্ঠসঙ্গীতে জনপ্রিয় হওয়া, এমন মানুষদের কথা যখন আজ বলছি এবং যেহেতু তবলায় জ্ঞানপ্রকাশ ঘোষের কথা এসেছে, তার গান শুনিয়েছি, তখন আরেকজনের গান না শোনালেই নয়, তবে তার আগে তাকে নিয়ে তো কিছু কথা বলতেই হয়। তিনি সোনার মানুষ, মানে গোল্ডেন ম্যান, কে বলুন তো? বলছি তার কথা, তার আগে তাকে নিয়ে একটু গল্প বলি। 3 বছর বয়স থেকেই তবলায় তার হাতে খড়ি। সে সময় যখন তিনি একেবারে ছোট, সে সময় তার মা বাঁশুরি লাহিড়ি যখন গান গাইতেন তখন তার ডাক পড়ত তবলা বাজানোর জন্য। আবার তরুণ বয়সে যখন তুতো দাদাদের সঙ্গে চালসার বাড়িতে আড্ডা দিচ্ছেন তখন বালিশকে তবলার মতো করে বাজাতেন। অর্থাৎ তবলা মানে তাল বাদ্যে তার ভীষণ আগ্রহ ছোটবেলা থেকে দেখেই বেশ কিছুদিন পর, মানে অনেকগুলো বছর পর, স্বয়ং লতা মঙ্গেশকর তাঁর বাবা মাকে পরামর্শ দিয়েছিলেন সামতা প্রসাদের কাছে তবলা শেখানোর জন্য। পরবর্তীকালে তাই হয়েছিল, এতক্ষণে বুঝে গেছেন তিনি বাপি লাহিড়ি। তবে শুধুই যে তবলা তা তো নয়, তার পাশাপাশি পিয়ানো, ড্রাম, গিটার, স্যাক্সোফোন, বঙ্গস, ঢোলকের মতো যন্ত্রের সঙ্গে তার চিরকালীন ঘর সংসার। অথচ কিছুদিনের মধ্যে এই সব কটা পরিচয় ছাপিয়ে যায় তার সুরকার এবং সঙ্গীত শিল্পী সত্তা। তবে এবার তাকে নিয়ে যখন দু চার কথা বললাম, তার গান ছাড়া তো উপায় নেই, তার অনেক গান আছে, তবে তার মধ্যে থেকে উগবধূ সুন্দরীর একটি গান শোনাতে খুবই ইচ্ছে করছে। দেখুন তো আপনার পছন্দ হয় কিনা।

যন্ত্রসঙ্গীত কে ভালোবেসে গানের দুনিয়ায় আসা এবং সুরকে কণ্ঠে তুলে নেওয়ার উদাহরণ আজকে তো আমরা অনেক দেখতে পাই। আমরা বলতে পারি শ্রীকান্ত আচার্যের কথা, কবির সুমনের কথা, আরও অনেকেই আছেন যারা একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারেন এবং তাদের সেই যন্ত্র বাজানো বা যন্ত্র সঙ্গীতের প্রতি তাদের যে সাধনা তা কোথাও না কোথাও গিয়ে একটু আড়াল হয়ে গেছে, কারণ তারা অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছেন গায়ক হিসেবে। তবে যেহেতু আমাদের এই অনুষ্ঠান হারানো দিনের গান, ফেলে আসা সময়কে আমরা তুলে আনি নানান গল্পের মাধ্যমে এবং তার সঙ্গে গানের সঙ্গত থাকে, তো সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে যার কথা বলতে খুব ইচ্ছে করছে তিনি অনিল বিশ্বাস, হারমোনিয়াম এবং তবলার সঙ্গে। আর পাঁচজনের মতোই একালে যেমন সেকালেও তার আলাপ হয়েছিল, তবে আলাদা কোথায় ছিল বলুন তো? এত ছোট শিশুর এত নিখুঁত হাত দেখে ওই বয়সেই তার ডাক পড়ত ছোট ছোট জলসায় সঙ্গত করার জন্য। কাজেই তবলার বোল যে কখন তার মস্তিষ্কে সাতরঙা সুরের নিশান উড়িয়ে দিয়েছিল তা বোধ হয় তিনি নিজেও টের পাননি, অথচ কি সহজভাবে সুরের সঙ্গে তার খেলা চলত। আর তার ফলে যা হবার তাই হল, ভারতীয় চলচ্চিত্রের গানে পাশ্চাত্য অর্কেস্ট্রেশন এবং মেঠো সুরের মিলন কিংবা আরেকটি গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন, বৃন্দ গান এবং বৃন্দ বাদ্যের চমৎকার প্রয়োগ ঘটিয়েছেন তিনি গানে, সুকণ্ঠের অধিকারী ছিলেন বলাই বাহুল্য। তৈরি করেছেন একের পর এক জনপ্রিয় হিন্দি গান এবং বেশ কিছু বাংলা গানও। তবে আমাদের সংগ্রহ থেকে কোন গান শোনাবো বলুন তো? যে কটি গান আছে তার মধ্যে থেকে এই মুহূর্তে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান রইল, গানটির সুর করেছেন তিনি।

দুজনাই ছবির জন্য গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং কীর্তন রসে ডুবিয়ে সুর বেঁধেছিলেন অনিল বিশ্বাস। আগেই তো বলেছি, পাশ্চাত্য অর্কেস্ট্রেশন যেমন তিনি জানতেন, তেমনি মেঠো সুর, পল্লী প্রকৃতির নিজস্ব সুর, বাংলার আদি সুরকে ঠিক তেমনভাবেই গানের সঙ্গে মিশিয়ে দিতে পারতেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গান শোনালাম। এবার অনিল বিশ্বাসের উত্তরসুরি হিসেবে যার কথা খুব মনে পড়ছে, পাশ্চাত্য সুরকে যিনি দেশের জল হাওয়ায় মিলিয়ে দেবার আশ্চর্য ক্ষমতা রাখতেন, তার কথা বলবো। তবে তাকে নিয়ে কথা বলতে শুরু করলে শেষ হবে না, তার থেকে বরং আগে গানই শোনায়।

0: না।
1: হারমোনিকা আর তবলা বাজানোতে তার সমকক্ষ সেকালে খুব কম শিল্পী ছিলেন। শুধু যন্ত্রশিল্পী হলেই তার জগৎ জোড়া খ্যাতি কেউ আটকাতে পারত না। তবু যন্ত্রকে বন্ধুর মতো পাশে রেখে সুরের খেলায় মেতে রইলেন পঞ্চম। তার ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর সহজে নকল করা যায় না এবং শুরুর থেকে খুব যে গ্রহণযোগ্য হয়েছিল জোর দিয়ে বলাও যায় না, কারণ সে সময় কিশোর, হেমন্ত, মোহাম্মদ রফি, শ্যামল মিত্র, মান্নাদের এক চিটিয়া আধিপত্য। অথচ পঞ্চম যখন গান ধরলেন, কোনো এক অদৃশ্য বলে তার গানের আসন চিরস্থায়ী হয়ে থেকে গেল আমাদের মনে। খুব কম গানই গিয়েছেন, কারণ তিনি যে সুরের জাদুকর, তাই আজ যখন কণ্ঠ থেকে যন্ত্রে, যন্ত্র থেকে কণ্ঠে এই নিয়ে অনুষ্ঠান, সেখানে শুধুই তাকে কণ্ঠশিল্পী বা শুধুই যন্ত্রশিল্পী ছোট্ট পরিসরে আটকে রাখা ভারী অন্যায় হবে। তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি সুরের জাদুকর, ম্যাজিশিয়ান, তার গানে ফিরব। তবে তার আগে একটা ছোট্ট কাজ বাকি। আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান তো শুধু একদিনের নয়, প্রত্যেক দিন আপনারা ভালোবাসায় ভরিয়ে দেন বলেই রোজ রাত ১১টায় সেজে ওঠে এই বিশেষ অনুষ্ঠান। ঠিক তেমনই আগামীকাল কি বিষয় সেজে উঠবে সেটি একটু ছোট্ট করে বলে দিই। কোনো কোনো সুর সময় পেরিয়ে ফিরে আসে। পুরনো কলকাতার গলি, বৈঠকখানার আসর, তবলার বোল আর টপ্পার মায়া মেখে রামকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে তার জীবন, সাধনা ও অমর সুরের হাত ধরে এক ঘন্টার জন্য ফিরে দেখা সেই হারানো শহরকে, যেখানে গানের সঙ্গে মিশেছিল প্রেম, রসিকতা, ভক্তি আর এক টুকরো পুরনো কলকাতার প্রাণ। শুনুন আর সুরের ভেলায় ভেসে ফিরে চলুন সেই দিনগুলোতে। উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আগামীকাল ঠিক রাত ১১টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনতে ভুলবেন না।

যন্ত্রসঙ্গীত থেকে কণ্ঠসঙ্গীতের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে অনেক সময় কণ্ঠ ছাপিয়ে গেছে যন্ত্রকে। সেই নিয়েই আজকের হারানো দিনের গানের এই সফর। তো সেখানে যদি মনে করে থাকেন যে আশা ভোসলের গান কেন শোনালাম, তাহলে বলি না, যন্ত্রসঙ্গীতে তার অবদানের কথা আমার তো খুব একটা জানা নেই। তবে যেহেতু রাহুল দেব বর্মনের কথা বলেছি আর সুরকার হিসেবে তার অবদান তো অনস্বীকার্য, তাই বিষয় থেকে বেরিয়ে গিয়ে তার একখানা গান শোনাতে বড্ড ইচ্ছে করল। তবে আর নয়, এবার সরাসরি বিষয়ে ফিরছি। পঞ্চমের কথা বললাম যখন, দেব বর্মন পরিবারের প্রথম গায়ক এবং সুরকার যিনি, শচীন দেব বর্মন, তাকে তো ছাড়া যাবে না। কারণ তিনি মানেই সাদা ধুতি পাঞ্জাবি এবং একটা হারমোনিয়ামের গল্প। শরৎ, তবলা, সারিঙ্গি, সেতার তার আঙুলের জাদুতে ঝর্ণার জলের মতো ঝরে পড়ত। তবে এই সবকটা বাদ্যযন্ত্রের পাশাপাশি একতারা ও বাঁশি তার ভীষণ পছন্দের ছিল। এই দুটো যন্ত্রের সুরকে আশ্রয় করে তিনি কত কিছু যে রচনা করেছেন। মেঠো সুর আর বাঁশিকে নিয়ে কত রসিকতা, প্রেম, বিরহ গাথা। তাই যতই বারণ থাক, তবু আজ এই রাতে ডাকাতিয়া বাঁশির সুরেই পালাতে হবে।

আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান মানেই চেনা সুর আর অচেনা দালান, যেখানে অনেক পুরনো এক হাতল ভাঙা চেয়ারে বসে আছে সময়, আর তার পাশে রিড খোলা হলদি হারমোনিয়ামটা। রোজ নতুন একটা গল্প আর পুরনো সুর ফিরে দেখে সময়কে। সেই সময়ের রং চটা দেওয়ালে এবার কোন সুরের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন? একটু হিন্দি। তিনি সেই গায়ক যিনি পিয়ানো বাজানোতে দারুণ দক্ষ ছিলেন, এবং এমনও হয়েছে নিজের গানের রেকর্ডিং তিনি নিজেই পিয়ানো পাটটা বাজিয়ে দিয়েছেন এবং সেই অংশটুকুই পুরো গানের সিগনেচার হয়ে থেকে গেছে। বুঝতে পারছেন কার কথা বলছি? না বুঝে থাকলে খুব অসুবিধে নেই, গানে গানেই পরিচয় হয়ে যাবে।

আজ হারানো দিনের গানের আসরে সেই সব শিল্পীর গান আপনাদের শোনাচ্ছি যারা জীবনের শুরুতে নানান বাদ্যযন্ত্র শিখেছিলেন, কেউ তবলা, কেউ হারমোনিয়াম, গিটার, সেতার, শরদ, বাঁশি। তবে পরবর্তীতে সেই পরিচয় ছাপিয়ে গেছে তাদের কণ্ঠ। তারা গায়ক হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন, বলা যায় বিখ্যাত হয়ে আমাদের মনের ঘরে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। আজ তাদের নিয়েই আমার এই পথ চলা। আমি জানি না সেই পথে আমি কতটা ঠিক ঠিক পা ফেলতে পারছি, সেই বিচার তো রয়েছে আপনাদের হাতে। তবে আপাতত চলে যাই বিংশ শতাব্দীর শুরুর দিকে। হিন্দি সিনেমার গানে মুকুটহীন সম্রাট কাকে বলা যেতে পারে আন্দাজ করুন তো, কার কথা মনে পড়ছে? দেখুন, আমার জ্ঞানের যে ক্ষুদ্র ভাণ্ডার সেখানে এমন একজনের নাম আমি খুঁজে পাচ্ছি, তিনি মানে তিনি ভেবেছিলেন বলে মহিলারা সিনেমায় প্রথম প্লেব্যাক করার সুযোগ পেয়েছিল। ভাবতে পারছেন, তিনি আর কেউ নন, বিখ্যাত সঙ্গীত শিল্পী লালচাঁদ বড়ালের সুযোগ্য পুত্র রাইচাঁদ বড়াল। তার ছোটবেলায় বাকি বন্ধুরা যখন দুষ্টুমিতে রাজ্য জয় করছে, তিনি তখন কঠোর নিয়মে একদিকে শিখছেন উচ্চাঙ্গ সঙ্গীত আর অন্যদিকে সমান তালে চলছে শরদ আর তবলার পাঠ নেওয়া। ধীরে ধীরে তার তবলা লহরায় কুপোকাত হয়ে পড়েছিলেন সেকালের দিকপালেরা। কেন বলছি, তার কারণ শুনলে আপনিও অবাক হবেন। তাদের বাড়ি ছিল এক বাই এক প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে। তো সেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত। ওই আসরে কি আসতেন না বলুন, উস্তাদ ইনায়েত খাঁ, উস্তাদ হাফিজ খাঁ, উস্তাদ আলী খাঁ, গহরজান, জ্ঞানপ্রকাশ গোস্বামী, ভীষ্মদেব চট্টোপাধ্যায় প্রমুখ দিকপালদের গানের সঙ্গে তবলায় সঙ্গত করার জন্য খুদে রাইচাঁদেরই ডাক পড়ত। কিন্তু আচমকাই পথ বদল করলেন, পাকাপাকি চলে এলেন সুর তৈরি এবং গান গাওয়ার পরিসরে। হিন্দির পাশাপাশি তার বাংলা গানের পরিধিও তো কিছু কম নয়। তবে ওই একইভাবেই তার স্বকণ্ঠে যে গান আছে সেটি হিন্দি শোনাতে পারব না, তাই তার সুর করা একটি গান কানন দেবীর কণ্ঠে।

যন্ত্রকে বন্ধুর মতো পাশে রেখে কণ্ঠশিল্পী হিসেবে দশকের পর দশক জুড়ে শ্রোতা দর্শকের মনে চিরস্থায়ী আসন যারা তৈরি করেছেন তাদের মধ্যে অন্যতম অবশ্যই ভূপেন হাজারিকা। বাঁশের বাঁশি আর লোকবাদ্য যেমন দোতারা ঢোল খোল তার নিত্যসঙ্গী ছিল, গায়ক হিসেবে তিনি যে অনস্বীকার্য মানে তার অবদান তা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। গতকালই তার গান শুনেছেন হারানো দিনের গানের অনুষ্ঠানে। তার গানে তিনি কি অপূর্বভাবে যন্ত্রকে ব্যবহার করেছেন, সোদামাটির গন্ধে গঙ্গা পদ্মা মেঘনা যমুনার পাড় মিলেমিশে এক হয়ে গেছে। তবে না, এখন তার গান নয় বরং আরেকজনের গান শোনাই। সুরস্রষ্টা হিসেবে তার অবদান কি বলি আর, তার আগুলির ছোঁয়ায় যে কোনো বাদ্যযন্ত্র কি অবলীলায় বেজে উঠত। মাত্র ছ বছর বয়সে বড় ভাইয়ের কাছ থেকে পিয়ানো শেখা এবং তারপর মাসি হারমোনিয়াম ইসরাজ বেহালায় তরঙ্গ তুলেছেন। ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন সেই শিল্পীকে আমরা কণ্ঠের বৃত্তে যদি আটকে রাখি তাহলে বড্ড সংকীর্ণতা হবে, কেননা তিনি যে সুরের সলিল, তিনি কণ্ঠ মিলিয়েছেন অনেক গানেই। তবে যে গান তার একার, যে গানে তিনি পৃথিবীকে দাঁড় করাতে চেয়েছেন, সে গান এখন রইল আপনার জন্য।

সুদক্ষ হারমোনিয়াম বাজিয়ে থেকে গায়ক হিসেবে সুখ্যাতি পাওয়া স্বর্ণযুগের সেই রবীন্দ্র সাধক পঙ্কজ কুমার মল্লিকের গানের রেষ্টুকুই আজ রেখে যাই আপনার ঘুমের দেশে। তার আগে ছোট্ট করে বলে যাই, এই যে যন্ত্র থেকে কণ্ঠের সফর গত প্রায় এক ঘন্টা ধরে শুনলেন রেডিও রোপার কিংবা নিউজ অন এআইআর অ্যাপে, সেই সফর কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সফরে ঠিক ঠিক পা ফেলতে পেরেছি কিনা সেই পরীক্ষার ফলাফল আপনার হাতে। তবে তার আগে পঙ্কজ মল্লিকের গানের শেষে ঘুমের দেশে জড়িয়ে থাক হারানো দিনের গানের প্রত্যেকটা রাত।

হারানো দিনের গান এখানেই শেষ হল। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 29 সেকেন্ড এবং

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: 107 FM রেইনবোর অনুষ্ঠান শুনছেন, স্টুডিওর ঘড়িতে 12:01। দিন বদল আর অনুষ্ঠানের বদল, এখন শুনতে কি চাও। আপনি যা শুনতে চান, অর্থাৎ যে গান শুনতে চান, তার জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের ফোন নম্বর 9903659992। আরেকবার বলে দিই, 9903659992। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ অথবা SMS করে শুনতে চাইতে পারেন আপনার পছন্দের গান, আর সেই গান আমি শোনাবো আপনাদের রাতের সঙ্গে, শোনাবো 107 FM রেইনবোতে। তাহলে আর দেরি কেন, আজকের অনুষ্ঠান শুরু করব এই গানটা দিয়ে, আর তারপর ফিরছি আপনার পছন্দের গান নিয়ে।

আজও অর্থাঙ্গিনী থেকে শুনতে চেয়েছেন তুমি মনে হয় চলেই যাবে। তন্ময় ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

কত কিছু মেনে নিতে হয় না, আপনাকে কিচ্ছু মানতে হচ্ছে না, আপনাকে শুধু জানতে হচ্ছে আজকের আমাদের শুনতে কি চাও এর ফোন নম্বর 9903659992-তে। আপনার পছন্দের গান শোনাতে রাতের সঙ্গী আপনার এই প্রান্তে রয়েছি, আর আপনি শুনতে চেয়েছেন মানে আপনি শুভদীপ বেরা, শুভদীপ বেরা শুনতে শোনাতে চেয়েছেন বাগনান হাওড়া থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

107FM রেইনবো শুনতে কি চাওতে আপনারা রয়েছেন। আর এই মুহূর্তে যাদের রিকোয়েস্ট আমার হাতে রয়েছে, অদিতা সোনারপুর থেকে শুনতে চেয়েছেন অরিজিৎ সিং এর কণ্ঠে এ দিল হ্যায় মুশকিল থেকে টাইটেল ট্র্যাক। আর সুমি হাওড়া থেকে শুনতে চেয়েছেন দশটা কষ্টের গান, মানে দশটা কষ্ট সুমিকে ভীষণ কষ্ট দিচ্ছে, সেজন্য সুমি দশটা কষ্টের গান শুনতে চেয়েছেন। আমি সুমির জন্য একটা গান বেছে নিলাম, তার সঙ্গে রয়েছে অদিতার রিকোয়েস্ট সোনারপুর থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং তারপর সুমির জন্য আমার তরফ থেকে পরপর দুটো গান শুনতে কি চাওতে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাওতে আমাদের রিকোয়েস্ট এসেছে সুব্রত মণ্ডলের কাছ থেকে। সুব্রত মণ্ডল রিকোয়েস্ট করেছেন জুহু গাঙ্গুলি মার্ক সান্তা ক্রুজ ওয়েস্ট মুম্বাই থেকে। শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে রিমে ঝিমে গিরে সাওয়ান। কেন, মুম্বাইতে কি এখন বৃষ্টি চলছে? চলতেই পারে, আর সেই বৃষ্টির নামে কিশোর কুমারের এই গানটা জমে যাবে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: 107 এ আপনার শুনতে কি চাও অনুষ্ঠানে শুনতে চেয়েছেন কতরা কতরা অ্যালোন ছবি থেকে অনুষ্কা ঘোষ, বালিগঞ্জ থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

হলোন ছবি থেকে কতরা কতরা শুনলেন অনুষ্কা ঘোষ বালিগঞ্জের অনুরোধে। আর এবারে যে গানটা শোনাব তার জন্য রিকোয়েস্ট করেছেন প্রবীর কলকাতা 67 থেকে, জিয়া জালে যা জালে দিলসে থেকে।

সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আর এই মুহূর্তে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন দেবজিৎ দাস পাঁচলা থেকে, শুনতে চেয়েছেন মিস্টার নটওয়ারলাল ছবি থেকে পরদেশিয়া।

সময় একেবারে শেষ, শেষ গানটা শোনাবো, শুনতে কি চাবেন? শেষ গানটা শোনাবো শ্রেয়া ঘোষালের কণ্ঠে সোনা সোনা লম্হা লম্হা, যেটা শুনতে চেয়েছেন অমৃতা টালিগঞ্জ থেকে। আর এই গানটার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ সুররঞ্জনীতে। শুনতে থাকুন 107 FM রেনবো।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবোর অনুষ্ঠান শুনছেন, স্টুডিওর ঘড়িতে

রাত্রি 1:10। এখনকার অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে শুনবেন জয়নুল আবেদিনের কণ্ঠে খেয়াল বেহাগ রাগে।

শুনছেন সুররঞ্জনী, শুনলেন জয়নাল আবেদিনের কণ্ঠে বেহাগ রাগে খেয়াল। এখন শুনবেন সরোদ, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, কামোদ রাগে সরোদ, অনির্বাণ দাশগুপ্তের সরোদে।

শুনলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে এতক্ষণ শুনলেন অনির্বাণ দাশগুপ্তের স্বরদে রাগ কামোদ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন আপকে লিয়ে, আপকে লিয়েতে আজকের অনুষ্ঠান শুরু করব এই গানটি দিয়ে।

প্রথমে পরদেশ, তারপর অনপড় ছবি থেকে পরপর দুটো গান শুনলেন। আর এবারে গানটি শোনাবে কিশোর কুমারের কণ্ঠে মুকদ্দর কা সিকন্দর ছবি থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মুকদ্দর কা সিকান্দার আর তারপর সদমা ছবি থেকে পরপর শুনলেন দুটি গান, আর এবারে শুনবেন কার গান? এবারে শোনাবো প্রেম গীত ছবি থেকে এই গানটি।

শানের কণ্ঠে তনহা দিল শুনলেন। এবারে শোনাবো পরপর দুটো গান, হম দিল দে চুকে সনম আর লম্হা ছবি থেকে, লম্হে ছবি থেকে পরপর দুটো গান শুনতে শোনাতে 107 FM রেনবোতে। শুনতে থাকুন আপকে লিয়ে।

শুনছিলেন আপকে লিয়ে, সঙ্গে ছিলেন মল্লিকা মজুমদার। চলে এসেছি আপকে লিয়ে দ্বিতীয় পর্বে। আমি ইন্দ্রাণী ভট্টাচার্য আপনাদের কাছে শোনাব হিন্দি ছবির আরো বেশ কিছু গান। প্রথম গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1978 ছবি টুটে খিলনে, এই ছবির গান। লিরিসিস্ট কাইফি আজমি, কম্পোজার বাপ্পি লাহিড়ী। এই গান দিয়ে শুরু হল আমাদের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের গান শোনা। পরের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম 1995-এর ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার যতীন ললিত। শুনছেন আপকে লিয়ে এবারের গানে এস পি বালাসুব্রমণিয়াম।

দুনিয়া দিলওয়ালো কি, এই ছবির গান শুনছিলাম এস পি ওয়ালা সুব্রমণিয়মের গলায়। লিরিসিস্ট পি কে মিশ্রা, কম্পোজার এ আর রহমান। আপকে লিয়ে তে এবারে শিল্পী সাধনা সরগম।

0: শুনছিলাম 1993 ছবি কিং আঙ্কেল। এই ছবির গান গাইছিলেন সাধনা সাগম। ইন্দিভের লিরিক্স, লিরিসিস্ট কম্পোজার রাজেশ রোশন। সাধনা সাগমের পর এবারের গানে কুমার শানু।
1: ये आंखें, ये चेहरा, ये नूर, इंसान हो या परी हो तुम, कितनी फुर्सत से बनाया होगा तुम्हें बनाने वाले ने।

কামাত সে কামাত তাক এই ছবির গান গাইছিলেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ, লিরিসিস্ট মজরুর সুলতানপুরি, কম্পোজার আনন্দ মিলিন্দ। এবারের গানে সনু নিগম এবং সহশিল্পীরা।

0: শুনছিলাম 2000 সালের ছবি হর দিল জো প্যার করেগা। গাইছিলেন সোনু নিগম এবং সহশিল্পীরা, লিরিসিস্ট সমীর, কম্পোজার অনু মালিক। 3:44 হয়ে 39 সেকেন্ড। এবারের গান আপকে লিয়েতে অজয় দেবগন এবং পূর্ণিমা ওদের গলায়।
1: राख के ढेर में चलते हुए शोलों को हाथ मत लगा, चल जाएगी।
2: नाम मेरा शबनम है, पर आग तो मैं भी हूं शाखा।
3: दिल जले, दिल जले, ओ लाले, यहां तो सभी दिल जले हैं।

ঘড়ি যা বলছে আজকের শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। চলুন গানটা আগে শোনা যাক। কবিতা কৃষ্ণমূর্তি এবারের শিল্পী।

শুনছিলাম এতক্ষণ 1992 এর ছবি দিল আসনা হ্যায়। এই ছবির গান গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট মজরু সুলতানপুরি, কম্পোজার আনন্দ মিলিন্দ। আর এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে এখন 3:59 হয়ে 37:38 করে সেকেন্ডস এগোচ্ছে। আর কয়েক মুহূর্ত, এরপরে শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন সুধীর গড়াই। এখন শুনবেন সেতার, শিল্পী নবরুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবাড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী নবরণ চৌধুরী। শিল্পীর সাথে তবলা সঙ্গতি ছিলেন অসিত জানা। শুনছেন প্রভাতি, আর কিছু সেকেন্ড, তারপরে শুরু হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 21 আগস্ট শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর বলেছিলাম আজ, আজ কেন, এই আগস্ট মাস জুড়ে কয়েকজন বিপ্লবীর গল্প শোনাব। গত 15ই আগস্ট কয়েকজনের ছোট্ট ছোট্ট এক একটা ঘটনা শুনেছিলাম, শুনিয়েছিলাম আপনাদের। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা ঘটনা তো একজন বিপ্লবী বা একজন দেশপ্রেমিকের জীবনের পুরো গল্প বা পুরো কাহিনী হতে পারে না, অসংখ্য ছোট ছোট ঘটনা। এবং সেই ঘটনাগুলোই আমরা বিভিন্ন সময় জানার চেষ্টা করি। আজকে খুব ইচ্ছে করছে বাঘা যতীনের গল্প শোনাবো। কেন জানেন তো, যখনই ছোটবেলায় পড়েছি বাঘা যতীনের কথা, একটা কথা খুব মনে হতো, আচ্ছা বাঘা

হাজুদ্দিন, কেন নাম না বাঘের সঙ্গে যুদ্ধে লড়াই করেছিলেন। তো বাঘের সঙ্গে লড়াই করার জন্য এই মানুষটার নাম যে হলো, বাঘের সঙ্গে লড়াই করার মতো সাহস কোথা থেকে হলো? এ তো একদিনে হওয়া নয়, কিভাবে এই সূত্রপাত? এই সমস্ত কথা জানতে গিয়ে মানে কৌতূহল থেকেই তখন দেখলাম এই যে মানুষটি, দেখুন সেই 1879 সাল 7ই ডিসেম্বর কুষ্টিয়ার কয়া গ্রাম, বা বলা যায় ঝিনাইদহ, এই কুষ্টিয়াতে উনি জন্মালেন। এ তো গেল জন্মের কথা, কিন্তু তারপরে যে কর্মাবলী শুরু হলো, যে কর্মকাণ্ড সেই ছোট্টবেলা থেকে শুরু হলো, সেটাই ধীরে ধীরে তাকে বাঘা যতীন হওয়ার দিকে নিয়ে গেল, তাই না? এবং ছোট্টবেলাটা আমরা বুঝতেই পারি না যে ছোট্টবেলাটাই আমাদের জীবনটাকে গড়ে তোলে। সাহসী হব না ভীরু, খুব হৈহুল্লোড়ে হব নাকি চুপচাপ, সব কিছুর মূলে থাকে ওই ছোট্টবেলা। বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাকে আমরা জানি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক বিরাট, এক মহান বিপ্লবী। কিন্তু এই মানুষটির ছোট্ট থেকে যে ব্যাপারগুলো ঘটেছিল একটু একটু করে জানব। কতটা জানাতে পারবো জানি না, হয়তো 7ই ডিসেম্বর আবার ইচ্ছে হবে, যদি সেই দিন শুক্র শনি রবি কিছু একটা হয়, আবার বাঘা যতীনের আরও কিছু গল্প আমরা শুনব। তবে আজ তার জীবনের এই সাহসী হয়ে ওঠার পিছনে বেশ কিছু ঘটনা আছে, চলুন আপনাদের শোনাব। তবে তার মাঝে মাঝে গান তো অবশ্যই, আর হ্যাঁ আজকে আমরা দেশাত্মবোধক গানই শুনব, কেমন? চলুন শোনা যাক।

এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, বাংলাদেশের জনতার জয় এবারে সুনিশ্চয়, জয় বাংলা জয় বাংলা জয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দেবব্রত বিশ্বাসের গলায় শুনছিলাম এই গানটি, আর এখন একেবারেই সেই সময়টায় চলে যাই। ওই যে বললাম ছোট্টবেলার গল্প শোনাবো বাঘাযতীনের, মানে তার বাঘাযতীন হয়ে ওঠা তো অনেক পরে, তার যে সূত্রটা যেখান থেকে এসেছিল সেই সূত্রের থেকে একটু যাই। তিনি তো হলেন, এবার মামা বাড়িতে হয়েছেন, খুব স্বাভাবিক। মানে এই ওনার ডাকনাম ছিল জ্যোতি। তো এই ছোট্ট জ্যোতি চাটুজ্জি বাড়ি, মামা বাড়ি ছিল চাটুজ্জি বাড়ি, তারা হলেন মুখুজ্জি বাড়ি।

ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। উমেশচন্দ্র কি জানতেন যে ছোট্ট এই জ্যোতির আলোয় একদিন ঝলমল করে উঠবে ভারত মায়ের মুখ, ভরে যাবে তার আলোয় এ দেশের মুখ? কিন্তু না, এরকম ঘটনাগুলো ঘটত, ঘটেছে। সেই সুদিন আসার অনেক আগেই উমেশচন্দ্র চোখ বুঝলেন। তখন জ্যোতি মাত্র 5 বছরের শিশু। তো বিধবা বোন শরৎ শশীকে নিয়ে তার দাদা বসন্তকুমার চট্টোপাধ্যায় বা চট্টোপাধ্যায় তিনি রিসখালি থেকে একেবারে কয়াতে নিজের পৈতৃক ভিটেই নিয়ে এলেন। জ্যোতির এক দিদিও অবশ্য আছে, ছিলেন বিনোদবালা। তো যাই হোক, এই পিতৃহীন জ্যোতিকে মামা কড়া নজরে তো রাখলেনই, আবার বোনকে বললেন যে তোকে অবাধ স্বাধীনতায় এই তোর ছোট্ট ছেলেকে মানুষ করার দায়িত্ব দিলাম। একেবারে বাবা উমেশচন্দ্রের আদর্শ অনুযায়ী ও যেন মানুষ হয় তা তুই দেখিস। মা শরৎ শশী, তিনি সাংঘাতিক একজন সাহসী মানুষ। ঘরের কাজে তেমন তার সব রকম কাজে নৈপুণ্য, আবার তিনি ছিলেন দারুণ উদার। পাড়ায় কার অসুখ করল, নিজে গিয়ে শুশ্রূষা করছেন। কার কাপড় ছিঁড়ে গিয়েছে, তাকে দিয়ে এসেছেন নিজের কাপড়। আর অনেক বেলায় সংসারের সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেতে বসেছেন, এমন সময় বাইরে হয়তো কোনো ভিক্ষুক এসেছে, সে খাবার চাইছে, অমনি পরিপাটি করে থালা সাজিয়ে জ্যোতির হাতে ডাল ভাত মাছ তরকারি সমস্ত পাঠিয়ে দিয়েছেন তিনি ওই ভিক্ষুকের জন্য। জ্যোতি যখন জানতে চেয়েছে মা তুমি খাবে না, মা হেসে তাকে জবাব দিয়েছেন, ভিক্ষুক যে ভগবান বাবা, তার খাওয়া হলেই আমি তৃপ্তি পাব। এমনই মানুষ ছিলেন এই শরৎ শশী। সবচেয়ে বড় কথা, বাংলা লেখাপড়ায় শরৎ শশীর ছিল দারুণ উৎসাহ। মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশপ্রেমিক যোগেন বিদ্যাভূষণ, সকলের বই তিনি মন দিয়ে পড়তেন, পাড়ার মেয়েদের পড়ে শোনাতেন। আর দেশের দুঃখ দুর্দশা যেভাবে বেড়ে গিয়েছিল, কিভাবে তার প্রতিকার করা যায়, এই চিন্তা করতেন তিনি। তিনি শরৎ শশী দেবী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মা। আর চমৎকার কবিতা লেখেন শরৎ শশী। মায়ের এই গুণটা অবশ্য তার দুই সন্তান, তার কন্যা এবং পুত্র দুজনেই পেয়েছিলেন। জ্যোতি তখন খুব ছোট, এই 4 বছরে পা দিয়েছে কি দেয়নি। মা কাজ করছেন রান্নাঘরে, হঠাৎ দেখলেন কোথা থেকে জ্যোতি একেবারে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে আসছে। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে? উনি কাছে ডেকে বললেন, হ্যাঁ রে জ্যোতি, অমন করে ছুটছিস কেন, কি হয়েছে? সে ভয় ভয় শুকনো মুখে উত্তর দিল, একটা কুকুর। কুকুর? কই কুকুর? বলে একটা চেলা কাঠ তুলে নিয়ে ছেলের হাতে ধরে মা উঠোনে গিয়ে দাঁড়ালেন। তারপর জ্যোতির হাতে সেটা তুলে দিয়ে বললেন, যা এখনই কুকুর মেরে আয়, লজ্জা করে না ভয় পেতে। ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে জ্যোতি ছুটে গেল সে কুকুরটিকে তাড়াতে। আর ছেলে ফিরে এলে মা তাকে আদর করে বললেন, ভীতু ছেলের মা আমি নই, বুঝেছ? আর কখনো ভয় পাবে না, যখনই দেখবে কোনো বিপদ আছে সঙ্গে সঙ্গে সাহস করে তার সামনে গিয়ে লড়াই করবে, বুঝেছ? ভীতু ছেলের মা কিন্তু আমি নই। সেই প্রথম বোধ হয় মায়ের মুখ থেকেই ছোট্ট যতীনের সাহসের জন্ম। এমনই হয় হয়তো, এমন করেই একজন বীর সন্তান হয়ে ওঠে সাহসী মায়ের কাছ থেকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের গলায়। চলে আসি আরো অনেক গল্পে, কেননা ঘড়ি দ্রুত ছুটতে থাকে। বাড়ির পাশে গড়ুই নদী, তো দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন ওই গড়ুই নদীতে স্নান করাতে। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির একটা মাথা জ্যোতির কোমরে বেঁধে অন্য মাথাটা বজ্র মুষ্টিতে ধরে তিনি এই একমাত্র ছেলেকে ছুঁড়ে দেন জোয়ারের জলে। আর সেই ঢেউয়ের মাথায় লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় ক্লান্ত অবসন্ন, তখন সুপুটু সাঁতরুর মতো মা তীরের বেগে এগিয়ে যান ছেলেকে জল থেকে তুলে আনতে। এইভাবেই প্রত্যেক দিন তার সাঁতার শেখা চলে। আর এইভাবেই জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। রাতের বেলায় শান্ত জ্যোতি মায়ের কোল জুড়িয়ে শোয়ে আর শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের নানান গল্প, রানা প্রতাপ, শিবাজি, প্রতাপাদিত্যের কাহিনী, বীরত্বের এসব কাহিনী শুনে তার যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে। আবার তেমনি প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবিরের কথায় তার মন ভরে ওঠে ভক্তিতে। ভীষণ রাগ আর দুঃখ হয় ইংরেজদের হাতে দেশের লোকে কিভাবে কষ্ট পাচ্ছে সেই সব বৃত্তান্ত শুনে। আর তার ভেতরে, সেই ছোট্ট জ্যোতির ভিতরে যেন একটা আলোড়ন চলতে থাকে। কি যেন একটা হয়, মনে হয় যেন না, যেখানেই কোনো সমস্যা হবে এগিয়ে যাব, সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলেও এ কথা, মা

হয়ে এতে সবার দুঃখ আমি গুছিয়ে দেব মা। আর এমন করতে করতে সেই ছোট্ট জ্যোতি রোজ ঘুমের দেশে চলে যায়। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। একেবারে ওস্তাদ, যাদুমাল ওস্তাদ তার নাম, সে এসে তালিম দেয়। দেখতে দেখতে ছোট্ট জ্যোতি কিশোর বেলায় যেতে যেতে পৌঁছতে পৌঁছতে একেবারে তাগড়াই চেহারার হয়ে যায়। এছাড়া নানান রকম অভ্যাস তার তৈরি হয়, শুরু হয় ঘোড়ায় চড়া, শিকার, দৌড় ঝাঁপ, সবকিছু সবকিছুতে তার দারুণ উৎসাহ আর দারুণ তার দখলও হয়ে উঠল এই প্রত্যেকটা ব্যাপারে। মামার সাদা ঘোড়া তার নাম সুন্দরী, তার পিঠে সওয়ার হয়ে মাঝে মাঝে এই জ্যোতি এদিক থেকে ওদিক উধাও হয়ে যায়। এর মধ্যে আর শিলাইদহ থেকে একজন কবি, সেই কবি কে বলুন তো, আমাদের সকলের প্রাণের কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন। সে ঘোড়াটা ধান নিতে এসেই দেখে মামা আছেন, ঘোড়া নেই। হ্যাঁ, যতীনের মামার বন্ধু ছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন এই ঘোড়াটা নিতে আসেন আর দেখেন নেই, হাসি মুখে প্রশ্ন করেন তার মামাকে, জ্যোতি বুঝি বেড়াতে গিয়েছে ঘোড়ায় চড়ে? সে অত ঘোড়া চড়তে ভালোবেসে দেখে মামা তাকে একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। লাগাম ছাড়াই তার পিঠে চেপে নবছরের জ্যোতি গ্রামের মাঠ পার হয়ে একেবারে সাতারা দুর্গের স্বপ্নে বিভোর হয়ে চলতে থাকে। মনের মধ্যে কত গল্প, কত ঘটনা আর কত কল্পনা, এই নিয়েই চলে তার ছোট্টবেলার সেই দিনগুলো। এর মধ্যে একটা গল্প একটুখানি বলেই দিই। বড় মামার সঙ্গে এলেন একদিন ফেরাজ খাঁ, পাহারাদার হয়ে, চাটুজ্জি বাড়ির পাহারাদার, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সেই ফেরাজ খাঁয়ের বাড়ি। লাঠি, ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে দারুণ দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডীমণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির বাচ্চাদের মানে ছেলেদের খেলাধুলোর শিক্ষার ভার। অনেকে বলেন যে আফ্রিদি ফেরাজ খাঁকে দেখেই নাকি রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুর বাড়ির সঙ্গে কয়েরি চাটুজ্জে বাড়ির তিন চার পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল এবং বন্ধু ছিলেন রবি ঠাকুর। এই ফেরাজ খাঁয়ের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরাজকে মেনে নেয়নি রাজা বলে, তার প্রাণের চেয়েও বেশি সে ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য সে মরতেও ভয় পায় না আর মারতেও না। ছোট্ট নবছরের জ্যোতি কি শুনতে শুনতে বড় হচ্ছে, কেন সাহসী হয়ে উঠছে, একটু একটু করে নিশ্চয়ই বোঝে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই তার শৈশবের দিনগুলো কাটছে। আছে আরো কিছু ঘটনা আছে, তবে তার আগে ছোট্ট করে এই গানটি শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বিশ্বনাথ মৈত্রীর কণ্ঠে শুনছিলাম এই গানটি, অনেক পুরনো গান। গানের একটু অসুবিধেও হয়তো হচ্ছিল, আওয়াজও ছিল গানে। যাই হোক, আমরা তো সব রকম গানই এতে শুনি, আর আজকে একটু প্যাট্রিয়টিক গান বা দেশাত্মবোধক গানই শোনাবো বলেছি। যাই হোক, আরও একটা গল্পের কথায় চলে যাই। একটা ঘটনা ঘটল, জ্যোতির বয়স তখন 14। কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে। এক দোকানে দাম মিটিয়েছে, হঠাৎ কানে এলো প্রচণ্ড হই হল্লা। কি ব্যাপার না, দোকান থেকে জ্যোতির চোখে পড়লো পথচারীরা সবাই ছুটে পালাচ্ছে, কি না একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়ে পড়েছে, আর অদূরেই ভ্যাপাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু। জ্যোতি মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেলল, এক লাফে রাস্তা থেকে নেমে শিশুটা আর ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে পড়ল একেবারে প্রায় তার ঘাড়ের কাছে। তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর। আচমকা বাধা পেয়ে শেষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে। জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে, শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মারতে আর হাত বুলিয়ে দিতে লাগলো সে। মুহূর্তের মধ্যে মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর। তার সারা গায়ে তখন ভালো লাগার কাঁপুনি। এমন সময় ঘোড়ার সহিষ বেরিয়ে এলো ভিড় ঠেলে। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা হঠাৎ পালিয়ে এসেছে। সহিষের হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ার গলায় পুড়িয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো চারিদিকে তো ধন্য ধন্য পড়ে গেল, যেন কিছুই হয়নি। এমন ভাব করে জ্যোতি চলে গেল তার নিজের পথে। এই খবর মামা তার বোনের কানে যখন দিলেন, শরৎ শশীর মন আনন্দে ভরে উঠল। তার শিক্ষা বিফলে যায়নি, তার জ্যোতি সাহসী এক মানুষ যে অন্যের বিপদে এগিয়ে পড়ে, ছুটে যায়। ছোট্ট একটা ঘটনা, দুর্গোৎসব হয় মামা বাড়িতে, সেখানে দারুণ বড় করে উৎসব হয়। প্রত্যেক দিন প্রায় 400 কিলোগ্রাম ওজনের ভাতই শুধু হয়। তো এ ব্যাপারেও, এই ভাত রাত্রেও জ্যোতি আর তার সাঙ্গপাঙ্গদের উৎসাহ একেবারে অপরিসীম। তো তখনকার নিয়ম অনুযায়ী বা ধরন অনুযায়ী ওখানকার ভদ্রলোক যে জন্য রেওয়াজ ছিল সাদা ভাত, আর অন্যান্য প্রজাতির জন্য, সাধারণ মানুষদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশন করা হতো। একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। শুনে জ্যোতির বড্ড মায়া হলো। ছোট মামার সঙ্গে সে গিয়ে বড় মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে বলল, পরদিন থেকে সবার জন্যই যেন সাদা ভাত হয়। তাই হলো, তার পরদিন থেকে সকলের জন্য এলো ওই ভালো চালের সাদা ভাত। বায়না তো করল, বায়না মিটল, আর তারই মধ্যে দিয়ে কিছু একটা তার ভিতরে প্রথিত হলো, সাম্যতা। আর সেই সমতা, এই সাম্যবোধ, এসব কিছুই জ্যোতিকে অন্যরকমভাবে গড়ে তুলতে শুরু করল। কৃতিত্বের সঙ্গে জ্যোতি এন্ট্রান্স, মানে এখন আমরা যাকে বলি স্কুল ফাইনাল, এই পরীক্ষায় উত্তীর্ণ হল কৃষ্ণনগর থেকে। এবার সে যাবে কলকাতায় কলেজে পড়তে। শোভাবাজারে চিৎপুর রোডে জ্যোতির মেজুমামা ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায় থাকেন, তার খুব নাম ডাক। তারই বন্ধু ডাক্তার নীলরতন সরকার।

আর মেজবামার বাড়ি? সে তো বাড়ি নয়, যেন ধর্মশালা। বিভিন্ন জায়গা থেকে চেনা অচেনা বহু মানুষজন এখানে অনবরত আসেন, থাকেন, কেউ দুরাতের জন্য, কেউ মাসখানেকের জন্য, আবার অনেকে সারা বছর এখানেই থেকে চাকরি বাকরি বা পড়াশুনো করেন। সবাই এখানে আছে, সবার এখানে আদর যত্ন আছে। এই দেখতে দেখতে বড় হলেন, এখানে এলেন জ্যোতি, ভর্তি হলেন কলকাতার সেন্ট্রাল কলেজে। শুরু হলো যতীনের কলকাতার জীবন, উচ্চশিক্ষা। চলুন ছোট্ট একটা গান শুনে তারপর আবার ফিরব যতীনের গল্পে, বাঘা যতীনের গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: অনুপ ঘোষালের কণ্ঠে শুনছিলাম এই গানটি, আর আজ শুনছি বাঘা যতীনের কথা, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কেন তিনি এত সাহসী হয়েছিলেন সেই গল্পটাই আজকে একটুখানি করার চেষ্টা করছি। জানি না কটা গল্প বলতে পারবো, মানে কটা ঘটনার কথা বলতে পারবো, তবে তার এই যে সাহসের পিছনে তো অনেক অনেক বিষয় ছিল। কলকাতায় এসে যদি খুঁজতে থাকে সেই সব মহাপুরুষদের যাদের কাছে সে ভবিষ্যৎ ভারতবর্ষকে গড়ে তোলার পদ্ধতি, স্বপ্ন এসব গড়ে তুলবে। খবর পেল সেন্ট্রাল কলেজেই যেখানে পড়ত, যদি খবর পেল যে স্বামী বিবেকানন্দ তখন কুস্তি করতে আসেন অম্বুগুহের আখড়ায়, তার ছেলে ক্ষেত্রনাথের কাছে যদি শিখতে লাগলো কুস্তির বাছা বাছা দাঁড়,